0: আবারও ফিরে এসেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12ই রবিউ আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ মানব জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত। তার মহৎ জীবনের মধ্যেই উদ্ভাসিত ইসলামের মর্মবাণী। অসুন্দর ও অকল্যাণের নানা সংঘাতের বর্তমান বিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শই আমাদের মুক্তির পথ ও পাথিল। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য ও সুপথ লাভের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আলোকিত ও অনুপ্রাণিত হবার তৌফিক দান করুন। এই কামনায় সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মাহবুব সোবহান, ফরিদা আক্তার রুমা ও সিজুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা নাহাল এর 45-48 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহলের 45 আয়াত থেকে 48 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ তাআলা এবং তার রসুলের বিরুদ্ধে চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আজাব এসে আপতিত হবে না যে যা তারা কখনো চিন্তাও করতে পারে না, অথবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন যখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাকে অক্ষম করে দিতে পারবে না, অথবা তিনি তাদের কিছু দূর চলার অবকাশ দেবেন অথপর পাকড়াও করবেন, অবশ্যই আপনার রব একান্ত স্নেহশীল পরম দয়ালু। এরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না? তার ছায়াও তো আল্লাহর সামনে সিজদা অবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে ঢলে পড়ে। এরা অবশ্যই আল্লাহর সামনে অক্ষমতা প্রকাশ করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয়, মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুফতি মোহাম্মদ সিফাত উল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সভ্যতার ইতিহাসে এমন এক সময় অতিক্রান্ত হয়েছিল যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষ মানুষকে শোষণ করত, দুর্বল ছিল শক্তিশালীর পদতলে পিষ্ঠ, নারী ছিল অবহেলিত, এতিম ছিল অসহায়, নৈতিকতা ও ন্যায় বিচার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন তার সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। সম্মানিত শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানবজাতির কল্যাণকামী নেতা। তিনি মানুষের হৃদয়কে পরিবর্তন করেছিলেন, প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ঘৃণার পরিবর্তে ভালোবাসা, জুলুমের পরিবর্তে ন্যায় বিচার এবং বিভেদের পরিবর্তে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। সম্মানিত শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসহায়, এতিম, বিধবা ও দরিদ্র মানুষের আশ্রয়স্থল। তিনি ঘোষণা করেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা দয়া করে দয়াময় আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন, তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে তিরমিজি ও আবু দাউদ। আজ যদি আমরা তার এই শিক্ষা অনুসরণ করি, তবে পরিবারে শান্তি, সমাজে সম্প্রীতি এবং রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় স্বাধীনতারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিবেশীর অধিকার, অমুসলিমদের নিরাপত্তা, নারী পুরুষের মর্যাদা এবং মানবাধিকারের বাস্তব শিক্ষা দিয়েছেন। বিদায় হজের ভাষণে তিনি মানুষের জীবন, সম্পদ ও সম্মানকে পবিত্র ঘোষণা করেন এবং বর্ণ, গোত্র বা জাতিগত অহংকারের অবসান ঘটিয়ে তাকওয়াকেই মর্যাদার একমাত্র মানদণ্ড হিসেবে তুলে ধরেন। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা করেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তার জীবনের প্রতিটি অধ্যায় মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তিনি বলেছেন, খৈরুন নাসে মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। এই হাদিস শরীফ আমাদের শেখায়, প্রকৃত মুসলমান শুধু নিজের ইবাদতেই সীমাবদ্ধ থাকে না, সে সমাজের কল্যাণে কাজ করে, মানুষের কষ্ট দূর করে, অসহায়ের পাশে দাঁড়ায় এবং মানব সেবাকে ইবাদতের অংশ মনে করে। সম্মানিত শ্রোতা, আমাদের একান্ত প্রয়োজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সুন্নাহকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করা। তার দেখানো পথই শান্তির পথ, ন্যায়ের পথ, মানব মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান আদর্শ অনুসরণ করে প্রকৃত মানবিক সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান রব্বুল আলামিন শানে হামদ পেশ করা হচ্ছে।

0: মহান রব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রী ভগবান উবাচ, বিষয় ভক্তের অপাকৃত গুণাবলী। অদেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরঅহংকার সমদুঃখ সুখকমি সমতুষ্ট সততম ইয়োগী ইয়ৎ আত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি ইয়মত ভক্ত সমে প্রিয় ইয়স্মাত ন উদ্বিজতে লোকলোকাত ন উদ্বিজতে চয় হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত ইয়স চমে প্রিয়। যিনি সকল জীবের প্রতি হিংসা দ্বেষ শূন্য ও দয়ালু বন্ধুর মতো, যিনি নিজেকে ভোক্তা বা মালিক ভাবেন না এবং মিথ্যা অহংকার থেকে মুক্ত, যিনি সুখে ও দুঃখে সমভাবাপন্ন, যিনি ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট এবং দৃঢ় সংকল্প সহকারে ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত এবং মন ও বুদ্ধি আমাতে অর্পিত, সেইরকম ভক্ত আমার প্রিয়। ভগবান এখানে তার শুদ্ধ ভক্তের অপাকৃত গুণাবলী বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নন, তিনি সকলের মঙ্গলাকাঙ্ক্ষী, সকলের বন্ধু, এমনকি শত্রুরও তিনি হিতাকাঙ্ক্ষী। তিনি নীরবে বিনা প্রতিবাদে সব সহ্য করেন, তিনি কাউকে কষ্ট বা উদ্বেগ দেন না এবং অপরের শত্রুতার আচরণেও তিনি উদ্বিগ্ন হন না। জীবনে যা দুঃখ আসে ভক্ত তা ভগবানের কৃপা বলে মনে করেন। তিনি ভাবেন, আমার পূর্বকৃত কর্মদোষে আমি আরও দুঃখ পেতাম, ভগবানের কৃপায় আমার দুঃখভার কমে গেছে। সুখেও তিনি উৎফুল্ল হন না। বৈষয়িক মানুষ ইন্দ্রিয়ভোগের কিছু সুযোগ পেলে বা পাওয়ার সম্ভাবনা থাকলে খুব আনন্দিত হয়, আর সেগুলি হারালে বিমর্ষ ও হতাশ হয়ে পড়ে এবং সেগুলি হারাবার ভয়েও সবসময় সন্ত্রস্ত থাকে। কিন্তু ভক্ত অনিত্য সুখ দুঃখে আগ্রহী নন, তিনি কেবল শাশ্বত নিত্যবস্তু ভগবানের প্রতি আসক্ত, তার ইন্দ্রিয়গুলি সংযত। তাই ভগবদ্ভক্তিতে তিনি দৃঢ়নিষ্ঠ, তার মন বুদ্ধি ভগবানে অর্পিত। ভগবান তিনি জ্ঞানস্বরূপ এবং নিত্য পরিপূর্ণ, সুতরাং তার জ্ঞানপিপাসা থাকে না। কিন্তু প্রেমপিপাসায় তিনি কাঙ্গাল। তাই ভগবান বলেছেন যে, যেসব ভক্ত আমাতে মন বুদ্ধি অর্পণ করেছে তারা আমার প্রিয়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী। ওম ইয়ৎস্খরম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাত জনার্দন। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেত। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38, অস্ত যাবে 6:23। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমাদের প্রিয় নবী শুনবেন সকাল 9:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ গীতিনকশা ময়ূর ফুল সকাল 10:30। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি, রচনা মুক্তা সরকার, প্রযোজনা মোহাম্মদ মইনুদ্দিন।
1: এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে ভোরের গান, শিল্পী রুনা লায়লা। গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন আবু তাহের।

ভয়ের গান শুনলেন, শিল্পী ছিলেন রুনা লায়লা। বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে নাতে রসুল। প্রথমটি শিল্পী হল এম এ মান্নান, সুর করেছেন আব্দুল লতিফ এবং গীতিকার আব্দুল লতিফ।

আমিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা।

হরে একটি নামের হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

0: ভাই রে সকল দুঃখ জানা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।
1: শুনছেন নাতে রসুল, এবারে শিল্পী রোকেয়া সিদ্দিকা। গানটির গীতিকার জীবন্নেসা জামাল এবং সুর করেছেন আমিরুল হক।

0: পরপর দুখানি নাতে রসুল শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভক্তিমূলক গান। প্রথম শিল্পী মনিরুল ইসলাম, গানের কথা লিখেছেন মোহাম্মদ শামসুল হক শামস, সুর করেছেন আতিকুর রহমান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভক্তিমূলক গান শুনছেন। এবারের গানের গীতিকার ডক্টর এ এস এম মশিউর রহমান, সুর করেছেন আসাদুজ্জামান খান এবং গেয়েছেন সমবেত কণ্ঠে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গান শুনছেন। এবারের গানের শিল্পী মোহাম্মদ শোয়েব, সুরকার আবু বকর সিদ্দিক, গীতিকার নুরুল ইসলাম মানিক।

0: প্রিয়শ্রোতা, স্টুডিও রেকর্ডে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

প্রিয় শ্রোতা, কৃষি সমাচারে আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতি ও প্রকৃতির পরম বন্ধু। তিনি কেবল দিনের আলোয় ছড়াননি, শিখিয়েছেন মাটিকে ভালোবাসতে, সবুজকে বাঁচাতে, গাছের চারা রোপণকে ইবাদত আর সদকা হিসেবে আখ্যায়িত করেছেন। সেই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র আমেজে আসুন, মনকে স্নিগ্ধ করি প্রিয় নবীজির স্মৃতি বিজড়িত মদিনার ভালোবাসায়। শুনে নেওয়া যাক চমৎকার একটি ভক্তিমূলক গান। মদিনার ওই গুল বাগিচায় ফুইটাছে এক ফুল। শিল্পী আব্দুল আলীম, গীতিকার আব্দুল লতিফ।

0: শ্রোতা বন্ধুরা, গানের পর কৃষি সমাচারের আমার বাংলা পর্বে এবার থাকছে একটি বিশেষ পথিকা। আজ আমরা কথা বলব এমন একটি ফল নিয়ে যা বিশ্বজুড়ে দারুণ সমাদৃত হলেও আমাদের দেশে এর পরিচিতি ও চাষাবাদ এখনো নতুন, আর তা হল কোকো। চকোলেটের মূল কাঁচামাল এই ফলের রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। তবে সবচেয়ে আশার কথা হল আমাদের দেশের মাটি ও আবহাওয়া কোকো চাষের জন্য বেশ উপযোগী। বাংলাদেশে কোকো ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা কতটুকু এবং কিভাবে আমাদের কৃষকেরা এতে লাভবান হতে পারেন, সেসব নিয়ে আজ বলবেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, DAE, খামারবাড়ি, ঢাকা।
1: কোকো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও শিল্পজাত ফসল। কোকোর বীজ থেকেই তৈরি হয় বিশ্বব্যাপী জনপ্রিয় চকলেট, কোকো পাউডার, কোকো বাটার সহ বিভিন্ন খাদ্য ও প্রসাধন সামগ্রী। বর্তমানে বিশ্ববাজারে চকলেট ও কোকোজাত পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কোকো চাষ কৃষকের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। কোকো গাছ উষ্ণ আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে। বছরে 1500 থেকে 2500 মিলিমিটার সুষম বৃষ্টিপাত এর জন্য উপযোগী। অতিরিক্ত রোদ ও শুষ্কতা ক্ষতিকর হওয়ায় প্রাথমিক পর্যায়ে আংশিক ছায়া প্রয়োজন। উর্বর জৈব পদার্থ সমৃদ্ধ ও নিষ্কাশনযুক্ত মাটি কোকো চাষের জন্য উপযুক্ত। বাংলাদেশের অনেক এলাকায় এ ধরনের পরিবেশ থাকায় সঠিক চাষ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কোকো চাষের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। কোকো ফল সাধারণত ডিম্বাকৃতি বা লম্বাটে হয়ে থাকে এবং পরিপক্ক অবস্থায় হলুদ, কমলা, লালচে বা বাদামি রং ধারণ করতে পারে। ফলের ভেতরে সাদা মিষ্টি শাঁস দ্বারা আবৃত কোকো বীজ থাকে। ফল সংগ্রহের পর বীজ ফার্মেন্টেশন ও শুকানোর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়, যা কোকোর স্বাদ, গন্ধ ও গুণগত মান উন্নত করে। কোকোর বীজে চর্বি, প্রোটিন, খনিজ উপাদান এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে। বিশেষ করে ফ্লাভোনয়েড ও পলিফেনল কোকোর গুরুত্বপূর্ণ জৈব উপাদান। তবে অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত চকলেটের পরিবর্তে বেশি কোকো ও কম চিনি সমৃদ্ধ চকলেট বেছে নেওয়া তুলনামূলক স্বাস্থ্যকর। কোকো একটি বহু বর্ষজীবী ফসল যা সঠিক পরিচর্যায় দীর্ঘদিন ফলন দিতে পারে। উন্নত, রোগমুক্ত ও পরিবেশ উপযোগী চারা নির্বাচন করা জরুরি। সঠিক দূরত্বে রোপণ, ছায়া নিয়ন্ত্রণ ও সুষম সার প্রয়োগ করতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণ ও রোগ পোকামাকড় দমনেও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র কিছু অঞ্চল কোকো চাষের জন্য সম্ভাবনাময়। তবে বাণিজ্যিক চাষের আগে মাটি, জলবায়ু ও জাতের উপযোগিতা যাচাই করা প্রয়োজন। কোকো অ্যাগ্রো ফরেস্ট্রি বা বহুমুখী কৃষি ব্যবস্থাপনায় চাষ করা যায়, যেখানে ছায়াদানকারী গাছের সঙ্গে কোকো চাষ করে একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কৃষকের আয় বাড়ানো সম্ভব। কোকোর অর্থনৈতিক সম্ভাবনা উল্লেখযোগ্য। ফার্মেন্টেশন ও শুকনো বীজ বিক্রির পাশাপাশি কোকোর বীজ থেকে কোকো পাউডার, কোকো বাটার ও চকলেট তৈরি করে মূল্য সংযোজন করা যায়। নার্সারি, চারা উৎপাদন ও কোকোজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কোকো বাংলাদেশের একটি সম্ভাবনাময় নতুন ফসল। তবে আবাদ সম্প্রসারণে উন্নত চারা, প্রযুক্তিগত জ্ঞান, রোগ পোকা ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে গবেষণা, প্রশিক্ষণ এবং সরকারি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আসুন উপযুক্ত এলাকায় আধুনিক প্রযুক্তিতে কোকো চাষের সম্ভাবনাকে কাজে লাগাই।
0: প্রিয় শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন্নবীর শিক্ষা, প্রিয় নবীজির প্রতি শ্রদ্ধা আর কোকো ফলের সম্ভাবনার গল্প নিয়ে কৃষি সমাচারের আজকের বিশেষ আয়োজন এখানে শেষ করছি। নবীজির দেখানো আদর্শে প্রকৃতির যত্ন নেই, ভালোবাসি মাটিকে। আমাদের কৃষকের হাত ধরে সমৃদ্ধ হোক প্রিয় বাংলাদেশ। আগামী পর্বে আবারও নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কৃষি সমাচার।
2: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা আফরোজা আক্তার পপি, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বুধবার 11ই ভাদ্র, 12ই রবিউল আউয়াল, 26শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে বললেন রাষ্ট্রপতি। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায়

0: অবৈধ অর্থনীতির ফলে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে, জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ। এবং লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে এবারে শুনুন একটি প্রতিবেদন।
2: পবিত্র ঈদে মিলাদুন্নবী হল মানবজাতির সর্বশ্রেষ্ঠ নিয়ামত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনকে স্মরণ ও উদযাপন করার দিন, যা মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস 12ই রবিউল আউয়াল বিশ্বনবী মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং এই একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমাতুল্লিল আলামিন বা রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তার আগমনের মাধ্যমে মানবজাতি অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে, তাই এই দিনে আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। এই দিনে বিভিন্ন ধর্মীয় আলোচনা ও মাহফিলের মাধ্যমে মহানবীর জীবনী আলোচনা করা হয়। তার সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও নম্রতার আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নে শিক্ষা নেওয়া হয়। মুসলমানরা এই দিনে নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির এবং রাসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করেন। গরিব দুঃখীদের অন্নদান, দান সদগা ও জাকাত প্রদানের মাধ্যমে সমাজের সর্বস্তরে আনন্দ ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ বেতার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল আলম বলেন,
3: আমরা নবী মুহাম্মদ রাসূলের উম্মত হয়েছি, এই নবীর সুন্নাত এবং তার প্রতি মহাব্বত থাকা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার, আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি হবেন। কাজেই আমরা দেশবাসী, আমরা মুসলিম উম্মাহ সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাকে ধারণ করা, লালন করা, অনুকরণ অনুসরণ করা, এর মাধ্যমেই আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন সুখময় শান্তিময় হবে।
2: বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সুফি ও সুন্নি মুসলমানরা এই দিনে শান্তিপূর্ণ জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করেন। ঘরবাড়ি ও মসজিদ সমূহ আলোকসজ্জায় সজ্জিত করে রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবাধিকার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবাধিকার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত

0: প্রাসঙ্গিক। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বক্তৃতা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। গতকাল বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
1: সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের বয়কটের আহ্বান জানান।
2: ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিক ভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা।
1: ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলের আছে।
3: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোন মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোন সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্র, লাইন বিটুইন সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
1: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $12-14 থেকে লাফিয়ে $24 পৌঁছেছে।
4: সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না।
1: অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের 6 মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। পানীয় সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে ফেনীর বহুড়ি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। তিনি গতকাল ফেনীর পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, 1543 কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু ভূমির গুণগত মান নিয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের 2026 সালের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সভায় এই গুরুত্ব আরোপ করেন। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো এশিয়ার বিভিন্ন দেশ যেমন জুম চাষের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে গেছে, তেমনি দেশের কৃষিতেও এ ধরনের বিপ্লব ঘটাতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাও আবেদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছরে বাংলাদেশে নজিরবিহীনভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম। তিনি বলেন, সরকার অতীতের কথিত ফ্যাসিবাদী যুগের পুনরাবৃত্তি চায় না এবং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র, বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গত সোমবার শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1077 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দেশজুড়ে শুরু হয়েছে 2 ডোজের বিশেষ ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই বিশেষ উদ্যোগে যৌথ সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও ICDDRB। প্রাথমিক ধাপে দেশের 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রতি 1000 জন মানুষের মধ্যে গড়ে 1.64 জন কলেরায় সংক্রমিত হন এবং দেশের প্রায় 6.64 কোটি মানুষ এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে কলেরা প্রতিরোধে বিনামূল্যে কলেরার টিকা প্রদান করছে সরকার। গেল 22 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সম্পূর্ণ সুরক্ষার জন্য আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে চলছে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি টিকা গ্রহীতারা।
8: আসলে কলেরাকে আমরা অনেক ভয় পাইতাম, এখন যদি এই টিকাটা সঠিক মতো খাওয়ানো হয় শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত ভবিষ্যতে আমরা নিশ্চিত হতে পারবো।
9: আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত সাথে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি এবং বাচ্চারা তো আনন্দের সাথে খাচ্ছে, এলাকাবাসী খাচ্ছে,
10: ওষুধের মতোই স্বাদ। ভালো একটা উদ্যোগ সরকারের।
7: প্রাথমিক ধাপে দেশের 64টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড সহ ঢাকার শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় প্রায় 51,75,000 মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসছেন এলাকাবাসী, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
11: বাচ্চারা খুবই উৎসুক, তারা আসতেছে, দেখতেছে। এটা 3 চাপে আমাদের খাওয়ানো হয়। এটা কলেরা ভ্যাকসিন, আমরা এভাবে 3 চাপ দিই, তারপর পুরোটা আমরা খাওয়ানো শেষ করি।
12: সমস্ত লোকজন সুশৃঙ্খলভাবে খাচ্ছে, আমাদের টিকার কার্যক্রমে কোনো সমস্যা নেই।
7: শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এবং কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সঠিক সময়ে টিকার 2 ডোজই সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাওহিদ হোসেন, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ জানিয়েছে মিয়ানমারে ইতিমধ্যে ভীতিকর মানবাধিকার পরিস্থিতি নতুন করে নিম্নস্তরে নেমে এসেছে। নৃশংস নির্যাতন এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এই পরিস্থিতি অবনতির কারণ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর রোহিঙ্গাদের উপর ক্রমবর্ধমান নির্যাতন এবং বিরল খনিজ মৃত্তিকা উত্তোলন ও প্রতারণার ধ্বংসাত্মক প্রভাবসহ অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানায়। জুন 2025 থেকে মে 2026 সময়কালের উপর ভিত্তি করে তৈরি জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে দেশজুড়ে ব্যাপক দুর্ভোগ ও নিষ্ঠুরতার চিত্র তুলে ধরা হয়। বিশ্ব সংস্থাটির মানবাধিকার প্রধান ফলকার তুর বলেন, বর্তমান পরিস্থিতি জনদুর্ভোগ এবং বহুমাত্রিক নির্যাতনের এক হৃদয় বিরোধক চিত্র তুলে ধরেছে। মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংগঠন মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। ওমানের সঙ্গে হওয়া অস্থায়ী নৌপথের চুক্তির অর্থ এই নয় যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইরান মধ্যস্থতাকারীদের বলেছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়া সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে তার অঙ্গীকারগুলো পুনর্বহাল করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। খেলার খবর। ক্রিকেট। 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 4:00 ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:38 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:23। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে জাতি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে বললেন রাষ্ট্রপতি। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে কারাগারে রাখা হবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম। এবং নৃশংস নির্যাতন ও অবৈধ অর্থনীতির ফলে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে, জাতিসংঘের প্রতিবেদনের প্রকাশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন বারোই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়।

0: শ্রোতা বন্ধুরা, গর্ভবতী মা সবসময় তার একটু বাড়তি যত্নের প্রয়োজন, প্রয়োজন বাড়তি খাবার দাবারের। কিন্তু অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় অনেক মাই বা অনেক নারী ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে এই খাদ্যের যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন প্রয়োজন। কি পরিবর্তন প্রয়োজন, কেমন হওয়া দরকার সেই সময়ের খাদ্য তালিকা, তা নিয়েই আজ আমরা কথা বলবো। আর এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ সাইদা লিয়াকত। স্বাগত জানাচ্ছি আপা আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ।
0: যে বিষয়টা আমরা বলছি যে ডায়াবেটিক আক্রান্ত গর্ভবতীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা আজকে কথা বলবো, কিন্তু প্রথমেই যেটা জানতে চাই যে আসলে সাধারণভাবে আমরা তো সবাই জানি যে আসলে ডায়াবেটিকটা কি, বহুমূত্র রোগ আমরা যেটাকে বলে থাকি, কিন্তু গর্ভাবস্থার ডায়াবেটিক্সে কি কোনো তফাত আছে বা সেখানে কোনো আলাদা বিষয় কি আছে?
1: আসলে এটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। ডায়াবেটিস তো আমরা জানি যে ডায়াবেটিস অনেক ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, যেটা আমরা গর্ভকালীন সময়ে যেটা হয়ে থাকে সেটাকে আমরা ডায়াবেটিস বলি। যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে গর্ভবতী মায়েরা থাকেন তারা কিন্তু দেখা যায় অনেক সময় তারা কি করেন, অনেক ওজন নিয়ে কিন্তু গর্ভধারণ করেন। এটা কিন্তু কোনো মতেই উচিত না। অন্তত পক্ষে পরিকল্পনা মাফিক যদি গর্ভধারণ করা হয় তখন ওজনটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে কিন্তু গর্ভধারণের পরিকল্পনাটা করা উচিত। এবং এই সময় কিন্তু খুবই কনসিয়াস থাকতে হয় যে কোনো বিষয়ে, যেমন আয়রন ঘাটতি হতে পারে, তারপর গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কাজেই একটা ওভারঅল কিন্তু চেক আপ অবশ্যই করা হয় এবং অনেকেই ডক্টরের কাছে কয়েকবার যেয়ে থাকেন, যেটা আমাদের স্বাস্থ্যের যে একটা নিয়ম কানুন রয়েছে সেই হিসেবেই তারা যেয়ে থাকেন।
0: এক্ষেত্রে একটা বিষয় জানার, যেটা হচ্ছে যে সাধারণ বা নর্মাল লেভেলটা কত?
1: 5.7 বিভিন্ন যেমন রয়েছে, যদি থাকে তাহলে দেখা যায় যে 6.5 এর নিচে গেলেও কিন্তু আমরা বলছি যে এটাকে নর্মাল লেভেলে আছে। এখন আসলে বিভিন্ন রকম, যেমন প্রি ডায়াবেটিস যদি বলা হয়, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী HbA1c এর মান যদি 5.7 এর নিচে থাকে তাহলে তাকে স্বাভাবিক ধরা হয়। এটি 6.5 এর বেশি হলে ডায়াবেটিস আছে বলে ধরতে হবে। এই মান 5.7 থেকে 6.5 এর মধ্যে থাকলে তাকে প্রি ডায়াবেটিস ধরা।
0: আমরা নিশ্চয়ই সেই বিষয়টাতে সচেতন হব সকলে, এমনটা প্রত্যাশা রাখছি। আমরা এবার খাবারের দিকে চলে আসি। যেহেতু স্বাভাবিকভাবে যেটা আমরা জানি যে ডায়াবেটিক্স হলে মিষ্টি খাবার পরিহার করতে হবে বা শর্করা জাতীয় খাবারটাকে একটু কম করে খেতে হবে, এক্ষেত্রে গর্ভবতী নারীর জন্য কি ধরনের খাবার ব্যবস্থাপনা বা কি ধরনের খাদ্য তালিকা করা দরকার?
1: এটা যদি ডায়াবেটিস থাকে, যেমন এখন আসলে আমরা আলাপ করছি যে গর্ভকালীন মায়ের ডায়াবেটিসের খাদ্যটা কেমন হওয়া উচিত। তো এই অবস্থায় যেটা হয়, অবশ্যই মাকে কিন্তু খাবার কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরিও কিন্তু তাকে দিতে হবে। আর যেটা হচ্ছে যে ওজন যদি বেশি থাকে সেটাকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু আমাদের খাবারের যে পরিমাপটা করা উচিত সেটা করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সরল শর্করা, যেটা আমরা বলি সাদা চাল, সাদা আটা, হ্যাঁ, এই খাবারগুলির পরিবর্তে আমরা যদি হোল গ্রেন অর্থাৎ আঁশযুক্ত খাবার যদি আমরা তাকে দিই এবং বিভিন্ন রকমের সবজি দিই, যেমন বিভিন্ন রকমের সবজির মাঝে যেটা হচ্ছে খুব বেশি হাই গ্লাইসেমিক, যেমন সবজিগুলো আলু টালু, এই খাবারগুলি যদি একটু কম পরিমাণে দিই, এবং তার দেখা যাচ্ছে যে চিনি মিষ্টি এবং কুকিজ জাতীয় খাবার যেটা আছে, আইসক্রিম, এই খাবারগুলি থেকে যদি দূরে থাকা হয় এবং তাকে যদি কমপ্লেক্স অর্থাৎ জটিল শর্করা, শাক সবজি, ফলমূল দিয়ে তাকে যদি একটা খাদ্য তালিকা তৈরি করে দেওয়া হয় এবং অবশ্যই তাতে কিন্তু মাছ, মুরগির ডিম সবই থাকবে, তাহলে কিন্তু দেখা যাবে যে ডায়াবেটিস যদি তার এই সময় ধরাও পড়ে তাহলে কিন্তু সে নিয়ন্ত্রণ করে কিন্তু পুরোটা পথ কিন্তু সে সুন্দরভাবে চলতে পারবে। কাজে এই সময় চিনিযুক্ত খাবার, যেটা যদি ডায়াবেটিস ধরা পড়ে, এবং বাইরের খাবার, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার, এই খাবারগুলি কিন্তু এড়িয়ে চলাই ভালো। এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস যোগ করতে চাই, যেমন প্রক্রিয়াজাত খাবার, অনেক সময় মায়েরা কিন্তু ওটস খেতে পছন্দ করে, এখন কিন্তু খুব তাদের প্রচলন চলে এসেছে যে তারা কিন্তু এই জাতীয় খাবারগুলি খাচ্ছে, যেটা হচ্ছে প্রক্রিয়াজাত কিছু খাবার থাকে যেখানে চিনি দুধ মেশানো থাকে, এই খাবারগুলি থেকে কিন্তু মাকে দূরে থাকতে হবে।
0: আমরা তো আসলে খাবার তিন বেলার হিসেবে তো খাই, কিন্তু যখন গর্ভাবস্থায় কোনো নারী থাকেন তখন কিন্তু তাকে দেখা যায় যে কিছুক্ষণ পরপর খেতে দেওয়া হচ্ছে বা খেতে পছন্দও করেন অনেকে। যেহেতু গর্ভবতী ডায়াবেটিক্সের কথা আমরা বলছি, তো সেক্ষেত্রে কি খাবারের এই পরিমাণটা বা এই যে সময়ের হিসেবটা এখানেও কি কোনো বদলে নিতে হবে বা এখানেও কোনো হিসেব আছে?
1: হ্যাঁ, এটা চমৎকার একটা মানে প্রশ্ন, যেটা হচ্ছে যে অবশ্যই মাকে খাবার খেতে, এবং এমনকি আমরা যখন ডায়াবেটিক পেশেন্টের ডায়েট করি সেখানেও কিন্তু খাবারটাকে পাঁচ থেকে ছয় ভাগে ভাগ করে দেই। কাজেই এই সময় আমরা যেটা করতে পারি, মা অবশ্যই তিন বেলা খাবার খাবেন এবং দুই তিনবার সে কিন্তু স্ন্যাক জাতীয় খাবারগুলি নিতে পারেন। হয়তো বাদাম নিলেন কিছুটা, অথবা কোনো ফ্রুটস নিতে পারেন, যেমন খুব বেশি পরিমাণে কলা না নিয়ে সে শুধু একটা কলা নিতে পারে সেই ক্ষেত্রে, অথবা দেখা গেল যে অন্য যে ফলগুলি রয়েছে যেমন এখন ড্রাগন পাওয়া যায়, অবশ্যই দেখে নিতে হবে তাকে, এই খাবার যাতে কেমিক্যাল মুক্ত থাকে সেই বিষয়টিও খেয়াল করতে হবে। এবং অন্য ধরনের জামের সময় কিন্তু সে জাম খেতে পারে, জামরুল খেতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবারও সে নেবে, কিন্তু সেটাকে কমপ্লেক্স অর্থাৎ জটিল হতে হবে। এইভাবে যদি সে খাবারগুলি গ্রহণ করে এবং শাক সবজি ফলমূল অবশ্যই তাকে দিতে হবে, এইভাবে যদি গ্রহণ করে আশা করি সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়।
0: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইদা লিয়া কোতাপা আজকের আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে গর্ভবতী নারী তাকে আসলে সচেতন যেমন হতে হবে, একই সাথে পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকেও সচেতন হতে হবে, যাতে করে সেই নারীটি সুস্থ থাকেন এবং নারীর গর্ভে যে সন্তানটি আসছে এই পৃথিবীর মায়া দেখবে যে শিশুটি, সেও যেন সুস্থ থাকে সেদিকটাতে লক্ষ্য রাখতে হবে। আর এক্ষেত্রে যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন গর্ভবতী নারী, তাহলে কিন্তু এই যত্নের পরিমাণটা কিছুটা হলেও বাড়াতে হবে এবং পরামর্শ অনুযায়ী তাকে তার খাদ্য তালিকা তৈরি করে দিতে হবে। আমরা সকলের সুস্থতা কামনা করি। আজকে সুখের ঠিকানা আয়োজন থেকে বিদায় নিচ্ছি। বিদায় বেলায় জানিয়ে যাই, আজকে সুখের ঠিকানা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানটি শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী সোমনুর মনির কোনাল। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: দেশের গান শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎ গ্রহণে রয়েছেন মনিরা পারভীন।

শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোমেনুর রসুল এবং সঞ্চালনায় আমি মনিরা পারভীন, সহকারী অধ্যাপক নৃত্যকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের আলোচনার বিষয় নজরুল সাহিত্যে প্রেম ও সৌন্দর্য।

0: আমি যদিও কণ্ঠশিল্পী নই, তারপরও আজ মনে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যে প্রেমের যে আবেগ তা যেন শ্রোতার কাছে পৌঁছে যায়। তিনি প্রেমকে একটি অত্যন্ত গভীর এবং অনিবার্য বিষয় হিসেবে দেখেছেন। বিদ্রোহের পাশাপাশি তার মন ছিল আজন্ম এক প্রেমিক হৃদয়। তার কবিতায় ও গানে প্রেম নানা রঙে ও রূপে প্রকাশ পেয়েছে। প্রেমের এই স্বরূপ নিয়ে এখন শুনব মোমেনুর রসুল স্যারের কাছ থেকে।
1: ধন্যবাদ আপনাকে। সৃষ্টিশীল মানুষ মাত্রই আবেগী এবং প্রেমিক সুলভ, ভাবের উত্থান পতনে তারা সদা আক্রান্ত, সদা জর্জরিত। তাই তো তাদের কলমের কালিতে কখনো বিরহের মাঝে প্রেম, আবার কখনো প্রেমের মাঝে আনন্দ উঠে আসে। কবি নজরুল ছিলেন এমনই একজন সৃষ্টিশীল প্রেমিক হৃদয় মানুষ। তিনি ছিলেন আজন্ম এক প্রেমিক পুরুষ। বিভিন্ন সময়ে তার জীবনে প্রেমের রস সঞ্চারণ করতে একাধিক নারীর আগমন ঘটেছে, আর তাদের রূপমোহনায় বিমোহিত হয়ে নজরুল রচনা করেছেন একের পর এক প্রেমের কাব্য আর গান। অসাধারণ রোমান্টিকতায় আচ্ছন্ন হয়ে কবি সৃষ্টি করেছেন অমর সব উপমা এবং চিত্রকল্প। তিনি আকাশ থেকে তারা এনে প্রিয়ার খোপায় গুঁজে দিতে চেয়েছেন, কানে দোলাতে চেয়েছেন তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। প্রেমিকার জন্য রচনা করেছেন অপূর্ব নিবেদনের অঞ্জলি কাব্য। যেমন একটা কবিতায় তিনি বলছেন, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, কিংবা কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া আখ ফিরা দিয়া চরিকায় নিন্দিয়া। এভাবে নজরুলের অসংখ্য কবিতা ও গানে প্রেম এবং বিরহ প্রকাশ পেয়েছে। হারানো হৃদয় নিকুঞ্জ পথে কবি একা শুকনো ঝরা ফুল কুড়িয়ে গেছেন। প্রেমিক কবি নজরুলের গান ও কবিতা আজও প্রেমিক প্রেমিকাদের হৃদয়ে প্রেম জাগায়, বিরহে সান্ত্বনা দেয়, ভালোবাসার মাঝে সুখ খুঁজে পেতে সহায়তা করে। তিনি তার সরল হৃদয়ের উথিত শব্দগুচ্ছ দিয়ে যে প্রেমের সাগর তৈরি করেছেন তা এখনো আমাদের প্রেমের জোয়ারে ভাসায়। তার প্রেমিক হৃদয় বলেছেন, প্রিয় যাই যাই বলো না, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, আজ নিশীথে অভিসার তোমার পথে, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেবে না অশ্রু নেব ভেবে হই আকুল, নিশি না পোহাতে যেও না যেও না। এই যে গান, এই যে সৃষ্টি, এই যে কবিতা, এই কবিতা গানের মধ্যে আমরা পাই প্রেমিকের হৃদয়ের গভীর বেদনা, তীব্র বিরহ আর প্রেমকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমরা জানি যে প্রেমের অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে বিরহ। প্রেম থাকলে সেখানে বিরহ থাকবেই। যার প্রতি প্রেমের গভীরতা যত বেশি, তার প্রতি বিরহের প্রগাঢ়তাও তত বেশি। কাঙ্ক্ষিত মানুষকে না পাওয়ার ব্যর্থতা প্রেমিককে বিরহ কাতর করে তোলে। মানব মনে সেই আরতি নজরুলের কবিতায় গানে বারবার উঠে এসেছে, বিশেষ করে প্রেমের গানগুলোতে। বিরহের বেদনাই তার শ্রেষ্ঠ গানগুলোতে রয়েছে, বেদনার বাণী তার গানের চিরন্তনতা। বাস্তব জীবনে বিচ্ছেদের অন্তর্দাহ তার অনেক কবিতাতেও লক্ষ্য করা যায়। তিনি বিরহী মনের কাতরতা এভাবে প্রকাশ করেছেন, আবার বিরহে তব কাঁদিব, আবার প্রণয়ের ভরে বাঁধিব, শুধু নিমেষের তরে আখি দুটি ভরে। এসব প্রেম, বিরহ, বিদ্রোহ কবি নজরুলের আবেগতায়িত হৃদয়কে পুড়িয়ে খাক করেছে। তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আবার মনকে নতুন করেও গড়েছেন। শত পাথরের মতো তার মন দ্রোহে প্রতিবাদে সমাজের গায়ে তীক্ষ্ণ আঘাত করেছে, পাশাপাশি আবার না পাওয়ার বেদনায় হাহাকার হয়ে উঠেছে হৃদয়। তিনি কবিতায় বলেছেন, আমিও বিরহী বন্ধু তুমিও বিরহী, কিংবা তার যে প্রথম দিকের কাব্যগ্রন্থ দোলন চাপা, চক্রবাক, সিন্ধু হিন্দল, এই কাব্যগ্রন্থ সবগুলোই কিন্তু প্রেমের। নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসেবে সবাই জানি, মানি, তাকে একটি বিশেষ গণ্ডিতে আবদ্ধ করে রাখি যে তিনি বিদ্রোহী কবি। কিন্তু তার বিদ্রোহী সত্তার আড়ালে যে একটি প্রেমিক মন ছিল, প্রেমিক সত্তা ছিল, সেটিকে কিন্তু আমরা খুব বড় করে দেখি না বা বলি না। এই নজরুল কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে তার যে প্রেমিক সত্তা, ব্যক্তি জীবনে যে প্রেম, সেই অনিবার্য প্রেমকে তিনি তার সাহিত্যে সঙ্গীতে স্থান দিয়েছেন। তাই তিনি পূজারিণী কবিতায় বলেছেন, ভগবান ভগবান একে তৃষ্ণা অনন্ত অপার, কোথা তৃপ্তি কোথা তৃপ্তি, কোথা মোর তৃষ্ণা হরা প্রেম সিন্ধু অনাদি পাথার, মোর চেয়ে স্বেচ্ছাচারী দুরন্ত দুর্বার, কোথা গেলে তারে পাই, যায় লাগি এত বড় বিশ্বে মোর নাই শান্তি নাই। এভাবেই নজরুল তার সমগ্র সৃষ্টিতে, সাহিত্যে, সঙ্গীতে প্রেমকে অনিবার্য স্থান দিয়েছেন।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। নজরুলের প্রেমবোধ, তার প্রখরতা এবং সে তার যে অনন্য তুলনা ছিল তার ব্যক্তি জীবনে, সে সর্বদা প্রেমের যে অনুসন্ধান করেছেন তা আপনার বক্তব্যে সুস্পষ্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল প্রেমের কবি বা বিদ্রোহী কবি নন, তিনি ছিলেন একাধারে সত্য ও সুন্দরের পূজারি। তার সৌন্দর্য চেতনা প্রথাগত রোমান্টিকতার গণ্ডি পেরিয়ে প্রেম, দ্রোহ, সাম্য এবং মানবতার মুক্তির সাথে গভীরভাবে মিশে একাকার হয়ে গেছে। নজরুল সাহিত্যে এই সৌন্দর্য চেতনা সমানভাবে ক্রিয়াশীল থেকেছে, এই বিষয়ে আপনি কি বলবেন স্যার?
1: নজরুলের সৌন্দর্য চেতনার মূল বৈশিষ্ট্য হচ্ছে বিদ্রোহ এবং শক্তির সৌন্দর্য। আমরা সবাই জানি যে নজরুল আজীবন বিদ্রোহ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, দারিদ্রের বিরুদ্ধে। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল বারবার তার লেখায় কুলি, মজুর এই বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে। শুধু কি কবিতায়, গানে, কথা সাহিত্যে, গল্পে, উপন্যাসেও কিন্তু নজরুল এই নিপীড়িত মানুষের কথা বলেছেন। কিন্তু নজরুলের সৌন্দর্য চেতনার মূল যে দিক, সেটি হচ্ছে শক্তি এবং বিদ্রোহের সৌন্দর্য। নজরুল প্রচলিত জীর্ণতা এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহকে এক নতুন শৈল্পিক রূপ দিয়েছেন। তার বিদ্রোহী কবিতায় ধ্বংস ও সৃষ্টি যে তারই, তাতেই লুকিয়ে আছে এক অনন্য বীরত্বপূর্ণ সৌন্দর্য গাথা। তার লেখায় দুঃখ বেদনা এবং বিরহের পাশাপাশি প্রকৃতি বন্দনা সৌন্দর্যকে আরও মধুর ও লাবণ্যময় করে তুলেছে। ফুল এবং প্রকৃতির রূপ তার কাব্যে, তার সাহিত্যে গভীর জীবন আবেগ নিয়ে ধরা দিয়েছে। মানবতার কবি নজরুল মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক চেতনা এবং হিন্দু মুসলমান মিলন তার কাব্যে পরম সৌন্দর্যের জায়গা দখল করে নিয়েছিল। তার কাছে ধর্ম মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং হৃদয়কে সুন্দর করার মাধ্যম। তিনি বারবার বলেছেন যে আমার সুন্দর প্রথম এলো ছোট গল্প হয়ে, তারপর এলো গান হয়ে, কবিতা হয়ে। নজরুল সর্বদাই সৌন্দর্যের পূজারী ছিলেন। তিনি নারীর সৌন্দর্যে যেমন বিমোহিত হয়েছিলেন, তিনি প্রকৃতির সৌন্দর্যেও মুগ্ধ থেকেছেন। তার আত্মার সৌন্দর্য এবং ব্যক্তিক জীবনের সৌন্দর্য ধরা দিয়েছে তার আমার সুন্দর প্রবন্ধে। তার আত্মকথামূলক গদ্য এবং রচনায় সুন্দরে যে সাধনা প্রকাশ পেয়েছে, তা তার নান্দনিক চেতনার গভীরে প্রবেশের চাবিকাঠি আমরা বলতে পারি। নজরুল বিদ্রোহী কবি হিসেবে সকলের কাছে অধিক পরিচিত হলেও তার জীবনে দ্রোহের সঙ্গে সঙ্গে যে প্রেমের প্রকাশ ঘটেছে, তারই প্রতিফলন আমরা দেখতে পাই তার গান এবং কবিতায়। নজরুলের প্রেম পর্যায়ের এসব গান ও কবিতা আজকের প্রেমিক হৃদয়কে প্রেম, ভালোবাসা ও বিরহ বেদনায় রসদ যোগায়। এভাবে তিনি বেঁচে থাকবেন কোটি প্রেমের গহীনে। নজরুল ইসলাম হয়তো বেঁচে নেই, কিন্তু তার কলম আজও জ্বালায় অনন্ত প্রদীপ। বিদ্রোহ ছিল তার সত্তার মূল মন্ত্র, তার গান ও কবিতায় যে অগ্নিশিখা জ্বলেছিল তা এখনো অন্ধকার ভেদ করে আলোর পথ দেখায়। বিদ্রোহী কবি নজরুল দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি তথা মানবতার কবি। মানুষের দুঃখ সুখের কথা, মানবতার কথা, প্রেমের কথা, সাম্যের কথা নজরুলের মতো এত স্পষ্ট করে আর কেউ বলেননি। নজরুলের জীবনে দ্রোহ ছিল, ছিল প্রেম। তার বিদ্রোহী কবিতাটিতে দ্রোহের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। আবার নজরুলের কবিতায় প্রেমের অনুষঙ্গ বিশেষভাবে ধরা দিয়েছে বারবার। তার প্রেমের কবিতায় নারী অনুষঙ্গ উঠে এসেছে। তিনি নারীকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়েছেন তার কবিতায়। তার নারী কবিতা পড়লে সহজেই অনুমান করা যায় তিনি কোন দৃষ্টিতে নারীকে দেখেছেন। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্রবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। কিংবা পিছুডাক কবিতায় নিজের মন মন্দিরে কবি প্রেয়সীর আরাধনা করেছেন, নিজের অসাধারণ কবিত্ব শক্তি দিয়ে কবি প্রেয়সীর প্রতি প্রেম নিবেদন করেছেন। সখী, নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে, সেথায় তোমার নতুন পূজা নতুন আয়োজনে। এই যে কবিতা, এই যে ভাববোধক সুর, আবেগ, উন্মাদনা, এই আবেগ, উন্মাদনা, প্রজ্ঞা, এগুলোই তার কবিতায়, সাহিত্যে বারবার ঘুরে ফিরে এসেছে। তিনি তার গোপন প্রিয়া কবিতায় প্রেমের কথা ব্যক্ত করেছেন এভাবে, পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি, আমি এপার তুমি ওপার, মধ্যে কাঁধে বাধার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি, আমি মরু পাইনি তোমায় ছায়ার ছোঁয়াখানি। এই যে অনবদ্য আবেগ, প্রেম, এই আবেগ প্রেমের স্বতঃস্ফূর্ত প্রকাশ নজরুলের হৃদয়কে যেমন আন্দোলিত করেছে, তেমনি তার সাহিত্যিক জীবনকেও করেছে আন্দোলিত। কবি নজরুলের লেখা প্রেমের কবিতা থেকে উদ্ধৃত করলে তার প্রেমের কবিতার মর্ম আমরা বুঝতে পারি। কবি বলছেন, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সেজে তোমায় ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি, তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। এই যে সৌন্দর্য, এই যে প্রেম, এই যে আত্মমুগ্ধতা, কবি হৃদয়ের বিচিত্র অনুভূতির অনুরণন, সেটি তার প্রেমের শক্তি, সেটি তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ। প্রেমের পূজারী নজরুল তার অনামিকা কবিতায় তার অনাগত প্রিয়াকে এভাবে বন্দনা করেন, তোমারে বন্দনা করি স্বপ্ন সহচরী, লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া, তোমারে বন্দনা করি হে আমার মানুষ রঙ্গিনী, অনন্ত যৌবনা বালা চিরন্তন বাসনা সঙ্গিনী, তোমারে বন্দনা করি নাম নাহি জানা ওগো আজত নাহি ভাষা, আমার বন্দনা লহ লহ ভালোবাসা। এই যে প্রকাশ, প্রেমিক হৃদয়ের অন্তর্ভুক্ত আবেগের প্রকাশ, এটি তার কবিত্ব শক্তির এক অনির্বচনীয় সুখ আনন্দ। শেষ প্রার্থনা কবিতায় নজরুল প্রেমিক হৃদয়ের এক চিরন্তন আশা আকাঙ্ক্ষা আকুতি প্রকাশ পেয়েছে, প্রেমের সমস্ত দ্বন্দ্ব বিরহ দুঃখ বেদনা আর হতাশার যেন এ জনমই সমাপ্তি ঘটে। তাই তো তিনি বলেন, আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বর্ষের শেষে, যেন এমনি কাটে আসছে জনম তোমায় ভালোবেসে। এ যেন কেবল কোন রোমান্টিক কবির প্রার্থনা নয়, এ যেন প্রতিটি আধুনিক নরনারীর যুগল জীবন যাপনকারীর প্রাণের কথা। দোলনচাপা কাব্যগ্রন্থের পূজায়নী কবিতায় নজরুল ভালোবাসার কথা বলেছেন ভিন্ন আবহে। সেখানে তিনি বলছেন, এতদিনে অবহেলায় প্রিয়তম, ধুলি অন্ধ ঘূর্ণি সম দিবাজামি, যবে আমি নেচে ফিরি ধীরাক্ত মরণ খেলায়, এদিনে অবেলায় জানিলাম আমি তোমা জন্মে জন্মে চিনি। পূজারিণী ওই কণ্ঠ ও কপোত কাদানো রাগিনী, ওই আখি ওই মুখ ওই ভুরু ললাট চিবুক, ঐ তব অপরূপ রূপ ঐ তব দোল দোল গীতি নৃত্য দুষ্ট দুল রাজহংসী, যিনি চিনি সব চিনি। প্রেমের ক্ষেত্রে নজরুল মিলনের কবি নন, বিরহের কবি, ব্যথার কবি। এই বিরহ ব্যথার সুর তার সমগ্র সৃষ্টিতেই প্রতিধ্বনিত হয়েছে।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত চির উন্নত মম শিরের আজকের বিষয়বস্তু ছিল নজরুল সাহিত্যে প্রেম সৌন্দর্য। আপনার সুচারু আলোচনার মাধ্যমে শ্রোতামণ্ডলী সমৃদ্ধ হতে পারলেন। সুপ্রিয় শ্রোতা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরিশেষে নজরুলের গানের ভাষায় বলতে চায়,

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মনিরা পারভিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: covering the period from June 2025 to May 2026 describes widespread suffering and cruelty across the country. UN Human Rights Chief Volker Türk says the situation presents a heartbreaking picture of misery and abuse on multiple levels. The United Nations is calling for greater international action to address the worsening humanitarian and human rights crisis in Myanmar. Cricket, and Pakistan will take on hosts England in the second test of the three-match series at Lord's tomorrow. The match is scheduled to start at 4 p.m. Bangladesh time. England are leading the series by 1-0. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Potuakali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Holy Eid-e-Milad-un-Nabi is being celebrated in country with due religious fervor. Prime Minister calls for building peaceful Bangladesh by following ideals of Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Government wants to build such Bangladesh where people of every religion will live safely and with dignity, says President. Information and Broadcasting Minister calls for boycotting those practicing intellectual fascism. Government is committed to stop politically motivated detention, asserts State Minister for Foreign Affairs Shama Ubaid Islam. Human rights situation in Myanmar becomes more fragile due to brutal abuse and illicit economy, UN reports reveals. And second cricket test between hosts England and Pakistan begins tomorrow at Lord's. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: Ji abba.
2: Babur jor ta ki kom se.
3: Ji abba. Ohon to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা
2: কি কারণে
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে হাম আর হাম
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওয়ার লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে
3: আব্বা আব্বা এসব কথা কই না থাক
4: যে যাই কোক আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচ্চা
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম গানের শিল্পী খালিদ হোসেন।

0: এতক্ষণ ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45 কাজী নজরুল ইসলামের সমাধির উপর বিশেষ প্রামাণ্য প্রতিবেদন শুনবেন মহানগর অনুষ্ঠানে 8:30। নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনবেন বাগিচায় বুলবুল 9:05। বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ 10:05। বিশেষ গীতি আলেখ্য স্মরণপারের ওগো প্রিয় 10:30। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে 11:05। বিশেষ নাটক ব্যথার দান 10:00। মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা জিয়াউল হাসান। নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা সংক্ষেপে জানিয়ে দেওয়া হলো।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 102 MHz, FM 90 MHz। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মানবতার মুক্তির দূত, বিশ্বজগতের রহমত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের স্মরণে আজকের এই পবিত্র দিন। তাঁর আগমন শুধু একটি সময়ের ঘটনা নয়, মানব সভ্যতার ইতিহাসে এটি ছিল এক আলোকিত অধ্যায়ের সূচনা।
2: মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরব সমাজ অন্যায়, কুসংস্কার, হিংসা, বৈষম্য ও অমানবিকতায় জর্জরিত ছিল। সেই অন্ধকার সময়ে তিনি মানুষকে আহ্বান জানালেন এক আল্লাহর ইবাদত, সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার পথে। মানুষের মর্যাদায় এবং দুর্বলের অধিকার প্রতিষ্ঠায় তিনি রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত।
1: নবুয়ত লাভের আগেই মক্কার মানুষ তাঁকে আল আমিন, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হিসেবে চিনত। তাঁর জীবন ছিল সত্যবাদিতা, সততা, ক্ষমা, দয়া, সহনশীলতা ও ন্যায় বিচারের উজ্জ্বল উদাহরণ। মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণের শিক্ষা তিনি ছড়িয়ে দিয়েছেন তাঁর কথা ও কর্মের মাধ্যমে।
2: পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই প্রিয় নবীর প্রতি ভালোবাসা শুধু তাঁকে স্মরণ বা প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নয়, তাঁর আদর্শকে নিজের জীবনে ধারণ করাই হতে পারে সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ।
1: ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র দিন আমাদের সেই আদর্শের কথাই নতুন করে মনে করিয়ে দেয়। সত্য কথা বলা, আমানত রক্ষা করা, অন্যের অধিকারকে সম্মান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে সুন্দর আচরণ, এসব গুণ আমাদের জীবনে ধারণ করতে হবে।
2: নবীজির সুন্নাহ অনুসরণ, দরুদ ও সালাম পাঠ, তাঁর জীবন ও শিক্ষা সম্পর্কে জানা এবং সেই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ পবিত্র এই দিনে হোক আমাদের অঙ্গীকার। পরিবার থেকে সমাজ সবখানেই শান্তি, সৌহার্দ ও মানবিকতা প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে।
1: হিংসার বদলে ভালোবাসা, ঘৃণার বদলে ক্ষমা, অন্যায়ের বদলে ন্যায় আর বিভেদের বদলে ভ্রাতৃত্ব। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সেই পথই দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা গড়ে তুলতে পারি আরও সুন্দর ও কল্যাণময় সমাজ।
2: আজকের এই পবিত্র দিনে আসুন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করি, বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি, তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেই এবং সেই শিক্ষা পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেই।
1: প্রিয় নবীর আগমন ছিল মানবতার জন্য আলোর বার্তা, তাঁর দেখানো পথে চলাই হতে পারে আমাদের জীবনকে আলোকিত করার অন্যতম পথ। আমাদের প্রত্যয় হোক নবীজির আদর্শে গড়ব নিজেকে, ভালোবাসা ও মানবিকতায় গড়ব আমাদের সমাজ।
2: এমনই আহ্বানে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় নবীর ভালোবাসায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, শান্তি ও কল্যাণে ভরে উঠুক আমাদের সমাজ ও দেশ। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের দর্পণ।

0: বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। যথারীতি প্রথমেই থাকছে এই দিনে, তারপর বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: এরপর থাকছে উৎসবের বাংলাদেশ। এ পর্বে আজ শোনাব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎসব নিয়ে একটি নিবন্ধ, এবং সবশেষে আমাদের গান আয়োজনে থাকছে একটি ভক্তিমূলক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, চলে যাচ্ছি এবার মূল পরিবেশনায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এই দিনে পর্বে। আজ প্রথমেই শুরু করব 1303 সালের কথা দিয়ে। 1303 সালের 26 আগস্ট অর্থাৎ আজকের এই দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন। 1789 সালের এই দিনে ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে। 1883 সালের এই দিনে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে 36,000 লোকের মৃত্যু হয়। জার্মান শাসিত উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন 1914 সালের আজকের এই দিনে। 1920 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি লাভ করে 1955 সালের আজকের এই দিনে। 1970 সালের এই দিনে সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে। এবং 2005 সালের আজকের এই দিনে বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ পর্যন্তই। এবারে জানাবো আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1794 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যান্টনি লাভুসিয়ে, ফরাসি রসায়নবিদ ও অক্সিজেন আবিষ্কর্তা। 1869 সালের এই দিনে জন্মগ্রহণ করেন দীনেন্দ্র কুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক। বিখ্যাত মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট জন্মগ্রহণ করেন 1873 সালের এই দিনে। জেমস ফ্রাঙ্ক, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী, জন্মগ্রহণ করেন 1882 সালের আজকের এই দিনে। 1885 সালের আজকের এই দিনে বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইস জন্মগ্রহণ করেন। মাদার তেরেসা শান্তিতে নোবেল বিজয় করেন 1910 সালের আজকের এই দিনে। 1920 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, যার আদি নিবাস বাংলাদেশের বিক্রমপুরে। 1941 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বারবেট স্ট্রোডার, সুইস চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। 1970 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মেলিসা ম্যাকার্থি, মার্কিন অভিনেত্রী, কমেডিয়ান, লেখক, ফ্যাশন ডিজাইনার এবং প্রযোজক। জার্মান ফুটবলার লার্স স্টিনডল জন্মগ্রহণ করেন 1988 সালের আজকের দিনে। আর্জেন্টিনার ফুটবলার মাতিও মোসাচিও জন্মগ্রহণ করেন 1990 সালের আজকের দিনে। এবং 1991 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডিলান ও ব্রায়েন, মার্কিন অভিনেতা। বন্ধুরা, আজ 26 আগস্ট, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্ম। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাবো আজকের দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু স্মরণীয় মানুষের কথা। 1910 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম জেমস, মার্কিন মনোবিজ্ঞানী এবং দার্শনিক। বাঙালি কবি, গীতিকার এবং গায়ক অতুল প্রসাদ সেন মৃত্যুবরণ করেন 1934 সালের এই দিনে। 1947 সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস লিন্ডবার্গ, মার্কিন পাইলট এবং অভিযাত্রী। 1978 সালের এই দিনে মৃত্যুবরণ করেন শার্ল বোয়ে, ফরাসি আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক। জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী গিয়র্গ ভিটিশ মৃত্যুবরণ করেন 1987 সালের আজকের দিনে। 1998 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডেরিক রাইনেস, মার্কিন পদার্থবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী। 2018 সালের এই দিনে মৃত্যুবরণ করেন নীল সিমন, মার্কিন নাট্যকার ও লেখক। এবং 2023 সালের 26 আগস্ট অর্থাৎ আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বব বার্কার, মার্কিন টেলিভিশন গেম শো হোস্ট। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, পুরান ঢাকা মানেই ইতিহাস আর ঐতিহ্যের অসংখ্য গল্প। অলিগলির প্রতিটি প্রাচীন স্থাপনা যেন আজও কথা বলে অতীতের সঙ্গে।
0: তেমনি ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমলিগোলা ছোট মসজিদ। সময়ের স্রোত পেরিয়ে মসজিদটি ধারণ করে আছে পুরান ঢাকার ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের স্মৃতি।
1: সেই ইতিহাস আর ঐতিহ্যের গল্প নিয়েই আজকের ঐতিহ্যের সন্ধানে পর্বে আমরা শুনব আমলিগোলা ছোট মসজিদ সম্পর্কে। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন কামাল মিনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি রাজধানীর লালবাগের আমলিগোলায়। এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমলিগোলা ছোট জামে মসজিদের সাথে। আমলিগোলা ছোট মসজিদ, যা 1687 খ্রিস্টাব্দে মোগল আমলে নির্মাণ করা হয়, এটি এই এলাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপত্য, যা বর্তমানে পুনর্নির্মিত হয়ে আধুনিক রূপ পেলেও এর মূল ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই আমলিগোলা ছোট জামে মসজিদের স্থানীয় বাসিন্দা এবং এখানকার নিয়মিত মুসল্লি। কি নাম আপনার?
3: আমার নাম মোহাম্মদ মনির হোসেন।
2: আপনি কত বছর যাবত এই মসজিদের সাথে জড়িত আছেন?
3: আমার জন্মের পর থেকে এই মসজিদে নামাজ পড়ি। আমার বাপ দাদার এলাকা, আমাদের 6 প্রস্থান চলতেছে বর্তমানে।
2: আমলিগোলা ছোট জামে মসজিদ ঐতিহাসিক মসজিদ, এই মসজিদ সম্পর্কে একটু বলবেন।
3: এই মসজিদ তো আমাদের আমলিগোলা 1687 সালে স্থাপন করা হয়েছে, আমাদের বড় মসজিদের আগে এটা।
2: আমলিগোলা ছোট মসজিদের অবস্থান লালবাগ নবাবগঞ্জের মাঝামাঝি এলাকায় আমলিগোলায়। লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গের উত্তর পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে এগোলেই চোখে পড়বে খান মোহাম্মদ মৃধার মসজিদ। তার থেকে আরেকটু পশ্চিম দিকে এগোলে হাতের বায়ে পড়বে আমলিগোলা বড় মসজিদ। আমলিগোলা বড় মসজিদ পিছনে ফেলে আর একটু পশ্চিম দিকে এগিয়ে বায়ের হাতে মোড় নিলে এখানে দেখা যাবে আমলিগোলা ছোট জামে মসজিদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি ঐতিহাসিক আমলিগোলা ছোট জামে মসজিদের সম্মানিত খাদেম সাহেবের সাথে। কি নাম আপনার?
4: আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন।
2: আপনি কত বছর যাবত এই মসজিদে খাদেমের দায়িত্ব পালন করছেন?
4: আজকে 8 বছর যাবত আছে।
2: ঐতিহাসিক আমলিগোলা ছোট মসজিদের খাদেমের দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
4: খুব ভালো, আলহামদুলিল্লাহ।
2: ইতিহাস থেকে জানা যায় মুঘল সুবেদার শায়েস্তা খার শাসনকালে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। মুঘল আমলে এখানে শস্যের গোলা ছিল, সেখান থেকেই এই আমলিগোলা নামের উৎপত্তি। আমলিগোলা এলাকায় পাশাপাশি দুটি মসজিদ, যা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেটি মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। এই আমলিগোলা বড় মসজিদ এবং আমলিগোলা ছোট মসজিদ পাশাপাশি অবস্থিত হওয়ায় এখানকার মানুষের কাছে যে মসজিদটি আকারে ছোট ছিল সেটাই আমলিগোলা ছোট জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আমলিগোলা ছোট জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে। কি নাম আপনার?
5: আমার নাম হাজী মোহাম্মদ জামাল।
2: এটা যে একটা ঐতিহাসিক মসজিদ, তৎকালীন মোগল সুবেদার শায়েস্তা খান আমলে নির্মাণ করা হয়েছে, প্রায় 350 বছরের পুরনো মসজিদ, এই মসজিদের সভাপতি দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
5: মসজিদে কাজ করতে ভালো লাগে। আসলে মসজিদে তো সভাপতি সেক্রেটারি কিছু না, এটা একটা খাদেম। আমরা খাদিম হিসাবে কাজ করি, মসজিদে কী লাগবে না লাগবে, ইমাম মজিমের কী প্রয়োজন, আমাদের দায়িত্ব এটা। আসলে নাম সম্মান কিছু না, চাওয়া পাওয়া তো আল্লাহর কাছে। আমাদের এলাকা ছোট হলেও মানুষের মন অনেক বড় এলাকার, এনারা অনেক বড় মনের মানুষ, যা প্রয়োজন আমাদের মসজিদে সম্পূর্ণ আল্লাহ পুরো করা দেয় এনাদের মাধ্যমে।
2: প্রায় 350 বছরের পুরনো এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল 1687 খ্রিস্টাব্দে। মুঘল আমলে ঢাকার অত্যন্ত অভিজাত ধনাঢ্য পরিবারের আবাসিক এলাকা হিসাবে খ্যাত ছিল এই আমিরগঞ্জ বা আমলিগোলা অঞ্চলটি। জানা যায় সর্বপ্রথম 1687 খ্রিস্টাব্দে মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট করে উঁচু জায়গার উপর নির্মাণ করা হয়েছিল। প্রবেশের জন্য ছিল 3টি খিলান দরজা ও 3টি মেহরাব। মসজিদের দুপাশে ছিল মনোরম ফুলের বাগান। মূলত এই আমলিগোলা ছোট জামে মসজিদটিতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি আমির ওমরা অভিজাতদের পদচারণায় সবসময় মুখর থাকত। এই আমলিগোলা ছোট জামে মসজিদটি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের আঘাতে এর গম্বুজ ও ছাদের একাংশ ভেঙে গিয়েছিল। এরপরে বিভিন্ন সময় সংস্কার করে এই মসজিদের সামনে এবং পিছনে অনেক জায়গা সম্প্রসারণ করে তিনতলা বিশিষ্ট করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আমলিগোলা ছোট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে। কি নাম আপনার?
6: আমার নাম মৌলানা মুশাহিদ হুসাইন।
2: কত বছর যাবত এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন?
6: আমি আলহামদুলিল্লাহ প্রায় এক যুগ ধরে এখানে ইমামতির দায়িত্ব পালন করছি।
2: ১২ বছর যাবত এখানে আছেন। আমলিগোলা ছোট জামে মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে নির্মাণ করা হয়েছে। এর ইতিহাস সম্পর্কে কিছু জানেন আপনি?
6: যে এটা অনেক একটা প্রাচীন মসজিদের ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে।
2: আপনি যে ঐতিহাসিক মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
6: আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞ। নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমি এরকম একটি ঐতিহাসিক 350 বছর আগের একটি মসজিদে ইমামতি করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে ইমাম হিসেবে রাখছেন, আমি আল্লাহর কাছে অনেক শুকরগুজার এবং এই মসজিদের দিন দিন সম্প্রসারণ এবং উন্নতি কামনা করছি।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল ঐতিহাসিক আমলিগোলা ছোট জামে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। আগামী পর্বে ঐতিহ্যের সন্ধানে অন্য কোন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।

0: শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে পর্ব। বন্ধুরা, বাংলার উৎসবের রঙে মিশে আছে ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য আর মানুষের ভালোবাসা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি একটি পবিত্র উপলক্ষ, যে দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তাঁর আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুসলমানরা।
1: এই উপলক্ষকে ঘিরে বাংলাদেশের নানা প্রান্তে দেখা যায় ভিন্ন ভিন্ন আয়োজন। কোথাও আলোকসজ্জা, কোথাও মিলাদ মাহফিল, আবার কোথাও আলোচনা। আর সেই সকল আয়োজন আর ঐতিহ্যের গল্প নিয়েই এবারের পর্ব উৎসবে বাংলাদেশ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন অঞ্চলের উৎসব আয়োজন নিয়ে আজকের এ পর্বের নিবন্ধ উপস্থাপন করছেন রাবেয়া সুলতানা শিউলি।

ঈদে মিলাদুন নবী হল সর্বশ্রেষ্ঠ মানব, ইসলামের শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে পালিত একটি বিশেষ দিন। আরবি ঈদ শব্দের অর্থ আনন্দ বা উৎসব এবং মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মকাল। সে হিসেবে মিলাদুন নবী অর্থ নবীর জন্ম মুহূর্ত। মিলাদুন নবী শব্দটি আরবি মাওলিদ থেকে এসেছে, যার অর্থ জন্ম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং এই একই দিনে তিনি ইন্তেকালও করেন। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের এই 12 তারিখে সারা বিশ্বের মুসলিমরা এই দিনটি ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করেন। দিনটিতে অনেকে মসজিদে বা ঘরে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল, দরুদ পাঠ, নাত পরিবেশন এবং দান খয়রাত ও তবারক বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ সহ অনেক মুসলিম প্রধান দেশে এটি সরকারি ছুটির দিন। ঈদে মিলাদুন নবীর দিন মুসলমানদের মহানবীর জীবনের শিক্ষা, আদর্শ ও দিক নির্দেশনা স্মরণ করে থাকেন। বিভিন্ন দেশে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং পবিত্র কোরআন পাঠের আয়োজন করা হয়। এই দিনটিতে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের জন্য দরুদ পাঠ করা হয় এবং তার সুন্নত অনুসরণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ উপলক্ষে অনেক মানুষ দরিদ্র অসহায়ের মধ্যে খাবার, পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে তার চারিত্রিক গুণাবলী, দয়া, ন্যায়পরায়ণতা, তাঁর দর্শন ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। নবীর শিক্ষা অনুসরণ করে কিভাবে মুসলিমরা তাদের ব্যক্তিগত সামাজিক জীবন গঠন করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে মুসলিমরা তাঁর শিক্ষা ও আদর্শকে অনুসরণ করতে উৎসাহিত হয়। তার প্রবর্তিত ইসলামিক নীতি মূল্যবোধ সমূহ আজও মুসলিমদের জীবন পরিচালনার মূল ভিত্তি। তাই ঈদে মিলাদুন্নবী কেবল একটি উদযাপন নয়, বরং নবীর শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবনকে আলোকিত করার একটি সুযোগ। আমাদের দেশের যথাযথ মর্যাদা এবং ভাব গম্ভীর পরিবেশে দিনটা পালনের জন্য সরকার বিভিন্ন আয়োজন করে থাকে। রাস্তায় বড় বড় ধর্মীয় শোভাযাত্রা বা র্যালি বের করা হয়। মসজিদ, মাদ্রাসা ও বাসাবাড়িতে সমবেত হয়ে দরুদ শরীফ পাঠ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ, মোজেজা ও ইসলামের ইতিহাস নিয়ে আলেমরা আলোচনা করেন। শিশু কিশোরদের জন্য কোরআন, হামদ, নাত, ইসলামী গজল ও সিরত বিষয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতিম, মিসকিন ও প্রতিবেশীদের মাঝে মিষ্টি, পোলাও বা শিরনি রান্না করে বিতরণও করা হয়। নবীজির শানে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কবিদের স্মরচিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়। দেশের সকল জেলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে বিপুল মানুষের অংশগ্রহণে পালন করা হয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর সেমিনার, কেলিওগ্রাফি ও ইসলামী বইমেলা এবং শিশু কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব অত্যন্ত গভীর। এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক উৎসব নয়, বরং এটি মুসলমানদের জীবনে আত্মশুদ্ধি এবং নবীজির আদর্শকে পুনরুজ্জীবিত করার একটি মহৎ সুযোগ।

0: প্রিয় বন্ধুরা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: সুপ্রিয় শ্রোতা, আজকের আয়োজনে শেষ পর্বে যাব। শোনাব আমাদের গান আয়োজনে একটি ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন।

0: প্রিয় শ্রোতা, খালিদ হোসেনের কণ্ঠে ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে।
1: বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
0: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।

0: গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন। আপনি নিজেকে ভালোবাসুন, আপনার কর্ম দিয়ে আপনার দেশকে উন্নত করে তুলুন। মনে রাখবেন, সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সব চাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে হাটে মাঠে কলে কারখানায়, তবেই আমরা স্বাবলম্বী হতে পারব।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তফা। দেশে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়

0: জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চলতি মাসের 24 দিনে দেশে 2.34 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত হালনাগাদ তথ্যে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 25.7% বেশি। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল 1.86 বিলিয়ন ডলার। এদিকে চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট 5.19 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, ফলে বছর ভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.8%। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। 2025-2026 সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসনের ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থপ্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবতা সংকট মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের প্রিয় নবী।

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সোনামণি বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজকের সকালটি যেন অন্য সব সকালের চেয়ে একটু বেশি পবিত্র, একটু বেশি আলোকিত।
1: আজ এমন এক মহান মানুষের স্মরণে আমাদের এই বিশেষ আয়োজন, যিনি সমগ্র মানব জাতির জন্য ছিলেন রহমত, যার ভালোবাসায় জায়গা পেয়েছিল শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, দরিদ্র, ধনী, এমনকি পশু পাখিও।
0: তিনি আমাদের প্রাণের নবী, আমাদের প্রিয় রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সত্য, সততা, দয়া, ক্ষমা, ন্যায় বিচার ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
1: তিনি শিশুদের খুব ভালোবাসতেন, শিশুদের মাথায় স্নেহের হাত রাখতেন, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, খেলাধুলা করতেন, কখনো তাদের মন ভাঙতেন না। তিনি শিখিয়েছেন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় পরিচয়।
0: আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের প্রত্যাশা, আমরা সবাই নবীজির আদর্শ হৃদয়ে ধারণ করব, সত্য বলব, মিথ্যা থেকে দূরে থাকব, বাবা মাকে সম্মান করব, শিক্ষকদের শ্রদ্ধা করব, ছোটদের ভালোবাসব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াব।
1: প্রিয় বন্ধুরা, ভালোবাসা, শ্রদ্ধা আর দরুদে ভরে শুরু করছি শিশু কিশোরদের জন্য আজকের বিশেষ অনুষ্ঠান আমাদের প্রিয় নবী।

0: রেখেছেন।
1: আজকের অনুষ্ঠানের শুরুর ভক্তিমূলক নজরুল সঙ্গীতেও রয়েছে সেই অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মসমর্পণের সুর। চলুন শ্রদ্ধা ভরে শুনি

0: প্রিয় বন্ধুরা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হৃদয়কে ছুঁয়ে যায়, তখন সেই ভালোবাসা কখনো কবিতায়, কখনো গানে, কখনো চোখের অশ্রুতে প্রকাশ পায়।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অসংখ্য ইসলামী গান ও হামদ নাতে নবী প্রেমকে অনন্য সৌন্দর্যে তুলে ধরে

0: নবী প্রেমে ভরা এমন সুর হৃদয়কে আরও কোমল করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সুন্দর চরিত্রের মানুষ হওয়ার তৌফিক দান করেন।
1: প্রিয় সোনামণি বন্ধুরা, কিছু কিছু মানুষ পৃথিবীতে আসেন শুধু একটি সময়ের জন্য নয়, যুগে যুগে মানুষের হৃদয় আলোকিত করার জন্য।
0: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তেমনই একজন মহান মানুষ। তার মুখে ছিল সত্যের বাণী, তার হৃদয়ে ছিল সীমাহীন দয়া, আর তার জীবনে ছিল মানবতার এক অনুপম শিক্ষা।
1: তাকে ভালোবেসে অসংখ্য কবি লিখেছেন হৃদয়ে ছোঁয়া কবিতা, কারণ নবীজির প্রতি ভালোবাসা শুধু ধর্মীয় অনুভূতি নয়, এটি একজন আদর্শ মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অনুসরণের অঙ্গীকার।
0: আজকের কবিতাটিতেও ফুটে উঠেছে সেই ভালোবাসা, সেই আকুলতা এবং তার পবিত্র জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। এবার শুনব কবিতা, লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, আবৃত্তি করবে আমাদের ছোট্ট বন্ধু জাফরিন সামিহা।
2: এলেন নবী মাটির ধরায়, দূর হলো সব অন্ধকার, খুশির পাখি উঠল গিয়ে, খুলে গেল আলোর দ্বার, মরুর বুকে ফুটল যে ফুল, হাসলো আকাশ হাসলো চাঁদ, এই পৃথিবীর ধন্য হলো, মিটল মনের সকল স্বাদ, সেই খুশিতে সাগর নদী গাইছে পাখি মধুর গান, নূর নবীজির আগমনে হাসছে সকল ফুল বাগান, তাওহীদেরই বাণী নিয়ে এলেন নবী এই ধরায়, অত্যাচারীর দিন হলো শেষ, শান্তি এলো তার ছায়ায়, সত্য ন্যায়ের পথ দেখাতে মগ্ন ছিলেন জীবন ভর, বিশ্ববাসী তাঁর প্রেমেতে ভালোবাসায় রয় বিভোর, খোদার হাবিব জানাই তোমায় প্রাণীর দুরুদ আসসালাম, রাখবো বুকে তোমার হাদিস আল্লাহ তালার পাক্কালাম।
1: বন্ধুরা, সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মানবতার আকাশে উদিত হয়েছিল শান্তি, ন্যায়, সাম্য আর ভালোবাসার সূর্য।
0: এই সুন্দর কবিতাটি আমাদের মনে করিয়ে দিল নবীজিকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো তার আদর্শকে নিজের জীবনে ধারণ করা।
1: চলো আমরা সবাই সত্য কথা বলবো, কাউকে কষ্ট দেব না, সবাইকে ভালোবাসবো এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব।
0: প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয় কি? ধন সম্পদ নয়, বড় পদ নয়, বরং একজন ভালো মানুষ হওয়া।
1: আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কখনো কাউকে অপমান করেননি, কখনো মিথ্যা বলেননি, কখনো কারো হক নষ্ট করেননি।
0: শিশুদের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, অসুস্থ হলে খোঁজ নিতেন এবং তাদের জন্য দোয়া করতেন।
1: তিনি আমাদের শিখিয়েছেন সত্যবাদী হতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, মা বাবার কথা শুনতে, প্রতিবেশীর প্রতি দয়ালু হতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
0: প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা আমাদের শুধু কিছু তথ্য জানাবে না, বরং আমাদের হৃদয়ে একজন সুন্দর মানুষ হওয়ার স্বপ্নও জাগিয়ে তুলবে। শুনবো আজকের আসর ভিত্তিক আলোচনা আমার প্রিয় নবী, পরিচালনায় কাজী সাকেরা বানু।
3: আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আলোচনায় আমার সঙ্গে রয়েছে হৃদি, বৃন্ত, জান্নাত ও পৃথিয়া। ছোট বন্ধুরা, তোমরা সবাই ঈদে মিলাদুন্নবী শব্দটির সাথে পরিচিত, বলতে পারবে ঈদে মিলাদুন্নবী কি?
4: জি আপা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদে মিলাদুন্নবী।
3: সুন্দর বলেছো। জানো তো বন্ধুরা, নবী রসুল প্রেরণের ক্রমধারায় শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার, কারণ হযরত ঈসা আলাইহিস সালামের পর দীর্ঘদিন পর্যন্ত এ পৃথিবীতে নবী রসুলের আগমন ঘটেনি।
5: তারপর
3: এমনি অবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার, অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব, সংঘাত এসবের মধ্যেই মানুষ নিমজ্জিত হয়ে পড়ে। এহেন চরমতম মানবিক এবং মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হলেন সাইয়েদুল মুরসালিন খাতিমুন নাবিন রাহমাতাল্লিল আলামিন মানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, এবারে মহানবীর জন্ম পরিচয় সম্পর্কে কিছু বলো।
4: মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা।
5: আপা আর তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের সময় মহানবীর নাম রাখা হয় মোহাম্মদ এবং আহমদ।
6: আর মহানবীর জন্মের আগেই তার পিতা মারা যান।
3: বন্ধুরা, সেই সময় আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ ও সুঠাম গঠন তৈরির জন্মের পরপরই দুধ পান করাবার জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে হযরত মোহাম্মদকেও বেদুইন মহিলা হালিমা সাদিয়ার হাতে দিয়ে দেয়া হয়। মজার বিষয় হল, এই শিশুকে ঘরে আনার পর হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশু পুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন।
5: কতদিন পর্যন্ত নবীজি বিবি হালিমার কাছে প্রতিপালিত হয়েছেন?
3: 5 বছর পর্যন্ত। বিবি হালিমা নিজের সন্তানের মতো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন। 5 বছর বয়সে নবীজি মা আমিনার কোলে আসেন। তবে মহানবীর 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেন। মা বাবা দুজনকে হারিয়ে মহানবী এতিম হয়ে যান।
2: এবার তাহলে মহানবী কার কাছে প্রতিপালিত হলেন?
3: এরপর মহানবী দাদা আব্দুল মুত্তালিবের আদর স্নেহে লালিত পালিত হতে থাকেন। দুঃখজনক কি জানো বন্ধুরা, 8 বছর বয়সের সময় নবীজির দাদাও মারা যান।
2: এরপর
3: মহানবী চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হতে থাকেন।
5: শুনেছি নবীজির চাচার আর্থিক অবস্থা ভালো ছিল না।
3: হ্যাঁ, তবে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কর্মঠ। তিনি চাচার অসচ্ছল পরিবারে নানাভাবে সাহায্য করতেন।
6: যেমন
3: বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের সাথে ছাগল মেষ চড়াতেন। রাখাল বালকদের জন্য তিনি ছিলেন আদর্শ। তাদের সাথে তিনি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতেন। আবার রাখালদের মধ্যে ঝগড়া বিবাদ হলে তিনি বিচারকের ভূমিকাও পালন করতেন। এমনকি তিনি চাচার সাথে ব্যবসা বাণিজ্যেও সাহায্য করতেন। একবার হয়েছে কি, তিনি চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়ায় গিয়েছিলেন। ওখানে একজন পাদ্রির সঙ্গে তাঁদের দেখা হয়। পাদ্রি তাকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন। আবার চাচাকেও তার সম্পর্কে সাবধান করেন, কারণ ওনার মনে হয়েছিল শত্রুরা মহানবীর অনিষ্ট করতে পারে।
2: এরপর কি হল?
3: সিরিয়া থেকে ফেরার পর বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজার যুদ্ধে বিভীষিকা দেখে আঁতকে ওঠেন। কায়েস গোত্র অন্যায়ভাবে এই যুদ্ধ কুরাইশদের উপরে চাপিয়ে দিয়েছিল। এজন্য এই যুদ্ধকে হারবুল ফিজার বা অন্যায় সমর বলা হয়। এই যুদ্ধ একটানা 5 বছর চলে। যুদ্ধে অনেক মানুষ নিহত হয় এবং আহত হয়। এই বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে তার কোমল হৃদয় কেঁপে ওঠে। তিনি অস্থির হয়ে পড়েন।
2: তারপর
3: তিনি শান্তিকামী উৎসাহী যুবক যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল আর্তের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অসহায়কে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। তিনি তার প্রচেষ্টায় অনেক সফলতা লাভ করেন।
5: মহানবীকে যে আলামিন বলা হতো?
3: হ্যাঁ, ইতিমধ্যে সত্যবাদী, বিচক্ষণ, আমানতদারিতা, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আপন পর সকলেই তাকে আস-সাদিক বা সত্যবাদী এবং আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। তার কাছে অনেকেই ধন সম্পদ আমানত রাখতে থাকে।
6: শিশুদের সাথে মহানবীর আচরণ সম্পর্কে বলুন আপা।
3: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয়। বন্ধুরা, শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মধুর আচার আচরণ যেমন ছিল মনোমুগ্ধকর, তেমনি তা সবার জন্য শিক্ষণীয় ও অনুকরণীয় ছিল।
2: যেমন
3: একবার আবিসিনিয়া থেকে একদল সাহাবা মদিনায় তশরিফ আনলেন, তাদের সাথে পরিবার পরিজন ও ছোট ছোট ছেলেমেয়েরাও ছিল। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সমাগত ছেলেমেয়েদের সাথে একেবারে মিশে গেলেন, তাদের সাথে খেলাধুলা করলেন, এমনকি তাদের ভাষায় অর্থাৎ বাচ্চারা যেভাবে কথা বলে আর কি, কথা বলার চেষ্টাও করলেন। এভাবে তিনি শিশু কিশোরদের মন জয় করতেন। কখনো কখনো তিনি পালাক্রমে বাচ্চাদের নিজের উটের পিঠে চড়িয়ে নিয়ে বেড়াতেন, এতে ছেলেমেয়েরা যেমন আনন্দ বোধ করত, পাশাপাশি মহানবীর সাথে তার উটের সওয়ারিও হতে পেরে নিজেদের তারা সম্মানিত বোধ করত।
6: আপা, আমরা শুনেছি মহানবী ছোটদেরকেও সালাম দিতেন।
3: হ্যাঁ, ঠিকই শুনেছ। নবীজি সবার বড়, কিন্তু তিনি নিজে ছোটদের সালাম দিতেন। তিনি বলতেন, ছোটদের সালাম দিলে তবেই ওরা বড়দের সালাম দেয়া শিখবে।
5: আপা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাজরে আসওয়াদ স্থাপন করলেন সে গল্পটা বলুন না।
3: বলছি, পবিত্র কাবা ঘর পুরনো হয়ে গিয়েছে, কুরাইশরা সেটা সংস্কারের কাজে হাতে দিল, যথারীতি কাবা ঘর সংস্কার করলো তারা, কিন্তু পবিত্র হজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। প্রত্যেক গোত্রই এই পাথর কাবা ঘরের দেয়ালে স্থাপন করবার সম্মান নিতে চাইল, যুদ্ধের সাজ সাজ রব পড়ে গেল। অবশেষে প্রবীণতম গোত্র প্রধান উমাইয়া বিন মুগিরার প্রস্তাব অনুসারে সিদ্ধান্ত হল, আগামীকাল যে ব্যক্তি সবার আগে কাবা ঘরে আসবেন তার উপরে বিবাদ মীমাংসা অর্পিত হবে, তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। পরদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে কাবা ঘরে প্রবেশ করলেন। সবাই আনন্দে চিৎকার করে বলল, আলামিন আসছেন, আমরা তার প্রতি সন্তুষ্ট, এবার সঠিক মীমাংসা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চাদর বিছিয়ে দিলেন, তারপর চাদরে নিজ হাতে পাথরখানা রাখলেন, সব গোত্রের প্রধানদেরকে চাদর ধরতে বললেন, তারা তো ধরে যথাস্থানে বহন করে নিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পাথরখানা কাবা ঘরের দেয়ালে বসিয়ে দিলেন। ভেবে দেখো, একটা অনিবার্য যুদ্ধ থেকে সবাই বেঁচে গেল, পাথর ওঠাবার সম্মান পেয়েও সবাই খুশি হল।
2: মহানবী কবে নবুয়ত প্রাপ্ত হলেন?
3: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। বয়োবৃদ্ধির সাথে সাথে এই ভাবনা আরো গভীর হয়। মানুষ তার স্রষ্টাকে ভুলে যাবে, কি করা যায়, কিভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, কি করে কুফর শিরক থেকে তাদের মুক্ত করা যায়, এসব বিষয়ে চিন্তা ভাবনায় তিনি নিমগ্ন। বাড়ি থেকে 3 মাইল দূরে নির্জন হেরা পর্বতের গুহায় একাকী ধ্যান করতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে রমজান মাসের কদরের রাতে আধার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর মহান বাণী নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা অর্থাৎ পড়ুন। তিনি মহানবীকে সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করে শোনালেন।
6: মহানবীর জীবনের কথা আরো বলুন।
3: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে হজ পালনের ইচ্ছে প্রকাশ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন, আর আরাফাতের ময়দানে জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী ভাষণ দেন। তিনি বলেন,
6: সকল মুসলমান পরস্পর ভাই ভাই,
5: আজকের এ দিন, এ স্থান, এ মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের জানমাল ও ইজ্জত পরস্পরের নিকট পবিত্র।
6: অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে,
2: একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না।
4: ঋণ পরিশোধ করতে হবে, সর্বপ্রকার সুদ হারাম করা হলো, সকল সুদের পাওনা বাতিল করা হলো।
5: নারীর উপরে পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপরও নারীর তেমনই ভাবে অধিকার আছে।
6: বিদায় হজ থেকে ফেরার পরে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন?
3: বিদায় হজ থেকে ফেরার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অবশেষে হিজরি একাদশ সালের ১২ই রবিউল আউয়াল তারিখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মসজিদে নববীর এক পাশে তাকে কবর দেয়া হয়। বিশ্বের মুসলমানগণ ভক্তি ভরে নবী রাউজা জিয়ারাত করেন। ছোট বন্ধুরা, বড় হয়ে তোমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বিশদভাবে জানবে, কেমন? আজ এই পর্যন্তই।
1: বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে শুধু তার জন্মদিন পালন করা নয়, বরং তার দেখানো পথে চলা,
0: তার মতো সত্যবাদী হওয়া, ক্ষমাশীল হওয়া, বিনয়ী হওয়া, মানুষকে ভালোবাসা এবং আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের বিশেষ আয়োজন শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
1: এই অল্প সময় আমরা স্মরণ করেছি এমন এক মহান মানুষকে যিনি পৃথিবীকে শিখিয়েছেন ঘৃণার বদলে ভালোবাসা, প্রতিশোধের বদলে ক্ষমা, বিভেদের বদলে ভ্রাতৃত্ব এবং অন্ধকারের বদলে আলোর পথ।
0: আমরা যদি তার জীবনের একটি শিক্ষাও আন্তরিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে।
1: অনুষ্ঠানের শেষ পরিবেশনায় থাকছে আরেকটি হৃদয়স্পর্শী ভক্তিমূলক নজরুল সঙ্গীত, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। চলো নবী প্রেমে হৃদয় ভরে শুনি আজকের শেষ পরিবেশনা, আদিবা হাসান জারা।

0: প্রিয় সোনামণি বন্ধুরা, আজকের এই পবিত্র অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের প্রত্যেককে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তৌফিক দান করেন।
1: আমরা যেন সত্যবাদী হই, সৎ হই, নম্র হই, পরিশ্রমী হই, মানুষকে ভালোবাসি, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হই, শিক্ষকদের সম্মান করি, দেশকে ভালোবাসি।
0: বন্ধুরা, মনে রেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। তাই আজ থেকেই আমরা সুন্দর চরিত্র গড়ার অঙ্গীকার করি।
1: সময় বলছে বিদায় নিতে হবে আমাদের, তাই এবার শেষ কথাই বলে যাই। আমাদের প্রিয় নবী অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোসাম্মদ তানজিরা শামসুন্নাহার। উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লাইবা নূর বিনতে রহমান
0: ও আমি ইনায়া বিনতে কায়েস। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইরশাদ শারমিন।
1: বিদায়ের আগে প্রিয় নবীর প্রতি অফুরন্ত দরুদ ও সালাম জানাই। আল্লাহ আমাদের সকলকে তার রহমত ও ক্ষমায় ধন্য করুন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভেচ্ছা সবার জন্য।
0: বন্ধুরা, শুভ

0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের প্রিয় নবী।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ডেঙ্গু প্রতিরোধে বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটে গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, মাঝে মাঝে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, তরুণদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল নিঃসঙ্গতা। ডিজিটাল নিঃসঙ্গতা হলো এমন একটি অবস্থা যেখানে অনলাইন বা স্ক্রিনের সামনে বেশি সময় কাটিয়েও মানুষ একা বোধ করে। এটি মানুষকে মানসিক চাপ, বিষণ্ণতা ও ক্লান্তির দিকে নিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়েই কথা বলছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মাননীয় পরিচালক প্রফেসর ডাক্তার সাইফুর নাহার। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে আসলে বিষয়টি নিয়েই আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন।
3: আমরা লক্ষ্য করলে দেখি যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে চাইল্ড, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, ইভেন এল্ডারলি পপুলেশনের মধ্যেও কিন্তু ডিভাইস অ্যাডিকশনটা অনেক বেড়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ওদের তো আমরা আসলে খেলার মাঠ দিতে পারছি না। আমরা কিন্তু অনেক সময়, বিশেষ করে যারা বোথ প্যারেন্টস যারা ওয়ার্কিং, তারা বাচ্চাকে আমরা টাইমও দিতে পারছি না এবং আমাদের অল্টারনেটিভ কোনো অপশন দিতে পারছি না, যে জায়গাটা থেকে তাদের যেটা তার আনন্দের খোরাক হবে বা যেটাতে তারা ব্যস্ত থাকলে গঠনমূলক কোনো কিছু বের হয়ে আসবে। যার কারণে, এবং যেহেতু ডিভাইসগুলোর অ্যাক্সেস অনেক বেশি, কোভিড পিরিয়ডে কিন্তু অনেক বাবা মা তাদের সন্তানদেরকে মোবাইল বা ট্যাব দিতে বাধ্য হয়েছেন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আবার অনেকেই দেখা যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য ইউটিউবে গান ছেড়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, ছবি দেখে দেখে খেলছে, খাচ্ছে, গল্প শুনে শুনে খাচ্ছে। আমরা আসলে অসহায় আসলে কিছু কিছু ক্ষেত্রে। এই জায়গাটাতে বাচ্চাকে ব্যস্ত রাখতে গিয়ে বা বাচ্চা খাবার খাওয়াতে গিয়ে অথবা বাচ্চা ক্লাস করানোর জন্য আমরা যে দেই, এটার মিস ইউজ হয়। যতটুকু সময় ব্যবহার করা দরকার তার চেয়ে অনেক বেশি ব্যবহার এক সময় হয়ে যায়। এটার কারণ হচ্ছে, এটা কিন্তু বাচ্চারা যে ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের গেমসে ঢুকে পড়ে, যা কিছুই করে, সেটাতে কিন্তু ডোপামিন রিলিজটা একটু বেশি হয় অন্যান্য অ্যাক্টিভিটিসের চেয়ে। একটা কবিতা আবৃত্তি করা বা একটা গল্পের বই পড়া, এটা চাইতে একটু বেশি ডোপামিন রিলিজ হয় এবং এটাতে তখন বাচ্চারা হচ্ছে বারবার এই আনন্দটা পেতে চায়। বা আমরা বড়দের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, এই আনন্দটা পাওয়ার জন্য ব্যবহারের পরিমাণটা বাড়তে থাকে। একটা পর্যায়ে বাড়তে বাড়তে একটা পর্যায়ে এরকম হয়, আমাদের যে মেজোলিম্বিক সিস্টেম, সেখানকার যে নিউরোনাল পাথে, সেটাতে নিউরো অ্যাডাপটেশন হতে থাকে, সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্সি বেড়ে যায় এবং ভিতর থেকে এক ধরনের তাগিদ অনুভব হয়। এটাকে আমরা বলি কম্পালসিভ বিহেভিয়ার আর কি, যে ওইটা করতেই হবে, আবার সেই গেমসটা খেলতেই হবে। গেমস না হোক, আজকাল কিন্তু অ্যাডোলেসেন্ট বা যারা ইয়াং অ্যাডাল্ট, তাদের মধ্যে কিন্তু অনলাইন গ্যামলিং, যেটা ডিভাইসের মাধ্যমে হয়, একটা তো আছে আপনার অফলাইন গ্যামলিং, জুয়া খেলা যেটা, এখন কিন্তু আমরা এই ধরনের রোগী পাচ্ছি। বিশেষ বিষয়টাকে এইভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে উন্নত দেশে তো 18 পরে বাবা মায়ের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেরা আর্ন করে, তাদের পার্ট টাইম জবের সিস্টেম আছে, আমাদের দেশে তো এটা নাই। এটাকে তারা মনে করে ওভাবে তারা আসলে মানি আর্ন আর্ন করছে, বিজনেস করছে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আসলে মানি আর্ন ইনিশিয়ালি যতটা করতে পারে, তারপর থেকে ওই মানি আর্ন করাটা ইজি হয় না, তখন তারা মানি লুজ করতে থাকে। তখন তাদের মধ্যে কিন্তু অ্যাগ্রেশন শুরু হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ ডিস্টারবেন্স, এই বিষয়গুলো চলে আসে এবং রিলেশনশিপ গুলো খারাপ হতে থাকে।
2: আমরা যদি বলি অনলাইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো যোগাযোগ এবং তথ্য আদান প্রদানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যাই হোক, জীবনের যত্ন সহকারে কিউরেট করা হাইলাইট গুলো যদি রিল গুলো দেখি, এর ধ্রুবক এক্সপোজার অপর্যাপ্ততার অনুভূতি, কম আত্মমর্যাদা, এমনকি বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে বলা যায় এর সাইবার বুলিং এবং ওভারলোড এবং ডিজিটাল আসক্তি। এই পর্যায়ে শুনবো আপা একটু বলে দিন লক্ষণগুলো কি।
3: উপসর্গ ডিভাইস অ্যাডিকশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওরা মোটামুটি ঘুম, গোসল, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে, শুধু পড়াশোনা না, তা বাদ দিয়ে সারাক্ষণ এই ডিভাইস নিয়ে পড়ে থাকবে দিন এবং রাত। আপনার বেশিরভাগ প্যারেন্টস এসে বলো তো সারা রাত ধরে মোবাইল ব্যবহার করে, দিনের বেলা ঘুমায়, স্কুলে যায় না বা কলেজে যায় না, গোসল করে না ঠিক মতো, খাব খেতে আসে না এবং বললেই রাগারাগি করে। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটার কারণে শুধু যে আমরা মাদকে আসক্ত যারা, তাদের মধ্যে যে উগ্র আচরণ দেখা যায়, যারা ডিভাইস অ্যাডিকশন বা এই যে অনলাইন গ্যাম্বলিং বলেন বা গেমিং অ্যাডিকশন বলেন, তাদের মধ্যে কিন্তু একই রকম সিমটম দেখা যায়। শুধুমাত্র যে মাদকে আসক্ত যারা, মদ এবং মাদক, সেটার ক্ষেত্রে ওরকম না, কারণ একই পাথওয়েতে কিন্তু কাজ করে। আমাদের যে বায়োলজিক্যাল যে ড্যামেজ গুলা নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরই তো কাজ করে। আমি বলেছি অলরেডি যে আমাদের রিওয়ার্ড সিস্টেমের উপর একই পাথওয়েতে কাজ করে, একই মেকানিজমে কাজ করে এবং ড্যামেজও একই রকমই হয় এবং ইম্প্যাক্টও এটার চেয়ে কম না কোনো অংশে। এবং এটা আমি মনে করি মদ এবং মাদকের চেয়ে এটার ঝুঁকি অনেক বেশি, কারণ ঘরের ভিতরে সবার ঘরে মোবাইল থাকছে, ল্যাপটপ থাকছে, আমরা নিজেদের প্রয়োজনে এটার ব্যবহারটাকে সহজলভ্য করে দিচ্ছি বাচ্চাদেরকে। একটা পর্যায়ে গিয়ে এটা তারা নিজেরা কন্ট্রোল করতে পারছে না এবং আমরাও সেই কন্ট্রোলটা নিতে পারছি না তাদের উপরে। এই জায়গাটাতেই সবচেয়ে বড় সমস্যা।
2: একজন তরুণের চোখে যদি বলি, আসলে এখানে সমাধানের উপায় কি বলে মনে করেন আপনি?
3: বাবা মা অনেক পরেই টের পান, বিশেষ করে আমাদের মতো যারা বাবা মা দুজনেই বাইরে কর্মজীবী, তাদের ক্ষেত্রে আরো ডিফিকাল্ট হয়ে যায়। যাদের ঘরে ভাই বোন থাকে না, খেলার সাথে থাকে না, আমরা তো খেলার মাঠ আসলে দিতে পারছি না, আবার সেখানেও কেউ দিতে পারেন, সেখানেও এক ধরনের টেনশন কাজ করে। বাইরে গিয়ে কাদের সাথে মিশছে, কি করছে, হ্যাঁ সমাজ কিন্তু এখন আগের মতো এতটা সুন্দর নেই। আমরা তো বাচ্চাদেরকে নিয়ে সবসময় একটা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ভয় থাকি যে কখন কি হয়ে যায়, একটা অনিশ্চয়তার মধ্যে থাকি।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা মামুনপুর কেন্দ্রীয় কলেজের আমরা এখানে এসেছি, আমরা এখানে কলেজে পড়াশোনা করে, তাদের কোশ্চেন দেখছি এখানে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে কথা বলবো। ভাই আপনার কি নাম?
4: মোহাম্মদ রাতুল হাসান।
2: কি কি দেখেন সাধারণত মোবাইলে?
4: আমরা ইউটিউবিং করি, পড়ালেখার জন্য ইউজ করি, মাঝে মাঝে গেমিং এর জন্য ইউজ করি। এখন বেশিরভাগ সময় এখন যে বয়সটাতে আসছে আপনার কমিউনিকেশনের জন্য দরকার পড়ে, লাইক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো আর কি, কলেজের বিভিন্ন তথ্য দেয় তার জন্য হোয়াটসঅ্যাপ দরকার পড়ে আমাদের, এইভাবে আর কি ইউজ করা হয়।
2: ধরেন আপনি মোবাইল ফোন দেখছেন, কোন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখছেন, আপনার বাসা থেকে বললো যে না তুমি দেখবে না, তখন রাগ কেমন হবে?
4: রাগ বলতে গেলে কি, ওনারা ভালোর জন্যই বলে, ওনাদের কথা মানতে হয়, কারণ ওনাদের দেয়া ফোন, ওনাদের কথা না মানলে আবার সমস্যা বাসায়। ফোন একটা অ্যাডিক্টিভ জিনিসের মতো, যেটা আপনার ফোনটা কম ইউজ করাই ভালো।
5: আকিদুল ইসলাম,
2: আপনি মোবাইল ফোন ব্যবহার করেন নিশ্চয়ই, কিসে কি ব্যবহার করেন?
5: মোবাইল ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড বিভিন্ন এআই এন্ড গেমস, এগুলো।
2: ওখানে কতটুকু সময় ব্যয় করেন?
5: আনুমানিক 10-12 ঘন্টা।
2: ধরেন আপনাকে বাসা থেকে না করলো, সামনে তোমার পরীক্ষা আছে কিংবা হোমওয়ার্ক আছে, তুমি এখন মোবাইল ধরবে না, তখন মানসিক অবস্থা কি হয়?
5: একটু মেন্টালি খারাপ লাগে আর কি, যে কেন ধরতে দিবে না এই সেই। তারপরে আস্তে আস্তে নিজেকে মানানোর চেষ্টা করেছি, আসলে আমার এক্সাম বা হোমওয়ার্ক আছে, এটা শেষ করলেই মনে হয় যে বাসা থেকে কিছু বলবে। মোবাইল ফোন থেকে কিভাবে আসক্তি কমাবো? আমি ফোনটা রেখে আর কি বাইরে যাওয়ার চেষ্টা করি, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যায় যে ফোনের অ্যাডিকশন একটু কম হয়, কিংবা ফ্যামিলির সাথে আব্বু আম্মুর সাথে একটু কথা বলার চেষ্টা করি, যেটা হয়তো বা যখন আমি ফোনে এডিক্টেড থাকি তখন আব্বু আম্মুর কথাও শুনিও না সেইভাবে, সেক্ষেত্রে আমি ট্রাই করি যে আব্বু আম্মুর কথা শুনতে, এটা এক্সামের টাইমে বেশি করার চেষ্টা করি যেন ফোন থেকে এডিকশন দিই।
6: মোহাম্মদ আরিয়ান।
2: মোবাইল ফোন ব্যবহার, মোবাইলে কাদের সাথে যোগাযোগ হয় আপনার?
6: আমাদের এই জেনারেশন আমরা হচ্ছেন পুরোটাই মোবাইলের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটার নেতিবাচক ইতিবাচক দুটো দিকই আছে। এখন আমরা যেভাবে ব্যবহার করি, যেভাবে নেয় ফোনে, আমাদের ফ্রেন্ডসদের সাথে কথা বলি, ইতিবাচক নেতিবাচক দুদিকে যায়। আবার অনেকে গেম খেলে, আবার অনেকে দেখা যায় যে আপনার যাবতীয় পড়াশোনা করে, এটা হচ্ছে যার যার পার্সোনালিটি। আমার দিনে 2-1 ঘন্টা যায়।
2: এখন ধর কোনো কারণে আপনার অভিভাবক চাইছেন যে তোমার সামনে পরীক্ষা আছে, তোমার এই ধরনের ব্যস্ততা আছে, তুমি মোবাইল ফোন ব্যবহার করবে না, তখন মানসিক অবস্থা কি হয়?
6: মানসিক অবস্থা বলতে এখন সবকিছু যেহেতু আপনার অনলাইন মানে ভিত্তিক, তো সেক্ষেত্রে আমাদের উপর চাপ পড়ে হুট করে যেতে হয়। তবে যদি আস্তে আস্তে এরকম মানে বলা হয় যে তুমি আজকে আধা ঘন্টা চালাও বা কালকে 10 মিনিট চালাও, আস্তে আস্তে কমাইলে সেক্ষেত্রে হয়তো আমরা মানে নিতে পারবো।
2: আপনার নামটা বলেন।
7: ইসরাত জাহান জয়া। কনেক টাইম নিয়ে করা হয় প্রায় 6 ঘন্টা। বেশিরভাগ ফেসবুক দেখা হয়, রিলস দেখা হয়, এইগুলা ইউটিউব এগুলা দেখা হয়। একটু ঘোরাঘুরি করি, মাঝে মাঝে আর্ট করি। আসলে ইলেকট্রিক ডিভাইস এর মতো এত এইভাবে থাকা উচিত না, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা এখন যান্ত্রিক শহরের ঘরের মধ্যে ফোনের মধ্যে সীমাবদ্ধ আর কি, থেকে অনেক বকাঝকা করে যে এত কেন দেখতেছো বা ফোন কেন এত চালাচ্ছ আর কি, তারা সবসময় বলে। কিন্তু আমরা আসলে এমন ভাবে আসক্ত হয়েছি যে ফোন ছাড়া এখন কিছুই বুঝি না আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আসলে এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত।
8: আমরা যারা মিউজিকের সাথে রিলেটেড, যে আমাদের অনেক সময় দেখা গেল মিউজিক নিয়ে যে কাজগুলি করতে হয় আমাদের সবসময় ডিভাইসে থাকতেই হয়, এর বাইরে তো আমরা যেতে পারি না। এখন দেখা গেলো অফিস টাইম আমরা আসলাম সকাল 9টা থেকে বিকাল 4টা কিংবা 5টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত রাত্রে 10টা 11টা পর্যন্ত আমাদের থাকতে হয় স্টুডিও বিভিন্ন ওয়ার্কিং এ। তখন ওই ক্ষেত্রে তো আমাকে তো বিভিন্ন রকমের ডিভাইসের সাথে আমার সংযুক্ত থাকতে হয়। একদিকটা যন্ত্রণা বলবো না, আরেকদিকটা যন্ত্রণা, এখন প্রযুক্তি এত উন্নত হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এখন আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, ইনস্টাগ্রাম বলেন, সবার সাথে সবার যেমন।
2: সবশেষ পর্যায়ে বলতে পারি, দৈনিক রুটিনে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে সংযুক্ত করে আমরা আমাদের ডিজিটাল এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে একটা ভারসাম্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় শ্রোতা, এই সাথে শেষ করব আমাদের আজকের চলমান মাইক্রোফোন। অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনা ছিলাম মামুন উর রশিদ, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে লালন গীতি। গানে কথা লিখেছে, কণ্ঠ দিয়েছেন কোহিনুর আক্তার গোলাপী। শুনবেন লালন গীতি।

0: লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন কোহিনুর আক্তার গোলাপি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আগামীকাল 27 আগস্ট তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে সমবেত কণ্ঠে শুনবেন দেশের গান। গীতিকার আশরাফ বাবু, সুরকার শেখ মিলন।

0: শ্রোতা বন্ধুরা, সমবেত কণ্ঠে শুনলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল ১০টার খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। দেশে আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আওয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি সম্প্রীতি সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি ন্যায় সহমর্মিতা ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হাম নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। বাংলাদেশ বেতার, বেতার টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।

0: বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত হালনাগাদ তথ্যে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 25.7% বেশি। গত বছর একই সময়ে এই 1.86 বিলিয়ন ডলার, এদিকে চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট 5.19 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, ফলে বছর ভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.8%। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। 2025-26 সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসনের ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থ প্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মোকাবেলায় আরও জোরদার পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে ভক্তিমূলক গান। শিল্পী মুস্তফা জামান আব্বাসী, গানের কথাও সুর করেছেন তশের আলী।

শুনছেন ভক্তিমূলক গান। এবারে শিল্পী সালমা জাহান, সুর করেছেন আব্দুল হাই আল হাদি এবং গীতিকার মোহাম্মদ শওকত হোসেন।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান, বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারের আয়োজনে আছে নাতে রাসুল, প্রথম শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান, গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।

শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী।

0: খুদায় পাওয়ার পথ দেখাও।
1: প্রিয় শ্রোতা, মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে শুনলেন নাতে রাসুল, বাংলাদেশ বেতার ঢাকা। এখন কৃষক কার্ডের গান শুনবেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে। গানের কথা ও সুর শিল্পী নিজেই করেছেন।

0: শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে কৃষক কারের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ গীতি নকশা মরুর ফুল।
2: ঈদ মিলাদুন্নবী ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। যে সময় স্থান পেয়েছে তিন শতাধিক মূর্তি, আইন বিচার ও শাসন সব ক্ষেত্রে চলছিল তাগুতি শাসন, মানুষে মানুষে হানাহানি, যুগের পর যুগ গোত্রে গোত্রে যুদ্ধ, জীবন্ত কবর দিত বাবা তার কন্যা সন্তানকে, সুদ ছিল দুনিয়ার অর্থনৈতিক ভিত্তি, ব্যভিচার ও জুয়া ছিল সমাজের উপরতলার লোকদের নিত্যদিনের কাজ, অনাথ বঞ্চিত মানবতা যখন করছিল গগন বিদারী ফরিয়াদ, নারী জাতি ছিল মর্যাদাহীন।
3: এমন সময় 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুখময় বসন্তকাল হিসেবে যিনি পৃথিবীতে আগমন করেছিলেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহান দিনে আল্লাহর কুদরত ও আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নিবেদন করছি বিশেষ গীতি নকশা মরুর ফুল।

0: কি চমৎকার শিশু আমার নবী মোহাম্মদ, যার পৃথিবীতে আগমনের সময় মা মেনার প্রসব বেদনা হয়নি, যার খাতনা মায়ের পেটেই সম্পন্ন, পুত্র পবিত্র গোসল করা ও সেজদারত অবস্থায় তাশরিফ এনেছেন। কবি কাজী নজরুল ইসলামের গীতি কবিতায়,
1: দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী শেষনায়।

হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার অস্তিত্বের আলোয় উভয় জাহান আলোকিত। হে মহান, আপনার জাহের ও বাতিন সব নূরের আলোয় আলোকিত।

আল্লামা বসিরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি না হলে স্রষ্টা আসমান সৃষ্টি করতেন না। তার মানে নবীর সত্তা সম্পর্কে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটাই দূর করলে আঁধার, ছিল যত সকল গুণের সমাবেশ, চরিত্রে মহান তুমি ও তোমার বংশ পরে হাজার সালাম।

কবি ফারুক আহমেদ তার কবিতায় বলেন, হারা সম্মেদ ফিরে দিতে বুকে তুমি আনো, প্রিয় আবে হায়াত, জানি সিরাজুম মুনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত।

কবি আল মাহমুদ তাঁর কবিতায় বলেন, এ নামি ফোটে হৃদয় গোলাপ কলি যেন অদৃশ্য গন্থে, মাতাল মন যেন ঘন ঘোর আধারে আলোর কলি, অকুল পাথারে আলোর আয়োজন।

0: মহান আল্লাহ আজকের এই দিনটিকে কিভাবে মহিমান্বিত করেছেন তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একই দিনে জন্মগ্রহণ করেছেন, আবার এই দিনেই 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন।
1: আমরা মুসলিম উম্মাহ তার আগমনে বাঁধ ভাঙ্গা উল্লাস করতে পারি না, কারণ তাহলে নবীর চলে যাওয়ার দিনের দুঃখকে অবজ্ঞা করা হয়। তাই মহান আল্লাহ এদিনে মুসলিম উম্মাকে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দেন,
0: যা এই দিনে আল্লাহ ও নবীর শানে বেশি বেশি দরুদ পড়া, তার হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ে তোলার অঙ্গীকার করা।
1: বিশেষ করে নবীর শানে এদিনে রোজা রাখা যেতে পারে। এক কথায় নবীর জন্ম মৃত্যুর এই দিনে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করাই শ্রেয়।
0: অতিরিক্ত আনন্দের উচ্ছ্বাস নয়, আবার দুঃখের আবহ সৃষ্টি নয়, এই দিনেই এই মহাত্ম পালনের আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।
2: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ গীতিনকশা মরুর ফুল। গীত রচনা, সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনা সৈয়দ জামান, সঙ্গীত পরিবেশনায় ফেদ্দুস আরা, পিয়াল হাসান, করিম হাসান খান, সাজিয়া সুলতানা পুতুল, ইয়াকুব আলী খান এবং সালাউদ্দিন আহমেদ। উপস্থাপনায় শামীম আহমেদ ও মাহফুজা আক্তার সুমি। অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ পি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।

0: শুনলেন মরুর ফুল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ গীতি নকশা, প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। দেশে আজ ধর্মীয় ভাবগম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিল্লাতুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিংসতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য রাষ্ট্র ও সমাজের ভিত্তি। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেফো মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারিভাবে কোন খরচ ছাড়াই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধ বিদেশ যাত্রা প্রতিরোধে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করার লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। ২০২৫-২৬ সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসন ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থপ্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়ছে।

0: সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু।

0: বেতারের একটি বিশেষ সৌন্দর্য হল এখানে চোখের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কল্পনার। একজন ঘোষকের কণ্ঠ শুনে শ্রোতা নিজের মনের পর্দায় একটি দৃশ্য তৈরি করে নেন। একটি নাটকের সংলাপ থেকে চরিত্রগুলোকে কল্পনায় দেখতে পান, একটি কবিতার আবৃত্তিতে অনুভব করেন আবেগ, আর একটি গানে খুঁজে পান হারানো দিনের স্মৃতি। তাই রেডিও মানুষের কল্পনার শক্তিরও এক অনন্য সঙ্গী। বাংলাদেশ বেতার একই সাথে আমাদের ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ধারক। বাংলা গান, নাটক সবকিছু মিলিয়ে বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে বেতার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নতুন প্রজন্মের কাছে শেকড়ের গল্প বলার ক্ষেত্রেও বেতারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা শ্রোতারা রয়েছেন, আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে জনপ্রিয় অনুষ্ঠান সেতুতে আমি রয়েছি, পুরো আয়োজন জুড়ে ইয়োরমা শাহজাহান। শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেতুর আজকের আয়োজনে। এবং আজ সেতুতে আমন্ত্রিত হয়েছে সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদহ দেবীগঞ্জ পঞ্চগড় জেলা থেকে। সবার প্রথমেই শ্রোতারা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বেতারে, কেমন আছেন আপনারা? আমিও ভীষণ ভালো আছি, কারণ আমি সবসময় বলে থাকি শ্রোতারাই আমাদের বেতারের প্রাণ, আর সেই শ্রোতারাই কিন্তু আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছে। আমরা মূল অনুষ্ঠানে যাবার আগে এক এক করে সবার নাম আর পরিচিতি জেনে নিব।
1: আমি মোহাম্মদ সোহেল রানা, সভাপতি সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদহ মুন্সিপাড়া দেবীগঞ্জ পঞ্চগড়।
2: আমি সুশান্ত রায়, সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক বাগদহ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে।
3: আমি মোসাম্মদ আনোয়ারা খাতুন, সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সদস্য।
4: আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সদস্য।
5: আমি রাসেল আজমি, সদস্য সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব।
0: সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের পক্ষ থেকে কিন্তু আমরা ছোট্ট একটি বন্ধুকে দেখতে পাচ্ছি। বন্ধু, তোমার নাম কি?
6: আরমিন আক্তার মাইশা।
0: বাহ, মাইশা সহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাদের কাছে আমি যে প্রশ্নটি রাখব সেটি হচ্ছে, সোনালী আলো এই নামটি দিয়ে আপনারা কেন চিন্তা করলেন যে একটা বেতার শ্রোতা ক্লাব খোলা উচিত?
1: সোনালী আলো মানে ধান ক্ষেত, ধানের যে রংটা আছে এটা দেখে আমরা এই ক্লাবটি উল্লেখ করছি যে সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব দিলে নামটা ফুটে উঠবে, এজন্য এই নামটি দিয়েছিলাম।
0: বাহ, চমৎকার চমৎকার উদ্যোগ। জানতে চাবো যে আপনাদের ক্লাবের কার্যক্রম কি কি রয়েছে?
1: কার্যক্রম তো অনেকগুলোই আছে। সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা মূলত বাংলাদেশ বেতারের বিভিন্ন গ্রামীণ জনসচেতনতা মূলক অনুষ্ঠান নিয়মিত শোনার উদ্দেশ্যে স্থানীয় শ্রোতাদের নিয়ে গঠিত একটি সমাজমুখী ও সাংস্কৃতিক গঠন। এই ক্লাবের সদস্যরা বাংলাদেশ বেতারের বিভিন্ন শিক্ষণীয়, বিনোদনমূলক ও কৃষি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান একসাথে বসে শোনে এবং প্রচারণায় অংশ নেয়। এলাকার যুব সমাজ ও কিশোর কিশোরীদের রেডিও শোনার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। ক্লাব মূলত গ্রামীণ জনপদের বেতার শ্রোতাদের একত্র করে রেডিওর সঙ্গে স্থানীয় সংযোগ টিকিয়ে রাখতে কাজ করে।
0: অনেক ধন্যবাদ, শুনছিলাম আপনাদের ক্লাবের কার্যক্রমের কথা। এবার যাচ্ছি সাধারণ সম্পাদক সুশান্ত রায়ের কাছে। সুশান্ত দা, আপনি আমাদের বলুন, একটা ক্লাব গঠন করার পর সেটাকে রান করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার একটা ব্যাপার আছে, তাই না?
2: জি।
0: আপনাদের ক্লাবের অর্থায়ন বা ফান্ডিংটা আপনারা কিভাবে করে থাকেন?
2: ধন্যবাদ। আমরা আমাদের ক্লাবে যেভাবে ফান্ডিং করে থাকি, আমরা সাধারণত শ্রোতা ক্লাবে প্রত্যেক 3 মাস পরপর একত্রিত হয়ে কিছু পরামর্শ করি, তাদের কাছ থেকে চাঁদা তুলি এবং এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে কিছু অর্থ তুলি, আমাদের ক্লাবটাকে কন্টিনিউ করে যাচ্ছি।
0: খুব ভালো লাগছে আসলে শুনে যে আপনারা সবাই বেতার পাগল মানুষ, তাই না? বেতারকে সবাই অনেক ভালোবাসেন, পছন্দ করেন। সবার উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব, বাংলাদেশ বেতারের সাথে কবে থেকে যুক্ত হলেন?

0: কথা ছোটবেলা থেকে এবং বেতার শুনতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা হয়েছে কিনা, বাসার বড়দের কাছ থেকে লুকিয়ে কখনো বেতার শোনা হয়েছে কিনা এবং তারপর বাসে কখনো বকুনি খাওয়া হয়েছে কিনা, আমরা এক এক করে শুনে ফেলব। প্রথমে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের কাছে।
1: রেডিও শুনে আসছি কারণ আমার চাচার একটা রেডিও ছিল, তখন আমি খুব ছোট ছিলাম, তো বিকেল হলেই সবাই রেডিও চালু করে রেডিওর চারপাশে বসে শুনত। বাংলাদেশ বেতার থেকে যে দুর্বার অনুষ্ঠানটি প্রচারিত হতো, এখনো প্রচারিত হচ্ছে, ঠাকুরগাঁও বেতার থেকে একটি অনুষ্ঠান প্রচারিত হতো, কিষান মাটি দেশ, কৃষি বিষয়ক অনুষ্ঠানটি খুব জনপ্রিয়তা ছিল আর কি। যত কাজ থাকুক না কেন, রেডিও চালু করে দিয়ে সবাই রেডিওর পাশে বসে পড়ত। আরেকটি মজার বিষয় হলো, শুক্রবার তো তখন টিভি বেশি ছিল না, খুব কম, তো ওই রেডিওতে শুক্রবারে ছায়াছবি প্রচারিত হতো, তখন দেখতে না পারলে কি হতো, কিন্তু মনে ছবির দৃশ্য একে সবাই শুনত, তখন থেকে রেডিওর প্রতি একটা আলাদা মায়া কাজ করত। আমি লেখালেখি শুরু করি 2014 সাল থেকে, তখন থেকে ক্লাবের সাথে যুক্ত।
0: বাহ, চমৎকার, খুব মজার স্মৃতি আমরা শুনলাম। একই প্রশ্ন করব সাধারণ সম্পাদক সুশান্ত রায়ের কাছে, কবে থেকে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, যদি কোনো মজার স্মৃতি থেকে থাকে?
2: 2014 সালে আমার সম্মানিত সভাপতির কাছ থেকে, তার সাথে পরামর্শ করেই আমরা আমাদের ক্লাবটি পরিচালনা করার জন্য আগ্রহী হই এবং আমাদের গ্রামের কয়েকজনকে নিয়ে আমরা এই ক্লাবটি চালিয়ে যাই, এখনও চলছে। এবং এই ক্লাব তৈরিতে আমার নানা রকম স্মৃতি আছে, তার মধ্যে একটি খুব আকর্ষণীয় স্মৃতি হচ্ছে আমাদের ওয়ার্ড মেম্বার বা ইউপি সদস্য যাকে বলা হয়, তিনিও বেতার পাগল মানুষ ছিলেন। তো তিনি যখন বেতার শুনতেন তো আমাদের নামগুলো বলতেন, তিনি তখন আমাদের অনেক বাহবা দিতেন, বলতেন যে এভাবে চালিয়ে যাও, কোনো সাহায্য লাগলে আমরা তোমার পাশে আছি, এবং আমাদের নানাভাবে উৎসাহিত করতেন এবং অর্থেও সাহায্য করে উৎসাহিত করতেন।
0: আসলে সেই ভাইটিকে আমরা ধন্যবাদ জানাই, কেননা তার অ্যাপ্রিসিয়েশন থেকে কিন্তু আপনারা যুক্ত হলেন বেতারের সাথে।
2: জি,
0: চমৎকার। বাংলাদেশ বেতারের কোনো অনুষ্ঠান কি শোনা হয়?
2: হ্যাঁ, প্রায় সব অনুষ্ঠানেই আমাদের শোনা হয়, যেমন কৃষি তথ্য, স্বাস্থ্যবার্তা, নারী ও শিশু। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে হচ্ছে সুরের ভবন, অনুরোধের আসর, নাটকের আসর, কাব্যের কুঞ্জ। খবর ও আলোচনার মধ্যে শোনা হয় দেশ বিদেশের খবর, বর্তমান প্রাঙ্গণ, পল্লী মঙ্গল। আর বিনোদের মধ্যে শোনা হয় বেতার সঙ্গীত শিক্ষা, শিশুদের আসর, তরুণের জয়গান, ক্রিয়াজগৎ এবং আরো নানা রকম অনুষ্ঠান।
0: অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যাচ্ছি সদস্য আনোয়ারা খাতুনের কাছে। বাংলাদেশ বেতার কবে থেকে আপনার শোনা হচ্ছে?
3: ছোট থেকে দেখি আমার ভাইয়া বেতার শুনে, রেডিও, মোবাইল এগুলো থেকেই, তখন থেকে আমিও শুনতাম বসে বসে, আগ্রহ প্রকাশ করতাম যে কিভাবে কি করে
0: এই বাক্সের ভিতর থেকে কিভাবে মানুষ কথা বলছে,
3: কথা বলতেছে কিভাবে, গান হচ্ছে, এগুলো মনে করে করে যখন বুঝতে পারলাম তখন থেকে আবার বেশি আগ্রহ হলো, অনুপ্রাণিত হলাম যে কিভাবে কি করতে পারি, তখন থেকে আমি ওই ভাইয়ের সাথে যুক্ত হলাম।
0: বাহ, চমৎকার, ছোটবেলার কথা শুনছিলাম। আমরা যাচ্ছি এবার সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সদস্য আক্তারুল ইসলামের কাছে। ভাই, আপনি কবে থেকে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, যদি কোনো মজার স্মৃতি থেকে থাকে?
4: আসলে আমি অনেক ছোটকাল থেকেই বেতার শুনে আসছি, আমার একটা বড় ভাই আছে, তো আগে ছোট ছোট রেডিও আসলো, ওই রেডিওগুলো ব্যবহার করতো, তো আমি লুকিয়ে ওর রেডিও নিয়ে খেতে দৌড় দিতাম শুধু রেডিও শোনার জন্য। ওই থেকেই আমার আর কি রেডিওর উপর বেশি একটা ইন্সপিরেশন হয়ে গেছে, তখন থেকেই আমি রেডিও শুনি।
0: দারুণ, খুব ভালো লাগছে আসলে সবার ছোটবেলার গল্প আমি একটু একটু করে জানতে পাচ্ছি, সেই সাথে বাংলাদেশ বেতারের শ্রোতারাও কিন্তু শুনতে পাচ্ছে আপনাদের গল্প। যাচ্ছি গাউসুল আজম মিমের কাছে, সদস্য সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব।
5: যে আমি ছোট থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ধারাভাষ্যগুলো শুনতাম এবং নিউজও শুনতাম।
0: আমরা খুব চমৎকার আসলে আড্ডা দিচ্ছি, আমার মনে হয় আমরা একটু মুডটা চেঞ্জ করতে পারি, তাই না? আরো গল্প কিন্তু বাকি আছে, এর মাঝখানে যদি কেউ গান বা কবিতা, নাটিকা অথবা কৌতুক বলতে চান, কে আগ্রহী আছেন, আগে কার কাছ থেকে আমরা শুনবো? আচ্ছা, আমরা যাচ্ছি সাধারণ সম্পাদক সুশান্ত রায়ের কাছে। দাদা, আপনি কি পারফর্ম করবেন?
2: আমি যে গানটি বলবো সেটা হচ্ছে দেশাত্মবোধক গান,

0: চমৎকার, অনেক ধন্যবাদ সাধারণ সম্পাদক সুশান্ত রায়কে। সবার তো স্মৃতি শুনলাম, গান শুনলাম, আমরা একটু জানতে চাইবো এই যে আপনাদের এত চমৎকার একটা ক্লাব, আপনারা এত চমৎকার সব কর্মসূচি পালন করে থাকেন, কবে এই ক্লাবটি গঠন করা হলো এবং বর্তমানে আপনাদের ক্লাবের সদস্য সংখ্যা কত?
1: সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবটি 2018 সালে গঠন করা হয়। বর্তমান সদস্যের সংখ্যা 25 জন। ক্লাবটি গঠন করা হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদ মুন্সিপাড়া গ্রামে এবং ক্লাবের সদস্যরা নিয়মিত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনে থাকে।
0: যেহেতু বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো আপনাদের ক্লাবের শ্রোতারা শুনে থাকেন এবং আজকে আপনারা যেহেতু উপস্থিত রয়েছেন, তাহলে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনারা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কোন কোন অনুষ্ঠানগুলো শুনে থাকেন। প্রথমেই মোহাম্মদ সোহেল রানা।
1: ক্লাবের সদস্যরা অনেক অনুষ্ঠানে শুনে থাকে, যেমন সমীপেশু, উত্তরণ, মহানগর দর্পণ, ইউফোনি, নিশুতি অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক ফোনিন, ক্রিয়া জগত, শ্রোতাদের সাথে আড্ডা, সৈনিক ভাইদের জন্য দুর্বার, পরাণের গান, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের আমাদের কথা আমাদের গান, ডাকবাক্স, কথায় গানের সঙ্গীতমালা ইত্যাদি।
0: অনেক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো শোনা হয় থাকে আনোয়ারা খাতুন?
2: আমি বেশিরভাগ শুনি স্বাস্থ্য বিষয়ক ফোনিন অনুষ্ঠান।
0: আচ্ছা, উপকৃত হয়েছেন?
2: উপকৃত হয়েছি।
0: বাহ, চমৎকার। তাছাড়া আর কি কি শোনা হয়?
2: সমীপেশু, দর্পণ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বিনিময়, ডাকবাক্স।
0: আচ্ছা, আমাদের আজকের আয়োজনের একমাত্র নারী সদস্য তো আপনি, আরেকজন রয়েছেন, তিনি কনিষ্ঠ আমাদের মাঝে, সর্বকনিষ্ঠ। আপনাকে যদি বলি সবচেয়ে পছন্দের তিনটা অনুষ্ঠানের নাম বলতে, আপনি কোন তিনটার নাম নেবেন?
2: তার মধ্যে আমার যে স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান, আর যে সমীপেশু, আর যে নারী কথা একটা অনুষ্ঠান আছে।
0: বাহ, আসলে এটা তো বাদ দিলে চলবেই না, আমরা নারী বলে কথা। ঠিক আছে, আমরা যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সদস্য আখতারুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই, আপনি বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো বেশি শুনে থাকেন, কেন ভালো লাগে, কিভাবে উপকৃত হন, এই বিষয়গুলো জানতে চাই।
3: আসলে আমি একটু খেলাধুলা পছন্দ করি, তো আমি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানগুলো বেশি শোনার চেষ্টা করি। তার মধ্যে আবার স্বাস্থ্য জনসংখ্যার মধ্যে একটা কিবা আছে, জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো আমরা শুনি, ডাকবাক্সও শুনি, আবার দর্পণ উত্তরণ অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে, এগুলার মধ্যে আমার শুনতে অনেক বেশি ভালো লাগে।
0: চমৎকার, চমৎকার। গাউসুল আজম মিম, আপনি বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো শুনে থাকেন, কেন ভালো লাগে, এই ব্যাপারগুলো?
4: জি, আমি বাংলাদেশ বেতারের মহানগর, দর্পণ, খেলাধুলার ধারাভাষ্য, নিউজ এগুলো শুনতে।
0: চমৎকার, খুব ভালো লাগছে আসলে আপনাদের সাথে কথা বলতে পেরে। এবার কি আমরা আরেকটা গান শুনতে পারি?
3: শোনা যায়
0: নিশ্চয়ই, সুশান্ত রায়, আমরা শুনে ফেলি।
5: শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া।

দোষী কন্যা গো কার লাগিয়া গাথ ফুলের মালা, কলসি কাঁধে জল ভরিতে তুমি নিত্য আসো নদীর ঘাটে, কলসি কাঁধে জল ভরিতে তুমি নিত্য আসো নদীর ঘাটে, ও তার চিকন চাকন গঠন গাঠান গো।

0: আলা, কার লাগিয়া গাথ ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাথ ফুলের মালা।
1: চমৎকার! এত চোখ বন্ধ করে ফিল করে দাদা গানটা গাচ্ছিলেন কার কথা ভেবে? কাকে ডেডিকেট করছেন এই গানটি?
2: আসলে তেমন কেউ নেই, তবে মনে যদি কেউ থেকে থাকে তার জন্যই বলছি আর কি।
1: অনেক ধন্যবাদ। চমৎকার গল্প আড্ডা হচ্ছে বাংলাদেশ বেতারের প্রতি। আপনাদের যদি কোনো পরামর্শ বা প্রত্যাশা বা ভালোবাসার জায়গা থেকে আপনারা কোনো দাবি জানাতে চান, কারণ আমরা তো দাবি তার প্রতি জানাই যাদেরকে আমরা ভালোবাসি, তাই না? কিছু বলতে চান বাংলাদেশ বেতারের প্রতি?
3: জি, বাংলাদেশ বেতার যদি শ্রোতাদের ক্লাবগুলোকে একটি উন্নয়ন করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করে এবং ক্লাবগুলো ভালো করার জন্য কিছু সহযোগিতা করে এবং অনুষ্ঠান শোনার জন্য কিছু ব্যানার বা রেডিও গিফট করে, তাহলে ভালো হতো।
1: অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের আজকের আয়োজনের নারী সদস্য আনোয়ারা খাতুনের কাছে, যদি কোনো পরামর্শ থেকে থাকে বাংলাদেশ বেতারের প্রতি।
4: আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের বেতার অনেকটা এগিয়ে। এটা গ্রামের মধ্যে সবাই সব সময় কাজ করতে, খেলাধুলো সব সময় শুনতে পারবে, যেভাবে সবাই শুনে বর্তমানে স্মার্টফোনেও সব সময় বেতার শুনে থাকে সবাই।
1: বাংলাদেশ বেতারের প্রতি যদি কোনো পরামর্শ থেকে থাকে, সাধারণ সম্পাদক সুশান্ত রায়।
2: আসলে বাংলাদেশ বেতারের প্রতি যেহেতু আমাদের আকুল ভালোবাসা এবং ছোটবেলা থেকে আমাদের একটা ইন্সপিরেশন, যে জায়গা থেকে আমরা অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি, বাংলাদেশ বেতারের প্রতি এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আধুনিক এবং যুগোপযোগী অনুষ্ঠান এবং অনুরোধে যে আমাদের আসরটা করা হয় সেটা যদি একটু সময় বাড়ানো হয়। তাছাড়াও যে আঞ্চলিক ভাষায় যে অনুষ্ঠানটা করা হয় সেটা আলাদা অনুষ্ঠান যেন হয় এবং FM-এর রেঞ্জটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে, আর 24 ঘন্টায় যদি সম্প্রচার করা হয়, তাছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে যদি আমরা স্ট্রিমিং করতে পারি তাহলে আরও ভালো হবে। তাছাড়াও শ্রোতাদের আরেকটা দাবি হচ্ছে বার্ষিক সম্মেলন নিয়মিত করতে হবে আমাদের, আর শ্রোতাদের চিঠির উত্তর ভালোভাবে যেন দেওয়া হয়, এটাই হচ্ছে আমাদের বেতারের প্রতি দাবি।
1: চমৎকার বলেছে, নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ আপনাদের বিষয়গুলো আমলে নিবে। আমরা যাচ্ছি আমাদের আজকের সদস্য আক্তারুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই, আপনার যদি বাংলাদেশ বেতারের প্রতি কোনো পরামর্শ, দাবি, অধিকারের জায়গা থেকে কি বলতে চান?
5: আসলে সাধারণ সম্পাদক সাহেব তো অনেক কিছুই বলল, তো আমার মতে যে জনসংখ্যা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো আরো বাড়ানো উচিত, যেন আমরা আরো সাধারণ জনগণ অনেক সচেতনতামূলক অনুষ্ঠান শুনতে পারি। আর যেগুলা অনুষ্ঠান হয় এগুলো আরো কুইজের বিষয়টা একটু বেশি করে দেওয়ার দরকার, কারণ তাহলে আমাদের শ্রোতাগুলা মনোযোগ সহকারে শুনবে, চিঠি আদান প্রদান করবে, বেতারের সঙ্গে সম্পর্কটা ভালো হবে, পুরস্কৃত হবে এবং পুরস্কার গ্রহণ করার জন্য এখানে আসবে, দেখবে, আরো উৎসাহিত হবে তারা। আমার এটাই বলার।
1: দারুন দারুন। আমরা যাচ্ছি আনোয়ারা খাতুন সদস্যের কাছে। বাংলাদেশ বেতারের প্রতি কি ভালোবাসার জায়গা থেকে দাবি রয়েছে, প্রত্যাশা রয়েছে, পরামর্শ রয়েছে?
4: বেতারের অনুষ্ঠানগুলো কৃষি বিষয়ক অনুষ্ঠান, কিশোর কিশোরীদের জন্য অনুষ্ঠান, এগুলোর মধ্যে যদি কিছুটা সময় বাড়ানো যায় তাহলে অনেকের কাজে আসবে।
1: নিশ্চয়ই আমাদের যথাযথ কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নেবেন এবং আপনাদের সবার প্রাণের দাবি পূরণের এক এক করে চেষ্টা করবে। আমরা এবার আরেকটু মুড বদলাচ্ছি। এবার আমাদের আজকের আয়োজনের সদস্য গাউসুল আজম মিম ভাই, আপনার কাছ থেকে তো আমি একটি কবিতা অবশ্যই শুনতে চাই।
6: যে আমি আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের নবীন কিশোর কবিতাটি। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন সেরা শার্ট আর ফুসফুস ভরা হাসি, দুপুর রৌদ্র পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিদ হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই, তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আবরণ, জ্বলন্ত বুকে কফির চুম্মুক, সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন শহরের পিঠ তোলপাড় করা, অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এ সবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে আট হয়ে বসে মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জোড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার, তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় স্বাদ হয়।
1: চমৎকার! আমাদের আজকের আয়োজনের ছোট্ট বাবু আরমিন আক্তার মাইশা, তুমি তো খুব চমৎকার একটা গোলাপি ফ্রক পরেছো, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমি কবে থেকে বেতার শুনছো, কেমন লাগে? আর বলো যে আমাদের আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে?
7: ভালো।
1: কতটা ভালো?
7: খুব ভালো।
1: আচ্ছা, তুমি কি কোনো ছড়া বলবে?
7: আমি একটি ছড়া বলবো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানতে বাস করে কানা বগিচ্ছা, ওবগো তুই খাস কি, পান্তা বাস চাস কি, পান্তা আমি খাই না, কুটি মাছ পাই না, একবার যদি পাই উম্মে ধরে ঘাপাস ঘুপুস খাই।
1: চমৎকার চমৎকার চমৎকার। আমরা শুনছিলাম বাংলাদেশ বেতার নিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্নের কথা, ভালোবাসার কথা, সেই সাথে সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব কিভাবে গঠন হলো সেখান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকের সেই বেতার শ্রোতা ক্লাবের প্রতি সম্পৃক্ততার কথা। আমি একটু জানতে চাইব আমাদের আজকের আয়োজনের সাধারণ সম্পাদক সুশান্ত রায়ের কাছে, এই যে বেতার শ্রোতা ক্লাব, আপনারা কি আপনাদের এলাকার মানুষদেরকে বাংলাদেশ বেতার শোনার জন্য কোনো উৎসাহ বা কোনো কার্যক্রম কর্মসূচি গ্রহণ করে থাকেন কিনা?
2: ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা আমাদের ক্লাব থেকে বর্ষা মৌসুমে গাছ বিতরণ করে থাকি এবং নানা রকম আর্থিক সহযোগিতা করে থাকি, তার পাশাপাশি উঠান বৈঠক এবং সামাজিক নৈতিকতা আলোচনা করে থাকি এবং বাল্যবিবাহ প্রতিরোধে যা যা করণীয়, মাদক প্রতিরোধে নানা রকম সেমিনার, রাস্তাঘাট কোথায় অল্প ভেঙে আছে সেটার মেরামত করার জন্য ক্লাবের সদস্যরা মিলেমিশে কাজ করে এবং পোস্টার লিফলেটের মাধ্যমে আমরা জনসচেতনতামূলক কাজ করে থাকি এবং আশেপাশের যতগুলো সদস্য, এলাকাবাসী, গ্রামবাসী এবং সর্বোপরি সকল জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি।
1: অসংখ্য ধন্যবাদ, চমৎকার সব উত্তর শুনছিলাম। প্রশ্ন উঠতেই পারে, স্মার্টফোনের যুগে বেতারের প্রয়োজন কি এখনো আছে? উত্তরটি খুব সহজ, যতদিন মানুষ শুনতে চাইবে, যতদিন মানুষ গল্প, গান, সংবাদ ও আপন কণ্ঠের সঙ্গ খুঁজবে ততদিন বেতারের প্রয়োজন থাকবে। কারণ প্রযুক্তি বদলায়, মাধ্যম বদলায়, কিন্তু মানুষের শোনবার আকাঙ্ক্ষা কখনোই বদলায় না। আর সেই আকাঙ্ক্ষার সাথে যে বহু কণ্ঠ বহু দশক ধরে পথ চলেছে সেই কণ্ঠের নাম বাংলাদেশ বেতার। আজকের শ্রোতা আগের দিনের শ্রোতার মতো নন, তিনি প্রশ্ন করেন, মতামত দেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং অনুষ্ঠান থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন। তাই বর্তমান সময়ে শ্রোতার সাথে বেতারের সম্পর্ক হওয়া উচিত আরও আন্তরিক, আরও অংশগ্রহণমূলক। আর ঠিক এই ভাবনাটিকে মাথায় রেখেই প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা কিন্তু আপনাদের শ্রোতা ক্লাব ভিত্তিক সেতুর আয়োজন করে থাকি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। পুরো আয়োজন জড়িত সাথে ছিলাম আমি ইয়োরমা শায়েরজাহান, আর আজকে কিন্তু আমাদের সাথে ছিল সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদহ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারে আসবার জন্য। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন?
3: খুব ভালো লাগছে,
2: অসংখ্য ভালো।
1: এর আগে কি আসা হয়েছে বেতারে?
4: না, আমি আসিনি আগে।
3: জি, আমি এবার পাঁচবার আসলাম।
1: বাহ, অনেকে এসেছেন অনেকে আসেননি, তবে আজকে আপনাদের সবাইকে একসাথে পেলাম সেটা কিন্তু আমার জন্য এবং অন্য যারা শ্রোতা আপনাদের মতো শ্রোতা রয়েছে শুনছেন তাদের জন্য ভীষণ ভালো লাগার। কেননা শ্রোতা মণ্ডলী, আপনাদের মাঝখান থেকে কিন্তু যে কোনো সময় আমরা দেখব যে সেতু অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত হয়েছেন এবং আমি আপনাদের সাথে চমৎকার সব গল্প আড্ডা করব। অনেক ধন্যবাদ আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো সেতুর আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে নিশ্চয়ই আমাদের আবারও আপনাদের সাথে যুক্ত হওয়া হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: শুনলেন শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু, তত্ত্বাবধানে কানিজ কুসুম, প্রযোজনা মাহফুজুল ইসলাম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পালায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সুবর্ণা মেহজাবিন এবং আমি নাজনীন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, আফরোজা আক্তার, নূরজাহান বেগম, মুসাম্মদ নূরজাহান ও লুৎফুর নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের শুরুতেই আজ শোনাতে চাই এই স্বাস্থ্য সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাটুকু। স্বচ্ছলতা এবং স্বাস্থ্য এই দুটো মহাদানের মূল্য অনেকেই অনুধাবন করতে পারে না।
2: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই কথা দিয়ে অনুষ্ঠান শুরুর কারণটুকু এবারে বলি। আজ এই মহামানবীর জন্মদিন, কারণ আজ ১২ই রবিউল আউয়াল। আজকের এই দিনটিকে আমরা ঈদ এ মিলাদুন্নবী হিসেবে উদযাপন করছি। আজ সত্যি বড় আনন্দের দিন।
1: আজকের দিনে এই পৃথিবীতে এসেছেন প্রিয় নবী, মনের ভেতর ভাবনাও তাই হয়ে যায় যেন ছবি।
2: স্রষ্টার প্রিয় বন্ধু হলেন শেষ নবী হযরত, মুসলিম জাতি আমরা যে তার অনুসারী উম্মত।
1: আমিনামায়ের কোলটা জুড়ে আসেন নূরের আলো, তাঁরই আগমনে হেসে ওঠে যেন চারদিকে থাকা ভালো।

0: আমরা সবসময় সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশা করি ময়লা আবর্জনা বর্জ্য ও জীবাণু থেকে মুক্ত পরিবেশে বসবাস করার, আর এরকম একটি সুস্থ সুন্দর জীবন গঠন ও নির্মল পরিবেশ সৃষ্টি এবং তা বজায় রাখা তখনই সম্ভব যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব।
1: তবে নতুন করে এ কথার যথার্থতা খুব ভালোভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে করোনা মহামারী। তবে শুধু করোনার জন্যই না, অন্যান্য জীবাণুবাহী রোগ থেকেও মুক্ত থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন।
0: পরিচ্ছন্নতার মাধ্যমে যে কেবল ব্যক্তি উপকৃত হয় তা কিন্তু নয়, এর রয়েছে ব্যাপক বাহ্যিক উপকারী প্রভাব। যেমন একজন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তির জীবাণুর দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা কম, ফলে তার মাধ্যমে সমাজে সংক্রমণ ছড়ানোর শঙ্কাও কম। এক কথায় বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আয়োজনের প্রথম নিবেদনে এ নিয়ে শুনব আরও বিস্তারিত একটি সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। এ পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভীন।
2: শ্রোতা বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি আমাদের আজকের এই পর্ব থেকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায়। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে আজ আমাদের জীবনের সাথে মিশে থাকা অতি প্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। এই যে আমরা বলছি যে আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু নিজের সুস্থ পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি আমাদের ওতপ্রোতভাবে জড়িত, এবং আজ এই বিষয়টি নিয়েই কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইবো যে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একজন মানুষের বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি এবং কেন জরুরি?
3: প্রথমে বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবসময় এটা ছোটবেলা থেকে জেনে আসছি। সেজন্য একজন মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শুধু হাত পা মুখ চুল সব কিছুরই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এবং সব কিছুর সাথেই কিন্তু রোগ বালাই জড়িত আছে। আপনি চুল যদি পরিষ্কার না রাখেন, আপনি খুশকি হবে, মাথা চুলকাবে, ঘাম হবে, এরপরে যেটা হয় যে ছোট ছোট দানা উঠবে, মাথায় অনেক কষ্ট হবে। হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার অনেক ধরনের রোগ হতে পারে, ডায়রিয়া থেকে শুরু করে ডিসেন্ট্রি, পানিবাহিত অনেক রোগই চলে আসে, যেহেতু দিচ্ছি অনেক রোগ চলে আসতে পারে। আপনি শরীর যদি পরিষ্কার ঠিক মতো না করেন, আপনি দেখছেন যে এখন যেভাবে স্কিন ডিজিজ বাড়ছে, চর্মরোগ ফুসকুড়ি ওঠে, অনেক ধরনের হয়। সেই জন্য প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
2: তো এমন বেশ কিছু রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে যেগুলো কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সমাধান হয়, সেটা ছোট শিশুদের ক্ষেত্রে হতে পারে বা আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তাদের ক্ষেত্রে হতে পারে, এগুলো বিষয়ে একটু ছোট করে জানতে চাইছি।
3: করোনার কথাই ধরেন, 2020 সালের মার্চ মাসে, তখন কিন্তু করোনার কোনো ওষুধ বা প্রতিকার ওরকম ভাবে ছিল না, কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার মানে হাত ধুতেই বলা হতো খুব ভালো করে, এবং সেই হাতটা যেমন তেমন না, 20 সেকেন্ড ব্যাপী হাতটা পরিষ্কার করে ধুতে বলা হতো। প্রথম প্রাথমিক চিকিৎসা কিন্তু আমাদের কিছু দেওয়া যায়নি, আমাদের পরিষ্কার থাকতে বলা হয়েছে, এটাই, মাস্ক পরতে বলা হয়েছে, সেটা হলো আমাদের পলিউশনের জন্য, ঠিক আছে। কাজেই আমরা করোনা থেকে আসলাম যে এখানে একটা পরিষ্কার থাকতে বলা হয়েছে, এবং আমরা একটা বিশাল করোনা এই হাত ধুয়ে এবং মাস্ক পরেই তো মোকাবেলা করেছি। পরবর্তীতে না ভ্যাকসিন এসেছে, এরপরে যেটা আছে যে শুধু পরিষ্কার থাকছেন, হাতটা যদি না ধুয়ে খাই তাহলে যে জার্মসগুলো হাতে থাকছে, যেটা আমাদের চোখে পড়ছে না, মানে অনেক শত শত জীবাণু আমাদের হাতে রয়ে যায়। আমরা কাজ করছি, বাসায়
2: বিভিন্ন
3: জায়গায় যাচ্ছি, ধরছি, দরজা খুলছি, হ্যান্ডেল ধরছি, মানে কত কিছুই তো করছি। তো এই যে এই জার্মসগুলো গিয়ে, হয়তো আমরা যারা পূর্ণবয়স্ক তারা হয়তো খুব অসুস্থ হয়ে না পড়লেও, যারা একদম শিশু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তাদের পেটের গন্ডগোল থেকে শুরু করে অনেক জার্মসই ওভাবে ঢুকে যাচ্ছে, এবং যারা বয়স্ক তাদেরও রেজিস্ট্যান্ট পাওয়ারটা একটু কম থাকে, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রক্ষা করে চলছি। আচ্ছা, আমি বলবো যারা ইয়াং মেয়ে, মানে অ্যাডোলেসেন্স, যাদের কথা বলবো, 13, 14, 15, 16, তাদের দেখেন নিয়মিত মাসিক হয়, প্রতি মাসে একবার, এবং সেখানেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, মিনিস্ট্রিয়াল হাইজিন, সেখানেও চলে আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে আমরা এখন প্যাড খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং আমরা সবসময় বলি স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে, কিন্তু কোনো কারণে যদি কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারে, সেই ক্ষেত্রেও আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে বলছি, পরিষ্কার শুকনো কাপড়। আমরা সর্বক্ষেত্রে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কিশোর এবং কিশোরী দুজনের ক্ষেত্রে তাদের আমরা প্রতিনিয়ত আমরা এটা জানাচ্ছি পরিবর্তন যে হচ্ছে, তাদের শারীরিক একটা পরিবর্তন হচ্ছে, একটা ছেলে 13-14 বয়সন্ধির সময়টা এই ধরেন স্বপ্নদোষ বলেন, বিদ্যুৎপাত বলেন, বা মেয়েদের মাসিক বলেন, ছেলেদের অনেক পরিবর্তন ঘটছে এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছি, এই সময় পিউবিক হেয়ার হয় এবং সেটা পরিষ্কার করতে বলছি এবং নিজেদের তাদেরকে এই বিষয়ে আমরা জ্ঞান দান করছি এবং আমাদের স্কুলের অনেক প্রোগ্রাম আছে, স্কুল মানে স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং আমাদের নিয়মিত SSM ও আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তারা যান এবং স্কুলের বাচ্চাদেরকে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করছেন। এবং এই যে প্রাথমিক যে বিষয়গুলো জ্ঞান ধারণ করছি, প্রথমেই কিন্তু আমাদের আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়,
2: বেস পয়েন্টটাই হচ্ছে
3: এটা এখানে। কারণ এই যে 13 বছর বা 14 বছরের ছেলেদের যে স্বপ্নদোষ হচ্ছে, যে মাসিক হচ্ছে, অবশ্যই তাকে পরিষ্কার থাকতে হবে, তাহলেই তো সে প্রতিনিয়ত একটি প্রতিদিন চলবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে। সে যদি পরিষ্কার না থাকে তার পক্ষে এটা প্রতিনিয়ত চলাফেরা মোটেও সুখকর কিছু হবে না।
2: তো আমাদের তো আসলে পানিবাহিত কিছু রোগ রয়েছে বা শারীরিক সংস্পর্শে কিছু রোগ রয়েছে, যেটা আমরা যে খোশপাচড়া বলছি, বা কিছু ক্ষেত্রে হয়তো বা নাকের মাধ্যমেও চলে যাচ্ছে, ভালোভাবে যদি আমরা চোখগুলোকে পরিষ্কার না করি সেখানেও কিছু প্রদাহ তৈরি হচ্ছে, এটা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাই।
3: খোশপাচড়ার বিষয়টা ওটাও তো আপনি বললাম যে একটা পরিষ্কারেরই ব্যাপার, এবং খোশপাচড়ার বিষয়টা কিন্তু আরেকটা যে ছোঁয়াচেও বটে, মানে কাপড়টাও যদি আপনি ভালো করে না খোশপাচড়া ছড়িয়ে যাচ্ছে সেই জন্য পরিষ্কার থাকতে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে পানিবাহিত বিভিন্ন রোগের কথা বললেন, যেটা আমরা বলি যে টাইফয়েড থেকে শুরু করে সবকিছুই আছে, যে
2: পরিষ্কার
3: পানিটা ব্যবহার করতে হয়, জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হয়। তো এখন পানির ব্যাপারে আমার মনে হয় যে আমরা যথেষ্টই সচেতন, আমাদের শহরের লোকজন এবং গ্রামের লোকজন ডিপ টিউবওয়েল ব্যবহার করে, সেই পানিটা নিরাপদ। একটা সময় ছিল যখন পুকুরের পানি ব্যবহার করতো সেটা অনিরাপদ, কিন্তু এখন পরিষ্কার পানি এবং নিরাপদ পানি সবাই ব্যবহার করে।
2: আচ্ছা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তির ক্ষেত্রে, সেই জায়গায় ঘন বসতি বা স্যাঁতসেঁতে পরিবেশ, একসাথে অনেক লোকের থাকা, এটা কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে?
3: আমাদের তো ঘনবসতিপূর্ণ দেশ, একসাথে অনেক লোকের থাকা, যেটা হয় যে স্কিন ডিজিজটার কথাই আমরা বেশি জানি যে ছড়িয়ে পড়ে। আমরা সবসময় শুনে আসছি যে জেলখানায় খুব কয়েদিদের খুব স্কিন ডিজিজ হয়, তারা খুব কাছাকাছি থাকে সেই সব কারণে। তো ওই অনেক লোকজন থাকলে এই জিনিসটাই হয়, সেটা যদি পরিষ্কার থাকা যায় এবং নিজেকে একটা পার্সোনাল হাইজিনটা মেনটেন করা যায়, অনেক ক্ষেত্রে সেটা পরিহার করা সম্ভব।
2: বা অনেক জায়গায় আছে যে হয়তো একই বাথরুম ব্যবহার করতে হচ্ছে,
3: অনেকে মিলে হোস্টেলে বলেন যে অনেক
2: নিম্ন আয়ের বা স্বল্প আয়ের যারা আছে
3: একটা বাথরুমে হয়তো, কিন্তু বাথরুমেরও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেরও পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হয়। এবং আমরা এটা প্রতিনিয়তই সচেতন করে যাচ্ছি, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IM ইউনিট থেকে আমাদের এভিভ্যান কার্যক্রম যেটা আছে, সেটা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে যে আমরা এভিভ্যান কার্যক্রম করি, ওখানে আমাদের বিভিন্ন পরিবার পরিকল্পনা মেথড থেকে শুরু করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও আছে এবং পার্সোনাল হাইজিন যে ছেলে মেয়েদের জন্য কতটা জরুরি এই বিষয়টা আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।
2: ধন্যবাদ আসমা হাসান, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তি সহজ উপায় এই বিষয়টি নিয়ে। আসলে আমার যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি মেনে নেই যে না, সুস্থ থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে থাকতেই হবে, তো সেক্ষেত্রে যে কোনো পরিবেশে প্রতিবন্ধকতাগুলোকে দূর করে সঠিক সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পাশাপাশি আশেপাশে যারা আছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন করতে পারি। সবার সম্মিলিত প্রয়াসে সকল ধরনের রোগবালাই থেকে আমরা সবাই মুক্ত থাকব এবং অবশ্যই সুস্থ সুন্দর স্বাভাবিক পারিবারিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষ অনেক বেশি আনন্দে থাকবে, অনেক বেশি খুশি থাকবে, এই প্রত্যাশা সবার জন্য।
1: আমাদের শারীরিক সুস্থতায় যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, তেমনি আমাদের সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সামাজিক ব্যাধিগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন রাখা।
0: আর সেই সামাজিক ব্যাধিগুলোর একটি হচ্ছে বাল্যবিবাহ। আয়োজনের এ পর্যায়ে শোনাব বাল্যবিয়ে নিয়ে একটি সচেতনতামূলক গান

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের জীবন এক বহতা নদীর মতো, যেখানে আছে অবিরাম বয়ে চলা, আছে স্রোত, আছে বাঁক। আনন্দ বেদনায় উচ্ছল আমাদের জীবনের প্রতি বাঁকে আছে নানা গল্প, যেখান থেকে আমরা শিক্ষা নেই, ভালো খারাপের হিসেব বুঝতে শিখি। জীবনে ঘটে যাওয়া এমন নানা ঘটনার রূপক উপস্থাপন নিয়ে এবারের পর্ব জীবন কথা। এ পর্বের সাথে আছেন পারভিন আহসান মিলি।
1: জামাল যখন তার অন্তঃসত্ত্বা বউকে নিয়ে শহরের হাসপাতালে পৌঁছাল, তখন ডাক্তার পরিষ্কার জানিয়ে দিলেন সন্তান এবং মায়ের জীবন বাঁচাতে হলে এখনই অপারেশন করাতে হবে। নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব নয়। সরকারি হাসপাতাল হলেও আনুষঙ্গিক কিছু খরচাপাতি তো আছেই, সেই টাকাটাই বা এই অল্প সময়ে কোথা থেকে জোগাড় করবে জামাল? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গরিব ঘরের মেয়ে আমিনা, চার বোনের মধ্যে আমিনাই সবচেয়ে ছোট। না, সে অর্থে ছোট নয়, চার বোনের মধ্যে ছোট হলেও তার ছোট আরও দুটি ভাই আছে। ছেলে সন্তানের আশায় সংসারটিকে বড় করে ফেলেছেন তার বাবা। পরপর চারটি মেয়ে হওয়ায় খুবই হতাশ ছিলেন তিনি। একরকম জেদের বশেই মাকে বারবার সন্তান নিতে বাধ্য করেছিলেন তার বাবা। মার ভীষণ আপত্তি ছিল, ঘন ঘন সন্তানের জন্ম দিয়ে শরীরটাও ভেঙে পড়েছিল। তাছাড়া ওদের সংসারে আগে এত অভাব ছিল না, বাবা রায়ে মোটামুটি চলছিল সংসার। কিন্তু দিনে দিনে যেমন সংসার বড় হতে থাকল, তেমন একটু একটু করে অভাব অনটনও হানা দিতে শুরু করল। প্রতিদিন তিন বেলা করে আটটি মুখের খাবার জোগাতে প্রাণান্তকর দশা আমেনার বাবার। তাই মেয়েদের বিয়ের বয়স না হতেই সাত পাঁচ না ভেবে, যাচাই বাছাই না করেই বিয়ে দিয়ে ফেলেছেন আমেনার বাবা। বড় মেয়েটা অল্প বয়সে মা হতে গিয়ে নানান জটিলতায় ভুগে শেষে মৃত্যুর কাছে হার মেনেছে। মেঝু মেয়ে পাঁচ বছরেও সন্তানের মা হতে পারেনি বলে সতীনের ঘর করছে। তবে সেজোটার কপাল ভালো, স্বামীর সংসারে সে বেশ ভালোই আছে। স্বামী একজন বিচক্ষণ ও সচেতন মানুষ, স্ত্রীর বয়স কম, তাই এখনই সে সন্তান নিতে রাজি নয়। স্ত্রী যখন শারীরিক এবং মানসিকভাবে গর্ভধারণের উপযুক্ত হবে, তখনই সে সন্তানের কথা ভাববে। কারণ তার জানা আছে, উপযুক্ত বয়সের আগে সন্তান নিলে তা মা এবং শিশু দুজনেরই জীবনের ঝুঁকির কারণ হতে পারে। আর ছোট মেয়ে আমেনা, তার যখন জামালের সাথে বিয়ে হল, তখন জামালের আয় মোটামুটি ভালোই ছিল। তবে জামাল ছিল খুবই বেহিসেবী এবং বদরাগী, নিজের সিদ্ধান্তেই সবসময় অটল থাকত। আমিনার কোনো কথা কিংবা পরামর্শে জামাল মোটেই কর্ণপাত করত না। সংসারে ছিল জামালের মা, যিনি পুরনো ধ্যান ধারণা এবং নানা রকম কুসংস্কারে ছিলেন বিশ্বাসী। বিয়ের পরপরই তিনি ছেলের বউকে সাবধান করে দিয়েছিলেন যেন আজকালকার মেয়েদের মতো জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা না করে, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করলে ভবিষ্যতে তার সন্তান হবে না। বছর না ঘুরতেই তাই গর্ভধারণ করল আমিনা। আর এরপর থেকেই আমেনার উপর শুরু হল নানা রকম বিধিনিষেধ। গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি, কেননা মায়ের খাবার থেকেই গর্ভের সন্তানের পুষ্টির যোগান হয়। তাই এ সময় বারবার এবং পরিমাণে একটু বেশি খাবার গর্ভবতী মাকে দিতে হয়। কিন্তু জামালের মায়ের ধারণা, এ সময় বেশি খেলে গর্ভের সন্তান বড় হয়ে যায়, তখন প্রসবে কষ্ট হয়। এমনকি গর্ভকালীন কমপক্ষে চারবার যে চিকিৎসকের কাছে যেতে হয়, সে কথাও মানতে নারাজ জামালের মা। তিনি নিজে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন, কই কখনো তো চিকিৎসকের কাছে যেতে হয়নি। গ্রামেরই এক ধাত্রীর কাছে অন্যদের মতো তারও সন্তান হয়েছে, তাই এলাকার এক নিরক্ষর ধাত্রীকে বলে রেখেছিলেন আমিনার প্রসবের জন্য। আমিনার প্রসব বেদনা উঠলে ধাত্রীকে খবর দেয়া হল। সে অনেকক্ষণ চেষ্টা করেও যখন প্রসব করাতে পারল না, অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছিল। তখন সে হাল ছেড়ে দিয়ে আমিনাকে স্বাস্থ্যকেন্দ্রে নেবার পরামর্শ দিল। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকেও অবস্থার পরিবর্তন না হলে তাকে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যেতে বলা হল। হাসপাতালের চিকিৎসকরা আমিনাকে দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন, কারণ গর্ভধারণের প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ নিলে অবস্থা এমন হবার তো কথা নয়। বর্তমান সময়ে ইউনিয়ন থেকে গ্রাম পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা, বিশেষ করে মাতৃসেবা, এখন মানুষের দোরগোড়ায়, যা শুধু নিরাপদ মাতৃত্বই নিশ্চিত করে না, মায়ের সুস্থতা এবং সুস্থ সবল শিশু জন্মদানের মাধ্যমে পরিবার ও দেশের কল্যাণে অবদান রাখে। তবে এ ব্যাপারে পরিবারের অভিভাবক এবং সমাজের সচেতনতা খুব বেশি প্রয়োজন।

0: আমরা যত কাজই করি না কেন, যত সুনামই অর্জন করি না কেন, দিন শেষে আমরা নিজেরা যদি সুস্থ না থাকি তাহলে কোনো কিছুই আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারব না, এমনকি কোনো অর্জনেই আনন্দের মনে হবে না। তাই আমাদের সুস্থতার কথা ভেবে আমাদের সচেতন থাকতেই হবে।
1: এই যেমন তেল ও চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং গোসল করতে হবে নিয়মিতভাবে,
0: আমাদের এই সচেতনতাই আমাদের সুস্থতার সহায়ক।
2: হুনো,
3: কি কইবা?
2: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
3: তার মানে
2: আজ এক মাস আট দিন হইল, অথচ এখন পর্যন্ত
3: হারি সর্বনাশের কথা। তাইলে
2: চলো না একটু ডাক্তার আপার কাছে যাই।
3: ডাক্তার আপা, কি দেখলেন?
4: কনসিভ করেছে, আপনার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছেন।
3: আরে কি মুশকিলের কথা!
4: মুশকিল কেন?
3: না মানে ওই দুই বাচ্চা লইয়া এমনি হিমশিম খাইতাছি। বাচ্চা গুলো লেখাপড়া, ভালো খাবার, ভালো কাপড় চোপড় দিতে না পারলে বাপ মায়ের মনে কেমন কষ্ট যে লাগে সেটাই আপনি বুঝেন না আপা।
4: নিশ্চয়ই বুঝি, আপনারও যখন বোঝেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেন না কেন?
2: পদ্ধতি তো নিয়েছি আপা।
4: কি পদ্ধতি নিয়েছেন?
2: আমি খাবার পরি খাইছি তো।
3: তারপরে ও কেমনে যে কি হইয়া গেল বুঝতাছি না।
4: নিশ্চয়ই বড়ি খাওয়াতে অনিয়ম করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, মাঝে এক আধ দিন বড়ি খেতে ভুলে গিয়েছিলেন কিনা?
2: যে না পা না, মাই মেয়ে
4: আমদামদা করছেন কেন, আসল কথাটা খুলে বলুন।
2: আপা, আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম তো, তখন সাথে বড়ি নিতে ভুইল গেছিলাম।
4: তার মানে সেই সময়টাই বড়ি খাননি?
2: যে আপা,
4: সেক্ষেত্রে কন্ডম ব্যবহার করলেই হতো।
2: ওরে তো আমি কইছিলাম, কি তোমার আমি কই নাই?
3: যে না মানে ভাবলাম দুই চার দিনের ব্যাপার, কি আর এমন অসুবিধা হইব।
4: আহা, আপনারা বুঝদার মানুষ, তারপরও ভুল করলেন। জানেন তো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে মেনে না চললে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। খাবার বড়ি বলুন আর কনজুমি বলুন, ব্যবহারের সঠিক নিয়ম মানতে হবে, কোনো অবহেলা চলবে না। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হিসেবে লাইগেশন, ভেসেকটমির মতো নিরাপদ ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে কপারটিও নিতে পারতেন।
3: বুঝছি তো, এখন কি করণ যায় হেইডা কনাপা?
4: এখন আর কি করবেন, এখন থেকে নিজেরা সাবধান হন, আর আপনার আপনজনদের সবগুলো পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাবধান হতে বলুন।
0: আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম ফয়সাল আহমেদ অনন্ত
1: এবং আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফারহানা খান রনি। দেশে আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। এদিকে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিংসতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেভো মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা প্রতিরোধে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করার লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি উপনির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ রাষ্ট্রপরিচালিত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিশু মারা গেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, প্রসূতি বিভাগে শ্রেষ্ঠ এ আগুনে আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অগ্নিকাণ্ডে এসব শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের মানবাধিকার সংকট আরও ঘনীভূত হয়েছে। ২০২৫-২৬ সময়কালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন এবং আইনের শাসনের ব্যাহত হওয়ার ফলে অবৈধ শিল্প ও অর্থ প্রবাহ জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। প্রতিবেদনে মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0: ভরপুরভাবাস।
1: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আগামীকাল 27 আগস্ট তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি বৃক্ষরোপণ করুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্সে ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া শুনবেন বেলা 2:10। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এশো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 প্রচারিত হবে জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি, রচনা মুক্তা সরকার, প্রযোজনা মোহাম্মদ মইনুদ্দিন। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন তা জানিয়ে দিচ্ছি। বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনতে পাবেন সকাল 7:45। কাজী নজরুল ইসলামের সমাধির উপর বিশেষ প্রামাণ্য প্রতিবেদন শুনবেন মহানগর অনুষ্ঠানে সকাল 8:30। নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনবেন বাগিচার বুলবুলি সকাল 9:05। বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ সকাল 10:05। বিশেষ গীতিলক্ষ স্মরণ পারের অগো প্রিয় প্রচার হবে সকাল 10:30। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে বেলা 11:05। নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রে নজরুল সঙ্গীত বেলা 2:20। বিপ্লবী নজরুল এবং অন্যান্য সাজানো আয়োজন থাকবে উত্তরণ অনুষ্ঠানে রাত 9:05। বিশেষ নাটক ব্যথার দান শুনতে পাবেন রাত 10:00। মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ দিলার হোসেন দুলাল, প্রযোজনা জিয়াউল হাসান। এতক্ষণ নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেওয়া হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া। আলোচনায় মুফতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও মুফতি মোহাম্মদ নেসার উদ্দিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া, পরিচালনায় মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
3: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق وبعثت رحمة، أو كما جاء في الحديث. প্রিয় শ্রোতা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে ঈমান নসিব করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে আমাদেরকে পৃথিবীতে জীবন দেওয়ার পাশাপাশি আমাদেরকে শেষ নবী আখির নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এই পর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার থেকে প্রচারিতব্য বিশেষ আলোচনা ও অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনকে কেন্দ্র করে আল্লাহ পাকে দুনিয়ার সবকিছুকে সাজিয়েছেন এবং যাকে আল্লাহ বলেছেন রহমত, এই গোটা বিশ্বজাহানের জন্য, গোটা কায়নাতের জন্য, শুধু মানুষ আর জিন নয়, সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি রহমত বানিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। প্রিয় শ্রোতা, সেই রহমতের নবী, দয়ার নবী, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যারা মানুষ, আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা যারা মুমিন, বা গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি তার জীবনেই তোমাদের জন্য রয়েছে আদর্শ, সত্যিকারের নমুনা, তিনি তোমাদের জন্য একমাত্র আদর্শ, তার জীবন, তার কর্ম, তার চলা, তার বলা সবকিছু। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনে সর্বোত্তম নমুনা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা করে এবং যারা আখেরাতে আল্লাহর কাছে জাযা এবং পুরস্কার পাওয়ার আশা রাখে, তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে একমাত্র আদর্শ। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের উসওয়া, চলার পথে, বলার পথে, যে কোনো কাজ আমরা করি জীবনে, যে কোনো কর্ম, প্রতিটি কর্মেরই একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা চাই সালাত হোক, সওম হোক, হজ হোক, আমার ব্যক্তিগত কাজকর্ম হোক, ব্যবসা বাণিজ্য হোক, এবং দৈনন্দিন জীবনে আমাদের যে কাজকর্মগুলি হয় বা হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা আরো ব্যাপকভাবে জানতে চেষ্টা করব এবং সবসময় আমাদের জানতে হবে রাসূলের জীবন সম্পর্কে। যত বেশি আমরা জানবো তত বেশি তার সাথে আমাদের গভীর ভালোবাসা সম্পর্ক তৈরি হবে, আর আমরা তখন তাকে ফলো করা, তার অনুসরণ করা, সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনব। সূরা তাওবার 128 ও 129 নম্বর আয়াতের তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আমরা এখন তেলাওয়াত শুনছি।

সম্মানিত শ্রোতা, আমরা এতক্ষণ সূরা তাওবার 128 ও 129 নং আয়াতের তেলাওয়াত শুনলাম। চমৎকারভাবে আমাদের সামনে তেলাওয়াত পেশ করলেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। প্রিয় শ্রোতা, মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা তাওবার 128 এবং 129 নং আয়াতে ইরশাদ করছেন, তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তার পক্ষে অতি দুঃসহ দুর্বহ সেসব বিষয় যা তোমাদেরকে বিপন্ন করে, তিনি তোমাদের অতিশয় হিতকামী, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, খুবই দয়ালু। আল্লাহ তাআলা এরপর 129 নং আয়াতে যে বিষয়টি আল্লাহ বলেছেন, ফাইন তাওয়াল্লা ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু, এখানে আল্লাহ বলছেন এতৎসত্ত্বেও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করি এবং তিনি বিরাট আরশের অধিপতি। কোরআনে কারীমের এই সূরা তাওবার আয়াতগুলোতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকেই তিনি এসেছেন, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা জানো তিনি কেমন, তার শৈশব তোমরা দেখেছ, তার কৈশোর তোমরা দেখেছ, তার যৌবনকাল সবকিছু তোমাদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন। তিনি এমন কেউ নন যে তোমরা জানো না চেনো না, হঠাৎ তোমাদের কাছে এসে একজন কেউ ওহির বাণী শুনিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ এমন একটি ভাষা এখানে ব্যবহার করেছেন মানুষ যেন তার বিষয়টাকে আরো সহজভাবে গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ এইভাবে বলেছেন যে তোমাদের মধ্য থেকেই, তোমাদের কাছ থেকেই একজন তোমাদের মাঝে, তোমাদের মধ্যে রসুল হিসেবে এসেছেন, তিনি তোমাদের পরিচিত। আসলেই যখন তিনি মক্কা মোকাররমায় আত্মপ্রকাশ করলেন এবং যখন তিনি নিজেকে নবী হিসেবে ঘোষণা দিলেন 40 বছরে, তখন একমাত্র যারা চরম আল্লাহ এবং রসুলের মানে দুশ্মন, এবং শুধু দুশ্মনী এই কারণে যে মূলত তারাও জানত, মক্কার মানুষগুলি যারা বিরোধিতা করেছিল তারাও জানত যে তিনি আমাদের খুব কাছের মানুষ, আমাদের বংশের মানুষ, এবং আমরা তার পূর্বপুরুষকে চিনি, এবং তিনি তার শৈশব থেকে যেভাবে বেড়ে উঠেছেন তার জীবনের সবকিছু আমাদের চোখের সামনে, অতএব তিনি যে সত্যবাদী হবেন, তিনি যা বলছেন তা যে হক, এটা কোন রকমের এখানে সন্দেহের কোন অবকাশই নাই, এটা সেই যুগের কাফের বেমেনরাও ভালো করেই জানত। কিন্তু তার আনুগত্য শুধু করতে পারে নাই, এই জন্য তারা ভাবত যে আমরা যদি তাকে নবী হিসেবে মেনে নেই তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে। এইসব ধ্যান ধারণা থেকে তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানার ক্ষেত্রে সেটাই ছিল প্রতিবন্ধকতা, এবং তারা তো মানেইনি, বরং উল্টো তার বিরোধিতা করেছে, তার উপর নানা রকমের শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে গিয়েছে নাফরমান এবং বেইমান সেই কাফেরের দল। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদের মধ্য থেকে এসেছেন এবং তার পক্ষে খুবই কষ্টকর এটা যা তোমাদের বিপন্ন করে দেয়। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে বিষয়ে কষ্ট দেয়, তোমাদেরকে বিপন্ন করে, এটা তার জন্য খুবই কষ্টকর। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে যে সকল জায়গায় আমাদের কষ্ট হবে, যেখানে আমাদের বিপদ আসবে, আমরা ভুল পথে চললে আমাদের জন্য নানা রকমের দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য কঠিন মুসিবত আমাদের সামনে চলে আসবে, এটা তার জন্য খুবই দুঃসহ এবং কষ্টকর ছিল। আল্লাহ বলছেন তিনি তোমাদের অতিশয় হিতকামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য খুবই তিনি হিতকামী আর তিনি খুবই স্নেহশীল, রাউফুর রহিম, দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে তিনি তোমাদের প্রতি খুবই দয়ালু এবং স্নেহশীল। তো যার মধ্যে এত দয়া এত মায়া, মানুষ যেন ধ্বংসের দিকে না যায়, মানুষ যেন জাহান্নামের দিকে চলে না যায়, মানুষ যেন আল্লাহর আজাবের দিকে চলে না যায়, সেজন্য তিনি তার জীবনের প্রতিটা মুহূর্তেই তিনি ভাবনা চিন্তা নিয়ে কাজ করেছেন এবং দাওয়াত দিয়েছেন ইমানের পথে, হকের পথে, সঠিক পথে, আল্লাহর পথে, হিদায়তের পথে মানুষকে তিনি আহ্বান করেছেন সারা জীবন। এই জন্যই মহান রব্বুল আলামিন বলছেন যে এরপরেও যিনি এত দয়া মায়া দিয়ে তোমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন, তোমরা যেন কষ্ট না পাও, তোমরা যেন বিপদগামী না হয়ে যাও, তোমরা যেন জাহান্নামের পথে চলে না যাও, সেজন্য তিনি সারা জীবন তার সবকিছুকে ত্যাগ করে, আরাম ত্যাগ করে, তার জীবনের সমস্ত চাহিদা ত্যাগ করে শুধুমাত্র তোমাদের জন্যই সারা জীবন তিনি তোমাদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে গেছেন। সেই রাসূল এত দয়া এত মায়া যার মধ্যে, যিনি রাউফুর রহিম, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আপনার কাছে না আসে বা আপনার কথার বিরোধিতা কেউ যদি করে, তাহলে আপনি বলে দিন আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তার উপরই ভরসা করি। আল্লাহ পাকের কাছে ভরসা করার এই শিক্ষাটাও এখানে দিয়েছেন যে কোনো মানুষ যদি এমন হয় যে আসলে
বিপদগ্রস্ত, নানাভাবে হতাশাগ্রস্ত, তখনও যেন একজন মানুষ শেষ কথাটাই বলে যে তাওয়াক্কাল তো আল্লাহ। এবং শেষ যে আয়াতটি আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়ার কোন মাবুদ নাই, আলাইহি তাওয়াক্কাল তো আমি তার উপর ভরসা করলাম, ওহো রব্বুল আরশিল আজিম তিনি মহান আরশের অধিপতি। এই যে কথাটি, এই শব্দটা হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের বর্ণনায় যে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই শব্দগুলি আয়াতখানা যদি কেউ প্রতিদিন সাতবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত প্রয়োজনের জিম্মাদারি, তার সমস্ত দুনিয়াবি প্রয়োজন পুরা করার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নেন। এত বড় বরকতময় আয়াত এবং এর মধ্যে বক্তব্যটাও এরকমই যে একজন বান্দা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেবে। কাজে আসুন প্রিয় শ্রোতা, আমরা কোরআনে কারীমের আয়াত থেকে আমরা শিক্ষা নেব, আল্লাহর উপরেই আমরা তাওয়াক্কুল করব। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত দয়া আর মায়া নিয়ে পৃথিবীর মানুষের কাছে রসুল হিসেবে আগমন করে সারা জীবন তিনি মানুষের কাছে দাওয়াত পৌঁছে গিয়েছেন, তার সেই দাওয়াতকে গ্রহণ করে, তার দেখানো সেই পথকে অবলম্বন করে আমরা যেন আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি, দুনিয়া আখিরাতের সফলতা যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে মহান রব্বুল আলামিনের শানে সমবেত কণ্ঠে আমরা হামদে বারী তাআলা শুনব।

0: সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়তের পূর্ব পর্যন্ত তার জীবনের তাৎপর্যপূর্ণ, তার জীবনের যে ঘটনাগুলি এর একটা সংক্ষিপ্ত রূপ আমাদের সামনে আলোচনা করবেন, তুলে ধরবেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ।
1: হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খ্রিস্টীয় 570 জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহ সিরিয়া থেকে বাণিজ্য শেষে দেশে ফিরে মদিনার উপকণ্ঠে হঠাৎ ইন্তেকাল করেন, ফলে পিতামহ আব্দুল মুত্তালিব তার বরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি তাকে আদর করে ডাকতেন মুহাম্মদ বা প্রশংসিত। তার মা আমিনা তার আদরের পুত্র সন্তানকে স্নেহবশে আহমদ বলে ডাকতেন। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনু সাদ বংশীয় একজন দাত্রীর নিকট লালন পালনের জন্য দেওয়া হয়। এর কারণ মরুভূমির মুক্ত আবহাওয়ায় যাতে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। হালিমার তত্ত্বাবধানে থাকাকালীন সময়ে এক অলৌকিক ঘটনা ঘটে। এ সময় শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে তাঁবুর পাশে মেষের পাল নিয়ে চলাফেরা করতেন। একদিন হালিমার নিজের ছেলে ছুটতে ছুটতে তাঁবুতে এসে তার মা ও বাবাকে জানালেন, কুরাইশ বংশের যে শিশু সন্তানকে তার মা বাবা লালন পালন করেন তার কাছে দুজন আগন্তুক এসে তাকে মাটিতে শুয়ে দিলেন এবং বুক চিরে কি যেন বের করেছে। একথা শুনে হালিমা ও তার স্বামী ছুটে আসলেন শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। কাছে গিয়ে তাকে খুবই দুর্বল ও ফেকাশে দেখতে পান। হালিমা এবং তার স্বামী তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাদা পোশাক পরা দুইজন লোক এসে তার বুক চিরে তার মধ্যে কি যেন খুঁজতে থাকে। তারা কি খোঁজার চেষ্টা করছিল তা তিনি জানেন না। এ ঘটনার পর হালিমার স্বামী বললেন, হালিমা, এই শিশুপুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশ্চয়ই কিছু পরিবর্তন ঘটেছে, তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়াই উচিত হবে। এরপর তারা শিশুপুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় নিয়ে গিয়ে তার মায়ের কাছে রেখে আসেন। 6 বছর বয়সে তিনি তার মা আমিনা তত্ত্বাবধানে আসেন, কিন্তু শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃস্নেহ বেশি দিন ভোগ করতে পারেনি। মক্কা থেকে মদিনায় গিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য আমিনা তার শিশুপুত্রকে নিয়ে যান। মদিনা থেকে মক্কায় প্রত্যাবর্তনের সময় আমিনা আবওয়া নামক স্থানে এসে হঠাৎ রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং সেখানে কিছুদিন থেকে এন্তেকাল করেন। আমিনার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার ভার পড়ে তার দাদা আব্দুল মুত্তালিবের উপর। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তার চাচা আবু তালিব স্নেহ যত্নে বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব নিজে গ্রহণ করেন। 582 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে তিনি চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়ায় বাণিজ্য উপলক্ষে যান। কাফেলা বসরায় পৌঁছলে বাহিরা নামক একজন খ্রিস্টান ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন। এই খ্রিস্টান ধর্মগুরু তাওরাত, ইঞ্জিল, জাবুর, আদম আলাইহিস সালামের সহিফা, পয়গম্বরদের আবির্ভাব সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন। বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব যখন কাফেলার সাথে বসরার দিকে আসছিলেন তখন বহিরা কেন যেন তাদের জন্য অনেক খাদ্য তৈরি করে রাখলেন। এ ধরনের আচরণ বহিরাকে কোনো দিন করতে দেখা যায়নি, কারণ তিনি তপস্যা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকতেন। কাফেলা বসরায় আসার সময় বহিরা গুহা থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পান এই কাফেলায় এক বালক রয়েছে। তিনি আরও লক্ষ্য করলেন একটি মেঘখণ্ড তার মাথায় ছায়া দিচ্ছে এবং তিনি হাঁটার সময় এই মেঘখণ্ডটি তার মাথায় বেশি বেড়াচ্ছে। তিনি আরও লক্ষ্য করলেন যে কাফেলা একটি গাছের নিচে তাঁবু ফেললে ওই বালকটির মাথার উপর গাছগুলো ঝুঁকে পড়ে ছায়া দিচ্ছিল, গাছের পাতাগুলো তার দিকে নুয়ে পড়েছে। বহিরা ধর্মগ্রন্থে উল্লেখিত পয়গম্বরের শারীরিক গঠন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে কিনা লক্ষ্য করে নিশ্চিত হলেন যে তা আছে। বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লাত এবং উজ্জার নামে আমি কি আপনাকে কোনো প্রশ্ন করতে পারি? শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহিরাকে বললেন, আপনি লাত উজ্জার নাম উচ্চারণ করে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, তাহলে আল্লাহর নামে শপথ নিয়ে আমি আপনাকে যে কথা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলে বহিরা তার ঘুমন্ত অবস্থার কথা, তার দৈহিক গঠন এবং অন্যান্য বিষয়ে নানা প্রশ্ন করলেন। বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের যে সমস্ত জবাব দেন তাতে বুহাইরা তার ধর্মগ্রন্থে উল্লেখিত তথ্যের সাথে সাদৃশ্য খুঁজে পান। এরপর পাদ্রী বুহাইরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে কোনো ছাপ আছে কিনা তা পরীক্ষা করেন। তিনি তার গাড়ের মাঝখানে ছোট কালসের পাত্রের গোলাকার আকৃতি এক কালো দাগ দেখতে পান। এটিকে পয়গম্বরের সিল বলা হয়ে থাকে, মোহরে নবুয়ত বলা হয়। এরপর পাদ্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আবু তালেবের কাছে গিয়ে তার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করেন। আবু তালেব বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে। বুহাইরা বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হতে পারে না, কারণ তার পিতা অনেক আগে মারা গেছে। এই কথা শুনে আবু তালেব অবাক হয়ে গেলেন। এই ভেবে যে পাদ্রী কিভাবে এই কথা জানতে পারল যে মুহাম্মদের বাবা মৃত্যুবরণ করেছে, তিনি স্বীকার করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইয়ের ছেলে অর্থাৎ ভ্রাতুষ্পুত্র। তিনি ভবিষ্যৎবাণী করেন ধর্মগ্রন্থের প্রতিশ্রুতি নবী হিসাবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হবেন। বুহাইরার পরামর্শ আবু তালেব দেরি না করে অতি সত্বর সিরিয়া থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মক্কায় ফিরিয়া যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম পর্বের সর্বাপেক্ষা যুগসন্ধি ক্ষণকারী ঘটনা হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ বিনতে আসাদের বিবাহ। ঐতিহাসিকদের বর্ণনা জানা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, অনুপম চরিত্র, সত্যনিষ্ঠা, অসাধারণ নৈতিক গুণাবলী ও বিশ্বাসযোগ্যতার কথা জানতে পেরে মুগ্ধ হয়ে তাকে তার বাণিজ্যের তত্ত্ববধায়ক প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন। তিনি মক্কার একজন ধনাঢ্য বিধবা ব্যবসায়ী ছিলেন। পরপর দুই স্বামীর মৃত্যুর পর খাদিজা বৈধব্য জীবন কাটাচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে সিরিয়ায় বাণিজ্যের সম্প্রসারণ হলে তিনি তার প্রতিনিধির প্রতি খুব খুশি হন। খাদিজা নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার প্রস্তাবে রাজি হলেন। এ সময় খাদিজার বয়স ছিল 40 বছর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। খাদিজার সাথে বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অভিজাত শ্রেণীবর্গের সাথে মিশতে পারলেন, যা তার ধর্মপ্রচারে পরবর্তীকালে সহায়ক ছিল।
0: প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহর মুখ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই সময়ের ঘটনাগুলি শুনলাম। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে ওয়াফাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয়, এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন মুফতি মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন।
2: মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 আয়াতের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য জীবন পরিচালনার পূর্ণাঙ্গ আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে আরব সমাজ ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকারের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে তার সর্বশেষ নবীকে প্রেরণের ব্যবস্থা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বংশে, চরিত্রে ও আমানতে অনন্য। নবুয়তের আগেই মক্কার মানুষ তাকে আল আমিন, বিশ্বস্ত এবং আস সাদেক, সত্যবাদী বলে জানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখন তিনি মক্কার অদূরে হেরা গুহায় নির্জনে এবাদত ও চিন্তায় সময় কাটাতেন। একদিন হেরা গুহায় ফেরেস্তা জিব্রিল আমিন আলহি সাল্লাম এসে বললেন, একর, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপর জিব্রিল আমিন আলহি সাল্লাম তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী শোনালেন, একর বিসমি রব্বি কাল্লাদি খলক খলকল ইনসানা মিন আলক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে, পড়ুন, আর আপনার রব মহা মহিমান্বিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আল আলাক 1-5 আয়াত। এভাবেই শুরু হল সর্বশেষ নবীর নবুয়তের মহান দায়িত্ব। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকলেন। সর্বপ্রথম ইমান গ্রহণকারীদের মধ্যে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধীরে ধীরে ইসলামের আলো মক্কার মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়তে লাগল। প্রায় তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজ এর 54 আয়াতে বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, অতএব আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কুরাইশরা তার বিরোধিতায় নেমে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো, সাহাবীদের উপর নির্মম নির্যাতন চালানো হলো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের পরিবার সহ মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হলো। তারা দীর্ঘ সময় শিয়াবে আবি তালিবে কঠিন অবরোধের মধ্যে কাটিয়েছেন, কিন্তু কোনো নির্যাতনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াত থেকে ফিরিয়ে নিতে পারেনি। নবুয়তের 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পরপর দুটি বড় শোক নেমে আসে। প্রথমে তার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন, এরপর তার প্রিয়তমা স্ত্রী, ইসলামের প্রথম নারী, তার কঠিন সময়ের সবচেয়ে বড় সান্ত্বনা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই বছরটি ইতিহাসে আমুল হুজন, দুঃখের বছর নামে পরিচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াতের উদ্দেশ্যে গেলেন, কিন্তু সেখানকার লোকেরা তাকে প্রত্যাখ্যান করল এবং তার উপর পাথর নিক্ষেপ করল। রক্তে তার পবিত্র পা জর্জরিত হয়ে গেল, তবুও তিনি তাদের ধ্বংসের জন্য বদ্দোয়া করেননি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেদায়েতের আশা করেছিলেন। এটাই ছিল রাহমাতুল্লিল আলামিনের প্রকৃত চরিত্র। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরার শুরুতেই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পবিত্র ও মহান তিনি যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। এই মহিমান্বিত সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন এবং উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন। মক্কার পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন হয়ে গেল, তখন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণের মাধ্যমে একটি আদর্শ সমাজের ভিত্তি স্থাপন করেন। তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। মদিনাতুল মুনাওয়ারায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু একজন ধর্ম প্রচারক নয়, তিনি ছিলেন শিক্ষক, রাষ্ট্রনায়ক, বিচারক, পরিবার প্রধান এবং সর্বোপরি একজন আদর্শ মহামানব। 5 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একমাত্র পূর্ণ হজ আদায় করেন। এই হজ ইতিহাসে হাজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে পরিচিত। আরাফার ময়দানে তিনি উম্মতের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। তিনি মানুষের জীবন, সম্পদ ও সম্মানের মর্যাদা ঘোষণা করেন, সুদকে বাতিল করেন, নারীদের অধিকার সম্পর্কে নির্দেশনা দেন, মুসলমানদের পরস্পর ভাই ভাই হিসেবে ঘোষণা করেন এবং তিনি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান। বিদায় হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে ফেলেছিলেন। বিদায় হজের পর কিছুদিন যেতে না যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার সময়ও তার চিন্তা ছিল উম্মতের জন্য। তিনি নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে সাহাবায়ে কেরাম শোকে স্তব্ধ হয়ে যান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া কোরআন, সুন্নাহ ও আদর্শ আজও আমাদের সামনে রয়েছে। তিনি ছিলেন এতিমের আশ্রয়, দরিদ্রদের বন্ধু, নারীর মর্যাদার রক্ষক, শিশুর প্রতি স্নেহশীল, প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠাকারী এবং সমগ্র মানব জাতির জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 107 আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখের দাবি নয়, তার ভালোবাসার প্রকৃত প্রমাণ হল তার সুন্নাহকে ভালোবাসা, তার আদর্শে পরিবার গড়া, তার শিক্ষা অনুযায়ী সমাজ গড়া এবং তার নিয়ে আসা দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে কবুল করুন, আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে আফাত পর্যন্ত জীবনের এই সময়ের চমৎকার ঘটনাবলী শুনলাম। এর থেকে আমরা যা কিছু শুনেছি এবং শিখেছি সেগুলি আমাদের বাস্তব জীবনে আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সমবেত কণ্ঠে একটি চমৎকার নাচ শুনব ইনশাআল্লাহ।

0: সম্মানিত শ্রোতা, আজকের এই পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে শেষ পর্যায়ে রয়েছি। এখন আখির নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পড়ব। এরপরে আমরা মোনাজাতে অংশ নিব। আমরা সবাই দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا رب العالمين দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদের হায়াতের মধ্যে পরিপূর্ণ বরকত এবং রহমতের ফয়সালা করে দিন। আসমানি জমিনি হর কিসমের বালা থেকে আপনি আমাদের হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, আমরা এতক্ষণ প্রিয় নবী, আখির নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন থেকে কিছু কথা আলোচনা আমরা শুনেছি। রব্বুল আলামিন দয়া করে, মেহরবানি করে আমাদের সমস্ত ভালো কাজগুলি, নেক আমলগুলি আপনি কবুল ফরমান। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় রওজায়ে আতহারে হাজারো দরুদ ও সালাম আপনি দয়া করে পৌঁছে দিন। কাল কিয়ামতের কঠিন দিনে নবীজির শাফাত আমাদের সবাইকে নসিব ফরমান। আমাদের দেশ ও জাতির জন্য খাস রহমতের ফয়সালা করুন। সব ধরনের আপদ বিপদ থেকে এই দেশ এবং জাতিকে আপনি হেফাজত করুন। বিশেষ করে আমরা আপনার কাছে দোয়া করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে কবুল ফরমান। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله
1: اتكن পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া শুনলেন। পরিচালনায় ছিলেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তানিয়া সুলতানা। দেশে আজ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ করপত্র প্রকাশ করেছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর বরানীতে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলে মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা তিনটায় এই অধিবেশনের বৈঠক বসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবু ইন্তেকাল করেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন সমবেত কণ্ঠে শুনবেন খাল খননের গান। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার সুমন রেজা খান।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে শুনলেন খাল খননের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান মালায় এখন রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম গানের শিল্পী এ কে এম শহীদ কবির।

আপনারা শুনছেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী নীলুফার ইয়াসমিন, তার কণ্ঠে শুনব বক্ষে আমার কাবার ছবি।

0: শুনেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান মালায় এখন রয়েছে নাতে রসুল। প্রথমেই শুনবেন কাজী নজরুল ইসলামের লেখা শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

শুনছেন নাতে রসুল। শিল্পী জিনাত রেহানার কণ্ঠে এবার শুনব রাসুল আমার সঙ্গে থাকো, গীতিকার জেবুনেসা জামাল, সুরকার শওকত হোসেন।

সহিষ্ণুতা শেখাও আমায় দুঃখ যেতে সয়ে রসুল আমায়।

0: भारा।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এক্ষুনি শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

শুনলেন নাতে রসুল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনায় রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী শেখ জসিম ও সহশিল্পীরা। গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও সহশিল্পীরা গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শোয়াইব আহমদ। দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির বারি রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশ প্রেমে দুঃখিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদেরকে চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা তিনটায় এই অধিবেশনের বৈঠক বসবে। নেপালের উত্তরাঞ্চলের ব্যাপক বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে ও 13 জন আর্মড পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন। আজ সকালে সৃষ্ট বন্যায় দেশটির রসুয়া জেলার গ্রামগুলি প্লাবিত হয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বন্যায় নেপালে জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 12% বিঘ্নিত হয়েছে। নেপাল থেকে ভূমিধস চীনে ছড়িয়ে পড়ায় বড় ধরনের হতাহতের খবর জানিয়েছে চীন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: প্রিয় শ্রোতা, আমাদের শরীর মূলত পেশির উপর ভর করে দাঁড়িয়ে থাকে, আর এই পেশির সুরক্ষা নিশ্চিত করে কে জানেন? ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যার মধ্যে আছে ভিটামিন D1, D2 এবং D3। এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট কিছু রোগের রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করতে পারে। শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের যোগান থাকা জরুরি। বন্ধুরা, প্রত্যাশা আজ এমনটাই এসো গড়ি ছোট পরিবার আয়োজন থেকে। শ্রোতা, আজ আপনাদের জন্য থাকছে সাপ্তাহিক নাটক হিজল তলির আম্বর আলী। নাটকটি রচনা করেছেন আব্দুল হাই দুরবার এবং প্রযোজনায় এবি সিদ্দিক। চলুন বন্ধুরা, শোনা যাক তবে।

0: আরে এ আম্বার ভাই, হর কি? আরে কি হরটা কি
1: রে সেমরি, তোর কপালে শোক আছে না নাই? একমাত্র পোলা মুই তোর আপন মানুষ না, তুই চাইলে এক টাকা দশটা পাহা পেয়ারা তোরে মুই সিটা দিমু।
0: মুই কি এতিম নাহি? মোর বাপ মা নাই, মোগো পেয়ারা গাছ নাই। কামের মানু ওই হাসিরে বলাইলে এক গাটি টসটসা পাকা পেয়ারা সিরে মরে দিবে বুঝো।
1: এ রে হেলে যাও, ওই হাসুর দাঁড়াই যাও, তা মোল দাঁড়ে তো নজর দাও কে।
0: ওই তুমি কিন্তু আলাম একটা রাক্ষস, আমনা মাইসে গাছের তলা খারাইয়া রয়েছে আর তুমি এল্লা গাছে ডালে বইয়া বান্দরে লান পাকনা বেড়া খাইতে আসো, তোমার কি দয়া মায়া আছে?
1: হ্যাঁ আছে, ওই মোর দোস্ত আছে না রাজা মেয়া, ওই রাজা মেয়া লেগে মোর মহারান পরে হ্যারে মুই পেয়ারা দিমু।
0: ফের খাইতে আসো? ও তুমি ফের খাইতে আসো, প্যাডে অসুখ হইবে, বেদনা হইবে।
1: এসেমরি অত পেঁয়াজ দিয়া কথা কও কে, মন চাইলে ক, তোরে দুই সাইডটা পেয়ারা সিরিয়া দি।
0: খারাও তোমার।

0: という船から出てやすい出てやすい。おいホームケンマークだね。俺はバレおとせほんだね。もうザムケンね。
1: モンサイレアクバラヤイセジャダオ。
0: ちかせ出てやすい。どよいりぎやもろいあっなまぬし。マークだね。やったペアラトレ出てなぱれ。もうポラネウトシャンティオイベナ。カラ。ティカラ、もういざいてやすい。
1: はい。やそう。え、アクバラオ。おいぜ、やっけれ、もぐだれ、バラオ、バラオ。
0: え、マムシャ。
1: はい。
0: ラゴルバイテやすいな、と。
1: あれ、ボルダイ、ボルダイ、ホレキ。あれ、ポイデゼベト。あれ、ポアルバト。
0: あらら、ダクバレサ。おや、バラエラム。
1: え、ダウン、ダウン、ダウン。はい、はい。あんまりバイダルベイケニセ、ポイデゼベト。おれ、やまら、うら。সর্বনাশ মায়ের দেখলে মরে আসতে তুই বেনা মাইরেই ফেলাবে এবং বাইর চলে
0: যায় ওরে বাবা রে পাও দেই সোজা হয় না হায় রে মোর সোভান আল্লাহ পাওটাও বুঝি মস্কাইয়া গেলে ওরে মানে সারে তুই কমবে গেলি পেয়ারা চেটে কইয়া তুই গেলি কমবে মোর তো পাও মস্কাইলে কোমরেও ব্যথা ওরে বাবা রে এইটা হইলে কি আউ সাসি আম্মা গো ও সাসি আম্মা আরে রে
2: ও দোস্ত এ লাগরাও কা
0: আর কইও না মনে ফুর্তির বাতাস লাগছে রে হাসু ওরে বাবা রে মোর একটু ধর একটু ধর
2: কি দেন না বেলা হইলে ডাকি হ্যাঁ
0: আর কইস না পেয়ারা গাছে গনে দাপ্পা সরে নিচে পড়ে গেছি
2: হাই হাই কই কি আরে গাছে উঠছে লাগা তোর ওই বানেসার ভূতে শেষ হবে
0: মোর একটু দর দোস্ত মোর একটু বাড়ি লইয়া যাও
2: দর কান্দে তোর সাসার আল্লাহ পাইয়া তোর সাসা তো বন্ডি ওই বানেসা তোরে জ্বালাইয়া খাইলে আর তুই বলদা ওর কথা মতন কাম হইলা কত যে ট্যাগ খাইলা তোর উস হয় না
0: আইস গোর সুল দরিয়া পিটে দামুর দুবুর দিমু ওরে রে ওরে মাগরে পাউডা বুঝি গেল রে আছু
2: দর দর মোর কান দে দর ওই সেমনি বানেসা আস্তে একটা বান্দর রাত দিন তোর পাশে লাগিয়া
0: আপনা
2: মানুষ তো কষ্ট দেবেই
0: কথা কমকা

0: এখন কান্দ কে? কত হই যে কইলাম বিয়ের কথা পাহাও, মুই নিজে রাতে কেরোসিনের কুপিতে সোনামুই শুই গরম হই যে নাক ফোরাইয়া দিমু আনে, মাইয়াডার তস হইলে না। দেখো খেতা সেলাই না মোড়া শুই দিয়া নিজে রাতেই নাক ছেদা হরছে, এখন তো ব্যথা হরবে।
1: এই কালে কি বলতে পারছি যে নাক ফোরাইলে এত জ্বালা? বক্কর কইলে বিয়ানে বাজার তো না একটা পিতলের নাক ফুলাই না দেবে, হের লেগে তুমি।
0: ও আল্লাহ দে নাইসা নাইসা বড় শুই না হের ভিতর ঢুকাইছো। বাপ মোর সোয়ামী গেদু চেয়ারম্যান, গত রাইতে হেমরদারে কইছে সেই ছোটকাল থেকে আবু বক্কর আর তারাবানু মোগবাড়িতে কাম হরে, অগমোরা নিজের পোলামাইয়ার মতই মনে হরি। এখন অগ বয়স হইছে, সুপে সুপে দুইজনে মিল মহব্বতের কথা কয়, দুইজন রে বিয়া দিয়া একটা ঘর বাইন্ধা দেও।
1: ওই গো খালাম্মা, মুই আর বক্কর হেইকালে কলতলায় ভাসুর ফুসুর করতেছিলাম, আমনে গো কথা কইন না সরম পাইয়া পুকুর তলায় কলা বাগানে চলে লাগেছি।
0: ওরে মোর আল্লাহ, হইছে মরি হাইজ যে কালে কলা বাগানে গেলি কে?
1: আমনে আর খালু জানে মনের কথা কইতাছিলেন যে,
0: ইরে ইবলিস দুইটা ইপাইকে গেছো তলে তলে দেহ এত বিরিতি।
1: ইশারা করে আবডালে নিয়ে কত সুন্দর সুন্দর কথা কয়,

0: একটা বুঝি গেলে
1: হইছে যা একটা হুগনা মরিচ লইয়াই সিদ্ধাটা বন্ধ করতে হইবে
0: কি ডাহাইত্তা কথা নাহের সিদার মধ্যে হুগনা মরিচ দিলে মুই তো মইটা যামু
1: আরে না নাহে মরিচের বড়া দিলে ব্যথা কমবে যা যা লইয়াই
2: আমনি কোন কিস আছি আম্মা মোর মস্কাইলে পাও আর ওই মরিচের বোটা নাহে দে তইবে এই দেখি কোন কথা হইলে
1: তোমার আবার কোন বেজাল হ্যাঁ নাক তো সিধা হরছে তারা বান তোমার কি হইলে ল্যাংড়ার মতো আডক হ্যাঁ
3: কপাল দোষে গো চাচি আম্মা এই কপাল দোষে আপনার সেনের ভাসুরূপ
2: কপালে
0: দুঃখ লেহা থাকলে খন্ডান যায় না গোমিয়া ভাই
1: কথা কম কা এই তুই নিজের কামে যা হোম কেও হোম কেও বাজান এই আসু
3: আম্বরালি
1: সেয়ারে বউ ফোন আসু পয়লা প্যাস খাইলাম মুই তোর সেয়ার মানসারে আপিসে যাওনের কালে ছাত্রী ধরতে ভুলে গেছিলাম এরপর ওই তারা বানু হরছে কি জানো এই মোড়া সুই দিয়া নিজে নাকি নিজে সেদা হরছে
2: কথা
1: কম কানেসা জলদি গড় দেয়া ওই সিলভারের বাড়িতে ওলদি গরম হয়ে যা লইয়াই তোর মেয়াবাই পাই লেপ দিতে হইবে
4: মোরা তো টাহা বরে নাই যা ঠ্যাং ভাঙছে
5: নতুন কোন প্যাস লাগাইছে
1: প্যাস লাগাই না রে বেঙ্গা এইবার আম্বর আলী ঠ্যাং মস্কাইছে
6: মাইয়া বানেসা ব্যাডাম ঠ্যাং ভাঙলে কেমনে
5: আপোষের মামলা বুবই সামাল দেবে আনে আপনি লুঙ্গি সাইরা পায়জামা পিন্দাহেন মুই খারাইলাম উপজেলা স্যারের
2: নিজে
4: আইয়ে ফাঁস হইরে খরচটা কি ব্যাকলা ভুল একটাও পেয়ারা ছেড়তে পারে না
5: মামুজান
4: তোমার বইনের ওই বাসুর পো ওই আম্বর আলী সাহেব রে বোঝাও বুঝছো আনাম একটা বলদা
1: তোর দুলা ভাইয়ের আশকারা পাইয়া বানেসার এই দুর্দশা বোঝো বেঙ্গা
5: ইসরে বুঝাই কারে
7: তোর বইনের বুঝা বেঙ্গা উপজেলায় মিটিং আছে লা
8: লাল বুড়ি তোমার ভাবি বংশের বড় মিয়া সুলেমান মাতব্বরের বিধবা স্ত্রী তার সীমানার মধ্যে হান্দায়া মুল্লির বেড়া দিছ কে ওই বেড়া আজগ দিনের ভিতরে সরাইবা নাইলে
9: মেবাই ওই বুড়ির উল্ডা সিধা নালি শুননা আপনি একবার তাইতে উঠলেন মোর কি জমি জমার অভাব মুই ভাবি জানে সীমানে যামু কোন দুঃখে কন
5: বুঝাই কারে সব আবদোষে হারা জনম তুমি অন্যের জমি দহল হরছো কত মজলিসে বেজ্জুতি হইছো নিজের বিধবা ভাবি।
7: চুপ কর বেঙ্গা, কথা পরিষ্কার, লাল বুড়ি জীবনেও মিশা কথা কয় নাই। এই যে দরখাস্ত দিয়ে গেছে, মোর কথা মতন ওই মুল্লির বেড়ে না সরাইলে তোর বিপদ হইবে রে পাশু।
9: বুড়ি কান্দে কান্দে কইলে আর আপনি এটা বিশ্বাস করলেন?
7: পাশু, মুই এখন চেয়ারম্যানের অফিস ঘরে, কিন্তু ছোট কালের দোস্ত হইলেও মুই চেয়ারম্যান, আদব কায়দা রাখে কথা কইও।
9: হেলে হুনের হ্যান চেয়ারম্যান, মুইও পাশু মোল্লা। মোর সাত পোলা তেরো নাতি, কুড়ি জনের চল্লিশ হাতে লালবুড়ি সীমানায় যে মুল্লিবাসের বেড়া দিছি, হেয়া রোজ কেমত পর্যন্ত বহাল থাকবে। হ্যাঁ
7: পাশু, ভুললে যাও কেন, মুই কইলাম চেয়ারম্যান, হিজলতলির ন্যায় বিচারক চেয়ারম্যান মোহাম্মদ গেদুমিয়া মাতব্বর। সারা জীবন ন্যায়ের পথে আসলাম, মরণ পর্যন্ত থাকবো। তুই মোর কথারে অমান্য করলে তোর বিপদ হইব, বিপদ কিন্তু হইবে।
9: মোর পোলার নাতিয়া
5: বুঝাই কারে, বেআইনি বিয়ে হরস সাইডা দুলাভাই হুন্যাও হনে নাই।
9: চেয়ারম্যান ঠিকই হনসে, মুই বিয়ে হরসি আইন মতন, নবীজির সুন্নাত মতন, পুরান বিবিগ কথা মতন, হ্যাঁ গো পছন্দ মতন, বুঝছো?
7: লাডির দর দেহাইয়া তুই পাশু মোল্লা সাইড সাইড জন বিবি ঘরে আনছো, হেয়া মুই জানি। অঞ্জা, বেজাল হল্লে বাসপারা কয়ে দিলাম।
5: মোল্লা সাহেব তো বাচ্চাই মইরা আছে দুলা ভাই, সাত দিনে তিন দিন হের তেরো সওয়াল জমিজরাত ভাগ বাটোয়ারা লইয়া ফেসা ধরে, মোল্লা ধমক দিলে উল্ডা হ্যায় ধমক খায়, মাসে একদিন নাতি আর পোলা গো মাইরো খায়।
9: বেঙ্গা, মুখ সামলাইয়া কথা কও, চেয়ারম্যানের হালা হইয়া একের হাতির পাস পাও দেখছো না?
7: বেঙ্গার আক্কেল কম, তা তোমার মতো বজ্জাত না পাশু, যাও ওই বেড়াটা গিয়ে আগে সরাও, টাইম কম, উপজেলার মিটিং। এই চল রে বেঙ্গা,
9: চল। ঠিক আছে, মোর জাহরার হেই এই হরসি।
5: বুঝাই কারে,
7: মানুষ যে হারে বোঝান যায় ও তো ইবলিশ, বুঝ মানবে মানবে না? ল ল ল।

0: হয় রে নাতি হয়, তুই হাসাই মরে পাগল হরস রে।
1: পাগল না না না, পাগল না ছাগল।
0: কও কি অনুভা বেগম, ছাগল ছাগল কোন হানে বাঁশে কে ডা?
1: ছাগল মোর হোম গে না না, আর সেই ছাগলটারে মুই আহুনি দৌড়ি আনা বান্ধুম।
0: ছাগলটা গেলে কই, আরে হরসি কি
1: বুঝা বুঝা না বোঝার ভঙ্গ করতাছে গাটের মরা।
0: আরে কাজ যা বন্ধ হরিয়া, পাগল অনের গানটা আর একবার শোনাও না নাতি।
1: আরে বুড়া কালে ডং দেখার বাসি না।
0: তোর বাসার ব্যবস্থাটা টাইট হরতে আসি রে হনুফা। আরে ওই যে মুল্লি বাসের বেড়া দিছি না, কেন দিছি জানো?
1: আবার কে জবর দখল করছো মোর দাদির জমিন? জবর দখলি হগুনের লাহান থাবা মাইরা, অন্যের দান লুইটা লা, অন্যের স্বভাবটা তো তোমার যায় নাই বুড়া বেড়া।
0: মোর সাইড সাইড বউ এই 63 বছরে মোরে বদলাইতে পারে নাই রে হনুফা, আর তুই কও
1: বিলাই বুঝছো না না, তুমি ওইলা সসলা বিলাই
0: হনুফা।
1: আরে সে তো কে তোমার সাওয়ালেরা হগলের হোমকে গড্ডা হলের বায়না কইরা তোমার যে কতবার কিল থাপ্পড় দছে, আরে বাতা বুইল্লা গেছো।
0: মুখ সামলাইয়া কথা কও হনুফা।
1: হাসতা কথায় গতরে ঠুয়া পরে তোমার সাইড বউ এক লগে যখন তোমার দুই অত দুই ঠ্যাং ধরে নগর দোলার মতো মেলা মায় তখন আল্লাহ রে কইয়া দে সিক্কুড্ডা মারো। এটাও কি মিশা
0: ওই সাইড বেডি রে ঠ্যাঙ্গানোর লাগেই তো মুই তোরে আউস করিয়া মোর আটচালা টিনের গড্ডা কবলা হরিয়া লেখকে দিতে চাই।
1: কত কি হেলে তুমি থাকবা কোন হানে?
0: তোর দ্বারে একটা কোনায় মোরা দুইজনে হইয়ে থাকমু।
1: ওই কি ওই বুঝা মোর কি লাশ শরম নাই, মুই তোমার লাগে হুমকা।
0: আরে কলমা দিলে লাশ শরম চলিয়া যাবে রে।
1: খবরদার খবরদার বুঝা ভাম, আবার যদি বেফাস কথা কইছো হইলে তোর গলার ভিতর আমি মোরা দারু দিয়ে ঢুকাই দেব।
0: আরে রাগ গুসা ভালো না রে লক্ষ্মী সোনা, রাগ গুসা ভালো না, একটু ক্ষমা দে ক্ষমা দে। আরে তোরে পোক্ত হরিয়া জনম জনম বাইসছে থাওনের লাগিয়া ওই মুল্লি বাসারে বেড়া দিছি, তুই রাজি হইলে ওই বেড়া ওই উড়াইয়া নেব। মোর তো গড়বড়া পোলা ফোর হনুফা, লক্ষ্মী সোনা আমার তুই মোরে একটা মাইয়ে দিবি কি পারবি না?
1: তোমার মাইয়ার কপালে সাপ দেই তু তু হারাম যেতে বুঝা
0: হনুফা।
2: কার লোকে চাপা পিডাস রে হনুফা?
0: একটা পাগলা কুত্তা গো নানি খেপসে।
2: মুগুর দাদি ওর মাথাটাই স্বেচ্ছা দে।
0: ঠিক আছে কিরমে কিরমে টের পাবি।
2: কি রে হনুফা কি হয়েছে কথা কস না কা?
1: কুত্তাটা পলাইছে দাদি, লেঙ্গুর গুটাইয়া পলাইছে।
2: পলাইছে ভালোই হয়েছে, এলে তুই আয় মোর পেটে ব্যথা ওষুধ লাগবে।
1: আম্বর বাইরে খবর দিমু দাদি।
2: পাগলাটা তো এমবাই আইবো, আগে তুই আয়।
1: আইতে আসি বুইরা হারামি, কথাটা আম্বর বাই আর হাসুরে কই তুইবে? সাহস কত বড় মোর দারে মাইয়া চাই, ওর মাতার মগজটাই বার করে হালাম। হারাম যেটা খসরের বাসা খসর।
3: মামুজান ওই এত ভাত দিলাম হের বাদেও বিলাই যাওটা কাল কান দেখা
4: বুঝাই কারে বাইগনা। অরে মাছ ভাত যতই দেবা ততই চাইবে, মুগুরের বাড়ি দাও দেখবা ঠান্ডা হয়ে গেছে।
3: মামুজান কথাটা খারাপ হইলে, ম্যাও ম্যাও হরা সারা বিলের কি আর কোনো স্বভাব আছে?
2: একেবারে আশা কথা, বিলের স্বভাব বদলায় না।
3: হ্যাঁ ঠিক তোর মতন।
2: কি
3: হ্যাঁ
5: দুইজন দুই টাইমে খাবি আলাদা বুঝো, আগো আলাদা দেবা।
3: জে চাচা জান
5: মা বানেসা
2: জে
6: কিছু কইলা না জে
2: কি ঘুম।
5: আরে আরে আরে যাই কই যাই কই দাও যাই কই দাও।
2: দেখলেন আমনের মাইয়ের তেজ দেখলেন?
5: ওর হইছে জ্বালা মা বানেসা, এই ডাইল দিয়ে আরো এক মুঠ ভাত দে।
2: খাওন লাগবে না, তোমার ভাইপো ওই বলদারে মোর খাওনটা খাওয়াই দাও।
3: পারবো পারবো, তুই কইলে আরো দুই থাল ভাত মুই খাইতে পারবো।
6: তা তো খাইতে পারবি বল দা, খাও খাও বেশি করিয়া। এত ডাঙ্গর হইয়া আমার ইয়াডার আকেল বুদ্ধি হইলে না হমা, ও আম্বর তুমি আর দুই লাখে
3: জনসেবার কামে যাইতে হইবে। ওই যে ওই যে সঙ্গে সাথী হাসমতালি হাসু উডানে খারাইয়া ইশারা দিতে আছে চাচি আমরা।
5: বিষয় তালে ইয়া
6: গেরামে কি হের বান্ধবের অভাব আছে?
3: বানেসা বানেসা আসলে এককালে হাসা কথা কইছে চাচা জান, আমনে সে আর মেনে সে আর বইয়া জনগণের সেবা করেন, আর মুই ওই গ্রামে গ্রামে ঘুরিয়া দুঃখী মানুষের কাম করি, এইটা যে কত সুখের কাম এইটা আপনারে বুঝাইতে পারবো না চাচা জান।
6: বোঝবা রে পাগল পোলা বোঝবা, মুই আর তোমার চাচা জান যেদিন চোখ বুঝমু সেদিন হকগুলি বোঝবা।
4: বুঝাই কারে মোর ভাগনারে অফিস করে বসান দুলা ভাই, এখন থেকে সব বুঝে না লইলে ভবিষ্যতে আপনার চেয়ার রক্ষা হবে কেডা?
5: ওই চেয়ারে অন্য মানুষ হইবে, আম্বরের কি হুশ আছে? তিন যুগ ধরিয়াই হাওলাদার বংশের মানুষ চেয়ার বেনি করতে আসে, মোর বাদে
6: বান্দর আইয়া ওই অফিস ঘরে চেয়ারে ঠ্যাং তুললে বইবে, আর আপনার স্নেহের বাতিজা জনাব আম্বর আলীর হাওলাদার এই বান্দরের পাউডার টেপবে।
3: মোরে তুমি বলো তো হরছে বানে স্যার, মই আম্বর আলী হিজলতলির আম্বর আলী, সাসার হুকুম পাইলে সব কামি হরতে পারি বস।
5: জব্বর খুশি হলাম রে বাজান, ইনশাল্লাহ বাইচা থাকলে সামনের বছর তুই ওই বি চেয়ারম্যান।
6: এই বলদারে বর দেবে কেডা বাজার? তোর মতো পাগল ছাগল যারা হেরা সারা হিজলতলির ব্যাবাকতে এই আম্বর আলীরে বর দেবে। তুই স্কুলে যা, খালি বেশি কথা কইছিস। মুই আরে বর দিমু না, দেতেও দিমু না।
4: বুঝাই কারে
3: হাসু খারাই রয়েছে চাচি আম্মা, আপনি অনুমতি দিলে মুই যাই।
6: হয় যাও বাজান, হনো কোনো আকাম জানো না হয়?
3: মুই তো কোনো আকাম হরি না চাচি আম্মা, যারা আকাম হরে হ্যাগো ঠেঙ্গানি দেই।
5: হনলা হনলা তোমার গোয়ার গোবিন্দ ভাষণের পোলা কি কয়ে গেল হনলা?
6: ভালোই কইয়ে গেছে, গত শুক্রবার ওই বিয়া পাগলা পাশু মোল্লা মোর হোমকে থেকেই কইছে, ফের যদি বিয়া হরে তো ওই মেয়ারে গাছে লটকাইবে। দেশ আগন্তি মানুষের চাপে তলাইয়া যাইতে আছে, আর ওই বেডা খালি আছে বিয়ার তালি, বাড়িতে পোলাফানের অভাব নাই, রোজ লাগে এক কাডি চাউলের ভাত। আর ফের
5: আবেদা বেগম ব্যামো, কিছু মানুষ বিয়ার রোগে জীবন বইরা ভোগে, সরকারের নিয়ম অমান্য করে মানুষ বাড়ায়, হেরা দেশ ও দশের দুশ্মন, অভাবের দোস্ত সমাজের শত্রু।
6: হেই শত্রু গো সর্দার ওই পাশু মোল্লা বজ্জো, হেরে ঠ্যাঙ্গাইলে মুই জব্বর খুশি হম। যারা ব্যাগ করলেন না হান, খাওন না বাড়াইয়া পোলাপান বাড়াইতে আছে, হ্যাগো একলগে বোলাইয়া বুঝা ব্যাঙ্গা এখনো সময় আছে হ্যাগো বুঝা, যে হারে মানুষ বাড়তে আছে গাছের পাতা খাইয়া মোরা টিকা থাকতে পারমু না।
5: চমৎকার চমৎকার যুক্তি দেছো আবেদা বেগম, এই না হইলে কি তুমি মোর পত্নী?
6: কি কইলেন? মুই পেতনী?
5: হই ব্যাঙ্গা বুঝা রে বুঝা ব্যাঙ্গা, তোর বুন্ডারে বুঝা, মুই পেতনী কই নাই, কইছি পত্নী স্ত্রী মানে ঘরের বউ।
7: ও কও কি রে হনুফা, ওই সুৎকর জবরদখলি পাশু মোল্লা তোরে ঘরের বউ বউ বউ বউ বউ বানাইতে চায় এই বুইরা কালে?
1: হ্যাঁ এই বেডা মোর নামে আটতলা ঘর জমি জিরাত মেলা কিছু কবলা হইরে দিতে চায়, আর ওই যে মগো সীমানার উপরে যে মুল্লিবাসের বেড়াটা দেছিলে না সেটা উড়াই লইবে।
7: হেই বেডা তোরে আর কি কি শর্ত দেছে?
1: বিয়ার শর্ত, মোর দাদা এক মাইয়া চাই, মোরে নিয়া নয়া সংসার বানাইতে চাই।
7: কি কইলা আইজগো অহনি, এই ওর কলজাটা খুললা মুই কুত্তারে খাওয়ামু, নিজের ফরজনদের বেডা সাওয়াল গো থাপ্পর গালে খাইয়াও শরম হয় নাই, ফের তোরে চায়।
1: এত কা আসুমিয়া কাউ এত বেলা ঠোঁট দিতেই চায়, বেলের কি কাউয়ার ঠোঁটে কাঁদে কাঁদে না, উল্টা কাউয়ার ঠোঁটই বেহাইয়া যায়।
3: কিন্তু বন্ধি কাউয়ারে তো ঢিল মাইরিয়া না হইলে শক্ত লাডি দিয়া ডেঙ্গা মারতে হয়, না হইলে ওই বেহায়া কাউয়া কেল কা কা হরতেই থাহে।
1: আচ্ছা কও দেহি, মুই কি মুড়া পিছাটা দিয়ে ওর কপালে দুটো ঝাড়ুর বাড়ি দেবুনি?
8: না পিছাটা মোরাতে দে, তোরা মোর লগে ল, ওর ভিড়া খাড়াইয়া মুই লাল গুড়ি ওর কপালে পিছাত দে পিডাম। জিন্দগিতে যত অন্যায় হে মোর লগে গ্রামের ব্যাপার গরিব দুর্বল মানুষের উপরে করছে তা আজকে ওয়াশির করিয়া দিব।
1: ঠিক
3: হ, তার আগে আয় আয় ওই মুলিবাসের বেড়াটা আপনার সীমানা দিয়া ঠিক করিয়া দি দাদি, আয় হাসু ধর রাঙ্গা দাদি লালু বাড়ির সীমানা পরিষ্কার করিয়া দিতে আসি।
9: আরে মুই আইন মতো বেড়া দিছি, আইন ভাঙলে কি হইবে জানো তো?
10: বেআইনি কিছু মারা হরি নাই বললা, এই গতকাইলে তুমি যে বেআইনিটা করছো হেইয়া মোরা
9: ফের উঠবে এই সমু তমু নজু ফসু। আরে বাপজনরা, তোগো আব্বা জানের ইজ্জতে হামলা হরতে আছে আম্বর আলী হাসু দেওয়ান জি।
6: আর আইবে না পাশু মোল্লা, তোমার দোস্তের মাইয়া বানে সবে গমাইছে, লগে স্কুলের মাইয়া বলা রাওয়াইছে। আইবে না পাশু মোল্লা, তোমার পোলারা আর আইবে নাই। মুই ও ঘরে ঘরের ভিতরে থুইয়া তালা মাইরা দিছি, পাহারায় রাখছি স্কুলের দারোয়ান, আরো আছে ওই গ্রামের সব মাইয়া যারা ঘরে তুমি পিড়াইছো হেরাও আইতে আছে।
9: কয় কি হ্যাঁ কয় কি, মাইয়া মানুষ মস্তান হাজ্জা আইছে এই পাশু মোল্লার পায়ে বেরিয়ে দিতে।
1: হায় মাইয়া গড় কতকাল দোমাইয়া রাখবা মোল্লার পর মোল্লা, মোরা লড়াই হিগরি মোগো অধিকার আছে।
9: কয় কি হ্যাঁ কয় কি রে হনুফা, চেয়ারম্যানের মাইয়া আর বাইজিরে হমকে পাইয়া গায়ে জোর হইছে না খারাপ, আমি থানার যা পুলিশ হইয়া আইতে আসি।
3: পুলিশে মুই ডরাই না পাশু মোল্লা, ডরাও তুমি ওই তোমার মতন লুটেরা সুদখোর আর জবরদখলদাররা যারা দেশের আইন মানে না। বউ সওয়াল থাকতেও চার পাঁচটা বিয়া হরে জনসংখ্যা না কমাইয়া কেলি বাড়ায়, ওই যে আকাম সারা ভালো কাম বোঝে না কি কথাটা মনে আছে?
9: হ্যাঁ কিসের মধ্যে কি আর পান্তা বাতে কি ওই সামরা এই আইসো তো বুড়ির নাতি আর ওই সম্পদের লোভে উকিল মুক্তারের মতো কি বুঝাও।
10: হ্যাঁ কানে কি কম হনো মোল্লা, ভালোই রা হইনা রাহো, আইস থাইকা কোনো বেআইনি কাম তোরে আর হরতে দিমু না, যদি হরো তোর মাথাটাই ভাঙিয়া হালামু।
9: হাসু
6: হয় খালি মাথা ভাঙবে না, ঠ্যাং আর হাতও ভাঙবে, আর ভাঙবে এই গজারি লাড়ি দিয়া বোঝো
9: বনেছ।
6: আহা নাও নাও আম্বার ভাই, খালি হাতে লড়াই জমবে না, আজ থেকা যেইখানে যেইখানে রাক্ষসের মোকাবেলা করতে হইবে তুমি মোরে সঙ্গে পাইবা, এই রকম গজারি কাঠ লইয়া আমি তোমার লগে থাকমু।
3: বনেছ
6: এতদিন আমি তোমার ভুল বুঝছিলাম, আজ থেকে মোর ভুল ভাঙলে, লও লও লাড়িটা ধরো।
9: ঠিক আছে দেহি দেহি চেয়ারম্যান কি কয়।
8: তুই আর নতুন কইরা কে কবি পাশু মিয়া, মুই তো বেনেই কই আইছি, কাইল ইউনিয়ন অফিসে সালিশ হইবে, তৈয়ার থাকিস।
11: দাদি আম্মা দাদি আম্মা।

0: একটা হাসা কথা কদেই বনে সা ওই তুই লালবুড়ির গন্ডগোলে গেলি কে
1: তুমি কি হাসা আসাই জনদর দি হেয়া পরে করতে গেছিলাম
0: ও হেলে তুই বিশ্বাসই কর নাই যে মুই জনগণের উপকার করতে পারি
1: হনসি সো হতো দেহি নাই
0: আজ তো বিশ্বাস হইলে
1: না হইলে কি তোমার তো ওই গজার লাড্ডা তুলে দিছিলাম
0: বানেসা
1: তুমি আসলে একটা বলদা মনের কথা তুমি বোঝো না
0: সিননের সুযোগ তুই মরে দেছ সুযোগ পাইলে কষ্ট দেছ সেদিন পেয়ারা গাছতাম তুই আমার যেভাবে ফালাইলি তুই বোঝো না কে তোর লোকে মুই আসমানের চান্দেও আত বাড়াইতে পারি
1: আম্বর ভাই
0: ভাই না রে বানেসা ক আম্বর আলী হিজল তুলি
1: আম্বর আলী জঙ্গল দ্বারা এতক্ষণ মাইনছে দেখলে মগরে সরম দেব লও লও লও
0: আরে সরম দেবে না
1: দেবে দেবে লও লও
2: দাদি রে কইতে মোর সরম হরবে হনুফা তুই হারে কও
1: রে বেডা রে বিয়া দাদির দাদি কমু মুই
2: ওই বিয়া কি আল্লাহ মোর হইবে তোর হইবে না
1: হ্যাঁ তো হইবে তবু বেডারাই তো প্রস্তাব দেবে এই রে হক কথা
3: কথাটা ময়ও চিন্তা করছি তয় ভাবনা খেমা দে কাল সালিশ বাদে মুই নিজে চেয়ারম্যানের লগে বুঝ করিয়া তোকে দুইজনের গড় বান্ধনের স্বপ্ন হাসা করে দে মনে
2: দাদি আম্মা
3: হয় রে নাগর
1: দূরো দাদি তুমি না এটা কি যে
3: তয় ওয়াদা করতে হইব জীবনে একটা না হইলে দুইটা এর বেশি ফলাফান লন চলব না
1: ইশরে দাদি মা শরম পাইছো শরমের কিচ্ছু নাই

0: কি, এইয়া তুমি কি কইলা বক করালি? মগো বিয়ার আগে আম্বার বাই আর বানাসাবুর বিয়া হইয়া যাইবে?
1: হাই হইবে, কাল হইবে আম্বার বাই আর বানাসাবুর বিয়া।
0: আর হের বাদে?
1: হের বাদের দিন হইবে হাসু ভাই আর হনুফা বেগমের বিয়া।
0: এইয়া কি হুনাইলা মিয়া আবু বক্কর?
1: পরশুর বাদের দিন তোর আর মোর বিয়া হইবে।
0: হাসা?
1: এককেলে হাসা।
2: বানেসা, ও বানেসা, মোরে ফের ওই পেয়ারা গাছে উড়াবা না তো?
3: তই মগ ডালি উড়াম।
2: মগ ডালি উড়াবা না, তই কোন ডালি উড়াবা? আসো না, আসো না, হন মোরে কথা দাও।
3: কি কথা দিম কও?
2: এই যে গড় ভরা পোলাম চাইবা না?
3: না সামু,
2: ঘরের সুখ শান্তি আর দেশের সুখ শান্তি নষ্ট হবা না।
3: হেয়া তো মোর মনের কথা।
2: আর একটা কথা, ভালো হইলে লেহাপড়া হইয়া এবার পরীক্ষায় পাশ করতে হইবে তোমার।
3: তুমি মোরে হিগাইবা না?
2: হ তোমার হিগামু না তা কারে হিগামু?
3: আম্বর ভাই,
2: স্বামীরে ভাই বলাইতে হয় না।
3: দূর বলদা কোহানকা কিছু বোঝে না
2: আবারও।

0: এতক্ষণ শুনলেন আব্দুল হাই দুর্বার রচিত এবং এবি সিদ্দিক প্রযোজিত নাটক হিজল তলির আম্বর আলী। এতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, খান দেরোয়ার হোসেন, গাজী ফারুক হোসেন, শাহিন পারভিন, মুনা আক্তার, আক্তার হোসেন, জিনিয়া আলম হেমা, মোহাম্মদ রকিবুল হোসেন, রোকিয়া হোসেন, মীর নাসির আহমেদ নিউটন এবং রীতা খালেদ। বন্ধুরা, এবার তবে বিদায় চাইছি। বলে দিই, আজ এসগড়ি ছোট পরিবার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কুরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এক্ষুনি শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন একটি ভক্তিমূলক গান। গানের কথা সাজিয়েছেন সৈয়দ শামসুল হুদা, সুর করেছেন গোলাম মুস্তাফা, কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন খুরশিদ হাসান খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়া আলাইকুম আসসালাম।
4: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
5: তাইলে
4: একটা জরুরি কথা বলি।
6: বলেন।
4: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
6: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
4: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
5: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
4: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
6: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
4: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
6: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
4: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
6: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
4: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
6: জি অবশ্যই।
5: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
4: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
5: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
6: আচ্ছা,
5: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
6: তারপর?
5: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
4: তারপর কি হইল?
5: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
4: কিন্তু আবার কি,
5: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
4: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
7: আমিন।
4: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় পর্বত একটি অন্যতম উপাদান, তাই পাহাড় পর্বত রক্ষায় সচেষ্ট হন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, এতে পরিবেশের সজীবতা নষ্ট হয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by ASM Rafiqul Islam. The holy Eid Milad-un-Nabi is being celebrated across the country today with due religious fervor. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Mecca, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. Today is a national holiday. The government has taken extensive national-level programs to mark the day. Bangladesh Betar, Bangladesh Television and other electronic media outlets are broadcasting special programs, while newspaper has published special supplements marking the day. Meanwhile, Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman at a program on the occasion of Eid Milad-un-Nabi at a hotel in the capital today asked all to unite and work together to prepare a roadmap to prevent the rehabilitation of fascism. President Mirza Fakhrul Islam Alamgir has said Bangladesh is keen to cooperate with Bhutan to advance transformative initiatives in the region aimed at mutual welfare, prosperity and sustainable development. He said these while paying a courtesy call on Bhutan's King Jigme Khesar Namgyel Wangchuk at the VVIP lounge of Hazrat Shah Jalal International Airport in Dhaka today. The meeting took place during the Bhutan's King's one-hour stopover at Hazrat Shah Jalal International Airport this morning. During the meeting, they discussed various issues of mutual interest. The president invited Bhutan's king and members of the royal family to pay a state visit to Bangladesh at that convenient time. In response, the Bhutan's king invited the president and the prime minister of Bangladesh to visit Bhutan at their convenient time. The king conveyed his sincere congratulations and best wishes to Mirza Fakhrul Islam Alamgir on assuming office as president. The president also conveyed warm greetings to the King of Bhutan and members of the royal family on behalf of the people and government of Bangladesh. Noting the historic tie between the two countries, the president said, "Bhutan always holds a special place in the hearts of Bangladeshis because Bhutan was the first country in the world to recognize Bangladesh on 6 December 1971. The president also highlighted the special affection and deep respect that the current king's father, Jigme Singye Wangchuk, has shown towards Bangladesh. At the meeting, the Bhutan's king stressed further enhancing bilateral cooperation in the fields of including education, trade and investment. The third session of the 13th Jatiya Shongshad will begin tomorrow. The session will begin at 3 p.m. The Dhaka Metropolitan Police, DMP, has strengthened security measures in and around the Jatiya Shongshad Bhavan area, centering the session. Bangladesh Nationalist Party, BNP, has announced a five-day program to mark its 48th founding anniversary on the September 1st. BNP Acting Secretary General and Prime Minister's political advisor, Ruhul Kabir Rizvi, announced the program at a press conference at the party's central office in Nayapalton today. As part of the observance, BNP Chairman and Prime Minister Tariq Rahman will visit the graves of party founder Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia on September 1st. A discussion meeting will be held 5th September to mark the occasion. Prime Minister Tariq Rahman has expressed deep shock at the death of the BNP Executive Committee member Johrul Islam Babu. In a condolence message, the Prime Minister prayed for eternal peace of the departed soul and conveyed his deep sympathy to the bereaved family. Johrul Islam Babu passed away at a hospital in the capital last night. At least 15 children have died in a fire at a maternity unit at a hospital in Pakistan capital Islamabad today. The blaze broke out on the third floor of the mother and child unit of the hospital. Rescue teams say the fire is now under control and the injured have been moved to intensive care. Islamabad District Magistrate has formed a fact-finding committee and ordered it to submit a report within 24 hours. Prime Minister Shehbaz Sharif has expressed deep sorrow over the over the incident today. At least 9 people have been killed and 13 armed police officers remain missing in massive flash floods in northern Nepal, with officials worrying that casualties could rise. The floods struck Raswa district early Wednesday, washing away villages and damaging infrastructure, including a hydropower dam. Prime Minister Balendra Shah has ordered people to in vulnerable areas to move to safer locations. The flooding has disrupted around 12% of Nepal's hydropower capacity. China has also reported major casualties after the mudslide crossed from Nepal. Finally, weather, Focus Valley Tilwan tonight says there is no inner river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। তিনি গতরাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সার মৌসুমকে ঘিরে মজুরদারি, কালোবাজারি, সরকারি কর্মকর্তার গাফিলতি সহ যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। এরপর সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে। কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারিভাবে কোনো খরচ ছাড়াই 10,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা প্রতিরোধে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনী কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করার লক্ষ্যে সুনামগঞ্জের 5টি নির্বাচনী এলাকায় 5টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি। চলতি মাসের 24 দিনে দেশে 2.34 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ

0: এ পর্যন্ত দেশে মোট 5.19 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। ফলে বছর ভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে 19.8%। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার যোগান বাড়ছে, অন্যদিকে অর্থনীতিতেও ফিরছে স্বস্তি। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2রা সেপ্টেম্বর 4 দিনব্যাপী 3টি আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, স্ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যাল ও অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি অংশ নেবে। দিন সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40 টাকা, ক্রয় 122.30 টাকা এবং থাইবাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের অনুষ্ঠান মালায় এবার রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। শানশাহ ও সহশিল্পীর কণ্ঠে শুনব আলোর নবী আলামিন। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর দিয়েছেন মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ শামসুল হক শামস, সুর করেছেন আতিকুর রহমান, কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা।

শুনছেন ঈদে মিলাদুন্নবীর গান। এবার শিল্পী সুমন রাহাতের কণ্ঠে শুনব দমে দমে দরুদ পড়ো। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ শামসুল হক শামস, সুর করেছেন আতিকুর রহমান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান। এবারের গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার আবু বকর সিদ্দিক।

0: শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন পরবর্তী। এখন অনুষ্ঠান উপস্থাপনায় আছি শাহনাজ পারভীন ও রাকিব পারভেজ, এবং প্রকৌশল দায়িত্বে আছেন খসরু সিদ্দিক, নাসরিন আক্তার ও রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন শামীম রহমান। জানিয়ে দিলাম পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন নাতে রসুল, শিল্পী ছিলেন সৈয়দ গোলাম আম্বিয়া।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না, কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী লাভলি ইয়াসমিন, গানটির গীতিকার আব্দুল হাই আল হাদি, সুর করেছেন কাদের জামিরি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবার শিল্পী আব্দুল আলীম, গানটির গীতিকার এবং সুরকার সিরাজুল ইসলাম।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নাজনীন নাহার। দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্দমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ইসলামিক ফাউন্ডেশন গতকাল থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়, জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বেলা 3টায় এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে BNP আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারগুলো পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 জন শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে এবং 13 জন আর্মড পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন। আজ সকালে সৃষ্ট বন্যায় দেশটির রসুয়া জেলার গ্রামগুলো প্লাবিত হয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বন্যায় নেপালের জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 12% বিঘ্নিত হয়েছে। নেপাল থেকে ভূমিধস চীনে ছড়িয়ে পড়ায় বড় ধরনের হতাহতের খবর জানিয়েছে চীন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম রহমতুল্লাহ।
1: তারপরে
0: কেমন আছো রূপালী বেগম?
1: আছি আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি।
0: লিলু তো ফর ভরা, আজকে দেখলাম যে একদম ভ্যান ভইরা শাকসবজি পাঠাইছে।
2: আমার তো ওই শাকসবজি আমার পুঁজি,
1: আমি যদি
2: না পারাইতে পারি তাইলে আমার নগদ পয়সা কই থেকে আইব? কই লাগে তাল্লার রহমত বালা আছে
0: কামাল লইনারে দেখি কি এই যে লিলু শাকসবজি পাঠাইতেছে না, ওইটা দেখা ওইটা যে গাছে তাও আড়ালে। হ্যাঁ, মানে ওরে যেন কেউ না দেয়, কিন্তু ওরে যে আমি দেইকা ফেলাইছি এইটা কিন্তু ও চিন্তাও করে না, বুঝছো?
1: সে কাম করব না, কিন্তু মনে মনে আবার
3: গাছের আড়ালে লুকাইয়ে দেখি নাই। আজকে প্রচন্ড রৌদ্র, গাছের ছায় দাঁড়াই দিয়ে দেখতেছিলাম। এখন ওই যে নাসির ভাই, আমি যে পাশে দাঁড়ানো ছিলাম তার অপোজিটে ছিল, এই যে মনে করছে আমি গাছের আড়ালে লুকাইয়ে দেখতেছি আর কি, বুঝছো? রৌদ্রের কারণে গাছের ছায় দেখতেছিলাম, ভালোই লাগতেছিল।
0: তুমি যে দেখতেছিলে এরকম টুকটুক করে, এটা আমি খেয়াল করছি, বুঝছো? আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাই হোক দেখা ভালো, কিন্তু দেখা দেখা যদি শেখা যায় সেটা আরো ভালো নাকি? হ্যাঁ, কারণ দেখতে দেখতে যখন নিজের ভিতরে একটা জেদ চলে আসবে যে লিলিবু একলা এতগুলো কাম করতেছে, মায়া মানুষ হয়ে আছে, আমি পুরুষ মানুষ হয়ে করতে পারবো না কে? যখন নিজের ভিতরে একটা জেদ এবং ইচ্ছা শক্তি থাকবো, তখন দেখবা যে তুমিও তার চাই অনেক ভালো অবস্থানে চলে আসতে পারবো দুই তিন বছরের ভিতরে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে,
2: ভালো কাজে প্রতিযোগিতা থাকা ভালো।
0: অবশ্যই অবশ্যই।
1: এখানে আবার পুরুষ মাইয়া বইলা কোনো কথা না, যে বেশি পরিশ্রম করব, যে বেশি তদারকি করব, তারই হলো তোমার ভালো ফল।
2: শুনলা যেগুলির ফলন বেশি সেগুলো সমস্ত সবজি চাষ করতে হইব। এই যে দেখো ঢেঁড়সের চাষ করছি, মাশাআল্লাহ, একেবারে মনে হয় একশোর মধ্যে 110 ভাগ ফলন ভালো হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো ফলন। 20টা ভালো আসছিল, এই জন্য আবাদ করার আগে
0: 20টাও জানা জান।
3: আগে তো দেখতাম আমরা ঢেঁড়স শীতের শেষে শুরু হইতো, গ্রীষ্মকাল পর্যন্ত থাকতো, এখন সারা বছর ঢেঁড়স পাওয়া যায়।
0: আমরা যেমন এই যে ধরো এই যে পাট, পাটের শাক খাই না? পাটের শাকটা কিন্তু খুব উপকারী,
3: অনেক মজাদার জিনিস,
0: অনেক মজাদার জিনিস,
2: শরীরের জন্য অনেক উপকার,
0: শরীরের জন্য অনেক উপকার, এবং এইটা কিন্তু ভিটামিন সি, নাকি বলো?
1: সবুজ
0: সবুজ, হ্যাঁ, মেলা রকম ভিটামিন আছে।
2: আমি একবার শুনছি চীন দেশে নাকি এই পাটের শাক দিয়ে ক্যান্সারের ওষুধ বানায়।
0: হ্যাঁ, এইটা কিন্তু আমিও শুনছি,
3: বিশাল ব্যাপার,
2: ঔষধি ব্যাপার আছে। আর পাট শাকটা আমগো খাওয়ানোর খাইলে আমগো শরীরের জন্য খুবই ভালো,
0: অনেক ভালো, অনেক
2: ভালো। আর তাছাড়া পাটের তো শাক কেন, পাটের সবই কাজে লাগে, সোলাটা কাজে লাগে, পাতাটা কাজে লাগে,
0: এককালে বিদেশে রপ্তানি কইরা তোমার বহুত বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ, সোনালী আঁশ নাম হয়েছে, বুঝছো? তা আমরা আরেকটু সুন্দর ভাবে যদি জানি তাইলে তো আরো ভালো হয় নাকি? তাইলে এই যে পাট ও পাট জাতীয় আঁস ফসলের কর্তনোত্তর ব্যবস্থাপনা, এইটা নিয়ে আমরা একটা আলোচনা শুনি।
1: আচ্ছা,
0: আলোচনায় অংশগ্রহণ করবেন মঞ্জুরুল হাসান ফয়সাল, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। তাহলে আমরা শুনি পাট ও পাট জাতীয় আঁশ ফসলের কর্তনোত্তর ব্যবস্থাপনা।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আষাঢ় শ্রাবণ এ দুটো মাস পাট ও পাট জাতীয়

উপযুক্ত সময়ের বা কাঙ্ক্ষিত সময়ের যদি আমরা আগে বা পরে কেটে ফেলি তাহলে লক্ষ্য ভিত্তিক যে ফলনটা সেটা সুনিশ্চিত হয় না। তাই পাটেরও একটি নির্দিষ্ট সময় আছে, পাটের বয়স যখন 100 থেকে 120 দিন হয় তখন কাটার উপযুক্ত সময়, এতে পাটের আঁশের গুণাগুণ খুবই ভালো থাকে। আমাদের কর্তনের সময় কি কি সতর্কতা থাকা দরকার? আপনারা যখন পাট বা পাট জাতীয় আঁশ ফসল কর্তন করবেন তখন অবশ্যই কাদামাটি যুক্ত গোড়ার অংশ বেশি রেখে দিলে আঁশে কাটিংস বা শক্ত অংশ থেকে যেতে পারে, যা পরবর্তীতে বাজার যখন পাটের আঁশ বিক্রি হবে তখন তার মান কমে যেতে পারে এবং দাম কম পেতে পারেন। তাই যখন পাটটা কাটবেন অবশ্যই গোড়া কাদামুক্ত করে কাটবেন। কাঠ গাছ পচনের আগে কিভাবে প্রস্তুত করতে হবে? আমরা যখন পাট গাছ কেটে ফেলি মাঠে তখন আমরা চাক দেওয়ার আগ মুহূর্তে মাঠে রেখে দেই যাতে পাটের পাতাগুলো ঝরে যায় এবং সেই পাতাগুলো ভবিষ্যতে জৈব সার হিসেবে সেই মাঠেরই পুষ্টি যোগান দেয়। এবং চাক দেওয়ার আগে ছোট বড় মাঝারি এই তিনটি আকারের পাটকে তিনটি শ্রেণীতে ভাগ করে নিব, যার ফলে সুন্দর তিন শ্রেণীর গোছা তৈরি হয় যেগুলো পানিতে সহজেই সমভাবে ডোবানো যায়। আমাদের পরবর্তী প্রশ্ন যদি আমি রাখি, পাট পচানোর জন্য কেমন পানি নির্বাচন করা উচিত? পাট পচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পানি। পানিটি অবশ্যই হতে হবে পরিষ্কার, স্বচ্ছ, ধীরগতির পানি। বিল, পুকুর, খাল বা কম স্রোতের জলাশয়ে পর্যাপ্ত পানি থাকলে সেখানে জাগ দেওয়াই উত্তম। জাগ তৈরির সঠিক পদ্ধতিগুলো, আমরা যেটা করে থাকি সব পাট একবারে বেঁধে পানিতে দিয়ে রাখি, সেটা কখনোই করবেন না আমার ভাইয়েরা। প্রথমেই করতে হবে যে আটিগুলোকে প্রথমে সারিতে লম্বালম্বি করে রাখতে হবে, দ্বিতীয়ত সেই সারির উপরে অন্য আটিগুলো আড়াআড়ি করে রাখতে হবে। এর ফলে প্রত্যেকটি আটি প্রত্যেকটি পাটের গোড়ায় প্রত্যেকটা পাটের জায়গায় প্রত্যেকটি জায়গায় পানি ঢুকবে এবং পাট সমভাবে পচবে। পচন দ্রুত ও সমভাবে সম্পন্ন করতে ইউরিয়া সার কিভাবে ব্যবহার করা যায়? যেহেতু পাট পচনের উপরেই পাটের আঁশের মান নির্ভর করে, এই পচনটা আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেটি আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে বের করেছেন যে প্রতি 1000টি কাটা পাট গাছের জন্য 1 কেজি ইউরিয়া যদি আমরা যখন পচন হবে তখন যদি ছিটিয়ে দেই তাহলেই সেই ইউরিয়া যে পাটের পচনশীল যে ব্যাকটেরিয়া তাদের খাবারের যোগান হয় এবং ব্যাকটেরিয়াগুলো তাদের কাজের গতি বাড়িয়ে দেয় এবং পচন আরো ভালো হয়। এই কাজটা কৃষক ভাইরা করতে পারেন। আমি আবারও পরিমাণটা বলছি, প্রতি 1000টি কাটা গাছের জন্য প্রায় 1 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। পচন সম্পন্ন হয়েছে কিনা এটি কিভাবে বুঝবেন? সাধারণত পাট গাছ জাগ দেওয়ার পরে 15 থেকে 16 দিন পর, জাগের 15 থেকে 16 দিন পর আমরা আটি থেকে সেই জাগ দেওয়া আটিগুলো থেকে দু তিনটা পাট টেনে বের করব। বের করে দেখবো যে আসলে সেগুলো থেকে সহজেই আঁশ ছাড়ানো সম্ভব হয় কিনা। যদি সহজেই আঁশ ছাড়ানো সম্ভব হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, পাট টোটাল জাগ দেওয়া হয়েছে, সেগুলো এখন আঁশ ছাড়ানো উপযুক্ত। আর যদি দেখি যে না, আটকে যাচ্ছে, আঠালো ভাবটা থেকেই যায়, তাহলে আমরা আরো কিছুদিন রেখে দেব। তবে এই পচনটা নির্ভর করে বিভিন্ন জাতের উপরে বিভিন্ন সময় এটা নির্ভর করে। পচন শেষ হলে আঁশ ছাড়ানোর সঠিক পদ্ধতিটা কি? পচন শেষ হলে সাধারণত আমাদের কৃষক ভাইয়েরা যেটা পানিতে করেন সেটাই উত্তম। তবে সেই ক্ষেত্রে পাটের গোড়া যেটা আপনারা যে থেতলিয়ে নেন সেটা যেন কাঠের পরিষ্কার কোনো বস্তু হয়, সেটিকে কোনোভাবেই ইট বা পাথর হওয়া যাবে না, এতে আঁশের মান নষ্ট হবে। আঁশ ধোয়ার সময় কোন কোন বিষয়ে মনে রাখতে হবে সেই বিষয়টা আমি বলছি এখন। আঁশ ধোয়ার সময় পানি অবশ্যই পরিষ্কার হতে হবে। পরিষ্কার পানিতে প্রথমে যদি নাও পাওয়া যায়, প্রথমে ময়লাযুক্ত পানিতে মোটামুটি পরিষ্কার করে পরে আবার ভালো পানিতে পরিষ্কার করে নিতে হবে, এতে ভালো আঁশ পাওয়া যাবে। আঁশ শুকানোটা তাহলে এখন কোথায় করবেন? আঁশ শুকাবেন অবশ্যই কোনো আমাদের গ্রামের যে রাস্তাগুলো আছে সেখানে বাঁশ আছে, বিভিন্ন দেয়াল আছে, সেসব জায়গায় শুকাবেন। কখনোই মাটিতে পাট শুকাবেন না, এতে ফাঙ্গাল অ্যাটাক হবে, পাট তার গুণাগুণ হারাবে এবং কৃষক পরিশেষে তাদের ন্যায্য মূল্যটা পাবে না। যদি পাট কালচে হয় তাহলে সেটার সোনালী রং কিভাবে ফিরিয়ে আনা যায় সেটির একটি উদ্ভাবনী তত্ত্ব আমাদের কাছে আছে। সেটি হচ্ছে যে
আমরা প্রতি লিটার এক লিটার পানিতে 6 গ্রাম টিএসপি সার সেটা মিশিয়ে 30 থেকে 1 ঘন্টা রেখে দিব এবং সেই পানিতে আমরা আমাদের যে আঁশ ছাড়ানো পাটটা আছে ওই পাটটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট ভিজিয়ে সেই

0: কৃত পাটকে আবার আমরা পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকিয়ে দেব। এতে আশা করি যে আগের যে কালচে ভাবটা যে থাকা যে ছিল সেটা থাকবে না, সেটা অনেকাংশেই কমে যাবে এবং কৃষক ভাইরা আপনারা সেই পাটের তখন বাজার মূল্য অনেক বেড়ে যাবে। যেসব এলাকায় পানি নেই সেসব এলাকায় তাহলে কি করবেন? সেসব এলাকায় আমাদের খুব সুন্দর একটা নতুন প্রযুক্তি আমরা বের করেছি, সেটাকে বলা হয় রিবন রেটিং। রিবনটা হচ্ছে যে সোজা বাংলায় ফিতা, মানে আমরা পাট থেকে যখন আঁশ ছাড়াই সেই আঁশগুলো ফিতার মতো হয়। আমরা এক্ষেত্রে কাঁচা পাট থেকে সরাসরি আঁশ ছাড়িয়ে সেই আঁশগুলোকে দড়ির মতো পাকিয়ে আমরা আমাদের বাসার আঙিনাতে ছোট পুকুর করে বা ছোট গর্ত করে সেখানে পলিথিন দিয়ে পরিষ্কার পানি দিয়ে সেই পানিতে সেই রিবনগুলোকে ছাড়িয়ে স্টোর করতে পারি এবং এই সেখানেই পচাতে পারি এবং সেখানেই বিভিন্নভাবে ইউরিয়া ঠিউরিয়া দিতে ইউরিয়া সার দিতে পারি, যার ফলে সেখানেই খুব অল্প পানিতেই আঁশ পচন হবে এবং কৃষক সহজেই পানি ছাড়া সেটা করতে পারবে। তাহলে আমরা এত এত সময় যাবৎ পাটের কর্তনোত্তর সকল কিছু বললাম, এখন আমি এক নজরে কৃষক ভাইদের আবার বলছি, সেটা হচ্ছে যে প্রথমে সঠিক পরিপক্কতার ফসল কাটতে হবে, দ্বিতীয়ত কাটা গাছের পাতা ঝরিয়ে ছোট মাঝারি ও মোটা গাছ আলাদা করে আঁটি বাঁধতে হবে, তৃতীয়ত পরিষ্কার ও পর্যাপ্ত পানিতে সঠিকভাবে জাগ দিতে হবে এবং সময় মতো পচন পরীক্ষা করতে হবে, চতুর্থত আঁশ ছাড়ানোর সময় গোড়ার কাটিংস তৈরি না হওয়ার দিকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে, পঞ্চমত পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে মাটি থেকে উঁচু স্থানে আঁশ শুকাতে হবে, আর পানি সংকটপূর্ণ এলাকায় রিবন রেটিং প্রযুক্তি গ্রহণ করলে কম পানিতে ভালো মানের আঁশ উৎপাদন সম্ভব। আজকের বিশেষ কথিকা এখানে শেষ করছি, আশা করি আলোচনাটি আপনাদের কাজে লাগবে। পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত উৎপাদন ও কর্তনোত্তর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হলে নিকটস্থ কৃষি অফিস অথবা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
1: লাস্ট কথাটা শুনছো, এই যে পাট গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের কাছ থেকে সুন্দরভাবে জানতে হইবে, বুঝছো? তাহলে আমরা যে পাট চাষ করি এটা যদি ভালো করে জানতে হয়, বুঝতে হয় এবং আমরা যদি বেশি উৎপাদন পাইতে চাই এবং কিভাবে পচন দিতে হবে, পচনের পরে কিভাবে ওইটাকে আবার ছাড়াইতে হবে, তারপরে কিভাবে পরিষ্কার করতে হবে, সবকে সুন্দরভাবে বুঝাই দিল। আরও যদি সুন্দরভাবে বুঝাইতে চাও তাইলে তুমি এই যে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কইরা, কর্মকর্তাদের সাথে যোগাযোগ কইরা জানা যাইব। তাহলে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ, কি বলো? জানে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন এটা ওই যে কৃষি বিষয়ে গান শুনলে কেমন হয়?
2: একটা
1: গান শুনিয়ে, ও কৃষক ভাই, গানের কলি হইতেছে তোমার ও কৃষক ভাই, আর গানটা গাইতেছে হইল গিয়া মরিয়ম বেগম মারিয়া এবং এম আর হাসান। তাহলে আমরা শুনি কৃষি বিষয়ক গান ও কৃষক ভাই।

0: আমাকে খায় কি?
1: আমরা কৃষক মানুষ, গানে গানে গান শুনলে ভালোই লাগে,
2: তবে কিন্তু
3: মনে থাকে মেলা দিন,
2: মানে তোমার মনে থাকে, আর তাছাড়া কিন্তু ক্লান্তিটাও কিন্তু একটু কম হয়,
3: আর কাম করতে গেলে ওটা মনে হয়,
2: তবে তার সাথে কিন্তু আল্লাহরে ডাকতে হইব, বুঝছো? যে কোনো কাজে যদি বিসমিল্লাহ রহমানের বলে যদি কাম করো, বিসমিল্লাহ রহমান রহিম এই কথাটা কয়ে যদি কাম করাইতে, এর চেয়ে বড় দোয়া আর আছে?
3: আল্লাহর কাছে দোয়া করি,
2: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কত সুন্দর কথা। আমরা সবাই চেষ্টা করব আর কি, সৎভাবে জীবনযাপন কইরা সুন্দরভাবে চলতে, মানুষের উপকার করতে, মানুষকে ভালোবাসতে, এর ভিতরেই অনেক শান্তি। সবাই নিয়ে যান আল্লাহ আমাদের সবাইরে ভালো রাখে, শরীর স্বাস্থ্য ভালো রাখে, সেইটাই আমরা কামনা
3: করি।
2: একটা ব্যাপার, এটা উদ্ভিদ উদ্যানের গুরুত্ব, এটা নিয়ে একটা আলোচনা শুনি। মোহাম্মদ আমিনুল ইসলাম, সোসিওলজিস্ট, বন অধিদপ্তর, ঢাকা। আমরা ওনার কাছ থেকে শুনি উদ্ভিদ উদ্যানের গুরুত্ব কি।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব জাতীয় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
5: জি, ধন্যবাদ আপনাদের।
4: প্রথমে আপনার কাছে জানতে চাইব দেশব্যাপী জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থান ভিত্তিক এলাকা সম্পর্কে।
5: ধন্যবাদ। 1962 সালে বাংলাদেশ বন বিভাগে গড়ে ওঠা জাতীয় ঐতিহ্যবাহী জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দৃষ্টান্ত আবাসস্থলটি ঢাকার মিরপুর একে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানের কাছেই রয়েছে তুরাগ নদী, আর এর আয়তন প্রায় 208 একর। এছাড়াও দেশব্যাপী আরো অনেক উদ্ভিদ উদ্যান রয়েছে, যেমন গাজীপুরে আছে ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যান, তারপরে টাঙ্গাইল এবং ময়মনসিংহে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, দিনাজপুরে রয়েছে 5টি উদ্ভিদ উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংরা জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান, হিমছড়ি জাতীয় উদ্যান। এছাড়া কক্সবাজারে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, লাউছাড়া জাতীয় উদ্যান রয়েছে মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রামে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, নোয়াখালীতে আছে নিজুমদ্বীপ জাতীয় উদ্যান, হবিগঞ্জে আছে সাতছড়ি জাতীয় উদ্যান, সিলেটে আছে খাদিমনগর জাতীয় উদ্যান, চট্টগ্রামে রয়েছে বারৈঢালা জাতীয় উদ্যান, পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান, আর ময়মনসিংহে রয়েছে কাদিনগর জাতীয় উদ্যান, এছাড়া নওগাঁতে রয়েছে আলতাদিঘি জাতীয় উদ্যান।
4: এরপর আপনার কাছে জানতে চাইব শিক্ষা, গবেষণা ও জ্ঞান অর্জনে এবং বিনোদনে জাতীয় উদ্ভিদ উদ্যানের কি কি ভূমিকা রয়েছে?
5: আসলে অনেক ভূমিকা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, এবং বন ও বন্য পশু পাখির সৌন্দর্য অবলোকন করার একটি উৎকৃষ্ট স্থান হলো এই উদ্যান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক, বিদেশি ডেলিগেট, শিক্ষার্থী, গবেষকগণ পরিদর্শন ও গবেষণা কাজে এসে থাকেন। উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ সকলকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে থাকেন, তাই জাতীয় উদ্ভিদ উদ্যানটির জীব বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এই উদ্ভিদ উদ্যানটির মধ্যে রয়েছে 11টি বড় বিভিন্ন আকারের জলাশয়, যা অত্র উদ্যানের জীব বৈচিত্র্যের আবাসস্থলের অত্যাবশ্যকীয় উপাদান। প্রতি বছর এই উদ্যানে জলাশয়ে সমাগম হয় হাজার হাজার অতিথি পাখি সহ অনেক প্রজাতির প্রাণী।
4: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যানের বিশেষ দর্শনীয় এলাকা সমূহ আসলে কোনগুলো?
5: যদি আমরা না গিয়ে এখানে থেকে বৃষ্টির মাধ্যমে অবলোকন করতে চাই, তাহলে বলা যায় যে এখানে ওখানে রয়েছে হেজ সম্বলিত চক্র, পদ্মপুকুর, শাপলা পুকুর, আমাজন লিলি ট্যাঙ্ক, পুরাতন বটবৃক্ষ, শক্তিসাগর, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, নেট হাউস, ছায়াতরু ইত্যাদি। মৌসুমি ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, তারপর বেদ বাগান, মূর্ত বাগান, শাল বাগান, ঔষধি বাগান, গর্জন বাগান, পাইন বাগান এবং নার্সারি রয়েছে দুইটি। এছাড়া এখানে বাঁশ সংগ্রহশালা, পাইন সংগ্রহাগার রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দুটি স্পট রয়েছে শক্তিসাগর এবং পুরাতন বটবৃক্ষ। দেশি প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে সিবিট, বৈলাম, চালমোগরা, ওকনা, সুলতান চাপা, হরিণা, কুম্ভি, লুকলুকি ইত্যাদি। আরেকটি নাম উল্লেখ না করলে নয়, বুদ্ধ নারিকেল, এখানকার বেশ আকর্ষণীয় একটি। তারপরে যদি বলা যায় পাখিদের মধ্যে রয়েছে মুনিয়া, মাছরাঙ্গা, পেঁচা, কোয়েল ইত্যাদি। এছাড়া এই উদ্যানে কাঠবিড়ালি, শেয়াল, বেজি ইত্যাদি প্রাণীও দেখা যায়।
4: এখন আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যান উন্নয়নে সরকারের কোন কোন পরিকল্পনা রয়েছে?
5: সরকারের পরিকল্পনা আছে যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকাকে যুগ উপযোগী এবং বিশ্বমানের উদ্যানে উন্নীত করা প্রধান লক্ষ্য, এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে জৈববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন করা, দেশে বিদেশে বিলুপ্ত প্রায় প্রজাতির জিন পুল সংরক্ষণ এবং ক্রমবিলুপ্ত প্রাকৃতিক শালবন এটা পুনঃস্থাপন করা, আর প্রকৃতি পর্যটন বিনোদন বিষয়ে শিক্ষা গবেষণার দ্বার সৃষ্টি করা।
4: সবশেষে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন।
5: জলবায়ু পরিবর্তনের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ হল অধিক হারে বৃক্ষরোপণ করা। জাতীয় উদ্ভিদ উদ্যান অধিক পরিমাণে চারা উত্তোলনের জন্য পর্যায়ক্রমে সারা বছর বীজ কাটিং অন্যান্য কাজ করে আসছে। একাধিক প্রজাতির গাছ থাকায় বীজ সরবরাহের মাধ্যমে উদ্যানটি সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মূলত বন অধিদপ্তরের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর তথা ঢাকা যে রয়েছে, যেটা সর্ববৃহৎ জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এবং জিনপুল সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান, প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক বলা যায়, তাপমাত্রা সমতা সাধন এবং ঢাকা শহরের পরিবেশের পরিশোধক হিসাবে অবদান রাখায় একে ঢাকা শহরের ফুসফুস বলা হয়।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
2: উদ্ভিদ উদ্যানের গুরুত্ব নিয়ে তোমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর তথ্য জানাইলাম, বুঝছো? এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে।
3: আচ্ছা, উদ্ভিদ উদ্যান মানে গাছের বাগান, গাছ হলো কৃত্রিম বন্ধু।
2: সেইটাই,
3: কাজে গাছ বেশি বেশি লাগাইতে হইব, যত্ন নিতে হইব। আর বিপদের সময় একমাত্র গাছে কিন্তু বন্ধু হয়ে দাঁড়াইতে।
2: গুরুত্বপূর্ণ কথা বলছো, গাছ লাগাইতে হইব, যত্ন করতে হইব, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বিপদের সময় যে কত সুন্দর কাজে দেয় আলহামদুলিল্লাহ, এটা চিন্তাই করা যায় না। তাহলে এই যে ভিটামিন, ধরো এই যে আল্লাহর দুনিয়ায় যে সমস্ত জিনিস আছে, তরি তরকারি শাক সবজি যাই বলো না, সব জিনিসের মধ্যে ভিটামিন আছে।
1: ভিটামিন ছাড়া কিছু নেই, সব কিছুর মধ্যে
2: ভিটামিন নিয়ে কি কি তে আছে, কিভাবে কি করা যায় না যায়, আমরা এই নিয়ে একটা নাটিকা শুনলে কেমন হয়?
3: খুব ভালো হয়।
2: ঠিক আছে, তাহলে আমরা একটা নাটিকা শুনি ভিটামিন নিয়ে।

0: তুমি দেহি পোলার কথা একবারও ভাবো না। ওর বয়সী সব পোলাপান বারণ তো, রাজু তো ঘুমতো বাড়তাছে না।
1: আমি কি বাজার সদাই কম করি? তোমার পোলা না খাইলে শরীর বাড়বো কেমনে?
0: তোমার কথা ঠিকই আছে। আচ্ছা এক কাম করো, ডাক্তার দেখাও।
2: ডাক্তার তো রাজুরে দেখতে তোমাদের বাড়িতে এসে হাজির ভাবি।
1: আরে সাব্বির, তুমি কবে আইলা?
2: রাতে এসেছে, এসে মার কাছে রাজুর কথা শুনেছে। তোমরা রাজুরে নিয়া ভীষণ চিন্তায় আছো।
0: ঠিকই শুনছো, সাসির কাছে তো আমি সব কথাই কই।
2: মার কথা শুনে যা বুঝলাম, রাজু ভিটামিন জাতীয় খাবার না খাওয়ার কারণে ওর শরীরের বৃদ্ধি হচ্ছে না।
1: কি ভিটামিন জাতীয় খাবার?
2: হ্যাঁ, ভিটামিন হলো খাদ্যের একটি প্রয়োজনীয় জৈব রাসায়নিক উপাদান, যা শরীরের ভেতরে তৈরি হয় না, খাবার থেকে গ্রহণ করতে হয়।
0: কি সাব্বির,
2: অনেকে ধারণা ভালো ভালো খাবার খেলে শরীর বেড়ে ওঠে, শক্তি পাবে।
1: হ্যাঁ আমরা তো তাই জানি।
2: শোনো, ভিটামিন সমৃদ্ধ খাবার না খেলে শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়।
0: ভিটামিনের অভাব হলে কি হয়?
2: ভিটামিনের অভাব হলে রাত কানা, ত্বক খসখসে হওয়া, শিশুদের পা বাঁকা, বড়দের হাড় ক্ষয় হওয়া, ঠোঁটের কোনায় ঘা, রক্তশূন্যতা, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
1: আমার তো মনে হয় তোমার কথাই একদম ঠিক। আমাকে রাজু তো এই সব সমস্যাই ভুগতেছে।
0: কোন খাবারের মধ্যে ভিটামিন আছে?
2: ভালো কথা বলেছে ভাবি, একই খাবারের মধ্যে সব ভিটামিন পাওয়া যায় না, সে কারণে সব ধরনের খাবারই খেতে হবে।
0: আমাগো রাজু তো কোনো খাবারই খাইতে চায় না।
2: সে কারণেই রাজু ভিটামিন জনিত সমস্যায় ভুগছে।
1: আচ্ছা অহন কও দেহি, কোন কোন খাবার খাওয়াইলে বেশি বেশি ভিটামিন পাওয়া যাইব?
2: এই ধরো বিভিন্ন রকমের রঙিন শাকসবজি, যেমন গাজর, লাল শাক, মিষ্টি কুমড়া, মাছের তেল, ছোলা, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, এসবে ভিটামিন বেশি পাওয়া যায়।
0: অথচ আমার পোলা এইসব কিছুই মুখে দেয় না, সারাদিন খালি ঘরেই থাকে।
2: আরে ঘরে থাকলে তো হবে না, সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, শিশুদের তাই সূর্যের আলোতে ঘুরতে হবে।
1: হ ডাক্তার, তুমি সময় মতো ভিটামিনের কথা কইয়া খুব ভালো করছো।
2: শোনো, এখন থেকে তাজা ফলমূল, ঢেঁকি ছাটা চালের ভাত, দুধ, ডিম, কলিজা আর ওই প্রাণীজ আমিষ আর কি, এই জাতীয় খাবার খাওয়াতে হবে, এবং খেলেই তখনই দেখবা যে অনেক সুস্থ হয়ে উঠছে বাচ্চা।
0: ঠিক আছে, অহন থেকে ভিটামিন জাতীয় খাবার রাজুরে জোর কইরা হলেও খাওয়ামু।
2: হ্যাঁ ভাবি, এছাড়া টক জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে, আর ভিটামিন ই এর উৎস সব ধরনের ভোজ্য তেলে।
1: সাব্বির যা যা কইল সব ঠিকঠাক মনে আছে তো?
0: সব মনে আছে।
2: সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে ভিটামিন গ্রহণ করলে বাড়তি ভিটামিন বড়ির প্রয়োজনই হয় না।
1: এই দেখো আমরা না যাই না কি ভুলই না করছি।
2: না জেনে ভুল করার কারণে অনেক শিশু ভিটামিনের অভাবে নানা রোগে আক্রান্ত হয়।
0: ভিটামিন জাতীয় খাবার খামু,
1: রোগ বালাই থেকে রক্ষা পামু।
3: কি কেমন শুনলা?
4: খুব সুন্দর।
3: তাহলে ভিটামিন, কিন্তু ভিটামিন যুক্ত খাবার ঠিক মতো খাইতে হইব। আচ্ছা, সে যদি খাইতে পারি তাহলে আমাদের সবার কিন্তু উপকার হইব।
5: এডি তো আমরা খাই, কিন্তু মজা লাগে দেখা খাই, অন দেহি মেলা উপকার,
3: মেলা উপকার,
5: আরো বেশি করে খাইতে হইব।
3: এই উপকারটা আমাদের ধরে রাখতে হইব। আমরা যদি ধরে রাখি তাহলে দেখবা যে এই যে বাচ্চা কাদের অসুখ হইব না, আমরা নিজেরাও কিন্তু, আমরা সবার জন্যই কিন্তু এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা
6: কারণ। এই যে
7: আরেকটা জিনিস শুনছো, খালি খাবারই ভিটামিন না, এখন তো শুনলাম
3: শরীরে অনেক রোগ থেকে মুক্তি পাইবে।
7: আমাকে আলাদা রোদ পোহান লাগে না, আমি কৃষক মানুষ এমনি খেতে
3: আমি ওইটা কই নাই, আমি কইছি বাচ্চা কাচ্চারা অনেক সময় তো আমরা জানি না রোদে থাকে,
5: ছায় বয়ে থাকে।
3: হ্যাঁ ঠিক আছে,
5: কোনো সমস্যা নেই।
3: ঠিক আছে, তোমরা যেটা বলবা আমিও তোমাদের সাথে, তোমার বাড়িতে যাওয়ার লাগবে, আর কেউ বাড়িতে যাইবা না, বুঝছো? শুধু লিলু একটা বাড়িতে যাবে।
7: আর ওই যে দেখো নাসির ভাই, তোমার ডাক্তারছে কি জন্য জানো, কই জানো যাবে কি
3: কাজ
7: করতে? ঠিক আছে,
3: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। চলো সবাই একসাথেই যাই,
5: চলো একসাথেই যাই।

বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় এবার শুনবেন আধুনিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহমুদুল নবী। গানটির কথা সাজিয়েছেন আজিজুর রহমান, সুর করেছেন মোসলে উদ্দিন।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মাহমুদুর নবী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটির গীতিকার ও সুর করেছেন আবু বক্কর সিদ্দিকী।

0: এতক্ষণ শুনছিলেন ফ্যামিলি কার্ডের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন তা জানিয়ে দিচ্ছি।
2: বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির সকাল 7:45
1: কাজী নজরুল ইসলামের সমাধির উপর বিশেষ প্রামাণ্য প্রতিবেদন শুনবেন মহানগর অনুষ্ঠানে সকাল 8:30।
2: নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনবেন বাগিচায় বুলবুল সকাল 9:05।
1: বিশেষ অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ সকাল 10:05 শুনতে পাবেন।
2: বিশেষ আলেখ্য স্মরণ পারের অগুপ্রিয় সকাল 10:30।
1: কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদি আর বাঁশি না বাজে বেলা 11:05 শুনতে পাবেন।
2: নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রের নজরুল সঙ্গীতে বেলা 2:20।
1: বিপ্লবী নজরুল এবং অন্যান্য সাজানো আয়োজন থাকবে উত্তরণ অনুষ্ঠানে রাত 9:05।
2: বিশেষ নাটক ব্যথার দান রাত 10:00। মূল গল্প কাজী নজরুল ইসলাম বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন বুলবুল প্রযোজনা জিয়াউল হাসান।
1: এতক্ষণ নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তা জানিয়ে দেওয়া হল। বাংলাদেশ বেতার আজ রাত 1:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী চুয়াডাঙ্গা ও যশোরে 36.2°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:00 97%, সন্ধ্যে 6:00 71%। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38, অস্ত যাবে 6:22। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Weather, giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for Dilli River Ports, valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country, valid till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls may be expected over more places of Rangpur, Mamansingh and Silla divisions and over some places of Rashi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silla divisions. Besides this, moderate type of heavy showers expected over some places of the country. Day and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 36.2°C in Rashi, Chuadanga and Jessore, and the lowest was 24.2°C in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 34.1°C and minimum 25.9°C. Humidity recorded in air at 9 AM was 97% and at 6 PM was 71%. The sun rises over Dhaka tomorrow at 5:38 AM and the sun sets at 6:22 PM. And there is another weather report for this time.
1: Bangladesh Betar. আগামীকাল 27 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদ অধিবেশনের প্রতিদিনকার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। 27 আগস্ট তৃতীয় অধিবেশনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:00। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 MHz প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নয়টা বেজে পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত দশটায় আন্তবেতার নাট্য অনুষ্ঠান শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি। রচনা মুক্তা সরকার, প্রযোজনা মোহাম্মদ মঈনুদ্দিন। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্সে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। দেশে আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। এ উপলক্ষে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে আজ রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয় জুলাই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতার শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক এক সেমিনার আজ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে প্রবীণদের কল্যাণ, সুরক্ষা ও সেবার মান উন্নয়নে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। রাজবাড়িতে প্রতিবন্ধী বয়স্ক দুস্থদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি বেসরকারি ফাউন্ডেশন বিনামূল্যে ১০টি গাভী বিতরণ করেছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে সুবিধা বঞ্চিতদের মাঝে এসব গাভী বিতরণ করেন। আয়োজকরা জানান, প্রান্তিক এসব পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়েছে। এদিকে রাজবাড়ী জেলার চর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা কমিটির এক সভা আজ জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়। মানিকগঞ্জে দিন দিন আখের আবাদ বাড়ছে। আখ চাষ লাভজনক হওয়ায় স্থানীয় বাজারে চাহিদা এবং একই জমিতে সাথী ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ২৪ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। জেলার সিংগাই, সাটুরিয়া ও সদর উপজেলায় আখের চাষ বেশি হচ্ছে। এদিকে এই আখ চাষকে সফল করার লক্ষ্যে জেলা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে কৃষকদের মধ্যে সার, কীটনাশক সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭% এবং সন্ধ্যে ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৩৮ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২২ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮টা ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
3: প্রিয় দর্শক শ্রোতা, আজ 11 ভাদ্র 1433 বঙ্গাব্দ, প্রকৃতিতে চলে এসেছে শরৎকাল। সকলকে শরতের শুভ্র মেঘে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা একঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়াও প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
4: এবং আমি হালিমাতু সামিয়া।
3: প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমন ধানের পরিচর্যা বিষয়ে। প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ইমেইল থেকে একজন এবং ডাকযোগে পাঠানো চিঠি থেকে একজন, অর্থাৎ নির্বাচিত দুইজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই, তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
4: তো চলো আমরা আসলে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
3: হ্যাঁ চলো।
5: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
6: এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে অধিকাংশ এলাকায় বর্ষার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের তাপমাত্রা কিছুটা সহনশীল এবং আরামদায়ক থাকবে। আমাদের বিভাগভিত্তিক আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ে আরও তথ্য জানবো আমরা শাহেদের কাছে।
5: আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য জরুরি পরামর্শ আমরা শুনব ইফাতের কাছে থেকে।
6: ধন্যবাদ শাহেদ। বর্তমানে রোপণকৃত রোপা আমন ধানের জমিতে পানির স্তর 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গিয়েছে সেসব এলাকায় জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তবে একবারে পানি বের না করে দিয়ে ধীরে ধীরে পানি বের করে দিতে হবে, যাতে করে চারাগাছ হেলে পড়া বা ভেসে যাওয়ার ঝুঁকি না থাকে।
5: এছাড়া আমন ধানের জমিতে এই আর্দ্র আবহাওয়ায় চুঙ্গি পোকা বা মাজরা পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পোকা দমনে নিয়মিত মাঠ পরিদর্শন করুন এবং অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, ভারী বৃষ্টিপাতের সময় বালাইনাশক প্রয়োগ বা সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ভুট্টা চাষি ভাইরা, মোচা গঠনকালে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন, কারণ ভুট্টা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না।
6: ফল এবং সবজি চাষি ভাইদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হল, প্রবল বাতাসে কলা গাছ যাতে হেলে না পড়ে সেজন্য খুঁটির ব্যবস্থা করুন। বর্তমান আবহাওয়া কলা গাছে সিগাটোকা রোগের জন্য উপযুক্ত সময়, তাই সতর্কতা হিসাবে 20 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ মারাত্মক হলে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করুন। এছাড়া বর্তমান আবহাওয়ায় পেঁপে গাছে মিলিবাগ পোকার দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় বালয়নাশক প্রয়োগ করুন।
5: আগামী শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি ও টমেটোর বীজতলায় পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা রাখুন। বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিন, যার উচ্চতা মাঝের অংশ থেকে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে 60 সেন্টিমিটার হবে। পাশাপাশি এই সময়ে মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল এবং পটলের মতো গ্রীষ্মকালীন লাউজাতীয় ফসলে ফলের মাছি পোকা, লাল কুমড়ার বিটেল এবং এপিলাকনা বিটেলেরও আক্রমণ হতে পারে। মাঠ পর্যবেক্ষণ করে দ্রুত বালাইনাশক ব্যবস্থা গ্রহণ করুন। মাঠে পরিপক্ক সবজি থাকলে ভারী বর্ষণের পূর্বেই তা সংগ্রহ করে ফেলুন।
6: গবাদি পশুর যত্নে এই বর্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পশুকে নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়ালঘরে জীবাণুমুক্ত হিসেবে পটাশিয়াম পারম্যাগনেট অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন এবং হাঁস মুরগি ও পশুকে উঁচু পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখুন। পানিতে নিমজ্জিত বা ডুবে যাওয়া জমির ঘাস পশুকে দেয়া থেকে বিরত থাকুন। পশুর গায়ে ক্ষত দেখা দিলে পটাশিয়াম পারম্যাগনেট দিয়ে ধুয়ে দিন এবং মুখে ক্ষত দেখা দিলে খাবার সোডা ব্যবহার করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুরা ও তর্করোগে টিকা প্রদান করুন। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল করুন 16358 এই নম্বরে।
3: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা
0: এই অংশে

0: আজকে সপ্তাহে একদিন হলো জমিতে গিয়ে পুরো জমিটা ভালোভাবে অবজার্ভ করা, কোনো পোকামাকড় বা রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি তারা গিয়ে এরকম দেখে যে পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের উপসর্গ দেখতে পায়, তো সেই ক্ষেত্রে নিজেরা অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ না করে বা অতিরিক্ত পরিমাণ কীটনাশক না প্রয়োগ করে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসার তাদের পরামর্শ অনুযায়ী যদি পরিমিত পরিমাণ এবং সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ করে তাহলে মনে হয় অনেক ভালো হয়। আর দ্বিতীয়ত, আগাছা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোপণের 30-40 দিনের মধ্যে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আগাছা ধানের সাথে পানি, আলো, পুষ্টি এসব নিয়ে প্রতিযোগিতা করে, তো এর থেকে ধান গাছেও পুষ্টি কম পায়। তো সেক্ষেত্রে যদি সময় মতো যদি নিড়ানি দেয় অথবা বাজারে অনুমোদিত বিভিন্ন রকমের কীটনাশক আছে আগাছা দমনের জন্য, সেগুলো প্রয়োগ করে আগাছা দমন করতে পারবে।
1: তো এবার যদি আপনি একটু বলতেন যে এই আমন ধানে এই অবস্থায় সার এবং ইউরিয়া সার আসলে কখন কিভাবে প্রয়োগ করলে ফলনটা বেশি পাবেন আমাদের?
0: ধানে সাধারণত জমি চাষের সময় কিছু সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া, টিএসপি, ফসফরাস, জিপসাম। তবে ইউরিয়াটা 3 কিস্তিতে প্রয়োগ করাই ভালো হবে, এমওপিটাও 2 কিস্তিতে প্রয়োগ করা যায়। ইউরিয়া সারের উপরে প্রয়োগ করলে ভালো, এটা দেখা যাচ্ছে যে প্রথম কিস্তিটা রোপণের 7-10 দিনের মধ্যে, আর সেকেন্ড কিস্তিতে দিবে চারা রোপণের 25-30 দিনের মধ্যেই দিলে ভালো। আর সর্বশেষে যখন পেনিকেল ইনিশিয়েশন হবে, মানে কুশিটা ই হবে, সেই সময় যদি দেয় তাহলে ভালো হবে। অন্যান্য সারগুলো জমির চাষের শেষ পর্যায়ে সবগুলো একসাথে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। আর অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ না করাই বেটার, এই ক্ষেত্রে পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ করা ভালো। আমার পরামর্শ এটাই যে সঠিক সারটা সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় প্রয়োগ করা।
2: আপনি যদি একটু বলতেন যে আমন ধানে পানি ব্যবস্থাপনাটা কিরকম হওয়া উচিত?
0: আমন ধান সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে, তো যখন অতিরিক্ত বর্ষার পানি হবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে যেন মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, অতিরিক্ত পানি যেন জমিতে আটকানো পানি না থাকে, এটা অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আর যখন জমি শুকিয়ে যাবে সেক্ষেত্রে একদম শুকানো পর্যায়ে যেন না যায়, তখন পরিমিত মাত্রায় পানি দিতে হবে।
1: এরপরে যদি আপনার কাছে জানতে চাই যে আমন ধানের এই যে রোগ পোকার বিষয় যেটি রয়েছে, তো এটা আমাদের কৃষক ভাইরা কিভাবে শনাক্ত করবেন এবং এক্ষেত্রে তারা কি কি প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন?
0: আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা যদি খুব দ্রুত সময়ে রোগ শনাক্ত করতে পারি সেক্ষেত্রে ক্ষতির সংখ্যাটা একটু কমে যায়। তো অনেক রকমের তো পোকামাকড় আছে, আমি এখানে সবচেয়ে যেটাই ক্ষতিকর মাজরা পোকার কথা বলবো। আমন ধানে সাধারণত মাজরা পোকাটা বেশি ক্ষতি করে এবং লোকালি এটাকে কারেন্ট পোকাও বলে। তো মাজরা পোকার আক্রমণে কুশি পর্যায়ে মাঝের পাতা শুকিয়ে যায়, যেটাকে আমরা বলি যে ডেড হার্ট এবং যাকে মরা ডিকো বলা হয়। আর শীষ বের হওয়ার পর আক্রান্ত শীষ সাদা হয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে হোয়াইট হেড বা সাদা শীষ বলে। আর যদি আমি পোকার পরে বা রোগের কথায় আসি তাহলে বাদামি ঘাস ফড়িং, যেটাকে বিপিএসও বলা যায়, এটা সাধারণত গোড়ার দিকে পোকা মানে আক্রান্তটা হয় এবং রস চুষে খায়।
1: তো ধানের গাছটা একদম শুকিয়ে যায়,
0: তার আগে একটু হলদে হয়ে যায় এবং অনেকটাই যে শুকনো হয়ে যায় তখন এক ধরনের বার্ন হয়ে যায়, সেটাকে আমরা হোপার বার্নও বলি। আর ব্লাস্ট রোগের সাধারণত মানে এটা চোখ বা নৌকা আকৃতির দেখা যায় এবং শীষের গোড়াতেও হতে পারে, যা নেক ব্লাস্ট নামে পরিচিত। মাজরা পোকা এবং ব্লাস্ট রোগ উভয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে জৈবিক দমন ব্যবস্থাপনাতে যাব, যেমন প্রথমে রোগমুক্ত বীজ নিব, তারপর রোগ সহনশীল জাত করব। এগুলোর মধ্যে যেমন বৃধান 34, তারপর বৃধান 41, বৃধান 71, এগুলা হচ্ছে একটু সহনশীল জাত, এগুলাতে আক্রান্ত কম হয়।
1: জৈব বা মালাইনাশকটা কম প্রয়োগ করব
0: এবং সুষম পরিমাণে সার ব্যবহার করব। এছাড়া আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ, এগুলো দিয়ে আমরা পোকা দমন করার চেষ্টা করব। আক্রান্ত পাতাগুলো মাটিতে পুঁতে ফেলবো যেন ছড়িয়ে আরো অন্যান্য জায়গায় রোগ সৃষ্টি হইতে না পারে। সর্বশেষে এবার রাসায়নিক দমনের দিকে আসবো, সেক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে কীটনাশক এবং সঠিক কীটনাশক প্রয়োগ করব। এক্ষেত্রে আমাদেরকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস সের যোগাযোগ করে হেল্প নিলে মনে হয় ভালো হবে।
2: এখন সবশেষে যদি আমি আপনার কাছে আসি যে সর্বোপরি এই যে আমন ধানের ফলন বাড়ানোর জন্য আপনি কৃষকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন?
0: আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো উপযোগী জাত, মানসম্মত বীজ, পোকা বা রোগ সহনশীল জাত, সঠিক পানি ব্যবস্থাপনা, সঠিক সার এবং সেটা সঠিক সময়ে প্রয়োগ করতে হবে।

0: সবকিছুরই পরিমিত মাত্রাটাই যথাযথ উপযুক্ত,
1: মানে পরিমিত মাত্রায় ব্যবহার করলে আমার অতিরিক্ত খরচও হবে না, আবার আমার ফলনটাও ভালো,
0: ফলনটা ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আগাছা দমন তো আমাকে করতেই হবে, এবং জমিতে অতিরিক্ত পানি জমে থাকা যাবে না বর্ষাকালে। পানি জমে থাকলে অবশ্যই সেটাকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
1: আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা রয়েছেন, আশা করছি আপনারা আজকের এই আলোচনার মধ্য থেকে আপনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়েছেন। আমরা চাই যে আমরা আছেন যারা আমন ধান চাষ করছেন, এবার আমন ধানের আপনাদের ফলনটা বেশ ভালো হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
2: কাফি তো চলো আজকে আমরা আমাদের দর্শক শ্রোতাদের আর বেশি অপেক্ষা না করি আজকের কুইজটা জানিয়ে আসি।
1: হ্যাঁ চলো তাহলে কুইজ বলে দেওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্বে আপনাদের জন্য কুইজ, আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? আমি আবারও বলছি, আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর পাঠান সম্ভাবনা কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
2: এছাড়াও ডাকযোগে আপনারা আমাদের চিঠিতে উত্তর পাঠাতে পারেন। আমাদের ডাকযোগে ঠিকানা সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
1: প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব সরিষাবাড়ি জামালপুরের একজন সফল ধান চাষী মোহাম্মদ শফিকুল ইসলামের গল্প,
2: এবং আমাদের গল্প শোনাচ্ছেন সজীব দত্ত।
3: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সজীব দত্ত স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন সফল কৃষক ভাইকে, যিনি ধান চাষে সফলতা পেয়েছেন। চলুন তার সঙ্গে কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম সাতপোয়া উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর।
3: আমরা এখন কোন মাঠে রয়েছি আপনার?
4: এটা বলারদিয়ার মাঠে আছি আমরা।
3: কতটুকু জায়গা জুড়ে এই ধানের মাঠটি?
4: এই জায়গায় 10 বিঘার মতো জমি আছে আমার, ধান চাষ করছি এবার।
3: এখন এই ধান খেতে কি কি ধান রয়েছে?
4: এই ক্ষেতে হাইব্রিড ধান আছে 2-3 রকমের, তারপরে আমরা স্বর্ণা 5 আছে, 103 আছে, এই জাতীয় আর কি 5-6 রকমের ধান আছে।
3: আপনি তো ধান চাষের পাশাপাশি আরো অনেক ধরনের কৃষির সঙ্গে রয়েছেন, যেমন আপনি গরুর খামারও আপনার রয়েছে, সবজিও রয়েছে। এই যে সামগ্রিক কার্যক্রম, একজন সফল কৃষক কেমন লাগে নিজের কাছে?
4: অবশ্যই ভালো লাগে, ভালো লাগার বিষয়। অনেকেই আমাকে দেখে উদ্বুদ্ধ হয়, আমার কাছে পরামর্শ নেয় কেমনে কোন বীজ গাড়বো, কোনটা গাললে ভালো হবো, কখন সার দিব, কখন কি দিব, প্রতিকূল যে পরিস্থিতি হয় তারা আমার কাছ থেকে পরামর্শ নেয়। পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিসের যারা আছে, উপজেলা কৃষি অফিসার, তারপর উপসহকারী কৃষি অফিসার, আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে যাচ্ছে, যে কারণে এলাকার লোকেরা কৃষি করে মানে লাভবান হচ্ছে। বর্তমানে টেকনোলজির যুগ, উন্নত প্রযুক্তি, বিভিন্ন কিছু আছে, বিভিন্ন ধরনের জাত আছে, ভালো জাত চাষ করতে হবে, ভালো বিচন ব্যবস্থা করতে হবে। বিচন যদি ভালো হয়, জাত যদি ভালো হয়, অবশ্যই আপনার ফসল ভালো হবে এবং আপনি সফল হবেন, আপনি লাভবান হবেন।
3: আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোনো ধরনের রোগবালাই বা সমস্যা হয় কি?
4: হ্যাঁ, ধান চাষে অবশ্যই অনেক রকমের রোগবালাই আছে, অনেক সমস্যা আছে। তার মধ্যে ধরেন পোকামাকড়ের আক্রান্তের কিছু ব্যাপার আছে, তারপরে আপনার হলো যে 2-3 রকমের ব্লাস্ট হয়, যেই ব্লাস্ট হওয়ার কারণে আপনার ওই ধানের শীষে মরে যায়, চিটে হয়। এগুলো সঠিক নিয়মে, সঠিক মাত্রায়, সঠিক সময় বীজ দিতে হবে, প্রতিদিন খেতে আসতে হবে এবং এর পরিচর্যা করতে হবে, তাহলেই আপনার ভালো ফলন আশা করা সম্ভব। পরিশ্রম না করলে কোনো কিছুই ভালো আশা করা সম্ভব না।
3: আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি অফিস কিভাবে আপনাদের পাশে থাকে?
4: উপজেলা কৃষি অফিস আমাদেরকে মানে ছায়ার মতো সার্বক্ষণিক আমাদের পাশে থাকে। যে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হলে আমরা যাই, তাদেরকে ফোন করলে তারা আসে এবং তারা অন ডিউটিতেই থাকে, প্রতি সময় তারা মাঠে আসে, আমি থাকলেও আসে, আমার এখানে না, সব জায়গায় তারা যায়। কারোর কোনো সমস্যা থাকলে তারা সলভ করে।
3: আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে এই মুহূর্তে শুনছে, সবাইকে কি বলবেন?
4: আপনারা সবাই ভালোভাবে চাষ করবেন, দেশের যাতে উৎপাদন বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ এখন আমাদের মতো কৃষকদের প্রচেষ্টায় এই দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ, যেদের মানে মূল দাবিদার কৃষক এবং কৃষি অফিস।
3: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আমরা বিদায় নেব আজকের আয়োজন থেকে। আপনাদের সবাইকে বলতে চাই, আসুন কৃষির সঙ্গে থাকি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই আরো সমৃদ্ধির পথে।
1: আমরা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, সেটা হচ্ছে কুইজ বিজয়ী। তুমি তো জানো যে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিজয়ী ঘোষণা করি। তো চলো তার আগে জেনে নেই ইমেইলের মাধ্যমে আমাদেরকে সঠিক উত্তর কারা পাঠিয়েছেন।
2: প্রিয় দর্শক শ্রোতা, ইমেইলের মাধ্যমে যারা আমাদের সারা বাংলাদেশ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ ও পারভিন আক্তার।
1: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন বিএম কৌশিক। খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আবুল হাসেম, মারুফা আক্তার এশা, পারুল আক্তার, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম পাপ্পু, আবরার শাহরিয়ার ফাহিম, এইচ এম স্বাধীন, হীরা খাতুন, হাবিবুর রহমান, আসিফ, শাহজালাল মাহমুদ, শাহানা আক্তার সুমা, একতারুননেসা তিশা, কাজী গোলাম রাব্বি, সানজিদা আক্তার নিশি, সালমা বেগম, মোহাম্মদ শাকিল আহমেদ ও নাসরিন আক্তার।
2: গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, মোহাম্মদ সারোয়ার হোসেন, ফাতিমা আক্তার, শিউলি আক্তার, ফারহানা আক্তার, ফাতিমা আক্তার, ওয়াশেক আবদুল্লাহ, খুরশিদ আলম সরকার ও আরিফুর মাহমুদ পরশ।
1: নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ফারহিন রহমান, এইচ এম তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন, শরীফ ও আলামিন।
2: মুন্সীগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল, আকসা আহমেদ ও মনোয়ারুল ইসলাম।
1: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লা, স্বপ্না পারভিন ও নাজমুল হুদা।
2: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল, আফিয়া সৈকত, আরিফ হোসেন ও মোহাম্মদ ফারুক হোসেন।
1: রাজশাহী থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, এম এন সেন্টু, হাসিনা জামান হাসি, শরীফুন ইসলাম, নিতু।
2: জয়পুরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম ও জাকির হোসেন শোভন।
1: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, আফরা সাইয়ারা, আলামিন আলো, এম আলম, মিরাজ আলী খান, সুজন আহমেদ, সাগর আহমেদ, ফাতেমাতুজ জোহরা, ফরিদ আহমেদ ও মোহাম্মদ শামীম।
2: নাটোর থেকে মেহেদি হাসান ও নীলা চৌধুরী।
1: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কেয়া, এস এম সবেদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিল্টন, মোহাম্মদ আবু সাইদ ও মোহাম্মদ কফিল উদ্দিন।
2: ভোলা থেকে নাজমা আক্তার, নুরুল ইসলাম নির্জন ও হাফসা বেগম জুই।
1: চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নওসাবা নুহা, লাবণ্য লতা, সাফিয়া সেতু, তাফরিয়া তাহুরা, হাসনা হেনা, ইসাবা ইলা, সারাবান সারা, রিধিকা রিধি, আদিবা আভা, জান্নাতুল জুথি, নাজনিন নিহা, সিনথিয়া সিথি, সাফিয়া সেতু, তানজিম তটিনী।
2: কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফরদিনা তাসনিম দিশা, ফারুক আহমেদ।
1: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, মেহেদি হাসান মারুফ, হাফিজুর রহমান সাইমান।
2: কুষ্টিয়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শামীম হোসেন, শাহনাজ পারভিন, মোহাম্মদ আব্দুস সালাম শেখ, সিদ্দিক আলী, সালমা খাতুন সাথী।
1: ময়মনসিংহ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, নিশাত খান, আব্দুল সাত্তার, সাকিব হাসান বিদ্যুৎ, জাকির হাসান আরিয়ান।
2: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ ও মাহির ফয়সাল শিহাব।
1: লালমনিহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম ও কেশব চন্দ্র রায়।
2: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, খাদিমুল ইসলাম।
1: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, নুরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, আলমাস আলী, রাকিব হাসান, নাইমুর রহমান নোবেল।
2: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সারোয়ার, মোহাম্মদ অলিউর রহমান, নূরজাহান বেগম, মুসলিমা খাতুন নন্দিনী।
1: যশোর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ তুহিন আল মামুন, রেজা আল মামুন, রানা অনিমেশ মণ্ডল।
2: বগুড়া থেকে মোস্তাফিজুর রহমান।
1: পাবনা থেকে সানোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন ও সেলিম আহমেদ।
2: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
1: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম।
2: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক আলী।
1: মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল শিকদার।
2: ফরিদপুর থেকে মাসুদ হোসেন।
1: নোয়াখালী থেকে নিশিতা জাহান ত্রিশা।
2: শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন।
1: সাতক্ষীরা থেকে মোহাম্মদ হেলাল হোসেন।
2: এবং সর্বশেষ চট্টগ্রাম থেকে মেহেদি হাসান। এবার ডাকযোগে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন ঢাকা থেকে কৌশিক আহমেদ, আফিয়া আহমেদ, সোনামা সোমা, নুরেন দুর্দানি, সানোয়ার হোসেন।
1: সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানা, মোসাম্মদ হাসি খুশি।
2: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার।
1: চাঁদপুর থেকে তাসনিয়া তনয়া।
2: ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া।
1: নারায়ণগঞ্জ থেকে নাজরানা লোপা, শামীম শরীফ।
2: গাজীপুর থেকে শামীম আকন্দ ও মোসাম্মদ সাবরিনা সারিকা।
1: মুন্সিগঞ্জ থেকে মাহমুদ আমু।
2: খুলনা থেকে মোহাম্মদ সাহারুজ্জামান ফাহাদ, আয়শা বেগম আশা, সঞ্জিদা আক্তার নিশি, সেতু হালদার, মোহাম্মদ শাহজাহান ঢালি।
1: কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা।
2: চুয়াডাঙ্গা থেকে তাহসান আহমেদ, মোহাম্মদ মোকাদ্দেম আলী ও তানভীর আহমেদ শুভ।
1: বগুড়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোসাম্মদ নাসরিন আক্তার মিম ও মোহাম্মদ আসহারুল হক।
2: ঝিনাইদহ থেকে মোহাম্মদ রিপন আলী ও মোহাম্মদ মনিরুল ইসলাম।
1: নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান ও শামিমা খাতুন।
2: নাটোর থেকে মোসাম্মদ সাবিনা ইয়াসমিন ও মহিমা খাতুন।
1: পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন।
2: টাঙ্গাইল থেকে মোহাম্মদ আশিক।
1: চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরুল ইসলাম।
2: এবং সর্বশেষ মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন। প্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ইমেইল এবং ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কাফি, তুমি তো জানো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে আমাদের কাছে কুইজ বিজয়ী, কিন্তু সীমাবদ্ধতার কারণে ইমেইল থেকে যে কোনো একজনকে এবং ডাকযোগেও যে কোনো একজনকেই লটারির ভিত্তিতে আমাদের কুইজ বিজয়ী বলে ঘোষণা করতে হয়। তো চলো আজকে দেখে আসি কারা হলেন সেই ভাগ্যবান বা ভাগ্যবতী।
1: হ্যাঁ, চলো তাহলে তাদের নাম ঘোষণা করেই নেই। প্রিয় দর্শক শ্রোতা, ইমেইলের মধ্যে থেকে এই পর্বে কুইজের বিজয়ী হয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, গ্রাম উত্তর রামনাথপুর শেখপাড়া, পোস্ট রহমতপুর মাদ্রাসা, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনাকে অভিনন্দন।
2: কাফি, আমাদের তো আরো একজন কুইজ বিজয়ী রয়েছে ডাকযোগে। ডাকযোগে কে হলো কুইজ বিজয়ী?
1: হ্যাঁ, চলো তাহলে নামটা ঘোষণা করেই দিই। ডাকযোগের মাধ্যমে প্রেরিত চিঠির মধ্য থেকে বিজয়ী হয়েছেন মোসাম্মদ সাবরিনা সারিকা, বিসিক শিল্পনগরী, টঙ্গী। সাবরিনা সারিকা, আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। শুনতে থাকুন বাংলাদেশ বেতার, আমরা আগামী পর্বে থাকব এমনই নতুন কোনো এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ফসলের যত্ন নিন আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।
5: আমাদের কৃষি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 1-6-1-2-3 এবং মৎস্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 1-6-1-2-6 নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।
6: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
7: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আমন্ত্রণ দুর্বারের আজকের আয়োজনে। দুর্বারে আজ শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। শুরুতেই দেশের গান, শিল্পী রুমানা ইসলাম, গানটির গীতিকার আহমেদ ফরিদ, সুর দিয়েছেন ফিরোজ খান।

বীর সেরানি ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী ফাহমিদা নবী। গানের কথাগুলো সাজিয়েছেন স্বপন কুমার হালদার, সুরকার ইবনে খালদুন রাজন।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী শফি মণ্ডল, শফিউল আজম।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে বন্দিনী বাণী চিত্র থেকে শুনবেন গান শিল্পী রুনা লাইলা।

0: এই গানটির মাধ্যমে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে।
2: সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে দেয় নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার। আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আগামী শুক্রবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে আটটি দেশ অংশ নেবে। দলগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 6 উইকেটে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করেছে। এছাড়া অ্যাডেলেইডে স্ট্রাইকার্স একাডেমি 5 রানে হোভার্ট হ্যারিকানসকে এবং নেপাল ক্রিকেট দল 4 উইকেটে অস্ট্রেলিয়ান ক্যাপিটালকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে টুর্নামেন্টের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খেলবে। এছাড়া সকাল 6:30টায় দিনের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরি ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এবং সকাল 9:30টায় হায়দ্রাবাদ কিংসম্যান নেপালের মুখোমুখি হবে। এদিকে কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে 6 উইকেটে 229 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ভারত 9 উইকেটে 503 রানে ইনিংস ঘোষণা, শ্রীলঙ্কা 290 ও 6 উইকেটে 229। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে ভারত 1-0তে এগিয়ে রয়েছে। গাজীপুরের সাবারচালায় ফুটবল টুর্নামেন্টে খারচালার তরুণ সংঘ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খারচালা তরুণ সংঘ 3-0 গোলে গোসিঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল রাজাবাড়ি গাংচিল ক্রীড়া সংঘ ও খারচালা তরুণ সংঘের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00টায় খেলা মাঠে গড়াবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0তে এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে শুরু হবে। এদিকে আগামী রোববার পচেফস্ট্রোমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0তে এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলতি মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি খেলোয়াড় ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবেন। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের খেলোয়াড়দের তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপান অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাংলাদেশ হকি দল ইতোমধ্যে তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন চূড়ান্ত দলের নামও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা
স্থান পেয়েছেন। দলের তিনজন গোলকিপার, আটজন ডিফেন্ডার, ছয়জন মিডফিল্ডার এবং সাতজন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? থাইরয়েড হলো গলার দুই পাশে থাকা একটি বিশেষ গ্রন্থি। এই গ্রন্থির কাজ হলো আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন উৎপাদন করা। শরীরের জন্য এ থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। নির্দিষ্ট

0: জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহীন, নাক কান গলা বিশেষজ্ঞ, এবং সাথে আছি আমি নাসিমা রাস্তার জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, সেই সাথে যে সমস্ত শ্রোতারা আমাদের অনুষ্ঠান শুনছেন তাদেরকেও ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে থাইরয়েড গ্রন্থি এটি আসলে কি?
1: আমাদের গলার ঠিক সম্মুখ ভাগে একটি ছোট অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটা প্রকৃতপক্ষে শরীরের সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং সমস্ত কোষে কোষে এটার কাজ প্রয়োজন। থাইরয়েড গ্রন্থি যদি সমস্যা হয় বা থাইরয়েড হরমোনের কম বেশি হয়, সেক্ষেত্রে আমাদের শরীরের সমস্ত কোষের কার্যক্রম ব্যাহত হয়।
0: থাইরয়েড গ্রন্থিতে কি কি ধরনের সমস্যা হতে পারে?
1: থাইরয়েড গ্রন্থিতে আমি আগেই বলেছি যে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, আমরা বলি থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের দুই ফর্ম আছে, একটা হচ্ছে T3 আর একটা T4। তো আমাদের যদি ব্রড হেডিং এ বা বৃহৎ ভাবে শ্রেণীবিন্যাস করি, তাহলে থাইরয়েড রোগগুলোকে আমরা হরমোনের কম বেশি ঘটিত সমস্যা এবং থাইরয়েড ফুলে যাওয়া বা বাইরে থেকে দৃশ্যমান থাইরয়েড ফুলে যাওয়াকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। যদি থাইরয়েড হরমোন শরীরে কমে যায় তাহলে আমরা সেটাকে বলি হাইপোথাইরয়েডিজম, আর যদি শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম বা অধিক থাইরয়েড হরমোনের আধিক্য।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে হাইপোথাইরয়েডিজম এটি আসলে কেন হয় বা এর কারণগুলো কি?
1: নানাবিধ কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। আমি আগেই বলেছি হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে শরীরে থাইরয়েড হরমোন কমে যাওয়া। যদি আমাদের সবচেয়ে কমন যে সমস্যা যে কারণে হাইপোথাইরয়েডিজম হয় সেটা হচ্ছে আয়োডিন ঘটিত সমস্যা। আমরা যে খাবার লবণ খাই বা যে সমস্ত খাবার খাই সেগুলোতে যদি আয়োডিনের ঘাটতি থাকে তাহলে থাইরয়েড হরমোন সিনথেসিসের যে একটা ক্রিটিক্যাল স্টেপ সেখানে ব্যাহত হয়, ফলে থাইরয়েড হরমোন প্রস্তুতি হতে পারে না, তৈরি হয় না শরীরে, সে কারণে থাইরয়েড হরমোন কমে যায়। সুতরাং গণ লেভেলে বা মাস লেভেলে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি বা আয়োডিনের কমে যাওয়া, আয়োডিনের স্বল্পতা। এছাড়া যদি আমরা আরো কিছু বলি, থাইরয়েডে এক ধরনের ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি থাইরয়েডাইটিস, সেটা হইলে এটা শেষের দিকে গিয়ে থাইরয়েড হরমোন শরীরে কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির থাইরয়েড হরমোন প্রস্তুতের জন্য যে সমস্ত এনজাইম লাগে সে এনজাইম কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে, সেক্ষেত্রেও থাইরয়েড হরমোন কমে যেতে পারে। আবার কেউ যদি থাইরয়েড হরমোনের বিপরীত কোনো ওষুধ খায় তাহলে থাইরয়েড হরমোন কমে যেতে পারে। আবার কোনো ব্যক্তি যদি থাইরয়েড অপারেশন হয়ে থাকে তাহলেও তার শরীরে থাইরয়েড হরমোন কমে যেতে পারে।
0: এই থাইরয়েড হরমোন কমে যাওয়া বা হাইপোথাইরয়েড যদি হয় কারো, তাহলে কি ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে শরীরে?
1: আমরা রোগীদেরকে সবসময় প্রথম যে প্রশ্নটা করি সেটা হচ্ছে আপনার ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে। হাইপোথাইরয়েডিজম রোগীরা সাধারণত ঠান্ডা পরিবেশ সহ্য করতে পারে না, তারা গরম পরিবেশে থাকতে চায়, এটা হচ্ছে খুব কমন সমস্যা। আমরা যদি অন্য সমস্যাগুলো বলি, তাদের শরীরে ওজন বেড়ে যায়, তাদের খাবার রুচি কমে যায়, তাদের পায়খানা কনস্টিপেশন হয় বা কষা হয়ে যায়, মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা হতে পারে, অনেক ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী থাইরয়েড হরমোন কমতি থাকে তাহলে গলার আওয়াজ কমে যেতে পারে, এবং রোগীরা ডিপ্রেস থাকে, তাদের মানসিক বৈকল্য বা মেন্টাল লেথার্জির মতো তৈরি হয়। এগুলো হচ্ছে কমন সমস্যা যেগুলো হলে আমরা বুঝতে পারি যে থাইরয়েড হরমোন কমে গেছে। এখানে একটা বিষয় উল্লেখ করা উচিত যে থাইরয়েড হরমোন বা থাইরয়েডের যে কোনো সমস্যাই নারীদের বেশি হয় তুলনামূলকভাবে পুরুষের চেয়ে। সাধারণত বলে যদি দুইটা নারীর বেশি সমস্যা হয় তাহলে সেই বিপরীতে একটা পুরুষের সমস্যা হয়, তার মানে নারী অনুপাত পুরুষ এই রোগের ইয়ে হচ্ছে 2:1।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে হাইপার থাইরয়েড কেন হয়ে থাকে বা হরমোনটা কেন বেশি হয়ে যায় মানুষের শরীরে?
1: হাইপারথাইরয়েডিজম বা অধিক থাইরয়েড হরমোনের আধিক্য যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলে দেখা যায় নানাবিধ কারণে এটা হতে পারে। প্রথম হচ্ছে এক ধরনের অটো ইমিউন রোগ আছে, থাইরয়েড গ্রন্থির শরীরে নানাবিধ রিসিপ্টর থাকে, সেই রিসিপ্টরকে এক ধরনের অটো ইমিউন এন্টিবডি স্টিমুলেট করে, সেই জন্য সে নিজে নিজে প্রচুর হরমোন তৈরি করে। এটা হচ্ছে ওয়ান অব দ্য মোস্ট সবচেয়ে কমন কারণ। এছাড়া যে কারণে হতে পারে সেগুলো হচ্ছে থাইরয়েডাইটিস যদি হয় তাহলে প্রথম দিকে থাইরয়েড হরমোনের আধিক্য তৈরি হয়। এছাড়া হতে পারে দেখা যায় যে একটা থাইরয়েড গ্রন্থিতে একটা ছোট এলাকা আছে, একটা ছোট নোডিউল হইল, যে নোডিউলটা থাইরয়েড গ্রন্থি নানাবিধ হরমোনের উপর এর কার্যকারিতা নির্ভর করে, সেই হরমোন গুলাকে উপেক্ষা করে সে নিজে নিজে অধিক পরিমাণে হরমোন সে তৈরি করতে থাকে, যেটাকে আমরা বলি টক্সিক গয়টার। এই তিনটাই হচ্ছে প্রধান কারণ যে কারণে থাইরয়েড হরমোন শরীরে বেড়ে যায় এবং হাইপারথাইরয়েডিজমের সিমটম গুলো দেখা দেয়। সেই সিমটম গুলো সম্পর্কে আমি আলোকপাত করি। হাইপারথাইরয়েডিজম হলে আমি আগেই বলেছি হাইপোথাইরয়েডিজম হলে আমরা রোগীদেরকে জিজ্ঞেস করি ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে, ঠিক হাইপারথাইরয়েডিজমের রোগীরা সাধারণত গরম সহ্য করতে পারে না, ওরা সবসময় ঠান্ডায় থাকতে চায়। এগুলো রোগীদের খাবার প্রচুর রুচি থাকে।

0: কিন্তু শরীরের ওজন কমতে থাকে। ওরা খেতে চায় এবং খেতে পারেও, কিন্তু শরীরের ফ্রিকুয়েন্টলি ওজন কমে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা কিছু ইরিটেটেড থাকে, এদের পালস রেট বেশি থাকে, সে কারণে বুক ধরফরানি তৈরি হয়, আমরা যেটাকে ইংরেজিতে পালপিটেশন বলি। এছাড়াও দেখা যায় হাত পা ঘামতে থাকে, আমরা বলি পামার সোয়েটিং বা ঘামতে থাকে। এগুলো রোগীরা অনেক সময় ডাক্তারের কাছে হার্টের সমস্যা নিয়ে উপস্থিত হয়। থাইরয়েড হরমোন যেহেতু মেটাবলিজমের সাথে সম্পর্কিত, সে কারণে এদের অধিক মেটাবলিজমের কারণে আপনার ডায়াবেটিস মেলাইটাস, হার্টের সমস্যা, এগুলো নিয়েও রোগীদের কাছে প্রেজেন্ট করে।
1: পরে আপনার কাছে জানতে চাই যে কোন শিশু যদি জন্মগতভাবে কম থাইরয়েড হরমোন নিয়ে জন্মায় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে?
0: আমি এই বিষয়টা একটু গুরুত্বের সাথে আলোকপাত করতে চাই। জন্মগত কম থাইরয়েড হরমোন নিয়ে যারা জন্মগ্রহণ করে, এরা একটা বিশেষ সিন্ড্রোম আমরা বলি ক্রেটিনিজম। ক্রেটিনিজম যে সমস্ত সমস্যাগুলো তৈরি করে, এটা কিন্তু স্থায়ী। সুতরাং আমাদের সাধারণ মানুষের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত বাচ্চারা মায়ের পেটে বা জন্মের ঠিক পরপরই থাইরয়েড হরমোনের এক্সপোজার কম হয়েছে বা শরীরে কম ছিল, তাদেরই এই ধরনের রোগটা ডেভেলপ করে। ক্রেটিনিজম হলে রোগীদের মানসিক এবং শারীরিক দুইটারই বৈকল্য তৈরি হয়। শারীরিক বাড়তি কমে যায় এবং মানসিক বৈকল্যতা তৈরি হয়। এগুলো রোগীদের পেটটা ফুলে যায়, আমরা বলি পট বেলি, জিব্বাটা বের হয়ে থাকে, আমরা বলি প্রোট্রুডেড টাং হয়ে থাকে। এদের চামড়াগুলো খসখস বা মোটা চামড়া হয়ে থাকে এবং মাথার চুলগুলো পড়ে যায়। এবং এদেরকে বলা হয় যে বয়সের তুলনায় এরা বয়স হয়েছে কিন্তু শারীরিক বৃদ্ধি হয়নি, শারীরিক গড়ন বাড়ে নাই, সেজন্য ওরা ছোট স্টেজার বা খর্বকায় বা ক্ষীণকায় হয়ে থাকে। আমি যেটা বলছি, যদি এই ক্রেটিনিজম আমরা দ্রুত চিকিৎসা না করি, তাহলে যে পরিবর্তনগুলো শরীরে হয় বা মনে তৈরি হয়, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, বুদ্ধির বিকাশ, সবগুলোই স্থায়ী হয়ে যায়। পরবর্তীতে আমরা যতই চিকিৎসা করি কোনো ফল তৈরি হবে না। সেজন্য কোনো মায়ের যদি হাইপোথাইরয়েডিজম বা এরকম চিন্তা করি, আমরা বলি জন্মের পরই বাচ্চার পায়ের গোড়ালি থেকে এক ফোঁটা রক্ত নিয়ে টেস্ট করার ব্যবস্থা আছে। এটা একটা মাস প্রোগ্রাম, কমিউনিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে যাদেরই আমরা চিন্তা করব যে বাচ্চাদের হাইপোথাইরয়েডিজম বা ক্রেটিনিজম থাকতে পারে জন্মগত, তাদের অবশ্যই হিল প্যাড থেকে রক্ত নিয়ে দ্রুত সেটার পরীক্ষা করা উচিত। তাহলে বাচ্চার মানসিক শারীরিক বিকাশ দুটোই স্বাভাবিকভাবে ঘটবে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে থাইরয়েড গ্রন্থি অনেক সময় ফুলে যায়, এটি কেন হয়?
0: থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার অনেক কারণ আছে। থাইরয়েডের সমস্যা বা ফুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। যখনই শরীরে আয়োডিন কমে যায়, আয়োডিনের মাত্রা কমে যায়, তখন থাইরয়েড হরমোনগুলো প্রস্তুত হয় না। থাইরয়েড হরমোন যখন প্রস্তুত হয় না, আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন আছে যেটা থাইরয়েড হরমোনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। যখনই রক্তে থাইরয়েড হরমোন কমে যায়, তখনই সেই হরমোনটা, সেটার নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটার পরিমাণ বেড়ে যায়। সেটার স্টিমুলেশনের জন্য থাইরয়েড গ্রন্থিটা দ্রুত ফুলে ওঠে, বেশি অ্যাক্টিভ হয়, সে বেশি কাজ করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আয়োডিন নেই, বেশি কাজ করলেও তার প্রকৃতপক্ষে হরমোন তৈরি হয় না, সেজন্য থাইরয়েড বেড়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে কমন কারণ যেটা থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার। এছাড়া থাইরয়েড যখন বারে বারে ফুলে যাচ্ছে, এক সময় থাইরয়েডের কতগুলো গুটি গুটি তৈরি হয়, আমরা বলি নোডিউল। যখন একটা গুটি থাকে তখন আমরা বলি সিঙ্গেল নোডিউল, যখন বেশি গুটি হয়ে যায় তখন আমরা বলি মাল্টিপল নোডিউলার। এছাড়া যদি থাইরয়েড গ্রন্থির নোডিউল গুলা অটোনোমাস হয়ে যায়, নিজে নিজে প্রচুর হরমোন তৈরি করতে থাকে, তখন আমরা বলি টক্সিক নোডিউল। টক্সিক নোডিউল কখনো একটি হতে পারে, আবার অধিকও হইতে পারে। যখন একটি হয় তখন আমরা বলি সিঙ্গেল টক্সিক নোডিউল, অধিক হইলে আমরা সেটা বলি মাল্টি নোডিউলার গয়টার। এছাড়া বিভিন্ন টিউমার, প্রধানত ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এগুলার কারণে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। এছাড়া থাইরয়েডে কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন অ্যামাইলোডোসিস, সার্কোইডোসিস, সেগুলো হইলেও থাইরয়েড গ্রন্থিতে জমতে পারে। এছাড়া অন্য জায়গার টিউমার থাইরয়েডে এসে জমা হয়েছে, তাতেও হতে পারে। এছাড়া কিছু রেয়ার ক্রনিক ডিজিজ আছে, যেমন টিউমার ক্লোসিস, সেগুলো হলো থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে থাইরয়েড যে সমস্যাগুলো দেখা দেয়, এর জন্য আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন বা কিভাবে ডায়াগনোসিস করেন যে কার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম রয়েছে?
0: আমি একে একে যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, আমাদের প্রথম যে পরীক্ষা করা উচিত সেটা হচ্ছে থাইরয়েডের হরমোন প্রোফাইল। প্রথমত আমরা করি TSH, যে হরমোনটা দিয়ে আমরা বুঝতে পারি থাইরয়েড হরমোন বেশি আছে না কম আছে। TSH যদি নর্মাল থাকে আমরা ধারণা করি থাইরয়েড হরমোন নর্মাল আছে। TSH যদি কম থাকে তাহলে আমরা ধরে নিই থাইরয়েড হরমোন হয়তো বেশি আছে। উল্টা TSH যদি বেশি থাকে তাহলে আমরা ধরে নিই থাইরয়েড হরমোন হয়তো শরীরে কম আছে। যদি TSH নর্মাল থাকে তাহলে সাধারণত আমরা থাইরয়েড হরমোন পরীক্ষা করি না। যদি TSH অস্বাভাবিক থাকে তাহলে আমরা ফ্রি T4 করি, অনেক ক্ষেত্রে ফ্রি T3ও করতে পারি। এটা হচ্ছে হরমোন পরীক্ষা। যদি দেখা যায় থাইরয়েডটা আমরা পালপেট করছি বা অনুভব করছি থাইরয়েডটা বড়, সেক্ষেত্রে আমরা থাইরয়েডের আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারি থাইরয়েডের প্রকৃতপক্ষে আলাদা আলাদা কোনো গুটি আছে কিনা, গুটিগুলার প্রকৃতি কি, গুটিগুলা কি সলিড অথবা সিস্টিক সেরকম বুঝতে পারি। আরেকটা যেটা করি আমরা, যদি গুটি পাওয়া যায় তাহলে গুটি থেকে আমরা সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা বলি FNAC, ফাইন নিডেল এসপিরেশন সাইটোলজি। এটা দিয়ে আমরা থাইরয়েডের গুটিগুলা সাধারণ গুটি অথবা টিউমার বা ক্যান্সারাস গুটি সেই বিষয়ে বুঝতে পারি। আরেকটি পরীক্ষা আমরা সাধারণত করে থাকি, যদি থাইরয়েড হরমোন বেশি থাকে এবং গুটি থাকে, সেটা হচ্ছে থাইরয়েড স্ক্যান। থাইরয়েড স্ক্যান একটা পরীক্ষা যেটা সাধারণত সরকারি পরমাণু চিকিৎসা কেন্দ্র সেগুলোতে করা হয়ে থাকে। সেটা হইলে আমরা বুঝতে পারি থাইরয়েডটা প্রকৃতপক্ষে বেশি ফাংশন করতেছে, কম ফাংশন করতেছে বা নর্মাল ফাংশন করতেছে। এই কয়টি হচ্ছে মূলত থাইরয়েডের মূল পরীক্ষা। এছাড়াও থাইরয়েডের সিটি স্ক্যান করা যেতে পারে, সেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে করা যায়, থাইরয়েডের কিছু সব ক্ষেত্রে দরকার নেই। থাইরয়েডের এক ধরনের এক্সরে করা হয় যে থাইরয়েডটা গলার থেকে বুকের ভিতরে ঢুকে আছে কিনা, সেটার জন্য এক ধরনের বিশেষ এক্সরে করা হয়, সিটি স্ক্যান করা যেতে পারে, MRI করা যেতে পারে,
1: বিভিন্ন ধরনের পরীক্ষা।
0: সেই পরীক্ষাগুলো প্রকৃতপক্ষে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা করি, সাধারণ ক্ষেত্রে করি না,
1: করা হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান সিরাজগঞ্জ থেকে, বলেছেন যে থাইরয়েডের সমস্যা মূলত কোন বয়সের মানুষের বেশি হয়ে থাকে?
0: থাইরয়েডের সমস্যা যে কোনো বয়সে হতে পারে। কমন যে সমস্যা থাইরয়েডের বেশি হয় সেটা হচ্ছে আমরা অ্যাডাল্ট বয়সে বেশি হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ছোট বাচ্চা জন্মের পরে আমরা থাইরয়েড হরমোন কম বা বেশি সাসপেক্ট করতে পারি। আর একটি সমস্যা সাধারণত কিশোর কিশোরীদের বেশি হয়, সেটা হচ্ছে আমরা জানি কিশোর কিশোরীরা যখন বৃদ্ধি হয়, বয়স বৃদ্ধি ঘটে, এদের শরীরে হরমোন বা শরীরের মেটাবলিজম বেড়ে যায়, তখন শরীরের হরমোনের চাহিদাটা বেড়ে যায়। যদি দেখা যায় সেই পরিমাণ আমরা শরীরে আয়োডিন সাপ্লাই নাই, তখন থাইরয়েড হরমোনগুলো ফুলে যায় এবং এই ফুলাটা দেখা যায় পুরো থাইরয়েড গ্রন্থিটাই ফুলে যায়, আলাদা কোনো গুটি তৈরি হয় না। এটা হচ্ছে কিশোর কিশোরীদের সবচেয়ে বেশি হয়। আর যে সমস্ত সমস্যার কথা আমরা বলেছি যে থাইরয়েড হরমোন কমে যাওয়া, থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, সেগুলো সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়। আমি আবারও উল্লেখ করছি যে থাইরয়েডের সকল সমস্যাই মহিলাদের বেশি হয়, পুরুষদের কম হয়। মহিলাদের তুলনায় পুরুষরা অর্ধেক পরিমাণে আক্রান্ত হয় এবং যে সমস্ত টিউমার হয় বা ক্যান্সার হয় সেই রোগগুলো সাধারণত মহিলাদের বেশি হয় এবং সেটা ইয়াং মহিলাদের বেশি হয়, ইয়াং অ্যাডাল্টদের। মহিলাদের ক্যান্সার থাইরয়েড যেগুলো হয় সেগুলো 20-40 বছর হচ্ছে সবচেয়ে বেশি পিক সময়।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে, তিনি জানতে চেয়েছেন যে থাইরয়েডের সমস্যার সাথে আমাদের জীবনযাপন বা খাদ্যাভ্যাসের কি কোনো যোগসূত্র রয়েছে কিনা।
0: কিছু কিছু খাদ্য থাইরয়েড হরমোন শরীরে কমিয়ে ফেলতে পারে, কিন্তু আমরা যে সমস্ত সবজি খাই এর মধ্যে কমন দুই একটা সবজি আছে যেগুলো থাইরয়েড হরমোন কমাইতে পারে, এর মধ্যে একটা হচ্ছে বাঁধাকপি। কিন্তু আমরা যে পরিমাণে বাঁধাকপি খাই সাধারণত সপ্তাহে একদিন, সপ্তাহে দুই দিন, মাসে একদিন, মাসে দুই দিন, এটাতে কখনোই থাইরয়েড হরমোন কমতি হতে পারে না। যদি কোনো ব্যক্তি দেখা যায় প্রতিদিনই বাঁধাকপি খাচ্ছেন, প্রচুর পরিমাণে খাচ্ছেন, ভাত কম খাচ্ছেন, শুধু বাঁধাকপি খাচ্ছেন, এরকম ক্ষেত্রে থাইরয়েড হরমোন কমে যেতে পারে। আরেকটা জিনিস আমাদেরকে খাদ্যে সবসময় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে আমরা যে লবণটা খাচ্ছি সেই লবণটা আয়োডিন যুক্ত হতে হবে এবং সেই লবণটাতে প্রকৃতপক্ষে আয়োডিন আছে সেটা নিশ্চিত হয়ে খেতে হবে। যদি আমরা আয়োডিন লবণ নিশ্চিত করে সঠিকভাবে আমাদের টেবিলে দিতে পারি, প্রতি ব্যক্তির খাবার টেবিলে দিতে পারি, তাহলে কিন্তু থাইরয়েডের সমস্যা আমরা যেগুলো ফেস করি তার অর্ধেকের বেশি এমনিই কমে যাবে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান, তিনি গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে আমাদেরকে লিখেছেন যে থাইরয়েডের সমস্যা মেডিসিন দিয়ে কি একেবারে নির্মূল করা সম্ভব নাকি সারা জীবন মেডিসিন খেতে হবে?
0: যেমন কোন ব্যক্তির থাইরয়েড হরমোন কম হতে পারে আবার বেশি হতে পারে। কম হলে যদি কারোর দেখা যায় যে আয়োডিন ঘাটতির জন্য তার থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, তাহলে যদি আয়োডিন ঘাটতিটা আমরা পূরণ করে দিতে পারি তার থাইরয়েড ফাংশন নর্মাল হয়ে যাবে। যখন শরীরের থাইরয়েড হরমোনের ডিমান্ড বেশি হয় কিশোরীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওই সময়ে অনেক ক্ষেত্রে টেম্পোরারি ভাবে থাইরয়েড সাপ্লিমেন্ট দিই, বাইরে থেকে থাইরয়েড হরমোন কম ডোজেই দিই এবং ওই বয়সটা পার হয়ে গেলে দেখা যায় তার আর কখনো থাইরয়েড হরমোন প্রয়োজন হয় না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যদি এমন হয় যে থাইরয়েড হরমোন প্রস্তুতি হচ্ছে না, অপারেশনের কারণে বা অন্য কোনো কারণে থাইরয়েড গ্রন্থি নাই বা তৈরি হচ্ছে না, বা অন্য কোনো কারণে আমরা এমন ওষুধ খাচ্ছি যেটা থাইরয়েড হরমোনের বিরুদ্ধে কাজ করছে, প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে যতক্ষণ এই ফ্যাক্টরগুলো উপস্থিত থাকবে ততক্ষণ থাইরয়েড হরমোন আমাদেরকে বাইরে থেকে দিতে হবে। আর যদি কারোর থাইরয়েড হরমোন বেশি থাকে আমরা সাধারণত কতগুলো চিকিৎসা পদ্ধতির যাই, ইনিশিয়ালি থাইরয়েড প্রতিরোধী কিছু ওষুধ আছে সেগুলো আমরা দিই, এছাড়া অনেক ক্ষেত্রে এক ধরনের রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে থাইরয়েড হরমোনটাকে স্থায়ীভাবে মেরে ফেলি, তাইলে থাইরয়েড হরমোন বাড়তিটা কমে যায়, পরবর্তীতে সারা জীবন থাইরয়েড হরমোন দিতে হয়। এছাড়া যদি কোনো দেখা যায় থাইরয়েড হরমোনের আধিক্য হচ্ছে, কোনো টক্সিক নডিউলের জন্য হচ্ছে, তাইলে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই টক্সিক নডিউলটাকে যদি আমরা অপারেশন করে ফেলে দিতে পারি বা বের করে দিতে পারি তাহলে থাইরয়েড হরমোন আবার স্বাভাবিকভাবে কাজ করবে, থাইরয়েড গ্রন্থিটা স্বাভাবিকভাবে কাজ করবে।
1: এরপরে আমাদেরকে আতর রহমান রঞ্জু লিখে বলেছেন যে থাইরয়েডের যে সমস্যাগুলো হয়ে থাকে এর চিকিৎসা পদ্ধতিটা জানতে চাই।
0: থাইরয়েড হরমোনের নানা চিকিৎসা পদ্ধতিতে প্রথমত হচ্ছে ওষুধ। থাইরয়েড কম হলে বাইরে থেকে থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিতে হবে। থাইরয়েড হরমোন বেশি হলে এক ধরনের অ্যান্টি থাইরয়েড ওষুধ দিতে হবে। থাইরয়েডের জন্য কোন ক্যান্সারাস টিউমার হয় তাহলে আমাদের বিভিন্ন ফর্মের অপারেশন যেতে হবে। শুধু অপারেশন করলেই থাইরয়েড হরমোনের চিকিৎসা শেষ না, এরপর আমরা বলি রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন বা পরমাণু চিকিৎসা কেন্দ্রে এক ধরনের ওষুধ খাওয়াই দিলে থাইরয়েড টিউমারের যে রেমনেন্ট থাকে সেটাও চলে যায়। এটা হচ্ছে এক। যদি কেউ সাধারণ গয়টার নিয়ে আসে, বড় গয়টার, সে তার গলা ফুলাটা নিয়ে থাকতে চায় না, তাহলে আমরা সাধারণ এক ধরনের অপারেশন করি, তার গলা ফুলায় যে থাইরয়েড হরমোনটা ফুলা আছে সে ফুলাটাকে ফেলে দিই। আমরা চেষ্টা করি যদি টিউমার না হয়, হাইপো না হয়, হাইপার না হয়, তাহলে সাধারণ গয়টার যদি হয় তাহলে যদি অপারেশন আমরা করিও তাহলে একটা নির্দিষ্ট ভালো অংশ গলা রেখে আসি, চেষ্টা করি যাতে সেই স্বাভাবিক অংশটা পরবর্তীতে তার শরীরে থাইরয়েড হরমোন সাপ্লাই করতে পারে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে থাইরয়েড সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য।
0: ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সমস্ত শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আগামীকাল। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত অন্তত 95, নিখোঁজ শত শত। এবং কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে 16 রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 12ই রবিউল আউয়াল মানবজাতির মুক্তির দিশারি ও রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও ওফাতের পবিত্র দিন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ এবং তার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে জশনে জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ নিয়ে শুনুন বিস্তারিত প্রতিবেদনে।

0: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরায় আগমনের স্মরণে বিশ্ব মুসলিমদের কাছে ঈদ-এ মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিন। এই উপলক্ষে সকাল থেকেই কালেমা খচিত পতাকা, প্লাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে সমবেত হতে থাকেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারি দরবার শরীফের ভক্ত মুরিদরা। সেখানে আয়োজিত শান্তি সমাবেশে যোগদান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ নিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জশনে জুলুস। ভোর থেকেই জড়ো হন নগরবাসী। দরবারের শিরকোটের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন এই জশনে জুলুসের। মুরাদপুর জিএসসি থেকে টাইগার পাস পর্যন্ত লাখো মুসল্লির স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
1: আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ। এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি।
2: আল্লাহ পাক যাকে দয়া মায়া দিয়ে এহসান করে পাঠিয়েছেন, আমরা সেটারই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ দয়া মায়া এহসান এতরাম সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, এগুলো আমার নবীর আখলাক।
0: এদিকে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান।
3: আসেন আমরা প্রত্যেকের জায়গা থেকে কোন না কোন জায়গা আমার বিবেকের জায়গা থেকে বিবেকবোধ থেকে দায়িত্ব পালন করি।
0: এছাড়া নীলফামারী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে জশনে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাহফিল ও সম্মেলন, সেমিনার, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রকাশনা ও প্রদর্শনী। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বেলা ৩টায়। এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ের বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজা পিতা রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুদেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য ও প্রয়োজনীয় সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রংপুরের সাম্প্রতিক ঘটনা ও রামিসা হত্যা মামলা সহ দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

0: দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি আজ লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে, একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে। তিনি বলেন, কোনো অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সার নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনের সব পদক্ষেপ নিচ্ছে। এর আগে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানো। তিনি আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের দুদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। তিনি আরও বলেন, সরকারের নিকট কৃষকদের উৎপাদিত পণ্যের নির্ভুল পরিসংখ্যান থাকবে, এতে বাজার নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না। আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে 5ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। এর আগে এক স্থানে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এছাড়া দিবসের
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। অসহায় দরিদ্র দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও শুনুন প্রতিবেদনে।
3: দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত অসহায় দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং অসুস্থতা বিষয়ক বিভিন্ন সহায়তার মাধ্যমে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসার ব্যয় বহন, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান এবং চিকিৎসা শেষে তার পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম শাখার পরিচালক মোস্তফা মুস্তাকুর রহিম খান বাংলাদেশ বেতারকে বলেন, এ সেবার আওতায় অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।
4: আসলে আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে কয়টি কর্মসূচি রয়েছে, বর্তমানে প্রায় অর্ধশতাধিক কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে। তার ভিতরে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, এবং এই কার্যক্রমটি অতি পুরাতন এবং আদি কার্যক্রম বললেও ভুল হবে না, কারণ এই কার্যক্রম সম্ভবত 1957 সালে শুরু হয়ে বর্তমানে এই কার্যক্রমটি চালু আছে। কার্যক্রমের আওতায় বাংলাদেশে সরকারি হাসপাতাল, বিশেষ করে জেলা শহরের হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং উপজেলা হাসপাতালেও হাসপাতাল স্বয়ংসেবা কার্যক্রম চালু আছে।
3: মোস্তফা মুস্তাকুর রহিম খান আরো জানান, ভবিষ্যতে এটির কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। বর্তমানে দেশের জেলা পর্যায়ে 123টি ও উপজেলা পর্যায়ে 420টি সহ সর্বমোট 543টি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই সেবা সরাসরি পরিচালিত হচ্ছে। এর মধ্যে সরকারি হাসপাতাল 524টি এবং বেসরকারি হাসপাতাল 19টি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীরশাহে আলম। তিনি আজ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মীরশাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান বিডিএস অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের 5 ধরনের মশলা, বাঘাবাড়ি, ঘি সহ 10টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। একই সঙ্গে এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে বিএসটিআই ভোক্তাদের পরামর্শ দিয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় সন্দেহজনক হামে 1098 জন আক্রান্ত হয়। প্রতি মৌসুমে গাজীপুরে হাজার হাজার টন কাঁঠাল গাছে পচে গলে নষ্ট হয়ে যায়। এ সময় গাছপাকা কাঁঠালে সয়লাভ হয়ে থাকে স্থানীয় বাজারগুলো। পুষ্টি সমৃদ্ধ জাতীয় ও জিআই স্বীকৃত এই ফলটি সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই কাঁঠালের পচন রোধ করা সম্ভব হচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও বাগান মালিকদের। দীর্ঘদিনের এই চিত্র বদলে দিতে শ্রীপুরে এগিয়ে এসেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত শুনুন আমাদের গাজীপুর সংবাদদাতা আবু সাইদের প্রতিবেদনে।
5: কাঁঠাল দিয়ে নানা ধরনের খাবার তৈরির কথা অনেকেরই অজানা, তবে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। শুনতে অবাক লাগবে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া।
6: কাঁঠাল নিয়ে ভবিষ্যৎ, এই বছর যেহেতু আমাদের সিজন শেষের দিকে, আমরা আগামী বছর সিজনের শুরু থেকে ইনশাআল্লাহ ব্যাপকভাবে আমি আরো অন্য অন্য প্রোডাক্ট, কাঁঠালের গুড় আছে, কাঁঠালের চিপস, কাঁঠালের জেলি, কাঁঠালের টোস্ট করা যাবে, কাঁঠালের কেক করা যাবে, ডাই কেক করা যাবে, এগুলো নিয়ে আমি রিসার্চ করতেছি। আগামী বছর আমার 10-15 আইটেম নিয়ে ইনশাআল্লাহ আমরা কাঁঠালের আইটেম নিয়ে শুরু করব।
5: স্বাস্থ্যসম্মত পরিবেশে পাকা কাঁঠালের রসের সঙ্গে ময়দা, দুধ, ডিম, ঘি, বাটার মিশ্রিত করে তৈরি করছেন ভিন্ন স্বাদের এই কাঁঠালের বিস্কুট। স্বাদ ও গুণগত মানের ভিন্নতা আনার পাশাপাশি তার এই উদ্যোগে মৌসুমে নষ্ট হয়ে যাওয়া কাঁঠাল সংরক্ষণ ও কাজে লাগানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
7: কাঁঠাল আনে, কাঁঠাল আনার পরে আমরা কাঁঠাল বাইঙ্গিয়া ব্লান্ডার করি, ব্লান্ডার করে পরে আমরা এখানে আমার দেওয়া হয় ডিম, দুধ, ঘি, বাটার, চিনি, ময়দা, কোন প্রকার কেমিক্যাল মুক্ত বিস্কিট, কাঠ বাদাম এগুলো দিয়ে তৈরি করি।
8: এটা অন্যরকম একটা স্বাদ আসে এই বিস্কিটটা থেকে, অন্যরকম টেস্ট।
5: কাঁঠালের অপচয় কমিয়ে কিভাবে নতুন পণ্য তৈরি করা যায় এমন ভাবনা থেকে এই কাজ শুরু করেছেন উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। বিদেশে বিভিন্ন দেশে কাঁঠাল তৈরির প্রক্রিয়াজাত ও নানা ধরনের খাবার দেখে তিনি কাঁঠাল থেকে বিস্কিট তৈরির ধারণা পান। এরপর নিজ উদ্যোগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেন কাঁঠালের বিস্কুট। গবেষণা সংশ্লিষ্টদের মতে গাজীপুরে প্রতি মৌসুমে সংরক্ষণ ও বিপণনের অভাবে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এসব কাঁঠাল প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণ ও বিক্রি করার ব্যবস্থা করা গেলে অপচয় কমার পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। আবু সাইদ। বাংলাদেশ বেতার, গাজীপুর।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আজ এক ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হয়েছে বহু অবকাঠামো এবং নিখোঁজ হয়েছেন কয়েকশো পর্যটক ও নিরাপত্তাকর্মী। আরও 95 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 384 জনের বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে বিশেষ করে ভারতের 105 জন, অনাবাসী ভারতীয় 37 জন, যুক্তরাজ্যের 12 জন, মালয়েশিয়ার 17 জন এবং আরও কয়েকটি দেশের নাগরিকসহ 341 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালি নিরাপত্তাকর্মী নিখোঁজ হয়েছেন 79 জন। এছাড়া নিখোঁজদের মধ্যে শুল্ক অভিবাসন কর্মকর্তারাও রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15টি শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খেলার খবর ক্রিকেট। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা 16 রানে এগিয়ে রয়েছে। এর ফলে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পেল স্বাগতিকরা। আজ টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে 6 উইকেট হারিয়ে 229 রান করেছে। এই পর্যন্ত রান সংখ্যা ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংস ঘোষণা, শ্রীলঙ্কা 290 ও 6 উইকেটে 229। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আগামীকাল। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত অন্তত 95 জন, নিখোঁজ শত শত। এবং কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে 16 রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি রোজিনা বেগম। যথাযথ ধর্মীয় মর্যাদায় বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায় সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছেও এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল তা আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে প্রিয় নবীর আগমন হয়েছিল মানবতার মুক্তিদাতা হিসেবে। তিনি ছিলেন সিরাজ মুনিরা বা আলোকোজ্জ্বল প্রদীপ। তৎকালীন আরব সমাজের অনাচার অবিচার অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান। মূলত তার কারণে আরব জাহানে নবজীবন সঞ্চারিত হয়, নতুন সংস্কৃতির উন্মেষ ঘটে এবং উদ্ভব ঘটে একটি নতুন জীবন ব্যবস্থার, পরবর্তীতে তা বিশ্বে ছড়িয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ও চারিত্রিক মাধুর্য দিয়ে নানা গোত্রে বিভক্ত, কলহ বিবাদপ্রিয়, সামাজিক ও নৈতিকভাবে অধঃপতিত যাযাবর ও বর্বর আরব জাতিকে একটি সুমহান জাতিতে পরিণত করেন। অত্যাচার, অনাথ দাস, কন্যা শিশু, বিধবা নারী ও গরিব দুঃখীর দুঃখ মোচনে তিনি সদা তৎপর থাকতেন। মূলত অনুপম চারিত্রিক গুণাবলী, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত হন। 610 খ্রিস্টাব্দে হীরা গুহায় নবুয়ত প্রাপ্তির আগেই তাকে সবাই আল আমিন বা বিশ্বস্ত ও আসাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করে। মহান আল্লাহ তার এই প্রিয় বান্দার উপরেই অবতীর্ণ করেন সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন এবং পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার গুরু দায়িত্ব অর্পণ করেন। যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের বিনিময়ে তিনি সফল হন। দীর্ঘ 23 বছর মুক্তি ও শান্তির বার্তা প্রচার করে মুসলিম উম্মার প্রিয় নবী 63 বছর বয়সে উপাত গ্রহণ করেন। অশান্ত দ্বন্দ্ব ও সংঘাত মুখর পরিস্থিতি থেকে বিশ্বকে উত্তরণে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শের কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিকদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখাসহ নানা দিক বিবেচনা করে তিনি প্রণয়ন ও বাস্তবায়ন করেছিলেন মানব ইতিহাসের প্রথম প্রশাসনিক সংবিধান মদিনা সনদ। এই দলিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরে জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সার্বজনীন ঘোষণা রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনবদ্য ভূমিকার আরেকটি অনন্য স্মারক হুদাইবিয়ার সন্ধি। বাহ্যিক পরাজয়মূলক হওয়া সত্ত্বেও কেবল শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তিনি এই সন্ধিতে স্বাক্ষর করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ মক্কা বিজয় মানব ইতিহাসের আর একটি চমকপ্রদ অধ্যায়। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ও বিনা ধ্বংসযজ্ঞে তিনি মক্কা জয় করেন। আজীবন যে জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের দিন তাদের উপর প্রতিশোধ নেননি তিনি। বস্তুত ক্ষমা ও মহত্ব দিয়ে মানুষের মন জয় করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার এমন প্রমাণ বিশ্বে দুর্লভ। তাই শুধু ওয়াজ, মিলাদ বা ধর্মীয় জলসার মতো মিলাদুন্নবীর গতানুগতিক আনুষ্ঠানিকতা দিয়ে নয়, মহানবীর পদঙ্ক অনুসরণ ও তার আদর্শ স্থায়ীভাবে অন্তরে ধারণ করেই মিলিমিশে বাস করতে পারে দুনিয়ার সব জাতি, গড়ে উঠতে পারে যুদ্ধ, সংঘাত, ফ্যাসিবাদ মুক্ত একটি শান্তির বিশ্ব। ঈদে মিলাদুন্নবী আমাদেরকে সেই শিক্ষাই দেয়। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী আপেল মাহমুদ, গানটির গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

দেশের গান শুনছেন। এবারের শিল্পী ফরিদা পারভীন, গানটির কথা ও সুর করেছেন আবু জাফর।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখি। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বর্ষাকালের শাওন শেষে এলো ভাদ্র মাস, ভাদ্র মাসে মনটা কাড়ে শিউলি ফুলের বাস। নীল আকাশে সাদা সাদা মেঘেরা বেড়াই ভেসে, এক পশলা বৃষ্টিতে হঠাৎ প্রকৃতি উঠে হেসে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কামিনী শিউলি কাশফুল ফোটা শরতের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: ভাদ্র মাসে কড়া রোদ পড়লেও শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। বর্ষাকন্যার শেষ অশ্রুবিন্দুগুলো হঠাৎ কখনো প্রকৃতিকে সিক্ত করে দিয়ে যায়,
1: পরক্ষণে আবার মেঘমুক্ত ঝকঝকে আকাশ থেকে প্রখর সূর্য কিরণ মাটির পৃথিবীকে চুম্বন করে।
0: নদী, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি প্রিয়সীর হৃদয় কাড়া হাসির কথা মনে করিয়ে দেয়।
1: শিশির ভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে, আকাশে বাতাসে দুর্ভাগ হাসে, শরৎরানী তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়।
0: শাপলা শালুক, ছাতিম, কামিনী আর কাশফুলের সৌরভে শরৎরানী তার বিনার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়।
1: এক কথায় অসাধারণ সৌন্দর্যে পূর্ণ প্রাণ শরৎ মানুষের মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়।
0: প্রিয় বন্ধুরা, ভাদ্রের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে বিশ্ববিচিত্র পর্বে আমরা শুনব এক বিড়াল ও এক বৃদ্ধার দৌড়ের চমকপ্রদ গল্প।
1: ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের গুন্ডাবওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে বসে থাকা কমলা, লাল বা হলুদ রঙের লোমযুক্ত একটি বিড়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালটির একটি ছবি শেয়ার করে মজার ছলে বিড়ালটিকে সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেন। তার এই পোস্টটি বিপুল সংখ্যক নেট ব্যবহারকারীর নজরে আসে। মেট্রো রেল যাত্রী সন্দেশ সামন্ত ইতিমধ্যে স্টেশনে পরিচিত মুখ হয়ে ওঠা ওই বিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মেট্রো রেল কর্তৃপক্ষকে ট্যাগ করে অনুরোধ জানান যে গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনে এই নিষ্পাপ প্রাণীটিকে যেন একটি সরকারি পদ দেওয়া হয়। আপাতত সে বিনা বেতনে কাজ করছে। মেট্রো রেল কর্তৃপক্ষ হাস্যরসের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করে এবং বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে চিফ ফেললাইন অফিসার বা প্রধান বিড়াল কর্মকর্তা পদে নিয়োগ দেয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, এটি আমাদের চিফ ফেললাইন অফিসার, এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসে থাকা যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে। এখন পর্যন্ত এর কর্মদক্ষতা একেবারেই পারফেক্ট।
0: করোনা ভাইরাস মহামারীর সময় মানুষ যখন ঘরবন্দি হয়ে পড়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ব্ল্যাক গ্রামের 80 বছর বয়সী এক চেরোকি নারী মেই ডিন আরব ঠিক করেন যে মনোবল দুর্বল হতে দেওয়া যাবে না। তাই তিনি প্রতিদিন 5 কিলোমিটার হাঁটা বা দৌড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুতে তাঁর লক্ষ্য ছিল টানা 100 দিন এই অভ্যাস চালিয়ে যাওয়া। সেই অভ্যাসেই কয়েক বছর পর অসাধারণ এক মাইল ফলকে পৌঁছে দিয়েছে মেই ডিন আরবকে। টানা 1000 দিন প্রতিদিন 5 কিলোমিটার হাঁটা বা দৌড় শেষ করেছেন তিনি। 80তম জন্মদিনের পর সম্প্রতি তিনি পূর্ণ করেন তাঁর 1000তম 5 কিলোমিটার পথ হাঁটা।

0: শুনলেন বিশ্ববিচিত্রা। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, পুরনো দালান কোঠা, ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসব, প্রাকৃতিক স্থান, এসব কোনো জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
1: যেমন বাউল সঙ্গীত, জামদানি শাড়ি, শীতলপাটি, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, রিক্সা ও রিক্সা পেইন্টিং, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।
0: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, পর্বটি গ্রন্থনা করেছেন তাপস্বী মুনির, উপস্থাপনায় স্নিগ্ধা সোহানা হক।
2: যে দেশের কথা শোনাবো আজ, কম কথায় সেই দেশের কথা শোনানো সত্যি অসম্ভব, তবুও এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা সবাই এই একটি দেশের সন্তান। এই দেশকেই বলা হয় পাশ্চাত্য সভ্যতার জন্মভূমি। বিশ্বের প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল এই দেশেই। সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক নিদর্শন এই দেশের অন্যতম।

0: বালকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ হল গ্রিস। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে এর অবস্থান। গণতন্ত্রের সূতিকাগার হিসেবে সারা বিশ্বে সুপরিচিত এই গ্রিস। রাজধানীর নাম এথেন্স, ভাষার নাম গ্রিক আর মুদ্রার নাম ইউরো। পর্যটন শিল্প, কৃষি ও সেবা খাতের উপর এদেশের অর্থনীতি নির্ভরশীল। হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের একটি দেশ হল গ্রিস। নিখুঁত জ্যামিতিক নকশা সমৃদ্ধ মন্দির এবং শ্বেতপাথর বা ব্রোঞ্জের তৈরি মানুষ আকৃতির ভাস্কর্য এখানে অনেক দেখা যায়। এখানকার মৃৎশিল্প সাংস্কৃতিক ঐতিহ্যের রূপকেই ফুটিয়ে তুলেছে। মহাকবি হোমারের জন্ম এই গ্রিসেই। হোমারের লেখা ইলিয়াড ও অডিসিকে গ্রিক সাহিত্যের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আবার থিয়েটারের উৎপত্তি এই গ্রিস দেশেই। সফোক্লিস, ইউরিপিডিস এবং এসকাইলাসের ট্র্যাজেডি নাটক বিশ্ববিখ্যাত নাটকের তালিকায় ঠাঁই পেয়েছে। সাহিত্য এবং নাটক ছাড়াও দর্শনের জন্য বিখ্যাত হয়ে আছে গ্রিস। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শন এবং পিথাগোরাসের জ্যামিতি আধুনিক চিন্তাধারার ভিত্তি হিসেবে স্বীকৃত। গ্রিসের বিখ্যাত নৃত্য হল সিরতাকি। বোজৌকি নামক বাদ্যযন্ত্রের ব্যবহার এখানে খুবই জনপ্রিয়। গ্রিসের সামাজিক রীতিতে ঐতিহ্যের দেখা মেলে। গ্রিকবাসীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় ধরে খাবার খাওয়া পছন্দ করে, যাকে সিম্পোজিয়াম বলা হয়ে থাকে। এদেশের পুরুষদের এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক হল ফুস্তানেলা, যা দেখতে স্কার্টের মতো। চিটন নামের এক রকমের পোশাক নারীরা পরে থাকেন। গ্রিস দেশের খাবারেরও আছে ঐতিহ্য। গ্রিক খাবার মানেই জলপাই তেল, চিজ এবং শাকসবজি। মুসাকা গ্রিসের জাতীয় খাবার, বেগুন ও কিমা দিয়ে তৈরি করা হয়ে থাকে। গ্রিসের সবচেয়ে বড় ধর্মীয় এবং পারিবারিক উৎসব হল অর্থোডক্স ইস্টার। উপবাসের আগে গ্রিকবাসীরা যে উৎসব করে তাকে কার্নিভাল বলা হয়। ঐতিহ্যবাহী নাচ ও গানের মাধ্যমে এখানে স্থানীয় সাধুদের স্মরণে যে গ্রামীণ উৎসবের আয়োজন করা হয় তার নাম প্যানিগিরি। খেলাধুলাতেও গ্রিসের নাম সর্বাগ্রে। সেই 776 খ্রিস্টপূর্বাব্দে এখানে প্রথম অলিম্পিক গেমসের আয়োজন করা হয়, যা ছিল বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসর। এদেশে ফুটবল বেশ জনপ্রিয় একটি খেলা। প্রাচীন খেলার ভেতর উল্লেখযোগ্য হল দৌড়, কুস্তি, বক্সিং এবং এক ধরনের মিশ্র মার্শাল আর্ট প্যানক্রেশন। পর্যটকদের জন্য গ্রিস ভ্রমণ আকর্ষণীয়, এ কথা বলাই যায়, কারণ গ্রিসেই রয়েছে শিল্পকলা এবং স্থাপত্যকলার অনেকগুলো অপূর্ব নিদর্শন, যা সারা বিশ্বে সমাদৃত। গ্রিসের সাংস্কৃতিক ঐতিহ্য এক অর্থে বিশ্বের সেরা ঐতিহ্য।
1: শুনছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে।
2: আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: ছেলেবেলায় সবাই মনে মনে ভাবে বা পরিকল্পনা করে বড় হয়ে সে কি হবে। কেউ ডাক্তার হতে চায়, কেউ চায় শিক্ষক হতে, কেউ ভাবে সে বিজ্ঞানী কিংবা আকাশচারী হবে।
2: বড় হতে হতে ইচ্ছেগুলো বদলে যেতে থাকে। আবার কর্মজীবনে গিয়ে দেখা যায় সে যা হতে চেয়েছিল তার ঠিক বিপরীতে কোন পেশায় নিয়োজিত হতে হয়, যেমন ঘটেছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বন্ধু অমলকান্তির বেলায়।
1: অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু কর্মজীবনে সে হয়েছে অন্ধকার ছাপাখানার কর্মী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি, নিবেদন করছেন বি এম হারিস।
3: অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।

মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।

সুপ্রিয়শ্রোতা, ব্রেভহার্ট কথাটার সরল বাংলা হল সাহসীর হৃদয়। 1995 সালে নির্মিত মেল গিবসনের ঐতিহাসিক চলচ্চিত্র ব্রেভহার্ট এক সাহসী যোদ্ধার গল্প বলে। বন্ধুরা, ক্লাসিক সিনেমা পর্বে মেল গিবসন পরিচালিত ব্রেভহার্ট চলচ্চিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত জানাচ্ছেন শামীম খান।

0: 1995 সালে মুক্তিপ্রাপ্ত ব্রেভ হার্ট একটি কালজয়ী আমেরিকান এপিক হিস্টোরিক্যাল ড্রামা। ব্রেভ হার্ট ছবির নামের মতোই অসম্ভব সাহসী এক হৃদয়ের মানুষের যাত্রা এই ছবিতে দেখানো হয়েছে। অস্কারজয়ী এই ছবিটি মুক্তি পায় 1995 সালে, আর তারপরেই মানুষের হৃদয়ে স্থান করে নেয় ছবিটি। ছবির মূল কাহিনী 13 শতকের স্কটিশদের নিজেদের মাতৃভূমি রক্ষা করার যুদ্ধ নিয়ে গড়ে ওঠে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অবস্থানকে উপজীব্য করে এই ছবির কাহিনী আবর্তিত হয়। ছবিটির ব্যাপ্তিকাল 177 মিনিট।
1: In a land of timeless beauty, William Wallace was a man of peace.
2: I want to stay here with you.
3: And I with you.
4: You say you want to stay out of the troubles?
5: If I can live in peace, I will.
1: But when they threatened his world...
6: Edward Longshanks is the most ruthless king ever to sit on the throne of England.
7: Scotland. My land.
1: And the woman he loved.
8: I want a home and children. It's all for nothing if you don't have freedom.
1: He was driven.
0: ব্রেভ হার্ট ছবিটিতে অভিনয় করেছেন এক ঝাঁক প্রতিভাবান শিল্পী মেল গিবসন। তিনি সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং স্কটিশ বীর উইলিয়াম ওয়ালেসের ভূমিকায় অভিনয় করেছেন এবং এই ছবিটির পরিচালকও তিনি নিজেই। সোফি মার্সো, তিনি ফ্রান্সের রাজকুমারী ইসাবেলার চরিত্রে অভিনয় করেছেন। প্যাট্রিক ম্যাকগুহান, তিনি সিনেমার প্রধান ভিলেন এবং ইংল্যান্ডের নিষ্ঠুর রাজা প্রথম এডওয়ার্ড লং শ্যাংস চরিত্রে অভিনয় করেছেন। ক্যাথরিন ম্যাককরম্যাক, তিনি উইলিয়াম ওয়ালেসের স্ত্রী মুরন ম্যাকক্ল্যানোর চরিত্রে অভিনয় করেছেন, যার মৃত্যুই যুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ায়। অ্যাঙ্গাস ম্যাকফেরিয়ান, তিনি স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা রবার্ট দ্য ব্রুসের চরিত্রে অভিনয় করেছেন। ব্র্যান্ডন গ্লিসন, তিনি ওয়ালেসের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধা হামিশের চরিত্রে অভিনয় করেছেন। জেমস কসমো, তিনি হামিশের বাবা ক্যাম্পবেলের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির কাহিনী লিখেছেন র্যান্ডেল ওয়ালেস। ছবিটি আবহ সঙ্গীত পরিচালনা করেছিলেন জেমস হর্নার, যা দর্শকদের মাঝে এক বিশেষ আবেগ তৈরি করেছে। আর ছবিটি অসম্ভব দক্ষতার সাথে সার্থক পরিচালনা করেছেন নায়ক ও পরিচালক মেল গিবসন। এটি সে বছরের অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস এর সেরা চলচ্চিত্র, বেস্ট পিকচার এবং সেরা পরিচালক সহ মোট 5টি বিভাগে পুরস্কার জয় করে। ছবির কাহিনী, দৃশ্য আর বিশেষ করে ছবির মিউজিক সব কিছু মন কাড়ার মতো ছিল। ছবির কাহিনীর সাথে ছবির চরিত্রগুলোকে দারুণ ভাবে ফুটিয়ে ওঠা এবং ছবির এক একটি দৃশ্যের অবতারণা নিঃসন্দেহে চোখে পড়ার মতো ছিল। আর এসবই ছবির কথা, দৃশ্যায়ন সব চমৎকার ভাবে ফ্রেমবন্দি করেছেন ছবির পরিচালক মেল গিবসন। যেন এক সাহসী যোদ্ধা হৃদয়ের অনুভূতির এক সার্থক রূপ ব্রেভ হার্ট মুভি।
9: Go back to England and tell them there that Scotland's daughters and her sons are yours no more.
10: The rebellion's began.
11: Under whom?
10: William Wallace.
11: Rallies new volunteers in every Scottish town.
12: We've come to fight and to die for you.
13: Stand up, man, I'm not the Pope.
14: Pick a flock of your finest assassins and set a meeting.
15: My lord, Wallace is renowned for his ability to smell an ambush.
14: We'll dispatch our future queen with the notion that she comes in peace.
16: Longshanks desires peace.
3: He declares it to me, I swear it.
16: You tell your king, William Wallace will not be ruled.
0: এবারে আসা যাক ব্রেভ হার্ট সিনেমাটির সংক্ষিপ্ত কাহিনীতে। উইলিয়াম ওয়ালেস একজন স্কটিশ বিদ্রোহী, যে কিনা ব্রিটিশ নিষ্ঠুর শাসক এডওয়ার্ড লংশ্যাঙ্কের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এডওয়ার্ড লংশ্যাঙ্ক ক্রমেই স্কটিশদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। বালক বয়সে উইলিয়াম ওয়ালেস ও তার পরিবার অন্য অনেকের সাথে তাদের বাসভূমি হারায়। তারা আবার নতুন করে জীবন শুরু করে। উইলিয়াম ওয়ালেসের সাথে পরিচয় ঘটে মুরান নামের এক মেয়ের। তারা পরস্পর প্রেমে পড়ে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে অল্প সময়ে বিবাহে আবদ্ধ হয়। কিন্তু তাদের গ্রাম শাসন করত ব্রিটিশ সেনারা, যাদের ভয়ে তটস্থ থাকত গ্রামের সবাই। এবং ছবির এক পর্যায়ে দেখা যায় সে তার ভালোবাসার মানুষকে হারায়। ভালোবাসার মৃত্যু এবং জন্মভূমি পুনরুদ্ধারের চেষ্টায় উইলিয়াম ওয়ালেস যুদ্ধে লিপ্ত হয় এবং সে কষ্ট জন্মভূমি পুনরুদ্ধার করা নিয়েই ছবির গল্প এগিয়ে চলে। উইলিয়াম ওয়ালেস একজন সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয় এবং ব্রিটিশ শাসক এডওয়ার্ড লংশ্যাকের চোখে ক্রমেই দেশদ্রোহী হয়ে ওঠে। সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিতে থাকে উইলিয়াম ওয়ালেস, কিন্তু যুদ্ধে তাদের পরাজয় স্বীকার করতেই হয় এবং উইলিয়াম ওয়ালেস বন্দী হয়। এরপর তার জন্য কি অপেক্ষা করছে, এরকম অবস্থার মধ্য দিয়ে ছবির কাহিনী এগিয়ে যেতে থাকে। বিশেষ করে উইলিয়াম ওয়ালেসের যুদ্ধ, তার সাহসিকতা কিংবা তার ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা, সব কিছুই দারুণভাবে ছুঁয়ে যায় নিঃসন্দেহে পুরোটা ছবি জুড়ে। তার কি অসম্ভব দক্ষতা এবং পারদর্শিতা, নজর না কেড়ে পারে না ছবির প্রতি। নিজের দেশের জন্য যুদ্ধ, সমাজের জন্য যুদ্ধ, আর ভালোবাসার মানুষের করুণ মৃত্যু দর্শকদের মনে অনেকটা কষ্টকর মুহূর্তের অবস্থা সৃষ্টি করে অনায়াসে। ছবির শেষ ভাগে এসে যখন উইলিয়াম ওয়ালেসকে হত্যা করা হয় আর গ্রামবাসীরা কাঁদতে থাকে, সত্যি এক অসম্ভব সাহসী যোদ্ধার কাহিনী ফুটে উঠেছে মেল গিবসনের এই ব্রেভ হার্ট ছবি জুড়ে। সিনেমাটির একটি সংলাপ সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়।
17: শুনলেন ক্লাসিক সিনেমা। বাংলাদেশ ভাটির দেশ, সুজলা সুফলা এদেশের মানুষের অন্তর প্রেমে পরিপূর্ণ। যে অন্তর প্রেমে পূর্ণ থাকে সে অন্তর বিরহের অনলে দগ্ধ হয় বেশি।
18: আর সেই অনলের ভেতর থেকে বেরিয়ে আসে সুর, বেরিয়ে আসে বিরহী বিলাপ। বাংলার লোকশিল্পীরা বেঁধেছেন হাজারে হাজার বিরহের গান।
17: প্রিয় উত্তরণ সঙ্গী, পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইরা যাইয়া দেখি, কানাইলাল শীলের কথাও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহবুবা রহমান।

0: শ্রোতা, গানটি শুনলেন আব্দুল্লা আলিমের কণ্ঠে। 56,000 বর্গ মাইল জুড়ে সবুজ শ্যামর নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশ মানে বাউল শিল্পী আর লোকশিল্পীদের গাওয়া মাটি ও মানুষের গান।
1: বাংলাদেশ মানে নকশি কাঁথা শীতল পাটি, ভাদ্রে গৃহিণীর হেসেল থেকে ভেসে আঠা আসা পাকা তালের পিঠা ভাজার ঘ্রাণ।
0: শ্রোতা, শেষ করছি আজকের উত্তরণ।
1: উত্তরণ আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি
0: এবং আমি আজহারুল ইসলাম রানী, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার।
0: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Imtiaz Ahmed Siddiqui. First, the headlines. Nation observe Holy Eid Milad-un-Nabi with due religious fervor. Third session of the 13th Jatiyo Shongshod begins tomorrow. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at airport. Government pledges to transform police into people-friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in the country, says Disaster Management and Relief Minister. Five-day programs announced marking BNP's 48th founding anniversary. Terrible flash flood leaves at least 95 people dead and hundreds missing in Nepal-Tibet border area. And at the end of fourth day of second and last cricket test in Colombo, host Sri Lanka is leading by 16 runs against India. Now, the details. The Holy Eid Milad-un-Nabi sallallahu alaihi wasallam is being celebrated across the country today with due religious fervour. On the 12th of Rabiul Awal of the Hijri calendar in 570 AD, Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Makkah, bringing divine blessings and a message of peace for mankind. He passed away on the same day in 632 AD. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages greeting Muslims across the world, marking the day. Today was a public holiday. Different government and non-government organizations, including the Islamic Foundation, chalked out elaborate programs to mark the day. The programs include Waz Mahfil Seminar, jointly organized by Islamic Foundation and Bangladesh Betar, month-long Islamic Book Fair, and discussion meeting. Bangladesh Betar is broadcasting special programs, while newspapers published special supplements marking the day. The third session of the 13th Jatiyo Shongshod will begin tomorrow. The session will begin at 3 p.m. Dhaka Metropolitan Police has strengthened security measures in and around the Jatiyo Shongshod Bhavan area, centering the session. President Mirza Fakhrul Islam Alamgir has said Bangladesh is keen to cooperate with Bhutan to advance transformative initiatives in the region aimed at mutual welfare, prosperity and sustainable development. He said this while paying a courtesy call on Bhutanese King Jigme Khesar Namgyel Wangchuk at the VVIP lounge of Hazrat Shahjalal International Airport in Dhaka today. The meeting took place during the Bhutanese King's one-hour stopover at the airport this morning. During the meeting, they discussed various issues of mutual interest. Noting the historic tie between the two countries, the president said Bhutan always holds a special place in the hearts of Bangladeshis because Bhutan was the first country in the world to recognize Bangladesh on 6 December 1971. Mirza Fakhrul Islam Alamgir also highlighted the special affection and deep respect that the current king's father, Jigme Singhe Wangchuk, has shown towards Bangladesh. At the meeting, the Bhutanese king stressed further enhancing bilateral cooperation in various fields, including education, trade and investment. Home Minister Salahuddin Ahmed has pledged to transform Bangladesh police into a people-friendly force that meets public expectations. He made the pledge while speaking at a discussion and Dua Mahfil marking the Holy Eid Milad-un-Nabi at the BNP Central Office in the capital today. The Home Minister said no one should expect a revolutionary overnight change in the country's law and order situation, but expressed confidence that the situation would improve under the leadership and guidance of Prime Minister Tariq Rahman. He urged people to cooperate with the law enforcement agencies by providing information and other necessary support. Referring to several nationally discussed cases, including an incident in Rongpur and the Ramisa murder case, the Home Minister said those responsible had been brought under the law within a reasonable time and the cases had been handed over to the courts through due legal procedures. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu has said there is no shortage of fertilizers in the country. He informed this while briefing reporters after attending the District Hospital Management Committee meeting in Lalmonirhat today. The minister categorically said immediate legal action would be taken against those responsible if any irregularities or unfair means are adopted regarding fertilizers. noting that initiatives have been taken to increase the number of dealers to make the fertilizer supply system easier. He said that in addition to appointing one more dealer in each union, the number of retailers is also being increased. Bangladesh Nationalist Party, BNP, has announced a five-day program to mark its 48th founding anniversary on September 1. BNP Acting Secretary General and Prime Minister Political Advisor Rul Kabir Rizvi announced this at a press conference at the party's central office in the capital today. As part of the observance, BNP Chairman and Prime Minister Tariq Rahman will visit the graves of party founder Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khalida Zia on September 1. A discussion meeting will be held on 5th September on the occasion. Other programs of the day include releasing of fish fries and tree plantation. This is Bangladesh Betar giving you the news. A massive flash flood hit the Nepal-Tibet border region today, causing heavy casualties, structural devastation, and leaving hundreds of tourists and security personnel missing. At least 95 people are confirmed dead. Among the missing, 341 are foreign nationals, specifically 105 Indian, 37 non-resident Indians, 12 British, 17 Malaysians, and several other nationalities. A total of 79 Nepalese security personnel have been vanished. Customs and immigration officials are also unaccounted for. Prime Minister Barindra Shah has ordered people in vulnerable areas to move to safer locations. Foreign Minister said the flood may have been caused by an earthquake triggering an avalanche. At least 15 children died in a fire at a maternity unit at a hospital in Pakistan's capital, Islamabad, today. The blaze broke out on the third floor of the mother and child unit of the hospital. Rescue teams said the fire is now under control and the injured have been moved to intensive care. Islamabad's district magistrate has formed a fact-finding committee and ordered to submit a report within 24 hours. Country's Prime Minister Shehbaz Sharif has expressed deep sorrow over the tragedy. A top Iranian official has said Iran and Oman have agreed on a new temporary route for shipping in the Strait of Hormuz, but they insisted that the waterway will not reopen until U.S. fulfills its commitments under an interim peace deal signed in June. The remarks by Iran's Deputy Foreign Minister for Legal and International Affairs, Kazem Gharib Abadi, came yesterday. Iran and Oman have been in an on-and-off talks for weeks about controlling traffic through this strategic waterway. Cricket and Sri Lanka leads India by 16 runs at stumps on fourth day of the second and last test at Colombo. Thus, the hosts have been saved from an innings defeat. Sri Lanka played their second innings today, scored 229 for 6, at the end of the day. Scores so far, India declared their first innings at 503 for 9, Sri Lanka 290 and 229 for 6. The fifth and final day playing of the match will begin tomorrow at 10:15 a.m. Bangladesh time. India are leading the two-match series by 1-0. Finally, weather and forecast. Velitil 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Nation observe Holi Eid-e-Milad-un-Nabi with due religious fervour. Third session of the 13th Jatiya Shongshud begins tomorrow. Bhutanese king makes stopover in Dhaka. President Mirza Fakhrul Islam Alamgir welcomes him at the airport. Government pledges to transform police into people of friendly force, informs Home Minister. There is no shortage of fertilizer in the country, says Disaster Management and Relief Minister. Five-day programs announced marking BNP's 48th founding anniversary. Terrible flash flood leaves at least 95 people dead and hundreds missing in Nepal-Tibet border area. And at the end of the fourth day of second and last cricket test in Colombo, host Sri Lanka is leading by 16 runs against India. And that is the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Ushurjo Khairul Oishi. The Holy Eid al-Milad-un-Nabi, marking the birth and demise of Prophet Hazrat Muhammad, peace be upon him, the last Prophet and Messenger of Allah, was observed across the country today with due religious solemnity. On this day in 570, the 12th of Rubiul Awal of the Hijri calendar, the great Prophet was born in Makkah of Saudi Arabia with divine blessings and messages of peace for mankind. He also passed away on this day in 632 at the age of 63. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman, in separate messages, extended heartfelt greetings and best wishes to the people of Bangladesh and Muslims across the world on the occasion of Holy Eid al-Milad-un-Nabi. In his message, the Prime Minister said the auspicious arrival of Hazrat Muhammad, peace be upon him, was a unique and glorious event in the history of human civilization. Inaugurating the fortnight-long celebrations of Eid al-Milad-un-Nabi at the Baitul Mukarram National Mosque last evening as the chief guest, the President said, "The great Prophet's teachings on human dignity, equality, brotherhood, justice and mutual rights articulated in his farewell Hajj sermon remain highly relevant to the entire humanity even today. The Holy Prophet appeared as Shajam Munira, a shining lamp bringing the message of peace, progress and welfare to liberate mankind from the darkness of superstition, injustice, slavery and sin. He was dominated by a superior morality, good habits, noble and gentle feelings and superior skills, all of which are characteristics that help prevent people from getting entangled in a web of sin. The rich and the prosperous, the poor and the needy, the ruler and the ruled, the weak and the lonely, in other words, every sort of person can find truths in Prophet Muhammad's life that constitute an example for them to follow. He removed all forms of inequalities, creating a bond of universal brotherhood. In his farewell Hajj sermon, in the Holy Prophet said, from now on, there is no superiority for an Arab over a non-Arab, and for a non-Arab over an Arab, or for white over the black, or for the black over the white, except in piety. The Messenger of Almighty Allah lived his life without giving trouble to anyone. His opponents continued to treat him and his companions unjustly and cruelly, but he always prayed for them. Muslims and non-Muslims alike have found the Holy Prophet's life a continuous source of inspiration. No one's life has been scrutinized as much as the Holy Prophet's life. Nevertheless, there was no single example which could prove a flaw in his character. Even the non-Muslims of Mecca called him the Faithful or Al-Amin. The whole world is now embraced with conflict and violence, war and terrorism. Peace is almost disappearing, albeit the truth is that war is not the weapon that can establish peace in the society and the state. As in those days, it was not the sword but the rigid simplicity, the utter self effacement of the Prophet, his intense devotion to his friends and followers, his intrepidity, fearlessness and absolute trust in God and his own mission defeated the evil power, the enemy of peace. The teachings of the Holy Prophet guarantee and establish peace at all levels and in all spheres. From the day of the Eid al-Milad-un-Nabi and the day of his birth and demise, we should follow the path shown by him in order to establish global peace and to bring an end to war and tyranny from the world. On top of everything, the Prophet's message of peace, love, justice and religious tolerance will always be a leading light for the whole humanity. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও তার জীবন আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ওয়াজ মাহফিল, ইসলামী বইমেলা ও জোসনে জুলুস শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা এবং কালেমা তাইয়বা খচিত রং বেরঙের পতাকা ও ফেস্টুন দ্বারা সাজানো হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মার প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
4: আজকের এই মহান দিনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং তিনিও তার উফাত দিবসে কি তাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আয়াত হচ্ছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে প্রেরণ করেছি। এই উপলক্ষে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর সকল মুসলিম দেশে আজকের এই দিবসটি অত্যন্ত ভাব গম্ভীরতার সাথে পালন করা হয়। এই দিবসের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। তার শিক্ষা শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই আদর্শের অনুসারী। বর্তমান বিশ্বে যদি আমরা ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি তাহলে বিশ্বে কোনো যুদ্ধ বিগ্রহ থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজে কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। সেই জন্য আমাদেরকে আমাদের দেশে এবং সারা বিশ্বের সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন ন্যায়ের পথে, শান্তির পথে, সাম্যের পথে, শৃঙ্খলার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধময় পরিস্থিতিতে, অর্থনৈতিক বিশৃঙ্খলাতে একটা জিনিসই উপলব্ধিতে আসে, তা হলো স্বার্থের সংঘাত, অর্থনৈতিক সংঘাত এবং পরস্পর স্বার্থের জন্য যুদ্ধ বিগ্রহ। এগুলোর কোনো কিছুই থাকবে না যদি আমরা শান্তির পথে, সাম্যের পথে থাকি এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আজকের এই দিনে এটাই হোক আমাদের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত অনুশীলনকৃত যেই পথ, সেই পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, সামাজিক শৃঙ্খলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি। এটাই হোক আমাদের শিক্ষা।
3: অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
5: মানব জাতি জাতি শ্রেষ্ঠ মানব আজ থেকে 1500 বছর আগে যিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, আমাদের সেই প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গোটা মুসলিম জাহানে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে পালিত করা হয়, যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। কারণ আমাদের প্রতিটি জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে, সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ, এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সমাজ আমাদের একটি ন্যায় ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাবো।
3: পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

0: اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. الله ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন করেছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে শুকরিয়া দান। হে আল্লাহ, সকাল থেকে বিশ্ব নবীর চরিত্র নিয়ে, জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। হে আল্লাহ, মানুষের কল্যাণের জন্য নবীর আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ, যত আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, বুদ্ধি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে দাও। এর সাকুল্য সবাব নবী পাকের রওজা মোবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। বাবাদুম থেকে শুরু করে এই পর্যন্ত যত মোমিন মোমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, মেহরবানি করে প্রত্যেকের আরওয়া পাকে হাদিয়া পৌঁছায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ
1: অধিকাজ। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি বলেন,
2: ঈদের মিলাদুন্নবী উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করি। খোঁজ নিতে গিয়ে যখন জানি অন্ধকে আলো দেওয়া হচ্ছে, তখন মনে হলো এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আজকে যারা এখানে বক্তৃতা দিলেন, যারা গান শোনালেন, কেরাত শোনালেন, যে শিশু বাচ্চাটা কেরাত শোনালেন, এদের এই প্রতিভাকে বিকশিত করার জন্য দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনবদ্ধ ভূমিকা রেখে চলেছেন, এইভাবে চিন্তা করেছেন। আপনাদের চিন্তার পরিধি এই পর্যন্ত বিস্তৃত হয়েছে, এটা হয়তো বাংলাদেশে অনেকেই জানেন না। আপনারা নীরবে নিভৃতে একজন নিভৃতচারী হিসাবে আপনারা একটা শ্রেণীর মানুষকে এভাবে স্বাবলম্বী করছেন, মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন। হ্যাটস অফ টু ইউ স্যার। আমি জানতে পারলাম যে 3 বছর আগে ট্রান্সজেন্ডারদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও মানুষ, তাদের অধিকার আছে। আসেন একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি।
1: এদিকে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
3: আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি আমাদের মাতৃভূমি মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং জনগণকে এবং জনগণের মধ্যেকার নানা শ্রেণী পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে। এই ক্ষণজন্ম মানুষটি দেশের এক ভয়ঙ্কর ক্রান্তিকাল যখন চলছে, তারই এক মুহূর্তে 7 নভেম্বর 1975 সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোর সামনে আসেন এবং রাষ্ট্রের হাল ধরেন। তিনি এদেশের 3টি প্রত্যয়কে সামনে নিয়ে এই দলটি গঠন করেছিলেন। একটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা আর গণতন্ত্র। এই স্পিরিটকে সাথে নিয়ে তিনি দেশকে উন্নয়ন উৎপাদনের এক দ্রুত ধাবমান পথে অগ্রসর করা। আমরা একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই জাতিকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছে, সেই জাতিকে নিরক্ষর মানুষকে অক্ষর দান করেছে। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা মৎ চাষের মধ্যে দিয়ে, আবার অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছে। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান নেতৃত্বের স্পর্শে আজকে একটি ব্যাপক গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কারণটা হচ্ছে, একটি রাজনৈতিক দল টিকে থাকার মূল জায়গাটি হচ্ছে যে এই দলটি জনগণের সাথে তার আচরণ, জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে, জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন ফাঁসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেনি তারা। কারণ যে নেতৃত্বে যারা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই নেতৃত্বে থাকা মানুষ এবং আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, এদেরকে অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে পারেনি। আর এই গৌরবটাই অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন, সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হল আলোচনা সভা। এর মধ্যে আমরা উপযুক্ত দিনে আমরা 2টি কর্মসূচি নিয়েছি, একটি তত্ত্বাবধান করবেন, নেতৃত্ব দিবেন আমাদের হাবিবুন নবী খান সোহেল, সেটি হচ্ছে মৎস্য অবমুক্তকরণ, এবং আমাদের মাননীয় মন্ত্রী দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী তিনি দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণের কর্মসূচি তিনি নেতৃত্ব দেবেন, সেটি উপযুক্ত দিনক্ষণ খুঁজে। আরো কিছু কর্মসূচি আমরা খসড়া আমরা নিয়েছি, আমরা পার্টি চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেব।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবের ব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
6: বাংলাদেশ বেতার ঢাকা। আন্তঃবেতার নাট্যানুষ্ঠানে এখন শুনবেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি, রচনা মুক্তা সরকার, প্রযোজনা মোহাম্মদ মঈনুদ্দিন। নাট্যানুষ্ঠান প্রতিচ্ছবি।

0: উফ, বাইরে আজ খুব গরম। রাবু, এক গ্লাস পানি দাও না।
1: দিচ্ছি, চা খাবে তো?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: কাজ এত তাড়াতাড়ি ফিরলে যে, বন্ধুর সঙ্গে মেলেনি নাকি আড্ডা তেমন জমে ওঠে?
0: কোনোটাই নয়, জামিল এক আত্মীয়ের অনুষ্ঠানে যাবে, তাই আজ আড্ডাটা একটু সংক্ষিপ্ত করলাম।
1: তাই বলো, তা কেমন আছেন ওরা দুজন?
0: ওই আছে একরকম, জামিল তো তাও পরিবার নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের বউ দুজনেই চাকরি করে, আর ভাবিকে নাকি এখনো ওই সংসারের সব কিছু সামলাতে হয়। আর চৌধুরী তো একা, ছেলে স্ত্রী কন্যা নিয়ে লন্ডনে থাকে, সাথে থাকার মধ্যে ওই পুরনো কেয়ারটেকার মনু মিয়া। বুঝলে রাবু, অর্থ সম্পদ সব থেকেও যেন নিঃস্ব।
1: অর্থ দিয়ে সুখ হয়তো মিলে, কিন্তু শান্তি মেলা ভার।
0: হ্যাঁ, আচ্ছা ওই রোকন অফিস থেকে ফেরেনি?
1: না।
0: আর বৌমা?
1: নিজের রুমে।

0: আহ, হাতটা নেড়ো না তো, প্রেশার মাপছি। প্রেশার তো সামান্য বাড়তি দেখছি, 140/90। নাস্তা করে প্রেশারের ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, আজ আর বাইরে হাঁটতে যেতে হবে না।
1: বুঝলাম, গিন্নির হুকুম বলে কথা।
2: মা, আমরা বাবলুর হোস্টেলে যাচ্ছি, ফেরার পথে রুমুর বাবার বাসায় যাব, তাই ফিরতে দেরি হবে। বাবা, টাকাটা নাও, বিদ্যুৎ বিলটা একটু দিয়ে এসো।
1: বাবলুকে অনেকদিন দেখিনি।
0: নাতিটাকে কয়েকদিনের জন্য ঘরে নিয়ে আয় না খোকা।
2: মা, আগামী মাসেই বাবলুর পরীক্ষা, তাই এখন ছুটি দেবে না।
3: মা, রহিমার নাকি জ্বর, আজ আসবে না বলে ফোন করেছে।
0: ঠিক আছে, আমি এদিকটা সামলে নেব, তোমরা এসো।

0: রাবু, তোমার মনে পড়ে বিয়ের প্রথম 15টি বছরের কথা? আমাদের দুই ছেলে রোকন আর ছোটন রোজ খেলনা কেনার বায়না করত। কিন্তু আমার তখন ছোট একটা চাকরি, তাও আবার প্রাইভেট ফার্মে।
1: আর তুমি তাদের সব আবদার মেটাবে বলে রাত জেগে ওভার টাইম করে বাড়ি ফিরতে।
0: তুমিও তো একা হাতে সংসার সামলে আমার অসুস্থ বাবা মার সেবা করে না খেয়ে রাত জেগে বসে থাকতে আমার অপেক্ষায়।
1: হ্যাঁ,
0: হাত ঘরের প্রতি বাবার খুব শখ ছিল, তাই শেষবার যখন বাবার পুরনো ঘড়িটা ঠিক করতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম বড় একটা চাকরি পেলে প্রথম মাসের টাকা দিয়ে বাবাকে একটা দামি ঘড়ি আর মার জন্য একটা বড় পাড়ের শাড়ি এনে দেব। কিন্তু হার দেয়া হলো না।
1: এভাবে 15টা বছর কেটে গেল, বড় চাকরি হলো, সংসারে সচ্ছলতা এলো, কিন্তু বাবা মা সেটা দেখে যেতে পারল না।
0: হ্যাঁ, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ।
1: দুঃখ করো না, মানুষের জীবনের সব চাওয়া পূর্ণ হয় না, কিছু চাওয়া অপূর্ণই থেকে যায়।
0: ঠিকই বলেছ, ঠিকই বলেছো।

0: আজ অনেক হাঁটা হলো, হ্যাঁ চল একটু বসি। চৌধুরী, তোমাকে খুব আপসেট দেখাচ্ছে কেন? ছেলের সাথে কথা হয়নি?
1: তিন চার দিন ধরে ফোন করার পর রিসিভ করে বলল ব্যস্ত আছে, পরে কথা বলবে।
2: এত ব্যস্ত যে বাবার সাথে দুই মিনিট কথা বলার সময় হলো না? কি যুগ এলো,
0: ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। তাদের কাছে অনলাইন রিক্রিয়েশনের যথেষ্ট সময় আছে, কিন্তু বাবা মার সাথে দুটো ভালো মন্দ কথা বলার সময়টুকুর বড় অভাব।
1: চিরকাল সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছুই তো চাওয়ার নেই তাদের কাছে, শুধু একটু সান্নিধ্য, সম্মান আর ভালোবাসা ছাড়া। আসলে জীবনের শেষ বয়সে এসে মাঝে মাঝে নিজেকে বড় অবাঞ্ছিত মনে হয় সংসারে।
2: তারপরও সংসারের মায়া জালে আমরা বন্দী।
0: আর এই মায়ার বাঁধন ছিঁড়ে যাওয়ার সাধ্য আমাদের নেই বন্ধু।
1: ঠিক ঠিক, আমরা তো একই পথের পথিক।

0: রুমু, অফিসে মিটিং আছে, ফিরতে দেরি হবে।
1: আচ্ছা রহিমা, চা নিয়ে আয়।
2: রহিমা আসেনি, আজকাল মাসের মধ্যে 15 দিনই আসে না।
1: সে কি, আমি তো মার বাসায় যাব, তাহলে
2: আমি সামলে নেব।
0: আজকের পেপারটা কই?
2: তোর বাবার কাছে।
0: মা, আমি তো বাবার মতো ঘরে বেকার বসে থাকি না, এটা তো বুঝতে হবে নাকি? যত্ত সব
2: খোকা।

0: রাত 12টা বাজে, ওরা তো এখনো আসেনি। বিবেক বোধোদয় আর কখন হবে? রহিমা আসেনি জেনেও তোমার উপর সব চাপিয়ে দিয়ে চলে গেল?
1: বাদ দাও না, এই নাও ওষুধটা খেয়ে নাও।
0: কি হলো রাবু, কি হলো?
1: পিঠের ব্যথাটা আবার কেমন যেন বেড়ে গেছে।

0: এসেছিস? তোর মায়ের পিঠের ব্যথাটা আবার বেড়েছে, কাল একবার ডাক্তারের কাছে যাব।
1: এই বয়সে একটু একটু ব্যথা হওয়াটা স্বাভাবিক, এর জন্য অযথা ডাক্তার দেখিয়ে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন আছে কি?
0: কি বললি? তোর মাকে ডাক্তার দেখানো মানে পয়সা নষ্ট করা?
2: বাবা, আপনার ছেলে আসলে কথাটা এভাবে বলতে চায়নি।
0: থাক থাক বৌমা, আমাকে আর বোঝাতে হবে না, এইটুকু বোঝার মতো বয়স আমার হয়েছে। রাবু, পানির গ্লাসটা দাও তো, ওষুধটা খাই।
3: এই নাও।

0: রুমু, হ্যাপি বার্থডে রুমু,
1: তোমার মনে আছে?
0: হ্যাপি বার্থডে। আরে মনে আছে মানে কেন মনে থাকবে না, আমার একমাত্র বউ বলে কথা।
1: তাই নাকি?
0: এই নাও, পছন্দ হয়েছে?
1: সোনার হার খুব পছন্দ।
0: তাহলে এবার তৈরি হয়ে নাও, প্রথমে মুভি দেখব, তারপর ডিনার। টিকিট করেই এনেছি।
1: সত্যি?
0: হ্যাঁ সত্যি সত্যি।
2: তোরা কোথাও যাচ্ছিস?
0: হ্যাঁ মা, রুমুরাজ জন্মদিন, তাই বাইরে যাচ্ছি, ডিনার করেই আসবো।
2: আচ্ছা খোকা, তোর বাবার ওষুধ

0: হ্যালো ঝুমু, বল
1: কে?
0: তোমার শালিকা ঝুমু। ঝুমু তুই একটু ধর, আমি ওই পাশে যাচ্ছি।
1: খুব ক্লান্ত লাগছে আজ।
2: তোর বাবার ওষুধগুলো এনেছিস?
1: না, ভুলে গেছি।
2: ডাক্তার বলেছে হার্টের আর প্রেসারের ওষুধ একদিনও বাদ দেওয়া যাবে না, এটা তো তুই জানিস বাবা।
1: বললাম তো ভুলে গেছি, তাছাড়া দু চার দিন ওষুধ না খেলে কেউ মরে যায় না।
2: রকুন।

0: এই ভর দুপুরে মানুষটা কোথায় যে গেল?
1: রাবু রাবু, নাও টাকাটা রাখো, আর সন্ধ্যে 7টায় ডাক্তারের কাছে যাব, তৈরি থেকো।
0: কোথায় পেলে টাকা?
1: কোথায় পেয়েছি মানে, বিয়ের আংটিটা বিক্রি করে দিয়েছি।
0: ওটা যে বাবা মায়ের শেষ স্মৃতি, তুমি কেন এটা?
1: স্মৃতি ধরে রাখার জন্য মনি যথেষ্ট নয় কি রাবু?
0: এজন্যই বলেছিলাম সেদিন, বাড়িটা ও ব্যাংকের টাকাগুলো এত তাড়াতাড়ি ছেলেদের ভাগ করে দিও না।
1: যা হবার তা তো হয়ে গেছে, এসব নিয়ে মন খারাপ করো না।
0: সত্যি এই 35 বছরে তুমি একটুও বদলাওনি।
1: তুমি যে আমার সাথেই আছো, কি করে বদলায় বলো তো।

0: নতুন গল্প লিখছো বুঝি?
1: চেষ্টা করছি।
0: তুমি সত্যিই খুব ভালো লেখো।
1: তাই?
0: হ্যাঁ, তোমার সব লেখাই তো আমি পড়ি, তাই আমি জানি। কাল ছোট খোকা আসবে, ফোন করেছে।
1: ছোট আসবে?
0: হ্যাঁ।
1: বউকে সাথে আনবে না একা?
0: জানি না।
1: রাবু, এই নাও 10 টাকার লটারি। চৌধুরী 3টা কিনেছে, আমাকে আর জামিলকে 2টো দিয়েছে। ভাগ্য পরীক্ষার জন্য নাকি? পাগলামি আর কাকে বলে।
0: সত্যি দারুণ মজার মানুষ মিস্টার চৌধুরী।

0: ভালোবাসে,
1: তাই তো দেখছি।
2: তোরা দুই ভাইই আমার কাছে সমান।
3: আচ্ছা, বৌমাকে নিয়ে এলেই পারতিস।
0: চেয়েছিলাম কিন্তু অফিস থেকে ছুটি পাইনি।
3: আচ্ছা,
0: আমার তো রবিবার ছুটি, তাই আরেক দিনের ছুটি বাড়িয়ে মাকে নিতে আসলাম।
2: মানে
0: কাল তুমি আমার সাথে ঢাকায় যাবে, কেন বড় ভাইয়া কিছু বলেনি?
3: কি বলতে চাইছিস একটু খুলে বলতো।
1: বাবা, আমি আর ছোটন ঠিক করেছি এখন থেকে মা ছোটনের সাথে আর তুমি আমার সাথে থাকবে।
3: কি বললি? তোরা এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ আমাদের একটু বলার প্রয়োজনও বোধ করলি না।
2: আরে আরে, যাচ্ছ কোথায়? এভাবে খাবার ছেড়ে যেও না, ওকে শুনছো?
0: বাবা,

0: বাহ, দারুণ খেতে। ঢাকায় বুয়ার রান্না খেতে খেতে তোমার হাতের রান্নার স্বাদটাই ভুলে গিয়েছিলাম।
1: হ্যাঁ, তোর পছন্দের সব রান্না করেছে আজ, খেয়ে দেখ।
0: ভাইয়া, মা কিন্তু এখনো তোর চেয়ে আমাকেই

0: বুঝলে রাবু, সারাটা জীবন সংসার সাগরে তরি বেয়ে তীরে এসে বুঝলাম নিজেই তরির বোঝা হয়ে গেছি।
1: হয়তো এটাই আমাদের নিয়তি। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে?
0: চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো।
1: তাহলে কথা দাও, আমি যাওয়ার পর তুমি নিজের প্রতি কোনো অবহেলা করবে না, সময় মতো ওষুধ খাবে, আর রোজ আমাকে ফোন করবে। আমি কিন্তু সেই অপেক্ষায় থাকব।
0: ঠিক আছে, ঠিক আছে।
1: শুধু এটাই মনে রেখো, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো।
0: রাবু, রাবু।

0: রাবু, সব ঔষধ নিয়েছ তো?
1: হ্যাঁ নিয়েছি বড় খোকা। বৌমা, তোমাদের কাছে একটাই চাওয়া, তোমাদের বাবার খেয়াল রেখো।
2: আমরা তো আছি মা,
3: আমাদের এখনই বের হতে হবে। ভাইয়া ভাবি, আসি তাহলে। বাবা আসি।
1: নিজের খেয়াল রেখো আর ভালো থাকার চেষ্টা করো।
0: তুমিও, তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ শোনো, তোমার ওষুধের বাক্সটা নিতে ভুলে গিয়েছিলে,
1: দাও।
3: মা দেরি হয়ে যাচ্ছে, এসো।
1: আসছি।

0: শেষ পর্যন্ত ছেলে আর নাতনির সাথে কথা হলো তাহলে? তা কি বলল?
1: ওই একই কথা, দাদু লন্ডনে চলে এসো।
0: এভাবে একা না থেকে গেলেই তো পারো।
1: ওই যে বললাম, এই বাড়িটাতে আমার বাবা মা আর তোমার ভাবির সমস্ত স্মৃতি জড়িয়ে আছে, যা আমার কাছে স্বর্গতুল্য। এটা ছেড়ে যাওয়া এ জন্মে বোধহয় আর হবে না বন্ধু।
0: আচ্ছা, মতি না জেলো না কেন?
1: চলো তো গিয়ে দেখি, ভাবির হাতে চা এই পরন্ত বিকেলে মিস করা ঠিক হবে না বন্ধু, কি বলো?
0: যাকে বলে রদ দেখা আর কলা বেচা দুটোই হবে। চলো চলো চলো।

0: আজ তুমি হাঁটতে এলে না বলেই চলে এলাম, কিন্তু এসে এমন কিছু শুনব তা ভাবতেও পারিনি।
1: রাবু, তোমাদের দেখলে খুব খুশি হতো।
2: তোমার ছেলেরা কিন্তু এটা ভালো করেনি।
0: ঠিক বলেছ,
1: আজ আমি হেরে গেলাম।
0: আশার অনীহা থেকেই হতাশার সৃষ্টি, তাই হারার আগে হাঁটতে নেই, নতুন স্বপ্ন নিয়ে বাঁচতে হবে, আর জিততেও হবে তোমাকে আর আমাকে।
2: তোমার এই স্বপ্ন সত্যির দায়িত্ব আজ থেকে আমাদেরও, আমরাই হব তোমার পথ চলার সঙ্গী।

0: জানেই অর্ধ ভোজন।
1: অর্ধ ভোজন না করে এবার পুরো ভোজন করে বলো খেতে কেমন হয়েছে?
0: অপূর্ব স্বাদ, মনে হয় আজ সবটুকু একাই খেয়ে ফেলবো।
1: জানিস সোহাম, তোর বাবা আজ 1 কেজি ছোট মাছ এনেছে, মাছের টক খাবে বলে।
0: খেয়ে দেখ সোহান, কি দারুণ স্বাদ।
1: বৌমা তুমিও নাও।
2: মা আপনি তো জানেন আমি ছোট মাছ খাই না।
1: তাহলে আমি ডিম ভেজে আনছি।
3: বাবা তোমাকে বড় মাছ আনতে বলেছি, ছোট মাছ খাওয়ার এতই যদি লোভ, পরে একদিন আনতে। এবার থেকে অন্যের পছন্দের কথাটা আগে খেয়াল রেখো।
4: ও আচ্ছা।
1: তোর বাবাকে এভাবে না বললেও পারতিস।
2: মা আপনি খেতে বসেন।
1: মানুষটা আধ পেট খেয়ে উঠে গেল, আমি কি করে খাই বলো তো?

0: হ্যালো হ্যালো রাবু,
1: হ্যাঁ
0: রাবু কেমন আছো?
2: ভালো, তুমি?
0: হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি।
2: খেয়েছো?
0: তুমি
2: তুমি খাওয়ার আগে আমি কি কখনো খেয়েছি?
0: হ্যাঁ,
2: ভেবো না, কথা শেষ করেই খেয়ে নেব।
3: কথা শেষ হলো? মা, ফোনটা দাও।
0: ছোটন ফোনটা দিতে বলছে।
2: রাখছি, ভালো থেকো।
0: তুমিও।

0: বুঝলে মতিন, মাঝে মাঝে জীবনটাকে অর্থহীন মনে হয়।
1: হয়তো এই সংসারে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।
2: কিছুই ফুরিয়ে যায়নি বন্ধু, জীবনের এক দরজা বন্ধ হলে সহস্র দরজা খোলা থাকে, একথা আমার বাবা বলতেন, আমারও তাই বিশ্বাস। এখন থেকে জীবনের বাকি সময়টুকু সমাজের জন্য কাজে লাগিয়ে আমরা নিজেদের জন্য বাঁচব।
0: ঠিক বলেছ, কিন্তু এখন কি করব?
2: ওল্ড হেভেন প্রতিষ্ঠা করব, যাকে বলে প্রবীণ স্বর্গালয়।
1: ওল্ড হোমের মতো?
2: ওল্ড হোমের মতো সবকিছু থাকবে, কিন্তু ওল্ড হেভেন হবে প্রবীণদের স্বপ্ন পূরণ আর বিনোদনের জায়গা। ওল্ড হোমে প্রবীণরা অনেকটা বাধ্য হয়ে যায়, কিন্তু ওল্ড হেভেনে সবাই স্বেচ্ছায় আগ্রহের সাথে যাবে, কারণ এখানে প্রবীণরা চাইলে কাজের মাধ্যমে তাদের সম্মান মর্যাদা সবকিছু পাবে, আর পাবে নবীনদের ভালোবাসা, যেখানে মুক্ত পাখির মতো স্বাধীনভাবে উঠতে পারবে, সংস্কৃতির মাধ্যমে নিজেকে বিকশিত করে আত্মসম্মান নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে।
1: বাহ, খুব সুন্দর তো, কিন্তু এর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন।
0: এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে?
2: হ্যাঁ, আমরা তিনজন মিলে এই কাজ শুরু করব, আর আমার সমস্ত অর্থ সম্পদ এই ওল্ড হেভেনের নামে দিয়ে দেব।
1: আমারও সবকিছু দিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু
2: কোনো কিন্তু নেই বন্ধু, তাছাড়া সব কাজ অর্থ দিয়ে হয় না, তোমাদের দুজনকে যে অনেক কাজ করতে হবে সেখানে।
0: সব কাজ করতে রাজি এর জন্য।
2: আজ তাহলে ওঠা যাক।
1: হ্যাঁ চলো চলো তাহলে।
2: হ্যাঁ চলো চলো
1: চলো চলো।

0: আজ এত দেরি? কোথায় গিয়েছিলে? চিন্তা হয় না বুঝি?
1: চশমাটা আনতে। দেখে তো কেমন হয়েছে।
0: এ তো অনেক দামি। কিন্তু টাকা পেলে কোথায়?
1: লতু, সোহাম চশমা কেনার টাকা না দিলেও বাজার আনার জন্য তো রিক্সা ভাড়া দেয়, আর সেই টাকা জমিয়ে আমি এটা এনেছি।
0: তার মানে তুমি এই বয়সে কষ্ট করে হেঁটে বাজার করে আনতে শুধু আমার প্রয়োজন মেটাবে বলে? তুমি কি গো
1: মানুষ!

0: সত্যি বলছি মতিন, তোমার এবারের গল্পটা আমার হৃদয় ছুঁয়ে গেছে, তাই গল্পটা এক প্রকাশক বন্ধুর কাছে পাঠিয়েছি।
1: কি আর লিখি বলো, আমার পাঠক তো শুধু তোমরাই।
2: নমস্কার। নমস্কার আঙ্কেল, কেমন আছেন?
3: পরিচয় করিয়ে দিই, মিস্টার মতিন আর মিস্টার চৌধুরী আমার দুই ঘনিষ্ঠ বন্ধু, আর জয়ন্ত হলো নবদিগন্ত থিয়েটারের সেক্রেটারি, আর পেশায় একজন ভালো সাংবাদিক।
2: আপনারা হলেন আমাদের পথপ্রদর্শক, ইদানিং তো গ্রুপে আসেন না বললেই চলে, একদিন আসুন না।
3: আসব। থিয়েটারের কাজকর্ম কেমন চলছে?
2: মোটামুটি, তবে ভালো স্ক্রিপ্টের খুবই অভাব, তাছাড়া সামনে আমাদের জাতীয় নাট্য উৎসব শুরু হতে যাচ্ছে।
3: তাই নাকি? বাহ, তুমি চাইলে আজই একটা ভালো স্ক্রিপ্ট দিতে পারি, যা আমার বন্ধু মতিনের লেখা, তুমি পড়ে দেখতে পারো।
2: তাহলে তো খুবই ভালো হয়।
3: চলো আমার সাথে, চলো।
2: হ্যাঁ চলুন।

0: আরে তোমরা,
1: এই ভর দুপুরে চমকে দিতে এলাম।
2: আরে সুখবর আছে,
0: এসো এসো বসো।
2: রোকন, তোমরা কেমন আছো?
3: ভালো আঙ্কেল, আপনারা?
1: এখন খুব ভালো আছি বলতে পারো।
2: মতিন, তোমার লেখা গল্পটা আগামী সপ্তাহে উপন্যাস হিসেবে প্রকাশিত হবে।
0: কি,
1: এটাই সত্যি?
3: সত্যি আঙ্কেল? রুমু, সবার জন্য চা মিষ্টি নিয়ে এসো।
4: হ্যাঁ আনছি, এখনই আছি।
3: বাবা,
0: হ্যাঁ,
3: ফোনটা নাও, মাকে সুখবরটা দাও।
2: কি হলো, ভাবিকে ফোনটা করো।
0: হ্যাঁ করছি।

0: সবই তো শুনলে, রহমান এদেশের একজন ধনকুবের বলা যায়। আমাদের ওল্ড হ্যাভেনের জন্য সমস্ত অর্থ সে দিতে চায়।
1: বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না।
2: আগামী মাসের প্রথম থেকেই আমরা ওল্ড হ্যাভেনের কাজ শুরু করতে পারব।
0: হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি।
3: আঙ্কেল, আসতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়ন্ত, কি খবর বলো?
3: স্ক্রিপ্টটা সবার খুব পছন্দ হয়েছে, কাল থেকে রিহার্সাল শুরু হবে। আর এই নাটকের পরিচালক হিসাবে আমরা আপনাকেই চাই।
1: আমার কোনো আপত্তি নেই।
3: নাটকের প্রথম ও দ্বিতীয় শোটা করেই আমরা জাতীয় নাট্যোৎসবের জন্য প্রিপারেশন নেব।
0: এ তো খুবই ভালো খবর।
1: চৌধুরী, এই নাটকে তোমাকে অভিনয় করতে হবে।
3: চৌধুরী আঙ্কেল, জামিল আঙ্কেলের কাছে শুনেছি আপনি খুব ভালো অভিনয় করতেন, তাই এই নাটকে বাবার চরিত্রে আমরা আপনাকেই চাই।
2: হ্যাঁ চৌধুরী, তোমাকেই এই চরিত্রে ভালো লাগবে বন্ধু, আর না করো না। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে তাই হোক।
3: আঙ্কেল, কাল সন্ধ্যা ৬টায় রিহার্সালে দেখা হবে আপনাদের সাথে।
1: হ্যাঁ হ্যাঁ,
3: আচ্ছা, সেই
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই দেখা।

0: বাবা আসেনি এখনো?
1: কাল নাটকের ফার্স্ট স্টেজ শো, তাই ফিরতে দেরি হবে বলেছে। তুমি ঘরে যাও বৌমা।
0: আচ্ছা।
2: বুড়ো বয়সে ভীমরতি যত সব।
0: আসতে বলো, মা শুনে কষ্ট পাবে।
1: বৌমা তোমরা শুয়ে পড়ো, আমি জেগে আছি।
0: আচ্ছা মা।

0: বাবা এটা ধরো।
1: কি আছে এতে?
2: বাবা, এই প্যাকেটে আপনার জন্য একটা মোবাইল, পাঞ্জাবি পায়জামা, একটা ঘড়ি আছে।
1: তা হঠাৎ এসব?
0: যে অনেক আগে করার দরকার ছিল তা না হয় আজ করেছি।
1: তোদের কি হয়েছে রে?
2: মাকে আমরা ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে খুবই অন্যায় করেছি।
0: তাছাড়া কারণে অকারণে অনেক কটু কথা বলে তোমাদের মনে কষ্ট দিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা।
1: পাছার পাছার, আমি এসব কিছুই মনে রাখিনি রে।
2: মাকেও আমরা আমাদের কাছে নিয়ে আসব, আর আপনার নাতিকেও হোস্টেল থেকে একেবারে নিয়ে আসব।
1: এত সুখ, এত সুখ আমার সইবে তো বৌমা? হ্যাঁ।

0: আসসালামু আলাইকুম আঙ্কেল।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আসুন, ভেতরে আসুন।
1: তোমার বাবা আছে তো?
0: হ্যাঁ জি আছে। আপনারা বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি।
2: ও, তোমরা এসেছো, ভালোই হলো, আমি তোমাদের কথাই ভাবছিলাম।
3: দারুণ খবর আছে, তাই না এসে পারলাম না।
1: আমাদের নাটকটার ফার্স্ট স্টেজ শোটা নাকি দর্শক দারুণ লুফে নিয়েছে।
2: আচ্ছা,
1: এমনকি টিকেটের অভাবে সেকেন্ড শো অনেকেই দেখতে পারেনি।
3: আরে, আগামী সপ্তাহে এই নাটকটি জাতীয় নাট্য উৎসবে যাবে। অনেক প্রেস মিডিয়া ফোন করছে ইন্টারভিউর জন্য। আমি বলেছি উৎসব শেষ করেই আমরা ইন্টারভিউ ফেস করব।
2: ঠিক বলেছো, ঠিক বলেছো।
0: হ্যালো, হ্যালো মা, হ্যালো মা, বাবার সাথে কথা বলো, ধরো।
2: হ্যাঁ রাবু, রাবু বলো বলো।
4: রকুলের কাছে আমি সব শুনেছি।
2: আচ্ছা আচ্ছা,
4: গর্বে আমার বুক ভরে উঠেছে।
2: সবকিছু স্বপ্নের মতো লাগছে রাবু।
1: আরে না, স্বপ্ন নয়, এটা সত্যি।
2: আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে দেখা হবে।
5: আচ্ছা
0: বাবা, বাবা তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে।
5: হ্যাঁ আমারও অনেক গর্ব হচ্ছে।

0: অনেক দিন পরে এলেন, কিন্তু মিষ্টি হাতে কেন?
1: সবই তো জানেন ভাবি, আমরা তিন প্রবীণ এখন খুবই ব্যস্ত।
2: আরে প্রবীণ নয়, নবীন বলো, নবীন বলো।
0: তা ঠিক, বয়স কোনো ব্যাপার না, আসল কথা হলো মনের জোর।
1: বুঝলে জামিল, চৌধুরীর একাকিত্ব এবার ঘুচলো বলে
3: মনে।
2: আরে আগামী সপ্তাহে ছেলে বৌমা নাতনি আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এবার বোধহয় পৈতৃক ভিটে আর স্মৃতির মায়াজালের চেয়ে নাতনির মায়াজালে বেশি জড়িয়ে গেল।
0: তাই মিষ্টি নিয়ে এলেন।
2: আরে বৌমা সবই তো শুনেছো নিশ্চয়ই।
4: আজই সব জানলাম
5: আঙ্কেল। আজ এই খুশির দিনে সবাই আমাদের সাথে ডিনার করে যাবেন কিন্তু।
2: ঠিক আছে ঠিক আছে, তবে একটা শর্তে, আগামী পরশু দিন আমার বাসায় বিভিন্ন প্রেস মিডিয়া আসবে সাক্ষাৎকার নেওয়ার জন্য, তাই ছোট একটা ডিনার পার্টির আয়োজন করেছি, তোমরা কিন্তু অবশ্যই যাবে।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব।
6: অবশ্যই অবশ্যই।

0: কাল বিকেল 5টার মধ্যে চৌধুরীর বাসায় যেতে হবে লো তো।
1: আচ্ছা
2: মা, এখানে আপনার আর বাবার জন্য কিছু নতুন কাপড় আছে, কাল প্রোগ্রামে এগুলো পরেই যাবেন।
1: এসবের কি দরকার বৌমা?
3: মা, তোমাদেরকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, তার জন্য যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব।
0: আত্মগ্লানি হলো মানুষের সবচেয়ে বড় শাস্তি। তোরা যে বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট। সব ভুলে যা বাবা, সব ভুলে যা।
3: বাবা বাবা,
4: বাবা।

0: হ্যালো হ্যালো রাবু, সবই তো শুনলে।
1: তোমার এই জয়ের আনন্দে আজ আমার খুব গর্ব হচ্ছে।
0: তুমি ছাড়া আমার কাছে এই আনন্দ অর্থহীন রাবু।
1: কাল তোমার পছন্দের সাদা গোলাপ নিয়ে খোকার সাথে মিস্টার চৌধুরীর ওখানে পৌঁছে যাব।
0: আচ্ছা, তোমার মনে পড়ে রাবু, আমরা দুজনে একসাথে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখব বলে কুয়াকাটায় যেতে চেয়েছিলাম অনেকবার।
1: সংসারে টানা পড়ে নে আর ব্যস্ততার কারণে যাওয়া হয়নি কোনো।
0: এবার হবে, খোকাই সব ব্যবস্থা করে রেখেছে।
1: তাই নাকি?
0: হ্যাঁ, আগামী সোমবার আমরা কুয়াকাটা যাচ্ছি। এখন থেকে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, শুধু মৃত্যু ছাড়া।
1: আহ, এমন অলক্ষণে কথা বললে আমি কিন্তু ফোন রেখে দেব।
0: না না না না, আজ ফোন রেখো না রাবু, আমার ছাড়তে ইচ্ছে করছে না।
1: এমন করো না গো, কথা বলতে বলতে রাত শেষে ভোর হয়ে এলো, আর কয়েক ঘন্টা পরেই তো দেখা হচ্ছে। প্লিজ ঘুমাও এখন।
0: আচ্ছা ঠিক আছে, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো।
1: তুমিও।
0: রাখছি।

0: রোকন, ফোন করে দেখ তো তোর মা কতটুকু এসেছে।
1: হ্যাঁ বাবা, ছোটনের সাথে কথা বলেছি, 4-5 মিনিটের মধ্যে এসে যাবে।
2: প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ঘরে এই ছোট্ট আয়োজনে এসে অংশগ্রহণ করার জন্য। এই আয়োজনের প্রথমে রয়েছে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার পর্ব, পরে সামান্য ডিনারের ব্যবস্থা, এবং অন্তিম পর্বে আমরা সবাই মেতে উঠব হাসি গল্প আড্ডায়।
3: আচ্ছা, আমরা তাহলে শুরু করি।
2: অবশ্যই অবশ্যই অবশ্যই।
3: আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি নাটকে অভিনয় করে দর্শকদের কাঁদিয়ে সবার মন জয় করেছেন, সকল উদ্দেশ্যে আপনি কিছু বলুন।
2: হ্যাঁ, শুধু বলবো স্বপ্ন দেখতে শিখুন, তার জন্যে কোটি টাকার প্রয়োজন নেই, শুধু কান পেতে শুনুন হৃদয়ের কথা, কারণ দিন শেষে জীবন চমৎকার।
3: ধন্যবাদ মিস্টার জামিল। আপনি তো নাটকের পরিচালক, থিয়েটার জগতে এই নাটকটি একটি ইতিহাস হয়ে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি বলবেন?
4: মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যি হল তার বাবা মায়ের আশীর্বাদ। এই চরম সত্যিটা যে বুঝতে পারে সে খুবই ভাগ্যবান। তাই প্রত্যাশা এইটুকু, কারো জীবনে যেন এমন না হয় এই সত্যিটা বুঝতে অনেক দেরি হয়ে যায়।
3: ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার জামিল। আমি এখন এই নাটকের নাট্যকার মিস্টার মতিনকে কিছু প্রশ্ন করব। আচ্ছা মিস্টার মতিন, লেখার পিছনে কার উৎসাহ ছিল বেশি, এবং আপনার লেখা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন?
0: আমার পথ চলার সঙ্গে দুই বন্ধু, মিস্টার চৌধুরী, মিস্টার জামিল ও আমার স্ত্রী রাবেয়াকে, কারণ ওরাই আমাকে লেখার অনুপ্রেরণা দিয়েছে।
3: আপনার লেখা নাটক দর্শকদের হৃদয় স্পর্শ করেছে, এ বিষয়ে আপনার অনুভূতি কি?
0: যদিও বাস্তব, কিন্তু এখনো স্বপ্নের মতো।
3: আচ্ছা, এই গল্পের কাহিনীর সাথে আপনার জীবনের কোনো মিলকরণ আছে কি?
0: জীবন হল নাটকের চেয়েও নাটকীয়। আমি শুধু আমার লেখায় কিছু বাস্তবতা তুলে ধরেছি মাত্র।
5: কথা বলো মা, কথা বলো মা, কথা বলো বাবা।

আন্তবেতার নাট্যানুষ্ঠানে এতক্ষণ শুনলেন চট্টগ্রাম কেন্দ্রের নাটক প্রতিচ্ছবি, রচনা মুক্তা সরকার। নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মতিন সাহেব, পুলক রাজ সেনগুপ্ত, রাবেয়া, আয়েশা খাতুন, রোকন, মোহাম্মদ, জাভেদ হোসেন, ছোটন, জামিল উদ্দিন আহমেদ চৌধুরী, রুমানা, শরীফুন্নাহার, মিস্টার চৌধুরী, ফজল হোসেন, মিস্টার জামিল, সুজিত দাস, লুৎফা, মনি আসলাম, সোহাম, আবুল কাশেম সরোজ, শাম্মি, প্রিয়াঙ্কা বড়ুয়া এবং জয়ন্ত চরিত্রে বিটু ভৌমিক। শব্দগ্রহণ, শব্দ সংযোজনা, সম্পাদনা ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ।

আমাদের এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী আশরাফ উদাস, গানের গীতিকার আহমেদ কায়সার, সুর করেছেন শিল্পী নিজেই।

0: প্রিয় শ্রোতা বন্ধু, দেশাত্মবোধক গান শুনলেন, শিল্পী ছিলেন আশরাফ উদাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। ১২ই রবিউল আউয়াল মানবজাতির মুক্তির দিশারি ও রহমাতুল্লিল আল আমিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও ওফাতের পবিত্র দিন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ ও তার আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জশ্নে জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি বর্ষপঞ্জির ১২ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাহফিল ও সম্মেলন, সেমিনার, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রকাশনা ও প্রদর্শনী। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বেলা ৩টায়। এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য ও প্রয়োজনীয় সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি আজ লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে খুচরো বিক্রেতাদের সংখ্যাও বাড়ানো হবে। তিনি বলেন, কোনো অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১লা সেপ্টেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনটি উপলক্ষে ৫ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাস ভাষ্যে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পথে অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা আব্দুজ্জাহের মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় ২০২৬ খ্রিস্টাব্দের অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ৯০ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে।
1: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল ৭:৩০। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল ৭:৪৫। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনবেন বাগিচায় বুলবুল সকাল ৯:০৫। বিশেষ আলোচনা অনুষ্ঠান নজরুল সঙ্গীতে বিরহ শুনবেন সকাল ১০:০৫। বিশেষ গীতি আলেখ্য স্মরণ পারের অগুপ্রিয় সকাল ১০:৩০। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান যদিয়ার বাসিনা বাজে বেলা ১১:০৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১:৩০।
2: নজরুলের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান চলচ্চিত্রে নজরুল সঙ্গীত শুনবেন বেলা ২:২০। তারুণ্যে শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল ৩:৩৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল ৪:০৫। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫। বিশেষ নাটক ব্যথার দান শুনবেন রাত ১০টায়।
1: এছাড়াও এফএম ৯০ মেগাহার্টজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাত ১২:১৫ নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বনের পাপিয়া মূল রচনা কাজী নজরুল ইসলাম বেতার নাট্যরূপ আবু জাফর সিদ্দিকী প্রযোজনায় আবু নশের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য অন্তরে তুমি আছো চিরদিন শুনবেন রাত ২টায়।
2: এফএম এর অনুষ্ঠান জানিয়ে দিচ্ছে এবারে এফএম ৯২ মেগাহার্টজে সন্ধ্যা ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম ৯০ মেগাহার্টজে এফএম ১০২ মেগাহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬:০০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতাবন্ধু জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
3: আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোরে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 97%, সন্ধ্যে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:38, অস্ত যাবে সন্ধ্যে 6:22। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, ১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুশু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা নাহালের ৪৯ ও ৫০ আয়াতের তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদ।